সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। আজ মঙ্গলবার, 27শে শ্রাবণ 1948 শতাব্দ, 18ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 32শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সকাল ৬টার হিন্দি সংবাদ।

0: जोनाथन लाई और क्रिस्टल लाई आमने सामने होंगे। आशीष सूर्य और अमृता प्रमुरिये तुर्की के एमरे सोनमेज और यासिमेन बेक्टा से मुकाबला करेंगे। एफआईएच महिला हॉकी विश्व कप में आज भारतीय टीम पूल डी के अपने दूसरे मैच में दक्षिण अफ्रीका से खेलेगी। ये मैच नीदरलैंड्स के एम्स्टेलफेन में खेला जाएगा। भारत ने ओलंपिक रजत पदक विजेता चीन के साथ 2-2 से ड्रॉ के साथ अपने अभियान की शुरुआत की। दक्षिण अफ्रीका अपने पहले मैच में इंग्लैंड से 4-0 की हार के बाद वापसी की कोशिश करेगी। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্জে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে অমৃতবাণী। আমি বিশ্বাস করি ভারতবর্ষ এক অখণ্ড ও অবিনশ্বর, এক আশ্বাস, এক আশ্বাস, এক আকুতি, এক সম্প্রীতি হইতেই জাতীয় ঐক্যের উদ্ভব হয়। বেদ উপনিষদের মন্ত্রবাণীতে যে শক্তির লীলা, বিশ্বের ধর্মে ও রাষ্ট্র যাহার খেলা, বিদ্বানের বিদ্যায় ও ঋষির ধ্যানে যাহার প্রকাশ, আমি বিশ্বাস করি সেই শক্তি আজ আমাদের বক্ষে জাগিয়া উঠিয়াছে। আমি বিশ্বাস করি বর্তমান ভারতের মূল রহিয়াছে প্রাচীন ভারতের গভীরে, সম্মুখে তাহার গৌরবোজ্জ্বল ভাবিকাল। ভগিনী নিবেদিতার রচনা থেকে উদ্ধৃত অমৃতবাণী শুনলেন। শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। বন্দনা অনুষ্ঠানের শিল্পী হৈমন্তী শুক্লা।

ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনছেন শিল্পী হৈমন্তী শুক্লা।

0: এতক্ষণ ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনার শুনলেন। শিল্পী ছিলেন হৈমন্তী শুক্লা। বন্দনা এ পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 121.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহার থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। উত্তরবঙ্গের জেলাগুলিতে 19 আগস্ট পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আকাশ মূলত আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা প্রায় 95 থেকে 96 শতাংশ হতে পারে। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 71 থেকে 79 শতাংশ থাকতে পারে। ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ এবং গোড়া পচা রোগের প্রাথমিক লক্ষণের জন্য টমেটো, মরিচ, আদা, লাউ, কুমড়ো জাতীয় ফসলগুলোকে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করুন। এছাড়া সংগৃহীত ফসল এবং গবাদি পশুকে ছত্রাক ও স্যাঁতস্যাঁতে আবহাওয়াজনিত ঠান্ডা লাগা থেকে রক্ষা করতে দ্রুত শুকনো ও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিন। খারিফ ধানের ক্ষেত্রে শুকনো বা মেঘমুক্ত সময় কোনো উইডার ব্যবহার করে অথবা হাত নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করুন। ধানের কুশি গজানোর পর্যায়ে জমিতে পাতলা জলের স্তর বজায় রাখুন এবং অতিরিক্ত জল জমতে দেবেন না। জল নিকাশি নালাগুলো যেন চালু থাকে তা নিশ্চিত করুন। ডল্লে খোরশানি উষ্ণ তাপমাত্রা বাতাসে উচ্চ আপেক্ষিক আর্দ্রতা এবং বৃষ্টির কারণে মাটিতে অতিরিক্ত আর্দ্রতা বা পচা বা দাগ রোগের সৃষ্টি করতে পারে। আদা চাষের ক্ষেত্রে ভারী থেকে অতিভারী বৃষ্টির যৌথ প্রভাবে মাটিতে আর্দ্রতা বৃদ্ধি পাবে। এর ফলে আদা গাছে কন্দ পচা বা ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। রোগ প্রতিরোধে বর্ষা শুরুর আগেই পশুকে টিকা দেওয়া উচিত। বাসস্থান সবসময় পরিষ্কার শুকনো রেখে কীটনাশক স্প্রে বা ধোয়ার সাহায্যে পোকা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। খামারের পাশে জল জমতে দেবেন না। গোবর সঠিকভাবে পরিষ্কার করার পাশাপাশি কোনো পশু আক্রান্ত হলে তাকে দ্রুত আলাদা করে পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। শুনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহার থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। এখন চাষবাসের টুকিটাকি।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন মাটি পরীক্ষা কিভাবে, বলছেন ডক্টর সন্দীপ হেমব্রম, মৃত্তিকা বিজ্ঞানী, কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র।
2: মাটি পরীক্ষার জন্য প্রথমে আমাদেরকে জমি নির্বাচন করতে হবে। তারপরে সেই জমির থেকে আমি মাটি নমুনা সংগ্রহ করব। মাটির নমুনা সংগ্রহ করার জন্য আমার 2-4টা জিনিস লাগে। সেই সরঞ্জামগুলো হচ্ছে কোদাল, ডট প্যান, প্লাস্টিক চাদর আর হচ্ছে বালতি। যে জায়গার থেকে আমি মাটি নেব সেই জায়গার জমিতে গিয়ে জমির উপরের যে স্তর মানে ঘাস যেগুলো থাকে সেগুলোকে আমি পরিষ্কার করব। পরিষ্কার করার পর কোদাল বা খুরপি দিয়ে আমি এক সাইড থেকে একটা কোপ মারব, তারপরে অপর সাইড থেকে আর একটা কোপ দেব। সেই কোপ যেটা দেব সেটার গভীরতা মোটামুটি 6 ইঞ্চি হওয়া চাই। মাঝখানের যে মাটি সেটাকে উপরে উঠিয়ে নেব। উপরে উঠানোর পর দেখা যাবে যে ভি আকৃতির একটা শেপের গর্ত হয়ে গেছে। এই যে ভি আকৃতি শেপের যে গর্ত হয়েছে সেই গর্তর 2 সাইডে 1/2 ইঞ্চি করে আমি মাটির 2 সাইডের আস্তরণ আমি তুলে নেব। সেটাই হচ্ছে আমার কিন্তু মাটির নমুনা। এবার দেখা গেল মাটির নমুনা সংগ্রহ করা 2 থেকে 4 কিলো হয়েছে। এই 2 থেকে 4 কিলো যখন মাটি হয় সেটাকে কিন্তু একটা কম্পোজাইট স্যাম্পেল বানাতে হবে। কম্পোজাইট স্যাম্পেলটা যেটা 2 কিলো থাকে, 2 কিলোটাকে যখন আমি কমাবো সেই 2 কিলো স্যাম্পেলটাকে কমানোর জন্য একটা সহজ সিস্টেম আছে। ওই মাটির উপরে যোগ চিহ্ন টানবো, যোগ চিহ্ন টেনে আমি 2 সাইডে 2 ভাগের মাটি আমি ফেলে দেবো। তারপরে আবার 2 সাইডের 2টো মাটিকে একত্রিত করব। এরকম বারবার করার পর মাটি যতক্ষণ না 500 গ্রামের মতো

0: হচ্ছে, ততক্ষণ মাটিটাকে এরকম কমাতে কমাতে চাদর নিয়ে গেছি, সেই প্লাস্টিক চাদরের উপরে ছাওয়া যুক্ত জায়গায় কিন্তু আমি শুকোতে দেবো। তারপরে মাটি শুকিয়ে গেলে সেই মাটিটাকে কোনো পলিথিন প্যাগের উপর রেখে তার মাঝখানে একটা জমির দাগ ও খতিয়ান, মোজা নাম্বার, তারপরে মাটির গঠন বা সেচের ব্যবস্থা আছে কিনা, সেই সব ডিটেলস দিয়ে আমি কিন্তু সেটাকে ল্যাবে আমি পাঠাবো।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

আজকের আরোগ্য অনুষ্ঠানের বিষয় ডায়াবেটিস। লিখেছেন ডাক্তার সমর বন্দ্যোপাধ্যায়। ডায়াবেটিস রোগটি আসলে একাধিক রোগের সমন্বয় সৃষ্টি একটি অবস্থা, যেখানে রক্তে সুগার বা গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় ও সেই সঙ্গে প্রস্রাবের সঙ্গে গ্লুকোজ বেরিয়ে আসে, মূলত ইনসুলিন নামক একটি হরমোনের অভাবজনিত কারণে। ইনসুলিন হরমোনটি অগ্নাশয় নামক একটি গ্রন্থি থেকে উৎপন্ন হয় এবং রক্তে সুগারের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এর অভাব হয় যদি এর উৎপাদন ব্যাহত হয়। এই ধরনের ডায়াবেটিসকে বলে প্রাইমারি ডায়াবেটিস, অথবা ইনসুলিনের কর্মক্ষমতাকে হ্রাস করে এমন কিছু হরমোন যদি শরীরে অতিরিক্ত পরিমাণে তৈরি হয়, যথা গ্লুকাগন, অ্যাড্রিনালিন, পিটিউটারি হরমোন, থাইরয়েড হরমোন ইত্যাদি। এই প্রকার ডায়াবেটিসকে বলা হয় সেকেন্ডারি ডায়াবেটিস। প্রাইমারি ডায়াবেটিস আবার দুরকম হতে পারে, যেমন ইনসুলিন নির্ভর ডায়াবেটিস টাইপ সাধারণত 30 বছরের নিচে দেখা যায় এবং হঠাৎ করেই হয়। ঠিক মতো সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং ইনসুলিন নির্ভর নয় বা টাইপ 2 ডায়াবেটিস, এটি মধ্যবয়স্ক ও বয়স্ক ব্যক্তিদের দেখা যায়, ধীরে ধীরে আরম্ভ হয়, অতটা মারাত্মক নয়, তবে চিকিৎসা না করলে জটিলতা সৃষ্টি হতে পারে। সাধারণত সুস্থ মানুষের রক্তে গ্লুকোজের মাত্রা থাকে অভুক্ত অবস্থায় 80 থেকে 100 মিলিগ্রাম, এবং ভরপেট খাবারের 2 ঘন্টা পরে এই পরিমাণ দাঁড়ায় 120 থেকে 140 মিলিগ্রাম। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অভুক্ত অবস্থায় এই মাত্রা 120 থেকে 150 মিলিগ্রাম, এবং খাবার 2 ঘন্টা বাদে 180 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম হয়। চরিত্রগত দিক থেকে ডায়াবেটিস রোগটি একটি দীর্ঘস্থায়ী রোগ, যা আমাদের বিভিন্ন অঙ্গ ও প্রত্যঙ্গকে আক্রান্ত করে ও ধীরে ধীরে মৃত্যু ঘটায়। যেমন নার্ভ কোষকে আক্রমণ করে অসাড় করে দেওয়া, চোখ থেকে অন্ধত্ব, কিডনি ফেলিওর, করোনারি হার্ট ডিজিজ ইত্যাদি। ডায়াবেটিস রোগটি যদিও উন্নত দেশগুলোতে বেশি দেখতে পাওয়া যায়, তবু আমাদের দেশেও এর হার বেশ বেশি। বংশানুক্রমিকভাবে রোগটি এক পুরুষ থেকে অন্য পুরুষে যেতে পারে। এছাড়া অলস জীবনযাপন, অতিরিক্ত ভোজন, স্নেহজাতীয় খাদ্য গ্রহণ, মদ্যপান, মেদ বাহুল্য ডায়াবেটিস রোগটি সৃষ্টি করতে সাহায্য করে। ডায়াবেটিস সন্দেহ করা হয় যদি কোনো মধ্যবয়স্ক ব্যক্তির হঠাৎ করে বারে বারে প্রস্রাব হয়, অতিরিক্ত জল পিপাসা পায়, অতিরিক্ত ক্ষীরে দেখা যায়, যুবকদের ওজন হ্রাস হতে শুরু করে। এছাড়া অনেক সময় কোনো রকম লক্ষণ ছাড়াই শরীরে এই রোগটি থাকতে পারে ও কোনো একটি রোগ জটিলতার লক্ষণ নিয়ে রোগী আসতে পারে, যথা বারে বারে ইনফেকশন হচ্ছে, একটা ঘা শুকোচ্ছে না, দৃষ্টিশক্তি হ্রাস পাচ্ছে, বন্ধাত্ম, এই সমস্ত। ডায়াবেটিস হলে পরে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো ওষুধ এবং ইনসুলিন নিতে হবে, সেই সঙ্গে নিজের যত্ন নিজেকেই নিতে হবে। রোগটি সম্পর্কে সঠিকভাবে জেনে রুটিন মাফিক প্রস্রাবে সুগারের মাত্রা দেখতে হবে ডায়াস্টিক্স নামে ড্রিপ পেপারের সাহায্যে। মাঝে মাঝেই রক্তে গ্লুকোজের মাত্রা দেখে নিতে হবে। সবচাইতে সাবধানতা অবলম্বন করতে হবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে। ভাতের বদলে রুটি খেতে পারলে ভালো হয়, না হলে ভাত এবং রুটি মিলিয়ে খাবেন। শাক সবজি প্রচুর খেতে পারেন, তবে মাটির নিচের জিনিস যেমন আলু না খাওয়াই ভালো। চিনি মিষ্টি একদম নয়। ক্রিম তোলা দুধ, ছানা, টক দই।

0: খেতে পারেন, চা চিনি ছাড়া চলবে। মুরগির মাংস, চারা পোনা, ছোট মাছ খেতে পারেন, একেবারে বেশি না খেয়ে অল্প অল্প করে তিনবারে খাবেন। এর থেকে দূরে থাকতে গেলে খেয়াল রাখুন ওজন যাতে না বাড়ে। প্রতিদিন হাঁটা চলা, বাগান করা প্রভৃতি হালকা পরিশ্রম করুন। সুষম পুষ্টিকর খাবার খান, মদ সিগারেট না খাওয়াই ভালো। ডায়াবেটিস রোগীরা, জামার পকেটে একটি আইডেন্টিটি কার্ড রাখুন, যেখানে আপনার চিকিৎসা কী কী চলছে তার রেকর্ড রাখবেন। এটা কোনো রকম জরুরি অবস্থায় আপনার পারিপার্শ্বিকদের চিকিৎসায় সাহায্য করবে। আজকের আরোগ্য অনুষ্ঠানে ডায়াবেটিস বিষয়ে শুনলেন, এটি লিখেছিলেন ডাক্তার সমর বন্দ্যোপাধ্যায়।
1: স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন লোকগীতি, শিল্পী মাম্পি মহন্ত।

পরপর দুখানি লোকগীতি শুনলেন শিল্পী মাম্পি মহন্ত। শিল্পীর পরের অনুষ্ঠান রয়েছে আজ দুপুর 1:45। আকাশবাণী শিলিগুড়ি, এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী সংঘমিত্রা গুপ্ত।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে প্রত্যুষা।

সুপ্রভাত। এক স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত গায়ক ও শিক্ষক দেবব্রত বিশ্বাস। দেবব্রত বিশ্বাস ভারতের গণনাট্য আন্দোলনেরও অন্যতম পুরোধা পুরুষ ও একজন বিখ্যাত গণসঙ্গীত গায়ক। রাজা পঞ্চম জর্জের দিল্লির দরবারে আগমনের কিছুদিন আগে জন্ম বলে তার ডাকনাম রাখা হয় জর্জ। মৃত্যুর পর তিন দশক পরেও তিনি রবীন্দ্রসঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী রূপে পরিচিত। দেবব্রত বিশ্বাস প্রায় 300 রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করেন। এছাড়াও কবি বিষ্ণুদের রচিত কবিতার সুরারোপ এবং বেশ কয়েকটি আধুনিক গানও করেন তিনি। তবে রবীন্দ্রসঙ্গীতই তার প্রধান সঙ্গীত ক্ষেত্র ছিল। মহানী শিল্পী জন্মগ্রহণ করেন 22 আগস্ট 1911 সালে এবং পরলোক গমন করেন 18 আগস্ট 1980 সালে।

এবারে চলে আসি প্রত্যুষারি মাসের চিঠির বিষয়। প্রত্যুষারি মাস অর্থাৎ আগস্ট মাসের চিঠির বিষয় ও আমার দেশের মাটি। এ নিয়ে চিঠি লিখেছেন অর্চনা শর্মা সূত্রধর, সাতপুকুরিয়া পাঁচ মাইল ফালাকাটা থেকে। জলপাইগুড়ি করলা নদীর পাড়ে আমার বাপের বাড়ি। গ্রামের নাম পরেশ পললি, ছায়া ঘেরা গ্রাম, ওখানেই আমার শৈশব থেকে বেড়ে ওঠা। তারপর স্কুল কলেজ পেরিয়ে বিবাহ সূত্রে আসল ঠিকানা হয়েছে ফালাকাটা সাতপুকুরিয়া গ্রামে। ফালাকাটায় এলেও করলা নদীর পাড়ের ছোট্ট গ্রামটা যেন আমার কাছে এক টুকরো ভারতবর্ষ। আমার শরীরে রক্তে মননে মিশে আছে সেই নদীর পাড়ের মাটি, জল ও নির্মল বায়ু। আম, কাঁঠাল, নারকেল, সুপারি গাছে কত বাবুই পাখির বাসা। বসন্তে কোকিলের সুর, দোয়েল পাখির সুরের মধ্যে খুঁজে পাই দেশের বিখ্যাত বিসমিল্লা খান, আমজাদ আলী খানের সুমিষ্ট সানাই ও সেতারের সুর। ওই পাখিগুলো যে আমাদের দেশের পাখি, ওই করলা নদীর পাড়ের মাটি যে আমার দেশের মাটি, সেখানেই আমি মাথা ঠেকাই। সংসার জীবনে প্রবেশ করেও ভুলতে পারিনি করলা নদীর পাড়ের কথা। কত স্নান করেছি সেই নদীতে, বান্ধবীরা মিলেমিশে কত কাঁচা আম খেয়েছি, সেই কবে স্কুল ছেড়েছি, কলেজ ছেড়েছি। এখনও আমাদের পাড়া, আমাদের স্কুল, আমাদের কলেজ, আমাদের মাঠ, আমাদের নদী, এমন ভাবনা আসে। সব যেন আমাদের, আমাদের এই শব্দটার মধ্যে যে জড়িয়ে আছে গভীর আত্মিক সম্পর্ক, এই ভাবনা তো আর সহজ কথা নয়। এ তো দেশাত্মবোধের ভাবনা থেকেই আসা। হতে পারিনি দিল্লি, মুম্বাই কিংবা সুদূর কন্যাকুমারিকা, তাতে কি, গ্রামে থেকেই ভালোবাসতে শিখেছি সারা ভারতবর্ষকে। লিখেছেন অর্চনা শর্মা সূত্রধর, সাতপুকুরিয়া পাঁচ মাইল ফালাকাটা থেকে। শোভনাইচ উকিলপাড়া চলতিয়া বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন আসমুদ্র হিমাচল আমার দেশ, যেখানে বিশ্বমায়ের আঁচল পাতা, পরম বিস্ময়ে আপ্লুত হই আমার দেশ ভারতবর্ষের সৌন্দর্যে বৈচিত্র্যে। অনাবিল উদার প্রকৃতি, সুউচ্চ পর্বতমালা, শ্যামল বনানী, ঊষর মরু, বিপ্লব জলধি, সর্বোপরি শস্য শ্যামলা কোমল বঙ্গভূমি। জীব বৈচিত্র্যে প্রকৃতির অকৃপণ দান। কত জানা অজানা সংস্কৃতির মানুষ, কত ভাষা, কি বিচিত্র পোশাক পরিচ্ছদ, কত শত প্রকারের শিল্পকলা, কত বিচিত্র সাজ, অপলোক বিস্ময়ে এই ভ্রমণ। রবীন্দ্রনাথ ঠাকুর সার্থক বলেছেন গো মা, তোমার কোলে জন্ম আমার, মরণ তোমার বুকে, দেশমাতৃকার কোলে জন্ম লাভ করেছে সকল প্রাণী, এই মায়েরই বুকে মৃত্যু। দেশমাতৃকার আঁচল সিঞ্চিত শস্যের অন্ন এবং স্বচ্ছ তোয়া নদীর শীতল জলে পুষ্টি লাভ, আমাদের সুখ দুঃখের খেলাঘর আমার দেশের মাটি। বড় ব্যথা জাগে মনে যখন দেখি কেউ ব্যক্তি স্বার্থে ক্ষতবিক্ষত করে এই সর্বংসহা মায়ের দেহ। বহির্বিশ্ব তার মানদণ্ডকে রাজদণ্ডে পরিণত করার প্রচেষ্টা চালিয়ে দেশীয় স্বার্থপর মুষ্টিমেয় কিছু মানুষের সাহায্য নিয়ে অবৈজ্ঞানিক চিন্তায় প্রকৃতিকে করে বিধ্বস্ত, আক্রমণ করে মানুষসহ সমস্ত প্রাণীকুলকে, মুছে দিতে চায় সাংস্কৃতিক বৈভব বৈশিষ্ট্য। মনে হয় জ্বলে উঠি দাবানল সম, তবে হতাশা আলোকপ্রাপ্ত মানুষকে দমন করতে পারে না কখনোই। প্রকৃতির প্রতিশোধের বিভিন্ন রূপ আমরা প্রত্যক্ষ করেছি, বন্যা, খরা, ভূমিকম্প, ভূমিধ্বস, দাবানল প্রভৃতির দানবীয় শক্তির মাধ্যমে। মানুষের সংঘবদ্ধ প্রতিরোধে মানুষ জুগিয়েছে গভীর আস্থা। অতএব প্রত্যুষা, আমরা নিজেদের ভাষায় উদ্দাত্ত কণ্ঠে গেয়ে উঠি ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।

সঞ্জীবন রায় মাসন্দি পূর্ব বর্ধমান থেকে লিখছেন, এই দেশ এই দেশ আমার এই দেশ, এই মাটিতে জন্মেছি মা, জীবন মরণ তোমায় স্মরণ, তোমার চরণ ধুলি দাও মা। সেই চরণ ধুলি মাথায় নিয়ে জানাই ঋতুরঙ্গে রঙ্গময়ী আমার দেশ তোমায় প্রণাম। এই জন্মভূমির উত্তরে পর্বতমালা, দক্ষিণে সাগর, মধ্যে বিস্তীর্ণ সবুজ সমভূমি, আর পশ্চিম পূর্ব পাহাড় পর্বত মালভূমি, নদী নালা খাল বিল ইত্যাদি, আর আছে বহু ভাষাভাষী ভিন্ন ভিন্ন ধর্মীয় মানুষের মিলন মেলা। ঋতু বদলে বদলে যায় প্রকৃতির রূপ, পাল্টে যায় বাতাসের মেজাজ, রঙেও লাগে নানান ঋতুর নানা পরশ, সঙ্গে সঙ্গে মানুষের মনেও লাগে পরিবর্তনের দোলা। গ্রীষ্মের দাবদাহে শরীর যখন ক্লান্ত, তখনই রিমঝিম নূপুরের ছন্দে বর্ষার মিষ্টি ছোঁয়ায় মন জুড়িয়ে যায়। শরৎ হেমন্তে নীল আকাশের নিচে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা, আর মৃদুমন্দ বাতাসে সমতলে সবুজ ধানের শীষের ওপর ঢেউ খেলে দিগন্তে শ্বেত শুভ্র কাশফুলের মেলা। এই মাধুর্য ছড়িয়ে পড়ে ধরণীর বুকে, মনে মনে বেজে ওঠে উৎসবের বাঁশি। শীতের সাথে মিতালি পাতিয়ে আলস্যে আরামে উপভোগ্য হয়ে ওঠে দিনগুলো, তারপরই দক্ষিণা বাতাস আগমনী গায়, অশোক পলাশ রক্তরঙে রাঙায় পথের দুধার, জ্যোৎস্নাময়ী রজনী সাজায় তার উৎসবের আসর, ঋতুরাজের আগমনে দিক দিগন্ত খুশির আবেশে মাতাল হয়ে ওঠে। এই রূপের জাদু আমার দেশকে পরিণত করেছে মোহিনী মায়ায়, সেই আমার দেশ আমার জন্মভূমি তোমায় প্রণাম। কবির কথা ধার নিয়ে বলি, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সে যে আমার জন্মভূমি। সেই জন্মভূমিকে ভালোবাসা শ্রদ্ধা প্রণাম না জানিয়ে থাকা যায়? তাই শিরোনাম আবার উল্লেখ করে বলি, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। লিখেছেন সঞ্জীবন রায়, মাসন্দি পূর্ব বর্ধমান থেকে। তপন বন্দ্যোপাধ্যায় লিখছেন পাঁচাল বাঁকুড়া থেকে, দিনে দিনে তোমার কাছে প্রত্যাশা বেড়েই যাচ্ছে। একটা সারা মাস ধরে দেশের কথা স্বাধীনতার কাহিনী শুনতে কার না ভালো লাগে বন্ধু? জোর করে আমাদের গেলাও তা নয়, শতাধিক পত্রবন্ধুরা নিজ অভিজ্ঞতার কথা আমাদের শুনিয়ে থাকেন, আমাদের সবাইকে ঋদ্ধ করেন তারা। অগ্নিযুগের কাহিনী বলার লোক কমছে, দুঃখ লাগে স্বাধীনতা পিঠে পিঠে আমাদের জন্ম। এখনকার দিনে এমন বন্ধু মেলা সুকঠিন, স্বাধীনতার আগে দেশের সাধারণ মানুষজন বরেণ্য মনীষীগণ শিল্পী সাহিত্যিক কবি লেখক আউল বাউলরা আকুলভাবে আহ্বান জানাতেন, ও আমার দেশের মাটি। মাটিতে ছিল সোঁদা গন্ধ, সেই মাটিতেই পাওয়া যেত বারুদের গন্ধ, আবার ওই মাটিতে জেগে উঠত অভয় মন্ত্র। মাটিতে জন্ম নিলাম মাটি তাই রক্তে রেঙেছে, কি নাই এই মাটিতে, আছে প্রকৃতির ভালোবাসা, অকাতরে জুগিয়ে যায় আহার বিহার সামগ্রী, পায়ের নূপুর বট পাতার মুকুট বর্ষার ছাতি, দেশের মাটির টানি আলাদা। জন্মগত অধিকার, সারা বিশ্বে কত হাজার জন আজও নিজের দেশ খুঁজে পায়নি, কিছুদিন দেশের মাটির স্পর্শ না পেলে বড্ড দুর্বল অসহায় বোধ হয়। লিখেছেন তপন বন্দ্যোপাধ্যায় পাঁচাল বাঁকুড়া থেকে।

শুভশ্রী মুখোপাধ্যায়, আপনি লিখছেন নাকপাড়া হরিণঘাটা থেকে। আমি গর্বিত, আমি একজন বাঙালি, আমি ভারতবর্ষের সেই মাটির মেয়ে যেই মাটি দিয়ে মা দুর্গার প্রতিমা বানানো হয়। তার রূপ অনেক কিন্তু আকার একটাই, মা। লোকে বলে আমরা মায়ের জাত। আচ্ছা, জাত কি হয়? সত্যি কি আমার কোনো জাত আছে? মায়েদের জাত হয়, সব মায়েরাই তো একই রকম সন্তানদের আগলে রাখে। তুমি ইতিহাস ঘাটলে, ভূগোল ঘাটলে, শরীর মনের নারী নক্ষত্র ঘাটলে, দিন দেখলে, ক্ষণ দেখলে, আচার দেখলে, বিচার দেখলে, রং দেখলে, সুর দেখলে, তাল দেখলে, তবু উত্তর একটাই পেলে, আমরা মা। তাকে তুমি অনেক নামে ডাকো, কেউ বলে প্রকৃতি মা, কেউ বলে তারা মা, কেউ বলে মাদার মেরি, কেউ বলে আদি শক্তি, কিন্তু এই শক্তি করে কে? কেনই বা তৈরি হয়? কি তার উদ্দেশ্য? উত্তরটা হয়তো আমাদের সকলেরই জানা, কিন্তু তার শক্তি দেখে আমরা

এতটাই বিহ্বল হয়ে পড়ি যে আগে তার উৎস খুঁজতে শুরু করে দিই, কিন্তু সেই সহজ উত্তরটা ভুলে যাই। মায়েদের একটাই জাত, তার সন্তানদের রক্ষা করা। সে একটা প্রাণী হোক, একটা মানুষ হোক, একটা পতঙ্গ হোক কিংবা একটা গাছ। একটা সময় শুনেছি আমার দেশ নাকি মাতৃতান্ত্রিক ছিল, হয়তো কালের নিয়মে তা প্রয়োজন হয়ে পড়েছিল। আমার দেশের মাটি তাই আমাকে গর্ব করে বলতে শেখায় আমি নারী। লিখেছেন শুভশ্রী মুখোপাধ্যায়, নাকপাড়া হরিণঘাটা থেকে। সাধনা ঘোষ, 67 ব্রাহ্মণ পাড়ালেন, মানকুণ্ড হুগলি থেকে লিখছেন। কোন ছোট্টবেলা থেকে আমাদের মন্দিরে নিয়ে গিয়ে দেবতার বিগ্রহের সামনে নতজানু হয়ে বসে প্রণাম করতে শেখানো হয়, কিন্তু কখনো শেখানো হয় না দেশমা হলেন আসল জীবন্ত দেবতা। এই দেবতার অসীম করুণাই আমাদের বেঁচে থাকার রসদ। এই দেবতার কাছে কিছুই চাইতে হয় না, সন্তানের কল্যাণে তিনি স্বেচ্ছায় উজাড় করে দেন তাঁর সমস্ত সম্পদ। জল, আলো, বায়ু, খাদ্য, বস্ত্র, বাসস্থান সবই তাঁর দান। এই দান এতটাই নিঃশব্দে ঘটে যায় যে আমরা বুঝতেও পারি না। গর্ভধারিণী মা আর দেশমা দুজনেরই এক অবস্থা। আমরা ধরেই নিয়েছি যে ওরা দেবে আর আমরা নেব, কখনো ফিরিয়ে দেব না কিছু, কখনো বলবো না অনেক হয়েছে মা, এবার তোমার বিশ্রাম নেওয়ার সময়, তোমার সব দায়িত্ব এখন থেকে আমার। কখনো কবিগুরুর ভাষায় বলবো না, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু জানি নে যে কী বা তোমায় দিয়েছি মা। বরং দেশের সম্পদে নিজেকে সমৃদ্ধ করে দেশের সবচেয়ে কৃতী সন্তানরা পাড়ি দেয় বিদেশে, অনেক বেশি সুখ স্বাচ্ছন্দ্যের হাতছানিতে। তাদের কাছে দেশের মাটি যেন অচেনা প্রবাস, দেশের মাটির রসেই পুষ্ট যে সব মেধা, তার সুফল ভোগ করে বিদেশের মানুষ, স্বদেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা থাকে না। লিখেছেন সাধনা ঘোষ, ব্রাহ্মণ পাড়ালেন, মানকুণ্ডু হুগলি থেকে। অমিত কুমার রায়, আপনি লিখছেন ঝিখিরা, হাওড়া থেকে। তোমার এ মাসের বিষয় ভাবনা ও আমার দেশের মাটি আগস্ট মাসে অতি প্রাসঙ্গিক। এই আগস্ট 80 বছরের বৃদ্ধ তো নয়ই, তরুণ বলা চলে। 300 বছরের জড়তা কাটিয়ে ভারত আজ উন্নয়নশীল দেশের অন্যতম। ভারত চড়ই বেতি মন্ত্রকে বুকে করে ছুটে চলেছে উন্নয়নের পথে। আমার দেশের মাটি দারুণ খাঁটি, তা বর্তমান প্রজন্মের একাংশ পিছনকে অস্বীকার করছে, শিক্ষিত হয়েও অশিক্ষার অন্ধকার পথে পা বাড়িয়ে দিচ্ছে। তাদের সঠিক গন্তব্যে ফেরাতেই হবে, নইলে ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য কলঙ্ক মেখে বিশ্বের কাছে হাস্যাস্পদ হচ্ছে, অপমান করা হচ্ছে নেতাজি, কিশোর, কবি, সুকান্ত প্রমুখদের। রবীন্দ্রনাথ, নজরুল, ডিএল রায়, সত্যেন্দ্রনাথ দত্ত, ঋষি বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলম অসিতে ঝংকার তুলেছেন বন্ধন মুক্তির। সবচেয়ে বেশি স্বদেশী তরুণরা উজ্জীবিত হয়েছিলেন বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম মহামন্ত্রে, যা এক স্ফুলিঙ্গ জাতিকে জাগ্রত করতে পেরেছিল। আজ আমাদের দেশে কত ছেলেমেয়ে বিজ্ঞান সেবায় নিয়োজিত, মহাবিশ্বের মহাকাশে পাড়ি দিচ্ছে, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার। আমাদের গ্রামের ঝুলিতে পরমাণু বিজ্ঞানী পিম্পা কাঁড়ার সম্প্রতি রাষ্ট্রপতি পুরস্কার পেল। আমাদের কাজ এখন ঋণাত্মক মনকে ধনাত্মক মনে পরিবর্তিত করা। দা সত্যম শিবম সুন্দরম, বন্দে মাতরম। লিখেছেন অমিত কুমার রায়, ঝিখিরা, হাওড়া থেকে। ঘুরতে যাওয়া বা ভ্রমণ বা পর্যটন মানুষের একঘেয়ে ও ক্লান্তি ভরা দৈনন্দিন জীবন থেকে মুক্তি দেয়। ভারত তার সমৃদ্ধ প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে বিশ্ব পর্যটন মানচিত্রে একটি অনন্য স্থান করে নিয়েছে। ভারতে পর্যটনে প্রায় 1 কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিযুক্ত। ভারতের পর্যটক বান্ধব ঐতিহ্য, বৈচিত্র্যময় জীবনধারা, সাংস্কৃতিক ঐতিহ্য, রঙিন মেলা ও উৎসব পর্যটকদের আকর্ষণ করে। পর্যটনের জন্য ভারত প্রাকৃতিক ও সাংস্কৃতিক ভূদৃশ্যে অত্যন্ত সমৃদ্ধ। সুন্দর সমুদ্র সৈকত, বন্য প্রাণী, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, তুষারাবৃত অঞ্চল,
নদী, পর্বতশৃঙ্গ, প্রযুক্তি, উদ্যান।

0: এবং তীর্থকেন্দ্রগুলো ভারতের কয়েকটি পর্যটন আকর্ষণ। ঐতিহ্যবাহী ট্রেন যোগ, ধ্যান, আয়ুর্বেদ, সিদ্ধ এবং প্রাকৃতিক স্বাস্থ্যকেন্দ্রগুলোও বিপুল সংখ্যক পর্যটকদের আকর্ষণ করে। সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক স্থানসমূহের সৌন্দর্য ভারতকে পর্যটকদের স্বর্গরাজ্যে পরিণত করেছে। আমরা আমাদের অতিথিদের সম্মান করি এবং তাদের ঈশ্বরের মতো গণ্য করি। এ কারণেই আমরা এমন সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে তুলেছি যেখানে অতিথি দেব ভব। ভারত আধ্যাত্মিকতার কেন্দ্র। এই আধ্যাত্মিক গন্তব্যস্থলগুলো বিপুল সংখ্যক দেশি ও বিদেশি পর্যটকদের ভারতে আকর্ষণ করছে। ভারতীয় হস্তশিল্প বিদেশি পর্যটকদের কেনাকাটার প্রধান বিষয়। আধুনিক পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে, মূলত অফবিট বা অজানা জায়গার জনপ্রিয়তা, ইকোট্যুরিজম এবং গ্রামীণ পর্যটনের হাত ধরে। প্রচলিত চেনা পর্যটন কেন্দ্রের ভিড় এড়িয়ে প্রকৃতিপ্রেমীরা এখন নতুন ও শান্ত জায়গার সন্ধান করছেন। প্রত্যুষার সেপ্টেম্বর মাসের বিষয় ভাবনা কিন্তু এই নিয়েই, পর্যটন নবদিগন্তের হাতছানি। লিখে ফেলুন আপনার ভাবনা আর পাঠিয়ে দিন প্রত্যুষার দপ্তরে। ঠিকানা প্রত্যুষার@gmail.com। এছাড়া সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। প্রত্যুষার সেপ্টেম্বর মাসের চিঠির বিষয়, পর্যটন নবদিগন্তের হাতছানি। আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নাম্বারটি আরো একবার 9749088189।

0: প্রত্যুষার আগস্ট মাসের চিঠির বিষয়, ও আমার দেশের মাটি। প্রত্যুষা, যে পর্যন্তই প্রত্যুষা, আবার আগামীকাল। নমস্কার।
1: প্রত্যুষা শুনলেন উপস্থাপনায় সোমনাথ দাস, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী শুলেকুড়ি এখন জানিয়ে দিই আজ সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। সকাল 7:45 নজরুল গীতি শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। সকাল 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। সকাল 9:00 কুমার শানুর কণ্ঠে আধুনিক গান। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন খেয়াল, শিল্পী ওস্তাদ ভিলায়েত হোসেন খান। সকাল 10:00 আমার গ্রাম আমার দেশের কথা, দেওগাঁও ক্রান্তি গ্রাম পঞ্চায়েত থেকে রেকর্ড করে আনা একটি প্রতিবেদন শুনবেন এই অনুষ্ঠানে। সকাল 10:20 মজদুর মণ্ডলীর অনুষ্ঞান। 10:30 বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান NC1। কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠানটি শুনবেন সকাল 1।

11টায়। 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য বিষয় বায়োলজি। পাঠদান করবেন জগবন্ধু ইনস্টিটিউটের শিক্ষক সঞ্জয় পোদ্দার। কথায় সুরে অনুষ্ঠানটি রয়েছে বেলা 12টায়। দুপুর 1টায় রয়েছে মহিলা মজলিশ, সদ্ভাবনা দিবসে সম্প্রীতির বার্তা। এই আলোচনায় অংশ নেবেন অজন্তা সিনহা সাথে কৃষ্ণা কর্তে। দুপুর 1:45 এবং সন্ধ্যে 6:40 লোকগীতি শুনবেন মাম্পি মোহন্তের কণ্ঠে। তিনটেই রয়েছে গান পরম্পরা। এই অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় বিদুষী পূর্ণিমা সেন। 3:30 যুব অনুষ্ঠান, স্বাধীনতার পথে অজানা বীরের গল্প, উপস্থাপনায় বর্ণা ভট্টাচার্য। বিকেল 4টে রয়েছে গ্রামীগঞ্জে বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল চাষ, এ বিষয়ে আলোচনায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর রাকেশ রায়। 4:30 সবুজ সোনার দেশে, জয়সওয়াল টি গার্ডেন ফাঁসি দেওয়া ব্লক থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, সংগ্রহ করেছেন আমাদের প্রতিনিধি সম্প্রীতা আচার্য। 5টায় জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গান। লাইভ ফোনের অনুষ্ঠান আনন্দধারা রয়েছে 5:30। 6:05 বিজ্ঞাপন দাতাদের আয়োজিত অনুষ্ঠান কিষাণ বাণী, আয়োজনে মিনিস্ট্রি অব এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। এই অনুষ্ঠানে জলজ ফসলের চাষ ও পরিচর্যা, আলোচনায় থাকবেন বিশেষজ্ঞ ডক্টর আনন্দময় পুস্তে। 7:05 হিন্দি ছায়াছবির গান। রাত 8টায় আইনি কথা, রায়গঞ্জ ডিস্ট্রিক্ট কোর্টের আইনজীবী তন্ময় রাহার সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিতা আঠ। 9:15 গজল শুনবেন শিল্পী চন্দন দাস। লাইভ ফোনিং অনুষ্ঠান গানে গানে রয়েছে 9:30। 10:10 বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 10:30 লাইভ ফোনিং অনুষ্ঠান মনের জানালা। এবারে বলি আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী FM প্রচার তরঙ্গ 101.4 MHz পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। 7:30 হাম হে রাহি প্যারকে, 8:15 ত্রিবেণী, 8:30 চিত্রলোক, 9:00 লাইভ ফোনিন অনুষ্ঠান ইন্দ্রধনু, 10:00 সেহতনামা, 11:00 লাইভ ফোনিন অনুষ্ঠান চয়নিকা, 12:05 ইয়াদো কি মেহফিল, 3:00 সখী সাহেলি, 4:00 হ্যালো ফরমাইশ, 5:00 ছায়া গীত, 5:30 তারানে ন্যায় পুরাণে, 6:05 লাইভ ফোনিন অনুষ্ঠান গানের ভেলা, 7:00 রয়েছে জয়মালা, 8:00 হাওয়া মহল, 9:00 আপকে লিয়ে, 9:30 আজ কি ফানকার, 10:00 রয়েছে ছায়া গীত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। এবারে বলি ট্রাফিক সংক্রান্ত খবরাখবর। দার্জিলিং মোড় NH10 শিলিগুড়ি গেট চম্পাশাড়ি মোড় NH10 শালুগাড়া শাহুটাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ, এগুলোতে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ রাস্তা মেরামতের কাজ চলছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা ইসলামপুর এবং বিপরীতমুখী ছোট যানবাহনগুলোকে বিশেষ করে রাত 11:00 থেকে সকাল 8:00 পর্যন্ত ঘোষপুকুর বাইপাস এবং নৌকাঘাট রুট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। মহানন্দা ব্যারেজ ব্রিজের রাস্তা খারাপ এবং পণ্যবাহী ভারী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে রাস্তা খারাপ হয়েছে, তাই যানজট এড়াতে গাড়ি চালকেরা দার্জিলিং মোড় হিলকাট রুট ব্যবহার করতে পারেন। শুনলেন ট্রাফিক সংক্রান্ত খবরাখবর আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সকাল 7:35 বাংলা সংবাদ। তার ঠিক পরেই রয়েছে স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরিচালিত নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে 24 দিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচির পর ঝাড়খণ্ড সরকার টিডিপিএল সংস্থা পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠীর একটি বড় চক্র ভেঙে দিয়েছে, আটক 250 বেশি। দিল্লিতে চলতি এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ইরান পরিষ্কারভাবে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে হরমুজ প্রণালীতে তাদের সেনাবাহিনী অভিযান চালাবে। নতুন দিল্লিতে বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলস বিভাগের প্রথম রাউন্ডে ভারতের আয়ুষ শেট্টি চীনের সি ইউ কিকে হারিয়ে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরিচালিত নিয়োগ পরীক্ষায় অভিযোগের বিরুদ্ধে 24 দিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচির পর গতকাল ঝাড়খণ্ড সরকার টিডিপিএল সংস্থা পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। পাশাপাশি 2024 সালের জেএসএসসি সিজিএল পরীক্ষাও বাতিল বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেন গতকাল সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেন। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের পরিচালিত সব নিয়োগ পরীক্ষার উপর তদন্ত করার আদেশ দেওয়া হয়েছে। এদিকে ছাত্রনেতা পীয়ূষ কুমার জানিয়েছেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র প্রথম পদক্ষেপ। তারা একাদশ থেকে ত্রয়োদশ জেপিএসসি পরীক্ষার অনিয়মের সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। পরবর্তী পদক্ষেপ বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির এনটিএর মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে গতকাল বৈঠক করেছেন। পরীক্ষা ব্যবস্থার জন্য নির্ধারিত নিয়মবিধি কঠোরভাবে অনুসরণ করা বাধ্যতামূলক বলে বৈঠকে নির্দেশ দেন মন্ত্রী। এছাড়াও সমস্ত পরীক্ষা সম্পূর্ণ অডিট করে সে সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সংস্থাকে। বৈঠকে সাম্প্রতিক বিভিন্ন সমস্যার প্রেক্ষিতে এনটিএর দেয়া পদক্ষেপের বিষয়ে খোঁজ খবর নেন মন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠী শাহজাদ ভাট্টির সঙ্গে যুক্ত একটি চক্র ভেঙে দিয়েছে। সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত 200 বেশি ব্যক্তিকে গ্রেপ্তারের মাধ্যমে তাদের বিভিন্ন হামলার পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া এক পোস্টে তিনি বলেন, নিরাপত্তা বাহিনী 14 রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। আইএসআই সমর্থিত শাহজাদ ভাট্টি গোষ্ঠীর সঙ্গে যুক্তদের সন্ধানে পাঞ্জাব সহ 14 রাজ্যে গত 12 অগস্ট তল্লাশি চালিয়ে 253 জনকে আটক করেছে সাইবার নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রাজ্যগুলির এসটিএফ এর সঙ্গে যৌথ অভিযানে এদের আটক করা হয়। বিভিন্ন জায়গায় গ্রেনেড, আইইডি এবং পেট্রোল বোমা হামলার সঙ্গে এরা যুক্ত বলে অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে চেক পয়েন্ট সফটওয়্যারের মুখ্য কার্য আধিকারিক নাদাব জাফরির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। শ্রী গোয়েল সমাজ মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন, বৈঠকে ভারতের সংস্থাটির কার্যকারিতা বৃদ্ধি এবং তাদের গবেষণা ও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ভারতের ডিজিটাল পরিকাঠামো রক্ষা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত নিরাপত্তা ব্যবস্থার সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষের মধ্যে সাইবার নিরাপত্তা, ডিজিটাল ট্রাস্ট, এআই পরিচালিত উদ্ভাবন ইত্যাদি বিষয়েও আলোচনা হয়েছে। সরকার ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম ECMS এর আওতায় আরও 31 আবেদন মঞ্জুর করেছে। এর মধ্যে তামিলনাড়ু থেকে 7 এবং মহারাষ্ট্র ও হরিয়ানা থেকে 6 করে আবেদন এসেছে। এর জন্য বিনিয়োগ করা হবে 7,900 কোটি টাকা। এর ফলে 9,000

0: 500 বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে আবেদনকারীদের হাতে অনুমোদনপত্র তুলে দেন। স্পিকার ও মাইক্রোফোন, অপটিক্যাল ট্রান্সমিটার, ক্যাপাসিটার এবং কয়েল সহ বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য আবেদন জানানো হয়েছিল। 16টি প্রজেক্টের এখনও কাজ চলছে।
1: इलेक्ट्रॉनिक्स कंपोनेंट मैन्युफैक्चरिंग स्कीम में 106 प्रोजेक्ट्स अप्रूव हो चुके हैं। इन एक प्रोजेक्ट्स में 69,548 करोड़ इन्वेस्टमेंट आ रहा है और 2.5 लाख लोगों को टोटल डायरेक्ट और इनडायरेक्ट मिला के इन फैक्ट्रीज में एम्प्लॉयमेंट मिलेगा। जिस स्कीम में 31 प्रोजेक्ट्स अप्रूव हुए हैं, बहुत तेजी से इंडस्ट्री ने अपना इन्वेस्टमेंट लगाकर 38 प्रोजेक्ट्स में मैन्युफैक्चरिंग और ऑलरेडी चालू कर दी है और 16 प्रोजेक्ट्स अभी अंडर कंस्ट्रक्शन चल रहे हैं।
0: বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন গতকাল নতুন জাতীয় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। তালিকায় জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গের 2 জন। বিজেপির নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন মনোজ টিগ্গা। বিজেপির নতুন সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন ডক্টর মধুচন্দ্রাকর। সর্বভারতীয় সহসভাপতির তালিকায় রয়েছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তীরথ সিং রাওয়াত, রাম মাধব, বৈজন সিং পাণ্ডা সহ মোট 13 জন। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীয়ূষ গোয়েলকে জাতীয় কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। 8 জন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি। দিল্লিতে চলতি এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এই এসআইআর প্রক্রিয়ার অঙ্গ হিসেবে 1,45,00,000 বেশি আবেদনপত্র বিলি করা হয়। 13,000-এরও বেশি বুথ লেভেল আধিকারিক বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি, ভোটারদের নাম ও নথিপত্র যাচাই এবং ভোটার তালিকা সংশোধনের সমস্ত রকমের প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন। এ পর্যন্ত 97,00,000 এনুমারেশন ফর্মের ডিজিটালাইজেশন সম্ভব হয়েছে। এ মাসের 24 তারিখ থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত এই সংক্রান্ত যে কোনো অভাব, অভিযোগ বা আপত্তি জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 27 অক্টোবর। আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি আলোচনাটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরান পরিষ্কারভাবে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে হরমুজ প্রণালীতে তাদের সেনাবাহিনী অভিযান চালাবে। ইরানের প্রশাসনিক এক শীর্ষ আধিকারিক রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ওয়াশিংটন আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্তর্ভুক্তির চুক্তি না করলে তেহরান মার্কিন নৌবাহিনীর অবরোধের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তির উদ্যোগের আবহে এই সতর্কবার্তা জারি করা হল। এর আগে জুন মাসে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিবাদের মধ্যে 7 দিনের একটি অন্তর্ভুক্তি শান্তি চুক্তি স্বাক্ষর করা হয়। ইরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছে যে ওয়াশিংটন ইরানের বাহিনীর সঙ্গে গোপনে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। IRGC-র মুখপাত্র হোসেন মোহাবি এই দাবিকে বিভ্রান্তিকর হিসেবে অবহিত করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও IRGC-র আধিকারিকদের মধ্যে কোনো আলোচনা হয়নি। ওমানের সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে তারা একটি চুক্তি পৌঁছেছে বলে ইরান জানিয়েছে। তেহরানের সাংবাদিকদের ইরানে বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, জাহাজ চলাচলের রুট নিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। নতুন দিল্লিতে BWF ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলস বিভাগে প্রথম রাউন্ডে ভারতের আয়ুষ শেট্টি বিশ্বসেরা ও বর্তমান চ্যাম্পিয়ন চীনের CUK-কে 21-14, 13-21, 21-19 ব্যবধানে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে PV সিন্ধু এবং মহিলাদের ডাবলসে তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদের জুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের 2য় রাউন্ডে উঠেছেন। উল্লেখ্য, আগেই পুরুষদের ডাবলসে ভারতের MR অর্জুন ও হরিহরণ আমসা কারুনান জুটি 2য় রাউন্ডে পৌঁছন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ঝাড়খণ্ডে জেপিএস

এবং জেএসএসসি পরিচালিত নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে চব্বিশ দিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচির পর ঝাড়খণ্ড সরকার টিডিপিএল সংস্থা পরিচালিত সমস্ত পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়ে বলেছেন, জমি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান তাঁর সরকার করবে, প্রয়োজনে সরাসরি জমি কিনে তা শিল্পের জন্য তুলে দেওয়া হবে বলে পুরুলিয়ার রঘুনাথপুরে এক সভায় তিনি জানান। কলকাতায় আরও একটি মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বীরভূমের তারাপীঠে গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি এখনও থমথমে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নজনের। বিজেপির নতুন জাতীয় কমিটিতে পশ্চিমবঙ্গের দুজন স্থান পেয়েছেন। বনাঞ্চল সংলগ্ন এলাকায় ফসল নষ্ট করার অজুহাতে রাজ্য হাতি করিডোর বন্ধ করতে পারে না বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। এদিকে টানা বৃষ্টিতে জলমগ্ন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। আসছি বিস্তারিত খবরে। অদক্ষ কাজে স্থানীয়দের বিবেচনা করতে হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিমত প্রকাশ করেছেন। পুরুলিয়ার রঘুনাথপুরে গতকাল অমিত মেটালিক্সের কারখানার শিলান্যাস করে তিনি ভাষণ দিচ্ছিলেন।
1: লোকাল ছেলে মেয়েরাকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে, 2% CSR আপনাকে করতে হবে, যেটা আপনি অলরেডি করছেন, এবং আরো আরো CSR অ্যাক্টিভিটিস করুন।
0: প্রবল বৃষ্টির মধ্যে সড়কপথে মানবাজার থেকে রঘুনাথপুরে পৌঁছে তিনি শিলান্যাস করেন 4,000 কোটি টাকার ওই লৌহ ইস্পাত প্রকল্পের। মুখ্যমন্ত্রী স্পষ্ট আশ্বাস দিয়ে বলেন, জমি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান তার সরকার করবে, প্রয়োজনে সরকারি জমি কিনে তা শিল্পের হাতে শিল্পের জন্য তুলে দেওয়া হবে। 100 কোটি টাকার বেশি বিনিয়োগ হলে ওয়ান উইন্ডো সিস্টেমে যাবতীয় কাজ হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবাজারে জাইকার সহায়তায় পানীয় জল প্রকল্পের উদ্বোধন করে বলেন, স্বাধীনতার 80 বছর পেরিয়ে গেলেও পুরুলিয়া বাঁকুড়ার মতো এরাজ্যের জেলাগুলিতে মানুষের জলের দাবি মেটাতে না পারা অত্যন্ত দুঃখজনক। প্রায় 1,173 কোটি টাকা খরচে এই প্রকল্পে পুরুলিয়ার 87,271টি পরিবার জন প্রতি 70 লিটার পানীয় জল পাবে। কুর্মালী ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানান, কুর্মী বোর্ডের উন্নয়নের জন্য 50 কোটি টাকা দেওয়া হয়েছে।
2: বেশ কিছু প্রাচীন জনগোষ্ঠী, তাদেরকে প্রত্যেক সপ্তাহে আলাদা করে রেশন পৌঁছে দেওয়ার কাজ, খাদ্য পৌঁছে দেওয়ার কাজও আমরা করব। জঙ্গল মহলে আদিবাসী কুর্মী কুম্ভকার এবং আপনারা যারা মূলবাসী, আপনাদের ঐতিহ্য, আপনাদের সংস্কৃতি, আপনাদের ভাষা পরম্পরা, তাকে রক্ষা করার দায়িত্ব আমার, আমি সেটা করে দেখাব।
0: রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়নে 1,600 কোটি টাকা ব্যয় করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কলকাতায় আরও একটি মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় গতকাল জানান, আসানসোল, বালুরঘাট, আলিপুরদুয়ার, কালিম্পং এবং সিউড়ি এই 5 জায়গায় ইতিমধ্যে মেডিকেল কলেজ তৈরির সিদ্ধান্ত হয়েছে। তার সঙ্গে কলকাতাতেও আরও একটি মেডিকেল কলেজ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এজন্য ইতিমধ্যেই প্রথম বৈঠক হয়েছে। 1 মাসের মধ্যে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
3: কলকাতা শহরও আর একটি নতুন মেডিকেল কলেজ দেখতে পাবেন। তার আজকে প্রথম বৈঠক আমরা করলাম। 200টি প্রান্তিক এবং খুব বাজে অবস্থায় যেখানে আমাদের হাউজিং আছে, ডাক্তার, নার্স এবং ফার্মাসিস্ট এবং জিডিএ, ডাক্তারদের জন্য 3 BHK শীতাতপ নিয়ন্ত্রিত, সিস্টারদের জন্য 2 BHK বড়, 550 স্কোয়ার ফিট হচ্ছে আমাদের গ্রুপ ডি এবং ফার্মাসিস্টদের জন্য। তো এটা অনুমোদন তো হয়েই গেছে।
0: এদিকে সরকারি হাসপাতালে বেড না থাকলে এবার বেসরকারি হাসপাতালে রোগী পাঠানো হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।

0: জানান। এজন্য SSKM হাসপাতালের সঙ্গে KPC মেডিকেল কলেজ হাসপাতালকে সংযুক্ত করা হয়েছে। যেসব বেসরকারি হাসপাতাল সরকারের থেকে জমি বা অন্যান্য সুযোগ সুবিধে নিয়েছে, তাদের সরকারি হাসপাতালের রোগীদের জন্য বেড সংরক্ষণেরও নির্দেশ দেওয়া হয়। ফলে সরকারি হাসপাতালের সঙ্গে বাড়তি 2426টি বেড পাওয়া যাবে। স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুম থেকে কোন হাসপাতালে কত বেড খালি তা মনিটরিং করা হবে। সেই মতো সরকারি অ্যাম্বুলেন্সে করে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে রোগীকে পাঠানো হবে। অন্যদিকে রাজ্যের বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলির গলদ ও অনিয়ম ঠিক করে নেওয়ার জন্য আরও 7 দিন সময় দিয়েছে স্বাস্থ্য দপ্তর। বেআইনিভাবে রক্ত বিক্রির অভিযোগে ব্লাড ব্যাঙ্কে নোটিশ পাঠানো হয়েছিল। 48 ঘণ্টার মধ্যে তাদের অনিয়ম ও ত্রুটি দূর করার নির্দেশ দেওয়া হয়েছিল বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। তবে তারা আরও কিছুটা সময় চাওয়ায় 1 সপ্তাহ সময় দেওয়া হল। আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় আরও 1 রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলার মাথুরা বেওয়া নামে 61 বছরের 1 মহিলা জেলার একটি হাসপাতালে গতকাল অর্থোপেডিক বিভাগে ভর্তি হন। দক্ষিণ দিনাজপুর জেলায় তিনি প্রথম রোগী যিনি আয়ুষ্মান ভারতের আওতায় ভর্তি হলেন। এর আগে বাঁকুড়ার কোতুলপুরের 1 ব্যক্তি আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা প্রকল্পে রাজ্যের প্রথম রোগী হিসেবে সেখানকার একটি হাসপাতালে ভর্তি হন। উল্লেখ্য, রাজ্যে গত রবিবার শুরু হয়েছে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের উপস্থিতিতে প্রকল্পের সূচনা করে বলেন, সরকারি বেসরকারি মিলিয়ে রাজ্যের প্রায় 2000 এবং দেশের সরকারি বেসরকারি মিলিয়ে 38604টি নথিভুক্ত হাসপাতালে এই প্রকল্পের আওতায় 5 লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসার সুবিধে মিলবে। বীরভূমের তারাপীঠে গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি এখনও থমথমে। আতঙ্কিত পর্যটকদের মধ্যে হোটেল ছাড়ার হিড়িক পড়ে গেছে। এদিকে দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, বিধায়ক ধ্রুব সাহা প্রমুখ গতকাল এই অগ্নিকাণ্ডে নিহত মেঘালয়ের একই পরিবারের 5 জনের নিকট আত্মীয়ের সঙ্গে কথা বলেন। সরকারি উদ্যোগে মৃতদেহগুলি বাড়িতে নিরাপদে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার পাশাপাশি পরিবারের লোকেদের সবরকম সহায়তার আশ্বাস দেন তারা। দমকল প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ওই হোটেলের এমার্জেন্সি গেটে তালা ঝোলানো ছিল, ফলে মানুষ বেরোতে পারেননি।
1: তো এই হোটেলটার বিষয়, যেখানে এই ঘটনাটা ঘটেছে, পেছনের দিকে একটা এক্সিট পয়েন্ট ছিল। তো প্রত্যেক এক্সিট পয়েন্ট এই জায়গাগুলো বন্ধ ছিল, তালা মারা ছিল, সেখান থেকে কেউ বেরোতে পারেনি।
0: আগেই জানানো হয়েছে, তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে 9 জনের। এদের মধ্যে 5 জন মেঘালয় ও 3 জন আলিপুরদুয়ারের বাসিন্দা। আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত আলোচনাটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও DTH বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন নতুন জাতীয় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। তালিকায় স্থান পেয়েছেন পশ্চিমবঙ্গের 2 জন। বিজেপির নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন মনোজ টিগ্গা। এছাড়া নতুন সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন মধু ছন্দাকর। সর্বভারতীয় সহসভাপতির তালিকায় রয়েছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তীরথ সিং রাওয়াত, রাম মাধব, বৈজয়ন্ত সিং পাণ্ডা সহ মোট 13 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের অভিনন্দন জানিয়েছেন। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে 1946 সালের আগস্টের কলকাতা হত্যাকাণ্ডের কারণ ও পরিণতি নিয়ে ভাষণ দেবেন। ইতিহাসের এই অন্ধকার অধ্যায় সম্পর্কে শিক্ষার্থীদের সংবেদনশীল করে তোলার উদ্দেশ্যে এই স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বনাঞ্চল সংলগ্ন এলাকায় ফসল নষ্ট করার অজুহাতে রাজ্য হাতি করিডোর বন্ধ করতে পারে না বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ এ ব্যাপারে কেন্দ্রকে গোটা দেশ জুড়ে সমীক্ষা করার নির্দেশ দিয়েছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত গতকাল এই সংক্রান্ত মামলায় অভিমত প্রকাশ করেন, হাতিরা স্বভাবতই দল বেঁধে অনেক পথ অতিক্রম করে, সেই কারণে হাতি চলাচল যাতে কোনোভাবেই বাধাপ্রাপ্ত না হয় তা সুনিশ্চিত করতে কেন্দ্রকে সমীক্ষা করে রিপোর্ট দেওয়ার এই নির্দেশ। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম এবং পশ্চিম উত্তর পশ্চিমে ঝাড়খণ্ড ও বিহারের দিকে অগ্রসর হচ্ছে।

0: এর ফলে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।
1: গভীর নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে ক্রমশ সরে যাবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এক দু পশলা তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।
0: এদিকে সুবর্ণরেখা নদীর জলে প্লাবিত পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার বাঁধিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অঞ্চল, হলদিয়া পুরসভা এলাকা ও পটাশপুর বিধানসভায় জলমগ্ন ও বন্যা কবলিত এলাকাসহ বিভিন্ন এলাকায় 200টিরও বেশি লঙ্গরখানা চালু করা হয়েছে। একটানা ভারী বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।
3: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
4: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
3: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
4: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
3: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
4: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
5: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
6: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
5: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
6: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
5: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
7: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা, ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত, বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 22-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 22 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

এতক্ষণ নজরুলগীতি শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। নজরুলগীতির অনুষ্ঠান এখনকার মতো এই পর্যন্তই। আকাশবাণী শরীকুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার প্রভাত, তারপর মর্নিং নিউজ।

0: পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
5: আকাশবাণী শুলিগুড়ি, শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, স্বাগত আজকের হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে। প্রকৃতির নানা অনুষঙ্গের উপাসনা ভারতীয়দের মধ্যে বহু প্রাচীন যুগ থেকে চলে আসছে। সনাতন ধর্মের মানুষ প্রকৃতির নানা উপাদানকে অর্চনা করে, প্রকৃতির সাথে সেই সহবস্থান তাকে স্বীকৃতি দেয়। ভক্তিতে বা ভয়ে বিভিন্ন জীবজন্তুকে উপাসনা করা সারা দেশেই কিন্তু প্রচলিত, তবে এর মধ্যে সাপের কথা উল্লেখ করতেই হয়। সাপকে কে না ভয় পায়? আর সারা ভারতে অনেক প্রজাতির সাপ, তবে তাদের মধ্যে বেশিরভাগই নির্বিষ। এ ঘটনা আজকের যুগেও সারা পৃথিবীতে কিন্তু সাপের কামড়ে মৃত্যুর ঘটনা সবচেয়ে ভারতেই বেশি। প্রতি বছর 50-60 হাজার মানুষের মৃত্যু ঘটে সাপের কামড়ে। সাপের থেকে রক্ষা পেতে মানুষের মধ্যে কিন্তু একটা লোকাচার চালু রয়েছে বহু প্রাচীন যুগ থেকেই। সর্পদেবীর পূজা, যেটা কিনা একটা প্রাচীন অনুষ্ঠান, আজ মনসা মায়ের পুজো। তিনি মূলত লৌকিক দেবী। শ্রাবণ মাসের শেষ দিনে ঘরে ঘরে মনসা পুজো আয়োজিত হয়। অনেকের মতে সাপের কামড় থেকে রক্ষা পেতে মাটির সরায় দুধকলা দিয়ে মা মনসাকে পুজো করা হয়। সারাদিনব্যাপী উপোস করে পুজো শেষে দুধকলা দিয়ে মায়ের পুজো সম্পন্ন হয়। এই পুজো প্রচলনের পিছনে কিন্তু অনেক অনেক কাহিনী রয়েছে, সে সমস্ত কাহিনীতে আজ যাব না। তবে আপনাদের জন্য আজ আমাদের আলোচনার বিষয় গ্রাম বাংলার মনসা পুজো। শুধু পুজো নয়, এক টুকরো লোকসংস্কৃতি। এ নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন

0: নমস্কার, সুপ্রভাত। নমস্কার
1: হ্যালো, নমস্কার সুপ্রভাত।
0: নমস্কার, সুপ্রভাত কে বলছেন?
1: বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: নিতাই বাবু, কেমন আছেন আপনি?
1: হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন?
0: হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আর
1: হ্যাঁ,
0: আজ তো মনসা পুজো, তো আপনার কি মনে হয় যে মনসা পুজো গ্রাম বাংলার পুজো, সেটা এক টুকরো লোক সংস্কৃতিও?
1: হ্যাঁ, এটা তো আমাদের গ্রাম বাংলার পুজো।
0: হুম,
1: এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। তো মা মনসাকে স্মরণ করে
0: হুম,
1: যাতে সাপের হাত থেকে বাঁচে,
0: হুম,
1: তার জন্য মা মনসাকে আমরা
0: পুজো করে থাকি।
1: পুজো করে থাকি।
0: হুম,
1: এবং আমাদের গ্রামে অনেকটা মন্দির আছে মা মনসার।
0: আচ্ছা
1: হ্যাঁ,
0: আচ্ছা,
1: সেখানে
0: সেখানে আজ
1: সেখানে
0: কি আয়োজন?
1: হ্যাঁ সেখানে আজকে ভালো আয়োজন হয়েছে, এবং বৈকালবেলাতে সব পুজো দিতে আসবে।
0: হুম,
1: তারা সারি সারি ছেলে মেয়ে নিয়ে সব পুজো দিতে আসবে।
0: আচ্ছা,
1: তারা কিন্তু মা মনসার কাছে প্রার্থনা করবে যাতে তারা ভালো থাকে এবং
0: নিশ্চয়
1: সাপের হাত থেকে রক্ষা পায়,
0: রক্ষা পায়।
1: এই কামনা মায়ের কাছে করবে। এবং রাত্রে ছোট্ট করে প্রসাদ হবে,
0: হুম হুম হুম
1: এসব নিয়ে আমাদের গ্রাম বাংলায় চলছে।
0: এবং সেই আয়োজন কিন্তু আপনার এলাকাতে এখনো বেশ সুন্দরভাবে বহাল রয়েছে, তাই তো?
1: হ্যাঁ, এখন সুন্দরভাবে বহাল
0: মানে
1: রয়েছে।
0: সেই
1: আর
0: মনসা পূজার কৌলীন্য হারায়নি, তাই তো?
1: না, মনসা পুজোর ঐতিহ্য হারায়নি এখনো পর্যন্ত,
0: হুম
1: পুজো বাড়ছে।
0: হুম
1: হ্যাঁ, ভক্ত বাড়ছে মা মনসাকে পাই।
0: ঠিক ঠিক, অনেক
1: হ্যাঁ
0: ধন্যবাদ নিতাইবাবু আপনাকে। আমাদের
1: হ্যাঁ, ভালো
0: অনুষ্ঠানে আজ
1: থাকবেন।
0: আপনি প্রথম
1: নমস্কার।
0: কলার হিসেবে উপস্থিত ছিলেন। শ্রোতা বন্ধুরা, আজ আমরা রয়েছি লাইভ ফোনের অনুষ্ঠান হ্যালো আকাশবাণীতে, এবং আজ ঘরে ঘরে উদযাপিত হচ্ছে মনসা পুজো। তো কোথাও গিয়ে এই শহুরে জীবনে গ্রাম বাংলার যে পুজো, তার যে ঐতিহ্য, সেটা কি একই আছে, নাকি কোথাও গিয়ে তার কৌলীন্য একটুখানি হারিয়ে গেছে, কি মনে হয়? হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার দিদিভাই, শুভ সকাল।
0: শুভ সকাল।
2: হ্যাঁ, আমি বোলপুর
0: হ্যাঁ,
2: বীরভূম থেকে।
0: অম্বিকা দেবী বলছেন তো?
2: হ্যাঁ, একদম দিদিভাই।
0: হ্যাঁ বলুন, ভালো আছেন নিশ্চয়ই?
2: হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন?
0: আমিও খুব ভালো আছি। এবং আপনার স্মৃতিতে এই মনসা পুজো, ছোটবেলার থেকে
2: হ্যাঁ
0: আমরা এই পুজো দেখি বা উদযাপন করি, হ্যাঁ,
2: হ্যাঁ
0: আপনার এলাকাতে বা আপনিও নিশ্চয়ই এই পুজো দিচ্ছেন, সে নিয়ে
2: হ্যাঁ
0: কি?
2: আমার গ্রামে হয় দিদি ভাই। কালকে হলো তো,
0: হুম
2: সারাদিন আমি উপস্থিত ছিলাম।
0: হুম হুম
2: হ্যাঁ, আমাদের গ্রামের একটু ঐতিহ্যটা একটু বলি।
0: নিশ্চয়।
2: মানে আমাদের গ্রামের মনসা যে আছে, ওই মনসা মানে দুটো আছে।
0: আচ্ছা
2: হ্যাঁ,
0: আচ্ছা,
2: দুটো মা থাকেন। তো ওই মা প্রথম দিন যেদিন দশহারার দিন, সেদিনও গোটা গ্রাম
0: হুম হুম হুম
2: ঘোরেন, আর লাস্টে শেষের দিনেও গোটা গ্রাম ঘোরেন। আর আমাদের মায়ের নাম হচ্ছে চিন্তামণি।
0: আচ্ছা
2: হ্যাঁ,
0: আচ্ছা,
2: তো আমাদের যেখানে গ্রামের বাড়ি, সেই বাড়ির কথা বলছি।
0: হুম হুম হুম
2: হ্যাঁ,
0: হুম
2: যখন বোলপুরে বর্তমান থাকি, কিন্তু আমাদের বোলপুর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে আমাদের গ্রামের বাড়ি।
0: আচ্ছা
2: তো
0: আচ্ছা,
2: সেখানে এই মনসা পুজোটা হয়।
0: হুম
2: আর এইটা মানে সকালবেলায় বেরিয়ে আসে মা,
0: হুম হুম
2: তারপর গোটা গ্রাম, আগে মানে বাড়ি বাড়ি, প্রত্যেকের বাড়ি বাড়ি আর কি মা ঘুরতেন। তো এখন বাড়ি বাড়ি ঘুরতে গেলে দেখা যাচ্ছে, সেই মা যখন আটনে পৌঁছাছেন, তখন আর কি অনেক সন্ধে হয়ে যায়, রাত হয়ে যায়। আর বলিদানের একটা ব্যাপার থাকে, তো
0: আচ্ছা,
2: হ্যাঁ, তো বলিদানটা হতে অনেক রাত হয়ে যায়। তারপর বৃষ্টি হয়, এবার মায়ের মন্দিরটা চাতালটা খুব একটা বড় নয়, এবার অনেক গোটা গ্রাম মিলে আপনার ওই হাঁস বলি,
0: হুম
2: তারপর
0: হুম
2: আমরা ছাগল ভেড়া এসব বলি হয়। তো হাঁসটাই বেশি বলি হয় প্রত্যেক ঘরে
0: তার
2: ঘরে।
0: মানে হ্যাঁ, একদম ভীষণ আড়ম্বর এবং নিষ্ঠা সহকারে আপনাদের গ্রামে কিন্তু এই পুজোটা হয়, তাই তো?
2: পুজোটা হয়, হ্যাঁ।
0: এবং
2: আর
0: গতকালই কি তা সম্পন্ন হয়েছে?
2: হ্যাঁ হ্যাঁ, গতকাল সম্পন্ন হয়েছে।
0: আচ্ছা,
2: আমাদের এখন বাড়ি বাড়ি ঘোরেন না, এখন
0: হুম
2: মা একটা একটা পাড়া থেকে একটা নির্দিষ্ট মন্দির বা একটা নির্দিষ্ট জায়গা করে
0: হুম
2: দেওয়া হয়েছে।
0: হুম
2: সেই
0: হুম
2: জায়গায় মানে দুটা পাড়া, সেইখানে নিয়ে গিয়ে পুজোটা দেয়।
0: হুম
2: তারপর সেখানে মা আসেন, মাকে নিয়ে আসা হয়, কোলে করে নিয়ে আসা
0: হুম
2: হয়,
0: হুম হুম
2: ধুয়ে মাকে মানে
0: বাহ,
2: পাড়া থেকে মানে গঙ্গা স্নান করে তার আগের দিন থেকে নিরামিষ খেতে হবে, তবে কিন্তু মাকে কোলে
0: নেওয়া যাবে। ঠিক ঠিক, ভীষণ ভালো লাগলো। একটা আমাদের যে লোক সংস্কৃতি তার মধ্যে কিন্তু এই মনসা পুজোটাও আছে।

0: কারণ তিনি লৌকিক দেবী আমাদের, সেই প্রাচীন
1: একদম
0: দেবী,
1: একদম
0: ঠিক? এবং আপনার কাছ থেকে আপনার অঞ্চলের যে একটা খুব সুন্দর ইতিহাস আমরা পেলাম, কিভাবে আপনারা উদযাপন করেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
1: হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকবেন দিদি।
0: একদম, আপনিও খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণীতে, এবং আমরা আরও একটি কল নিয়ে নিয়ে আমরা গানে যাব। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার দি ভাই,
0: নমস্কার, কে বলছেন?
2: আমি মারগ্রাম শিবতলাপাড়া বীরভূম থেকে কিশোর কুমার দাস কথা বলছি রে ভাই।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন? আমাদের অনুষ্ঠান আপনি শুনছেন?
2: হ্যাঁ দিদি ভাই, খুব ভালো আছি।
0: আচ্ছা,
2: আপনি ভালো আছেন দিদি ভাই?
0: হ্যাঁ আমরা ভালো আছি, আমি খুব ভালো আছি। এবং আজ আমরা একটু মা মনসাকে নিয়ে কথা বলছি, যে গ্রাম বাংলার যে মনসা পুজো, সেটা শুধুই পুজো নয়, সেটা কিন্তু এক টুকরো লোক সংস্কৃতি। আপনিও কি তাই মনে করেন? হ্যাঁ বলছি, আজ যে আমরা মনসা পুজো ঘরে ঘরে উদযাপিত হচ্ছে, মা মনসার পুজো করছি, এটা কি শুধুই পুজো আপনার কাছে, নাকি এক টুকরো আমাদের বাংলার লোক সংস্কৃতি? আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা
2: আমাদের নিয়ম আছে, সেই পঞ্চমী দিনে কিন্তু আমরা যেটা লেনদেনের জিনিস, মানে পোয়ের জাতি বলুন, ভেন্ডি বলুন, তারপরে আপনার ওই তালকলের ডাল বা ভড়ি বলুন, কচু বলুন, এসব আমাদের কিন্তু খাওয়া নিষিদ্ধ থাকে।
0: আচ্ছা আচ্ছা,
2: এমনকি মাছ দিব সেদিন খাওয়া যায় না, নিয়ম খেতে হয় আমাদের।
0: একদম একদম,
2: হ্যাঁ দিদি ভাই,
0: বাহ, মানে আপনাদের বাড়িতে যে পুজোটা হচ্ছে, হ্যাঁ পুজোটা যে হয় সেটা প্রতি পঞ্চমীতেই হয়, এবং এভাবেই নিষ্ঠা সহকারে ভক্তিপূর্ণভাবে আপনারা পুজো করেন, তাই তো? নিয়ম মেনে, একদম নিয়ম মেনে, ঠিক ঠিক, একদম। তার মানে এই যে মনসা পুজো, তার কৌলিন্য বা তার যে রূপ আমরা দেখছি, সেটাতে মনে হচ্ছে যে মনসা পুজোর কিন্তু কৌলিন্য হারায়নি, তাই তো? একদম একদম, খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। বীরভূম থেকে আমাদের সঙ্গে ছিলেন কৃষ্ণবাবু, আমরা রয়েছি লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে। এখন সময় হয়ে গেছে একটি গান শুনে নেবার।

0: আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন এক শ্রোতা বন্ধু, দেখিনি কে রয়েছেন। নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার সুপ্রভাত দিদি।
0: নমস্কার,
1: হ্যাঁ, আমি বীরভূমের
0: অমিতাভ বাবু
1: বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিদি, কেমন আছেন?
0: খুব ভালো আছি। আর আজকের বিষয় নিয়ে আপনি কি বলবেন অমিতাভ বাবু?
1: হ্যাঁ, বিষয়টা একটু বলুন।
0: বিষয়টা হচ্ছে গ্রাম বাংলার মনসা পুজো। শুধুই কি পুজো নাকি এক টুকরো লোক সংস্কৃতি?
1: আজকেই আছে দিদি, সেটা আজকেই আছে।
0: একদম একদম,
1: দেখুন
0: হ্যাঁ, আপনার গ্রামের আয়োজন বলবেন।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে একটা লোক মানে একটা কি বলবো একটা মানে ইয়ে আছে যে এই যে ধরুন এই যে সাপের উপদ্রব, এত সাপের উপদ্রব, হ্যাঁ, এখান থেকে গ্রামের মানুষকে রক্ষা করার জন্য, হ্যাঁ, এই যে মনসা পুজো, এটা গ্রামের লোকের প্রচলিত বিশ্বাস।
0: একদম,
1: আসলে দিদি লোক সংস্কৃতি, এটার সঙ্গে গ্রাম বাংলার হ্যাঁ লোক সংস্কৃতি অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে আছে। আর এর আচার পালন মধ্যরাত থেকে যখন আপনার ওই যে জল ঘট আনা, হ্যাঁ, এবং ওই নিষ্ঠা সহকারে যে পুজো, কোথাও মূর্তি হয়, কোথাও আবার এমনি শুধুই, হ্যাঁ, মানে সেই ইয়ে মানে কোনো গাছকে কিংবা কোনো মাঠে গিয়ে পুজো হয়, মানে আমাদের গ্রামের কথা বলছি,
0: হ্যাঁ,
1: সেখানে কিন্তু ওই ওই লোকাচারটা থাকে। এবং হ্যাঁ, যেটা হয় সেটা হচ্ছে দিদি গ্রামের সকলেই, হ্যাঁ, সেটাতে অংশগ্রহণ করে। এবং ধরুন গ্রামে একটা গ্রামে বেশ কিছু পাড়া আছে, কোনোটা চাষা পাড়া, কোনোটা কায়স্থ পাড়া, কোনোটা বাউরি পাড়া, কোনোটা ডোম পাড়া, কিন্তু এই পুজোতে সবাই যেন মিলেমিশে
0: এক হয়ে যায়।
1: সেখানে আর পাড়া পাড়া বলে কিছু থাকে না, সব এক হয়ে যায়।
0: আসলে পুজোকে উপলক্ষ করে এই যে সকলে মিলে হই হই করে একটা আয়োজন, এখানেও তো কোথাও গিয়ে সেই একটা মানবিকতার একটা জয়, মানবতার যে জয় সেটাই হয় কিন্তু।
1: আর সেই সৌভ্রাতৃত্ব আর সম্প্রীতি এবং এই যে বর্ণ বৈষম্যের যে জয়, হ্যাঁ, সেটা কিন্তু এই পুজো মানে যে কোনো পুজো
0: যে কোনো আয়োজন, ঠিক ঠিক,
1: হ্যাঁ, দূর হয়ে যায় সব বিভেদ। আর মানুষের অন্তর থেকে আরেক অন্তরে যে আলোটা পৌঁছয় দিদি, সেই আলো কিন্তু সেই আলোই ক্রমশ উজ্জ্বল হতে হতে আলোকিত হয় আমাদেরও অন্তর।
0: বাহ,
1: এটুকুই শেয়ার করলাম।
0: খুব সুন্দর বললেন, হ্যাঁ, আপনিও খুব ভালো থাকবেন, এভাবেই আমাদের সাথে জুড়ে থাকবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণীতে। এবং এই যে মা মনসার পুজো, যেটা ছোটনাগপুর মালভূমির অন্তর্গত ঝাড়খণ্ড, বাংলা, ওড়িশা প্রভৃতি অঞ্চলের যে গোষ্ঠীধারী কুর্মীদের একটি বিশেষ পর্ব পরব, সেটা হচ্ছে বাড়ি পুজো, যেটা শ্রাবণ মাসের সংক্রান্তিতে অর্থাৎ আজকের দিন থেকে শুরু হয়ে গোটা ভাদ্র মাস জুড়ে এই উৎসব পালিত হয়। আমাদের সঙ্গে শ্রোতা বন্ধু। নমস্কার সুপ্রভাত।
2: নমস্কার দিদি, সুপ্রভাত।
0: হ্যাঁ সুপ্রভাত শৌভিক বাবু।
2: না দিদি, আমি বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি।
0: হ্যাঁ বলুন বঙ্কিম বাবু। হ্যাঁ
2: দিদি, দেখুন আজকের বিষয় কি রেখেছেন একটু জানাবেন।
0: আচ্ছা, আজকে যেহেতু আমাদের ঘরে ঘরে মা মনসার পুজোর আয়োজন হয়েছে, তাই আজকের বিষয়টা তাকে ঘিরেই। গ্রাম বাংলার মনসা পুজো শুধুই কি পুজো নাকি এক টুকরো লোক সংস্কৃতি?
2: দিদি দেখুন, এই মা মনসা পুজো ঘিরে কিন্তু অনেক লোকাচারও আছে। দেখুন
0: একদম,
2: আমাদের আমরা প্রত্যন্ত গ্রামে বাস করি, আমাদের আমাদের এখানে দু জায়গায় মনসা মন্দির আছে, এবং সেখানে খুব মানুষ কিন্তু ভক্তি ভরে কিন্তু সেখানে একটা বিশ্বাস নিয়ে কিন্তু সেখানে যায় মনসা পুজো করতে।
0: ঠিক,
2: এবং এই যে মা মনসার প্রতি একটা বিশ্বাস আর ভক্তি, এটা মানুষ কিন্তু আমরা যখন আমাদের যেটা কার্তিক নিকটে, এটা কিন্তু এই যেটা পুজোর কাছে বঘা পঞ্চমী বলে সেটাতেই পুজো হয়।
0: আচ্ছা,
2: আর এই এই এই পঞ্চমীটাতে, এই নাগ পঞ্চমীটাতে পুজো হয় না, এর পরে যেটা পড়বে পুজোর আগে সেইটাতে কিন্তু পুজো হয়। এবং সেই যে একটা অনুষ্ঠান বিধি এবং এই যে লোকাচার, এগুলো কিন্তু আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলেই দেখতে পাই।
0: হ্যাঁ, আপনার অঞ্চলে কি ধরনের আয়োজন হয়, কিভাবে সেটা উদযাপিত হয় একটু সংক্ষেপে বলুন।

0: ঠিক
1: এটাকে
0: ঠিক
1: কিন্তু তারা মনে থাকে জানায় যে আমরা তোমার প্রতি শ্রদ্ধা এবং ভক্তিতে নিমগ্ন। তা
0: বাহ,
1: এই ভক্তি শ্রদ্ধা কিন্তু মা মনসার কিন্তু আমরা
0: একটা
1: দেখতে পাই
0: অন্যতম,
1: এদের মধ্যে।
0: হ্যাঁ, মা মনসার কাছে এই ভক্তি নিষ্ঠা ভরে আমরা পুজো করি, সেটা আমাদের সেই প্রাচীন কাল থেকেই, তিনি লৌকিক
1: চলে
0: দেবী।
1: আসছে, হ্যাঁ
0: একদম, ভীষণ
1: দুপুরে
0: ভালো
1: তোমাকে
0: লাগলো
1: বললাম, ভালো
0: বঙ্কিম,
1: থাকবে।
0: হ্যাঁ আপনিও, বঙ্কিমবাবুর কাছ থেকে আমরা কিন্তু মা মনসা পুজোর সেই যে রীতিনীতি, সেই যে ধারা যেটা যুগ যুগ ধরে চলে আসছে, সেই ধারার কথা, তাদের গ্রামের যে আয়োজন, কী পদ্ধতিতে তারা পুজো করে থাকেন, তার এক টুকরো চিত্র কিন্তু আমরা পেলাম।

শুনছেন হাম সাথ সাথ হ্যায় ছায়াছবির গান হরিহরণ এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে। সুর করেছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল।

0: আমাদের সঙ্গে রয়েছেন এক শ্রোতা বন্ধু। নমস্কার, সুপ্রভাত।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে
0: প্রবীর বাবু। হ্যাঁ হ্যাঁ প্রবীর বাবু, আমাদের বিষয় শুনেছেন আজকে?
1: হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ
0: কি বলবেন আজকের বিষয় নিয়ে প্রবীর বাবু?
1: হ্যাঁ দিদি ভাই দেখুন, আমাদের এখানে মনসা পুজোটা খুব জাঁকজমক ভাবে হয়।
0: আচ্ছা,
1: সেটা হচ্ছে দেখুন মানে 30টা ঢাক আছে দিদি ভাই, 30টা।
0: আচ্ছা,
1: এবং হ্যাঁ 30খানা ঢাক, এবং সেই ঢাকের আওয়াজে আপনি কোনো কথা বললে বুঝতে পারবেন না যে কি বলছেন।
0: আচ্ছা,
1: এবং সেইটা একসাথে মানে সেই কাটোয়ার সিমি ঢাক আর কি, সে বিখ্যাত ঢাক আর কি।
0: আচ্ছা আচ্ছা, এবং সেই আয়োজন কি আপনাদের আজকে নাকি গতকাল হয়ে গেছে?
1: না না না, আজকে দিদি।
0: আচ্ছা আচ্ছা,
1: হয়। এবং এবং যখন ঠাকুর বেরোয় সামনে আগে চাল কুমড়ো গড়িয়ে গড়িয়ে চাল কুমড়ো যায়।
0: আচ্ছা,
1: আর পেছনে পেছনে হ্যাঁ দিদি ভাই নৌকোটা চাল সদাগরের সেই নৌকো, কাঠের তৈরি আর কি একটা নৌকো, সেই নৌকোটা তার সাথে বামুন ঠেলে ঠেলে নিয়ে যায় চাল কুমড়ো, তারপরে নৌকো, তারপরে ঠাকুর মানে সেই ইয়ে ঠাকুর আর কি দিদি ভাই, আমাদের সেই মানে ওই মাটির তৈরি আর কি, পোড়া মাটির তৈরি আর কি মহামানসার ওই দুটো ঠাকুর আর কি, ঠাকুর ব্রাহ্মণের দুটো মানে কোলে দুটো থাকে এবং গামছা বাঁধা থাকে, তারপরে কলসি আসে এবং কলসিটা সামনে থাকে এবং কলসির ভেতরে একজনকে মাথায় দিয়ে দেওয়া হয়, তার মাঝে মাঝে ভর হয় দিদি ভাই, এবং তাকে কিন্তু দুজন ধরে ধরে নিয়ে যায়, এবং সেই যে সেই নৌকোর সাথে এবং সেই কলসি ধরে নিয়ে যায়, এবং সেটা দেখার জিনিস, এবং গ্রামে
0: সবাই ভিড় করে,
1: এবং চারিদিকে মানে লোকে একটা পুকুরে ওইখানে ঠাকুরটা নিয়ে যাওয়া হয়, খেজুর গাছ আছে চারটে, খেজুর গাছে মানে চারিদিকে সুতো বেঁধে বেঁধে, সুতোটা আর কি ওই ঠাকুর ঘর থেকে বেঁধে নিয়ে এসে ওইখানে বেঁধে বেঁধে ঘোরা হয়। হ্যাঁ, তারপরে ওই ঠাকুরকে নিয়ে এসে যখন সন্ধ্যেবেলায় আর কি মানে বিকেল হয়ে যায়, তো বিকেলে আর কি ঠাকুর নিয়ে এসে পুজো টুজো

0: পরে তারপরে পাঁঠাবলি হয়, ভেড়া
1: আচ্ছা,
0: হয়,
1: মানে সে
0: এগুলো
1: এক
0: হয় নানান।
1: বিশাল পর্ব আপনাদের।
0: হ্যাঁ
1: একটা
0: বিশাল
1: কথা
0: বিশাল
1: বলুন তো
0: বিশাল।
1: প্রবীরবাবু, যে
0: হ্যাঁ
1: ছোটবেলায় আপনি যে মনসা পুজোর রূপ দেখেছেন, মানে এই
0: হ্যাঁ
1: বয়সে পৌঁছেও কি তার কোনো পার্থক্য লক্ষ্য করেছেন?
0: না পিসি ভাই, আরো
1: একই
0: বেশি
1: আছে,
0: জাঁকজমক হয়ে গেছে,
1: আড়ম্বর আরো
0: আরো।
1: বেড়েছে। বাহ বাহ,
0: এখন
1: তার
0: তো
1: মানে
0: দেখুন আর,
1: মানুষের মনে তার প্রতি
0: হ্যাঁ
1: যে ভক্তি নিষ্ঠা সবটাই সমানভাবে রয়েছে, তাই
0: হ্যাঁ
1: তো?
0: রয়েছে পিসি ভাই। এবং
1: হ্যাঁ,
0: মা মনসাকে এত মানে করে প্রত্যেক
1: ভক্তি
0: আর কি,
1: করেন। হুম হুম,
0: হ্যাঁ মানে ইয়ের
1: সত্যি
0: সময়
1: সত্যি,
0: ভোগ দেওয়া হয় প্রত্যেক ইয়ের সময় আর কি, হ্যাঁ
1: পঞ্চমীতে।
0: পঞ্চমীতে, প্রত্যেক পঞ্চমীতে মায়ের ভোগ দেওয়া হয়।
1: বাহ
0: এবং
1: বাহ, আসলে গ্রাম বাংলার একজন অন্যতম প্রধানা দেবী তো মা মনসা, এবং তার
0: হ্যাঁ
1: প্রতি যে আমাদের সেই প্রাচীন কাল থেকে তার আমরা পুজো করছি,
0: হ্যাঁ
1: এবং সেই যে লোকগাথা রয়েছে তাকে ঘিরে, লৌকিক দেবী তিনি, তো সেটার প্রতি কিন্তু আমাদের বিশ্বাস অগাধ রয়েছে, তাই
0: হ্যাঁ
1: না?
0: হ্যাঁ দিদি ভাই, আপনি দিদি ভাইয়ের সাথে একটু কথা বলেন দেখেন।
2: হ্যাঁ হ্যালো
1: হ্যাঁ,
2: ভালো
1: নমস্কার
2: আছেন?
1: নমস্কার। হ্যাঁ
2: নমস্কার নমস্কার। হ্যাঁ
1: হুম, আপনি বলুন এক কথায়, কারণ আমাদের সময় প্রায় ফুরিয়ে এসছে, যে
2: হ্যাঁ
1: আপনার কি অনুভূতি মা মনসা পুজো নিয়ে?
2: হ্যাঁ মা মনসা দেখুন, সবাই তো বলে যে জ্যান্ত দেবতা।
1: হুম হুম,
2: হ্যাঁ আমার শাশুড়ি মাকে একবার কামড়েছিল, ভাড়াতে ভাড়া
1: আচ্ছা
2: ঘরে
1: আচ্ছা
2: থাকতো
1: আচ্ছা
2: যখন,
1: আচ্ছা,
2: তখন তখন থেকে আমাদের এই বাড়িতে একটা আজকে পুজো দেওয়া হয়,
1: হুম
2: বুঝলেন?
1: হুম হুম হুম,
2: আজকে সেই পুজো এখন এই ব্রাহ্মণ এসে করবে,
1: বাহ, মানে
2: সঙ্গে
1: বাড়িতে এখন
2: ঠাকুর।
1: বিশাল আয়োজন, প্রত্যেকে আপনারা
2: হ্যাঁ
1: ভীষণ
2: হ্যাঁ
1: ব্যস্ত, অনেক ধন্যবাদ আপনাকে।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আজ
2: ধন্যবাদ।
1: হ্যাঁ খুব ভালো হোক পুজো, আজ সারাদিন খুব মা মনসাকে আমরা ভক্তিপূর্ণভাবে
2: হ্যাঁ
1: তাকে
2: হ্যাঁ হ্যাঁ
1: প্রণাম জানাই, নমস্কার।
2: হ্যাঁ
1: আমরা রয়েছি অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, গানে গানে আমরা অনুষ্ঠান শেষ করব। সব শেষে শুনুন মশাল ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে SD বর্মনের সুরে এই গানটি। হ্যালো আকাশবাণী, অনুষ্ঠানটি আজকের মতো এই পর্যন্তই। হ্যালো আকাশবাণী আবারও ফিরবে আগামীকাল ঠিক সকাল 8:30টায়। এতক্ষণ আপনাদের সাথে কথা সংযোগে আমি ছিলাম দেবশ্রী। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জুড়ে থাকবেন আমাদের হ্যালো আকাশবাণী পরিবারের সাথে। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, আকাশবাণী শিলিগুড়ি।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
3: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা, ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 22-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালি গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 22 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান শিল্পী কুমার শানু।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন কুমার শানুর কণ্ঠে আকাশবাণী ঝুলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সকাল 9:15 বাংলার সংবাদ, তারপর জেলার চিঠি। খবর
1: আকাশবাণী, খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরিচালিত নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে 24 দিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচির পর ঝাড়খণ্ড সরকার টিডিপিএল সংস্থা পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের ভোটার কার্ড সিস্টেম ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। নতুন দিল্লিতে আজ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের দ্বাদশ বৈঠক বসবে। পশ্চিমবঙ্গের বীরভূমে তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর মালিককে পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে আজ আদালতে তোলা হবে। নেপালের রাষ্ট্রপতি ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে সেদেশের বিশেষ সম্মান প্রদান করেছেন। ভারতের আয়ুষ শেঠি ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে চীনের সি ইউকিকে হারিয়ে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরিচালিত নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিরুদ্ধে 24 দিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচির পর গতকাল ঝাড়খণ্ড সরকার টিডিপিএল সংস্থা পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। পাশাপাশি 2024 সালের জেএসএসসি সিজিএল পরীক্ষাও বাতিল বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেন গতকাল সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেন। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের পরিচালিত সব নিয়োগ পরীক্ষার উপর তদন্ত করার আদেশ

দেওয়া হয়েছে। এদিকে ছাত্রনেতা পীযূষ কুমার জানিয়েছেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র প্রথম পদক্ষেপ। তারা একাদশ থেকে ত্রয়োদশ জেপিএসসি পরীক্ষায় অনিয়মের সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। পরবর্তী পদক্ষেপ বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি বলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। পরীক্ষা ব্যবস্থার জন্য নির্ধারিত নিয়মবিধি কঠোরভাবে অনুসরণ করা বাধ্যতামূলক বলে বৈঠকে নির্দেশ দেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে চেক পয়েন্ট সফটওয়্যারের মুখ্য কার্যকারী আধিকারিক নাদাব জাফরির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। শ্রী গোয়েল সমাজ মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন, বৈঠকে ভারতের সংস্থাটির কার্যকারিতা বৃদ্ধি এবং তাদের গবেষণা ও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ভারতের ডিজিটাল পরিকাঠামো রক্ষা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত নিরাপত্তা ব্যবস্থার সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষের মধ্যে সাইবার নিরাপত্তা, ডিজিটাল ট্রাস্ট, এআই পরিচালিত উদ্ভাবন ইত্যাদি বিষয়ে আলোচনা। বাণিজ্য শিল্পমন্ত্রী শ্রী গোয়েল গতকাল নিপ্পন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি ও সিইও সন্দীপ শিক্ষার সঙ্গেও এক বৈঠকে মিলিত হন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের ভোটার কার্ড ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। তিনি এই ব্যবস্থাকে স্বাগত জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিধিতে এই নিয়ম যথাযথভাবে ব্যবহার করার পক্ষে সওয়াল করেন তিনি। মার্কিন রাষ্ট্রপতি বলেন, ভারতের নির্বাচনী ব্যবস্থা নির্বাচন নিরাপত্তার উৎকৃষ্ট উদাহরণ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনেও ভোটার শনাক্তকরণ প্রয়োজন বলে মন্তব্য করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তার আলাপচারিতার কথা তুলে ধরেন। শ্রী কুমার প্রশ্ন তোলেন, পরিচয়পত্র ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণ নির্বাচন কি করে হবে? মার্কিন রাষ্ট্রপতির প্রকৃত আমেরিকার ভোটারদের স্বার্থে সেভ আমেরিকা আইন বলবতের জন্য মার্কিন কংগ্রেসে পুনরায় আবেদন জানান। প্রস্তাবিত আইনে সেদেশে নির্বাচনে ভোট দিতে হলে মার্কিন নাগরিকত্ব প্রমাণপত্রের পাশাপাশি সরকার থেকে দেওয়া সচিত্র পরিচয় দেখাতে হবে। শুধুমাত্র মার্কিন নাগরিকরাই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন তা নিশ্চিত করতে এই পদক্ষেপ। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের সাধারণ নির্বাচনের ব্যাপ্তি প্রসঙ্গে বলেন, 64 কোটিরও বেশি মানুষ এই নির্বাচনে অংশ নিয়েছেন। সুপ্রিম কোর্ট সিকিমে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআরের ভিত্তি বর্ষ হিসেবে 2002 ধার্য করার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোনোরকম হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। প্রধান বিচারপতি সূরিয়াকান্ত ও দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহানার বেঞ্চ একটি স্বেচ্ছাসেবী সংস্থার দাখিল করা এ সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছেন। ওই আবেদনে 1993কে ভিত্তি বর্ষ হিসেবে গণ্য করার কথা বলা হয়। আদালত স্পষ্ট বলেছে, নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে 2002কে ভিত্তি বর্ষ হিসেবে ধার্য করেছে। দিল্লিতে চলতি এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এই এসআইআর প্রক্রিয়ার অঙ্গ হিসেবে 1,45,00,000 বেশি আবেদনপত্র বিলি করা হয়। 13,000-এর বেশি বুথ লেভেল আধিকারিক বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি, ভোটারদের নাম ও নথিপত্র যাচাই এবং ভোটার তালিকা সংশোধনের সমস্ত রকমের প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন। এ পর্যন্ত 97,00,000 এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন সম্ভবপর হয়েছে। কাতার থেকে ভারতের মধ্যে ইউপিআই ভিত্তিক অর্থ প্রেরণ ব্যবস্থার সূচনা হয়েছে। এর মাধ্যমে কাতারের ডাক পরিষেবা ব্যবহার করে সেদেশের গ্রাহকরা ভারতের যে কোনো ইউপিআই সংযুক্ত ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করতে পারবেন। ভারতের যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, এই পরিষেবা ব্যবহার করে কাতারে বসবাসকারী ভারতীয় জনগোষ্ঠীর মানুষ ও তাদের পরিবার সহজে এবং নিরাপদে ভারতে অর্থ প্রেরণ করার সুবিধা পাবেন। মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা দ্বাদশ মণিপুর বিধানসভার অষ্টম অধিবেশন ডেকেছেন। বিধানসভা সচিবালয়ের পক্ষে গতকাল জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2রা সেপ্টেম্বর সকাল 11টায় ইম্ফলের অ্যাসেম্বলি হলে এই অধিবেশন বসবে। গত 14 আগস্ট রাজ্যপালের স্বাক্ষরিত ওই আদেশনামায় সংবিধানের 174 ধারার আওতায় ক্ষমতার ব্যবহারের কথা বলা হয়েছে। নতুন দিল্লিতে আজ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের দ্বাদশ বৈঠক বসবে। ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের এই বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। বৈঠকে আলোচনার বিষয় পরিবেশ ক্ষেত্রে সুসংহত উপায় নির্মাণ, উদ্ভাবন, পারস্পরিক সহনশীলতা এবং সহযোগিতা। অন্যদিকে ব্রিক্স পরিবেশ বিষয়ক ওয়ার্কিং গ্রুপের অধীনে ভারত বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্র চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে সুসংহত জীবনযাত্রা পালন, বন সৃজন, সঠিক পদ্ধতিতে দাবানল ব্যবস্থাপনা প্রভৃতি। আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত আলোচনাটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে বীরভূমে তারাপীঠে গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হোটেল মালিক কল্যাণ

0: আশিস পালকে পুলিশ গ্রেফতার করেছে। গতকালই তাকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। তাকে আজ আদালতে তোলা হবে। ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি এখনও থমথমে। আতঙ্কিত পর্যটকদের মধ্যে হোটেল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। অন্যদিকে দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, বিধায়ক ধ্রুব সাহা প্রমুখ গতকাল এই অগ্নিকাণ্ডে নিহত মেঘালয়ের একই পরিবারের পাঁচজনের নিকট আত্মীয়র সঙ্গে কথা বলেন। সরকারি উদ্যোগে মৃত দেহগুলি বাড়িতে নিরাপদে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার পাশাপাশি পরিবারের লোকেদের সবরকম সহায়তারও আশ্বাস দেন তারা। এদিকে দমকল প্রতিমন্ত্রী গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এই হোটেলের এমার্জেন্সি গেটে তালা লাগানো ছিল, ফলে মানুষ বেরোতে পারেনি।
1: তো এই হোটেলটার বিষয়, যেখানে এই ঘটনাটা ঘটেছে, পেছনের দিকে একটা এক্সিট পয়েন্ট ছিল। তো প্রত্যেক এক্সিট পয়েন্টে যেখান দিয়ে লোক রেস্কিউ হতে পারত বা বেরিয়ে যেতে পারত, সেই জায়গাগুলো বন্ধ ছিল, তালা মারা ছিল, সেখান থেকে কেউ বেরোতে পারেনি।
0: আগেই জানানো হয়েছে, বীরভূমের তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে নয়। এদের মধ্যে পাঁচজন মেঘালয়, তিনজন আলিপুরদুয়ারের ও একজন জলপাইগুড়ির বাসিন্দা, এখনও হাসপাতালে ভর্তি ছজন। নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পোড়েল গতকাল কাঠমান্ডুর শীতল নিবাসে এক পদক প্রদান অনুষ্ঠানে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে অনারারি জেনারেল অফ নেপাল আর্মি পদে সম্মানিত করেছেন। নেপালের উপরাষ্ট্রপতি রামসহায় প্রসাদ যাদব, বিদেশমন্ত্রী শিশির খানাল, নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব, নেপাল সেনাবাহিনী এবং প্রশাসনের পদস্থ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাম্বিয়ার হাকাইন্ডে হিচিলেমা দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। জাম্বিয়ার নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে জানিয়েছে, রাষ্ট্রপতি হিচিলেমা প্রায় 30 লক্ষ অর্থাৎ 51% ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। অপরদিকে রাষ্ট্রপতি হিচিলেমার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী নেতা ব্রিয়ান মুন্ধুপিলে 18,56,000-এর কিছু বেশি ভোট পেয়েছেন। ইরান পরিষ্কারভাবে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে হরমুজ প্রণালীতে তাদের সেনাবাহিনী অভিযান চালাবে। ইরানের প্রশাসনিক এক শীর্ষ আধিকারিক রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ওয়াশিংটন আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্তর্ভুক্ত চুক্তি না করলে তেহরান মার্কিন নৌবাহিনীর অবরোধের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তির উদ্যোগের আবহে এই সতর্কবার্তা জারি করা হল। ইরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছে যে ওয়াশিংটন ইরানের বাহিনীর সঙ্গে গোপনে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। IRGC-র মুখপাত্র হোসেন মোহেবি এই দাবিকে বিভ্রান্তিকর হিসেবে অভিহিত করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও IRGC-র আধিকারিকদের মধ্যে কোনো আলোচনাই হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জায়েদ কুশনার বলেছেন, প্রস্তাবিত গাজা অস্ত্রবিরতি পরিকল্পনা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। 4 ঘণ্টার এই বৈঠকে গাজার পুনর্গঠন, সামরিক বাহিনী প্রত্যাহার ও ইসরায়েলের নিরাপত্তার মতো বিষয় নিয়ে আলোচনা হয় বলে তিনি জানান। নতুন দিল্লিতে BWA ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসের বিভাগের প্রথম রাউন্ডে ভারতের আয়ুষ শেট্টি বিশ্বসেরা ও বর্তমান চ্যাম্পিয়ন চীনের শি ইউকিকে 21-14, 13-21, 21-19 ব্যবধানে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে PV সিন্ধু এবং মহিলাদের ডাবলসে তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদের জুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। উল্লেখ্য, আগে পুরুষদের ডাবলসে ভারতের MR অর্জুন ও হরিহরণ আমসাকারুনা জুটি দ্বিতীয় রাউন্ডে পৌঁছন। ক্রিকেটে গলে প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কার বিপক্ষে 178 রানের বড় ব্যবধানে এগিয়ে থেকে আজ খেলা শুরু করবে ভারত। ভারতীয় বোলাররা শ্রীলঙ্কার ক্রিকেট দলকে প্রথম ইনিংসে 284 রানে অল আউট করে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরে কিছু অংশ আরও একবার। ঝাড়খণ্ডে JPSC এবং JSSC পরিচালিত নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ড সরকার DTPL সংস্থা পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষা বাতিল করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের ভোটার কার্ড সিস্টেম ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। খবর শেষ হলে পরের খবর 10:10।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সজল কান্তি মাইতি। একটানা বৃষ্টিতে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া, পটাশপুর, ময়না, এগরা সহ একাধিক এলাকা জলমগ্ন। বহু বাড়িতে জল ঢুকে পড়েছে। রাস্তাঘাট, হাট বাজারও জলে থই থই। বেশ কিছু জায়গায় স্কুল বন্ধ থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। বৃষ্টির জেরে কেলেঘাই নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ভগবানপুর ও পটাশপুরের বাসিন্দারা নদী বাঁধের পরিস্থিতি নিয়ে আতঙ্কে রয়েছেন। টানা বর্ষণের ফলে বাঁধের ওপরও চাপ বাড়ছে বলে স্থানীয়দের আশঙ্কা। জলবন্দি বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF মোতায়েন করা হয়েছে। প্রশাসনের তরফে প্রতিনিয়ত নজরদারিও চলছে। শঙ্করপুর থেকে মাছ ধরতে গিয়ে মাঝ সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়া ট্রলারের মৃত ও নিখোঁজ 15 জন মৎস্যজীবীর পরিবারের হাতে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমুদ্রে মৎস্য শিকারে যাওয়া মৎস্যজীবীদের নিরাপত্তার স্বার্থে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে পেটুয়াঘাটে এক বিশেষ আধুনিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখান থেকে সমুদ্রে যাওয়া প্রতিটি ট্রলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে। হুগলি নদী পেরিয়ে রায়চক ও ডায়মন্ড হারবার যাওয়ার সুবিধার্থে হলদিয়ার কুকড়াহাটিতে প্রায় 7 কোটি টাকা ব্যয়ে নতুন গ্যাংওয়ে সহ ভাসমান জেটির উদ্বোধন হয়েছে। হলদি নদীর ওপর হলদিয়া ও নন্দীগ্রামের মধ্যে ফোল্ডিং সেতু তৈরির প্রশাসনিক তৎপরতার মাঝেই হলদিয়া টাউনশিপ ও নন্দীগ্রামের কেন্দামারির মধ্যে খুব শীঘ্রই চালু হতে চলেছে ওয়াটার মেট্রো। 1942 সালের 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। এই আন্দোলনের হাত ধরেই অবিভক্ত মেদিনীপুর জেলায় সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে গঠিত হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। ঐতিহাসিক সেই ভারত ছাড়ো আন্দোলনের 85তম বার্ষিকী সারা দেশের সঙ্গে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। 9ই আগস্ট কাঁথি প্রভাত কুমার কলেজ প্রাঙ্গণে ভারত ছাড়ো আন্দোলনের শহীদ গান্ধীপুরী মাতঙ্গিনী হাজরার 6.5 ফুট উচ্চতার পূর্ণাবয়ব ব্রোঞ্জের মূর্তির আবরণ উন্মোচন করেছেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী ও রাজ্যের সেচ মন্ত্রী অরূপ কুমার দাস। 11ই আগস্ট জেলা সদর নিমতৌড়িতে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলাশাসক নিরঞ্জন কুমার। ওই দিন খেজুরি 2 নম্বর ব্লক অফিস চত্বরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ও বি.আর. আম্বেদকরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি বামদেব কুছাইত ও খেজুরির বিধায়ক সুব্রত পাইক। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে 80তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে জেলার প্রতিটি বাড়িতে, প্রশাসনিক ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানে। সারা বিশ্বের 108টি দেশের ছাত্রছাত্রীদের নিয়ে আগামী 23শে আগস্ট দিল্লিতে আন্তর্জাতিক মহাকাশ শিক্ষা বিষয়ক বিশেষ কর্মশালা মিশন শক্তি স্যাট 2026-এ পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করবে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের লক্ষা হাইস্কুলের 11 শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী মধুমিতা মাইতি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীদের সরাসরি তত্ত্বাবধানে স্যাটেলাইট তৈরি করবে মধুমিতারা, যা উৎক্ষেপণ করা হবে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। জমিজট সহ একাধিক কারণে থমকে থাকা বেশ কয়েকটি রেল প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্তের কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 28 কিলোমিটার দীর্ঘ নন্দকুমার থেকে বলাইপণ্ডা, 26 কিলোমিটার দীর্ঘ কাঁথি থেকে এগরা এবং নন্দীগ্রাম থেকে কেন্দামারি 7 কিলোমিটার দীর্ঘ নতুন রেল লাইনের অনুমোদন দেওয়ার কথা জানিয়েছেন রেলমন্ত্রী। স্বাভাবিকভাবে খুশি জেলার মানুষ। জেলার চিঠি শেষ হল। পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সজল কান্তি মাইতি।
3: আকাশবাণী শলিকুড়ি।
4: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
5: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
4: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
5: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
4: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
6: বদলেছে দেশের পুরনো 3টি ফৌজদারি আইন। দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা। ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। কোড অফ ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত, বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 22 থেকে 26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন।

0: 28 আগস্ট উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এ অনুষ্ঠানে গৌর মালহার রাগে খেয়াল শুনবেন, পরিবেশনায় ওস্তাদ বিলাইত হোসেন খান।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ গৌর মালহার রাগে খেয়াল শুনলেন, পরিবেশনায় উস্তাদ ভিলায়েত হোসেন খান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখনকার মতো এ পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি, এখন আমার গ্রাম আমার দেশের কথা।
1: আকাশবাণী শিলিগুড়ি আয়োজিত আমার গ্রাম আমার দেশ অনুষ্ঠানে এখন শুনবেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সাব ডিভিশনের গোয়ালপোখর দুই ব্লকের অন্তর্গত চাকুলিয়া থানার দেওগা গ্রামকে নিয়ে তৃতীয় পর্ব।

0: গ্রামে পেয়ে গেছি। এই গ্রামেরই একজন মানুষকে, তার সম্বন্ধে, এই গ্রাম সম্বন্ধে আমরা কিছু জেনে নেব। আপনার নাম?
1: রঘুনাথ রায়।
0: আচ্ছা রঘুনাথ বাবু, এই গ্রাম সম্বন্ধে আপনি একটু দু চার কথা বলেন। মানে আপনাদের এই গ্রাম কত জনসংখ্যা রয়েছে, কতগুলো বাড়ি রয়েছে, এবং আপনাদের যে মেন যে জীবিকা, সেই জীবিকা এসব নিয়ে একটু আপনার মুখে শুনতে চাই।
1: আমাদের এই দেওগা মৌজাতে সবই কৃষি সংখ্যা বেশি, তো মোটামুটি আনুমানিক 2000-1800 বাড়ির মতো আছে।
0: আচ্ছা,
1: দুই ওয়ার্ডে 1800 মতো বাড়ি হবে, তো সেখানে সবাই কৃষির সঙ্গে যুক্ত, ধরে নিন 85% কৃষির সঙ্গে যুক্ত, বাকি সবাই ছোটোখাটো ব্যবসার মধ্যে আছে বা দুই একজন চাকরি বাকরি করে, এইটাই। তা কৃষিকাজ ছাড়া এখানে আর কোনো রাস্তা নাই, বা এটা নিয়েই

0: চলছে আর কি আমাদের দেওঘর অফিসে।
1: একদম তাই। আর এর পাশাপাশি আপনি যদি এখানকার পড়াশোনা নিয়ে, অর্থাৎ এখানকার যে শিক্ষা ব্যবস্থা, কটা স্কুল আছে বা সেই স্কুলে কতজন ছাত্রছাত্রী বর্তমানে পাঠরত, এটা সম্বন্ধে যদি একটু জানান।
0: তো আমাদের এই দেওঘর মৌজায় শুধু একটা প্রাইমারি স্কুল আছে যেটা 5 পর্যন্ত পড়ানো হয়। তাছাড়া একটু দূর দূরান্ত যাচ্ছে 4 কিলোমিটার 5 কিলোমিটার বা 3 কিলোমিটার দূরে মোটামুটি 4টা হাই স্কুল আছে যেটা হায়ার সেকেন্ডারি স্কুল। আর তাছাড়া 4 কিলোমিটার দূরে একটু মিশনের স্কুল আছে যেটা এখন হায়ার সেকেন্ডারিতে পড়ানো হয়। তাছাড়া উন্নত মানের বা উচ্চ শিক্ষিতর জন্য যে একটা স্কুল কলেজের দরকার সেটা আমাদের এখানে নাই।
1: আচ্ছা, তো এবার ধরুন যারা এই স্কুলে, আপনি প্রাইমারি স্কুলের কথা বলছিলেন, এই প্রাইমারি স্কুলের ছাত্র বা ছাত্রীর সংখ্যাটা ঠিক কত?
0: 250 মতো হবে।
1: 250। এরপরে যারা ধরুন এখান থেকে বেরিয়ে যায়, অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে বেরিয়ে তারা যখন এর আরও হাই স্কুলের দিকে যায়, সেই হাই স্কুলটা আপনাদের এই গ্রামের ঠিক পাশেই রয়েছে?
0: হ্যাঁ, পাশেই আছে। তো কারণ একটা হাই স্কুল যেমন কানকি বাজারে জৈন বিদ্যা মন্দির, যেটা 1.5 কিলোমিটার দূরে। তাছাড়া আর একটু বাইরে গেলে যেটা মিশনের স্কুল, বা আর একটু ফাঁকে গেলে আরও অন্যান্য স্কুলগুলি আছে যেটা হায়ার সেকেন্ডারি বা মাধ্যমিক পর্যায়ের স্কুল।
1: এবার ধরুন এই স্কুল পাশ করে ছাত্রছাত্রীরা কোন কলেজে যায়?
0: রেজাল্ট অনুসারে, কারণ এখানে তো সেরকম রেজাল্ট দু একজন ভালো রেজাল্ট করে। তাছাড়া মানে আনুমানিক রেজাল্ট হিসাবে কেউ হয়তো শিলিগুড়ি কলেজ যায়, বা কেউ রায়গঞ্জ ইসলামপুরে ভর্তি হচ্ছে, বা আরও উন্নত চিন্তাধারা নিয়ে সেখানে সুযোগটা পাচ্ছে না, কারণ এখানে পড়াশোনা অতটা উন্নত নাই।
1: আচ্ছা, তো আপনি ওই কৃষিকাজের কথা বলছিলেন যে আপনাদের এই গ্রাম কৃষিকাজে খুব অতিষ্ণ, তো আপনি ব্যক্তিগতভাবে কৃষিকাজ?
0: আমি কৃষিকাজ করি।
1: আচ্ছা, আর আপনি আরেকটা জিনিস আমাদেরকে জানাচ্ছিলেন এই গ্রাম সম্বন্ধে, যে এই গ্রামে যেমন একদিকে প্রাইমারি স্কুল রয়েছে, সেই সঙ্গে সঙ্গে হাই স্কুল বর্তমানে একটা রয়েছে কিন্তু একটু দূরে রয়েছে, তাদেরকে বাইরে যেতে হয়। তো এখানকার ছেলে মেয়েরা পড়াশোনা ঠিক কোন লেভেল পর্যন্ত বেশিরভাগ ছেলে মেয়েরা পড়ছে?
0: অনার্স কমপ্লিট করে কেউ এটা বাইরে গিয়ে আর কি।
1: ঠিক আছে, আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ।

0: আমরা এই গ্রামে একজন যুবককে পেয়ে গেলাম এবং তিনি কিন্তু শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। আপনার নাম?
1: বিপ্লব মণ্ডল।
0: আচ্ছা বিপ্লব বাবু, আপনি বলুন যে আপনি ঠিক কি করেন?
1: বর্তমানে আমি একটা স্কুলে কম্পিউটার টিচার।
0: বেশ, তো আপনি শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন এবং ছাত্রছাত্রীদের আপনি কম্পিউটার শেখাচ্ছেন। তো আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন?
1: আমি এই গ্রামের, ঠিক আছে, আমি প্রাথমিক যা আছে কানকি হাই স্কুল থেকে করেছি পড়াশোনা। পাশাপাশি আমাদের যে এখানে কানকি জিপিডি সব থেকে বড় স্কুল সেন্ট ইগনেসিয়াস, সেই স্কুলে আমি পড়াশোনা করেছি।
0: বেশ, তো আপনি এই যে শিক্ষকতায় যুক্ত হয়ে গেছেন, এখানকার যারা অন্যান্য যুবরা তারা ঠিক কী করছে?
1: তারা এখানে আমাদের অ্যাকচুয়াল গোয়ালপুর টু অন্তর্গত কানকি জিপি এমনি একটু পিছিয়ে পড়া, তার মধ্যে এখানে পড়াশোনা হচ্ছে। পড়াশোনা করার পরে যে স্টেপটা কোনো কর্ম, সেই কর্মজীবনে প্রবেশ করার পাশাপাশি অনেকে নিজের যে কাজ, কৃষিকাজ, সেটাকেই বেছে নিয়েছে। ঠিক আছে, সবাই তো সার্ভিস পাচ্ছে না।
0: তার মানে আপনাদের গ্রামটা যেহেতু কৃষিকাজে খুবই বর্ধিষ্ণু রয়েছে, তো এখানকার যারা যুবরা আছে তারা কিন্তু এই কৃষিকাজকেই আরও এগিয়ে নিয়ে যেতে চায়।
1: হ্যাঁ,
0: এটা আমরা বলতেই পারি।
1: হ্যাঁ, 100 বার।
0: আর আপনার এই যারা এই গ্রামের যারা আরও যুব আছে বা এই গ্রামকে কেন্দ্র করে অন্যান্য গ্রামের যারা যুব আছে তাদের উদ্দেশ্যে আপনার কী বার্তা?
1: আমাদের এই গ্রামটা কৃষিপ্রধান হলে পরেও আমাদের এই গ্রামটা থেকে কিন্তু অনেক সার্ভিসম্যান, যদি বলা যায় আমাদের এই গ্রাম থেকে গোয়ালপুকুর ট্যুর প্রথম WBCS অফিসার সে হয়েছে এই গ্রাম থেকে, পাশেই তার বাড়ি, শ্রী চিরঞ্জিত সরকার। পাশাপাশি এখানে প্রচুর শিক্ষক আছে। মেন যে বিষয়টা হচ্ছে এখানের যে কৃষিকাজ যারা যুক্ত আছে সবাই এডুকেটেড পার্সন, পড়াশোনার পাশাপাশি এরা কৃষিকাজকে মন পানে ভালোবেসে করছে।
0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।
1: থ্যাংক ইউ।

0: সমস্যাগুলিকে সবসময় তুলে ধরা। তো সেই জন্য আমাদের মাথায় একটা বুদ্ধি আসলো যে আমাদের এলাকার যেগুলো সমস্যাগুলি আছে সেগুলো যদি আমরা তুলে ধরতে পারি তাহলে সেটার সমাধান খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। তো সেই জন্য আমরা প্রথমে যখন শুরু করলাম তখন থেকেই মানে সাধারণ মানুষ খুব সুন্দর রেসপন্স করলো, ভালোবাসা দেখালো। সেই কারণে আজকে আমরা মানে বলতে গেলে আমাদের পেজে একটা যেটা রয়েছে দ্য ভয়েস অফ দিনাজপুর নামে, সেখানে 157,000 ফলোয়ার্স আছে। সেখানে মানুষ যথেষ্ট ভালোবাসা দেখাচ্ছে, এমনকি আমরা যে সমস্যাগুলো তুলে ধরছি সেগুলির কাজও হচ্ছে, মানে সমাধানও হয়ে যাচ্ছে।
1: তো তুমি বলছিলে যে এই গ্রামে তুমি মাস কমিউনিকেশন করেছো, জার্নালিজম পাস করে তুমি এই গ্রামের থেকেই এই গ্রামের খবর বিশ্বের দরবারে তুলে ধরবার জন্য এই জার্নালিজম বা সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়েছো। তো এখানে বাকি যারা যুবরা আছে, যারা ইউথরা আছে, যুবক বা যুবতীরা আছে, তারা ঠিক কী করে?
2: ও তারা বেশিরভাগ লোকই আমরা দেখতে পারি যে ক্লাস 12 হয়ে যাচ্ছে। যদি মেয়েদের কথা বলা হয় তাহলে ক্লাস 12-এর পর তাদের বিয়ে দেওয়া হয়ে যাচ্ছে, নয়তো কলেজটা করা হচ্ছে, পাশে ইসলামপুর কলেজ আছে, দারখোলা কলেজ আছে, এখান থেকেই হয়ে যেত। কিন্তু তাদের মাথায় একটা যে এক্সট্রা কিছু করা, এটা আগের থেকেই ছিল না। তো ওর জন্য হ্যাঁ, ফ্যামিলির সাপোর্ট খুবই দরকার হয়, আশেপাশে লোকজনের সাপোর্ট দরকার হয়। তারপর এখন যখন আমি করে এসেছি তো এখন আমাকে দেখে অনেকজন আছে যারা বলছে যে হ্যাঁ আমিও আগে গিয়ে সাংবাদিকতা করব, তোমার মতো যাব বা তোমার থেকে আরও ভালো করতে চাচ্ছি।
1: বেশ, খুবই সুন্দর। তুমি
0: আমাদের ব্লকে শিক্ষার হার 2011 সালের সেন্সাস অনুযায়ী 46% ছিল, কিন্তু বর্তমানে সেটা অনেকটাই ইম্প্রুভ হয়েছে। কিন্তু তখন অনেক ভুল ধারণা ছিল, অনেক ভুল বোঝাবুঝি ছিল, এমনকি অনেকে এটাও ভাবতো যে মেয়ে মানুষ আবার জার্নালিজম নিয়ে পড়াশোনা করে নাকি, ফিল্ডে এসে কাজ করতে পারে নাকি। কিন্তু সুমনিমা আমরা যখন কাজ শুরু করলাম, সুমনিমা যখন ফিল্ডে গেল, এখন ওর দ্বারা অনেক মেয়েই অনুপ্রাণিত হচ্ছে, এই ফিল্ডে আসতে যাচ্ছে।
1: বেশ, আর এর পাশাপাশি তুমি বলছিলে যে কৃষিকাজ একটা অন্যতম স্তম্ভ এই গ্রামের, এবং কৃষিকাজকে তুমি আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে চাও সেটাও বলছিলে। তো সেটার পরিকল্পনা তোমার তুমি কীভাবে করছো?
0: পরিকল্পনা বলতে আমাদের যে এই কানকি চাকুলিয়া যে বেলটা রয়েছে, এটা সবজি চাষের জন্য খুবই উন্নত। এখানে সবজি চাষ খুব সুন্দর হয়, এবং সেই সাথে আমাদের কানকিতে যে মার্কেটটা রয়েছে, সকালের যেটা বাজার লাগে, সেখান থেকে সবজি আশেপাশের কিষানগঞ্জের আরাড়িয়া, কাটিহার, পূর্ণিয়া এগুলো ডিস্ট্রিক্টে রপ্তানি হয়, এমনকি শিলিগুড়িতেও এখান থেকে সবজি রপ্তানি হয়। সেই জন্য বাজারটা খুব একটা মানে অপরচুনিটি রয়েছে আমাদের। সেই কারণে যদি কেউ চায় আমাদের এলাকায় যে সবজি চাষ করে ভালো একটা জায়গায় পৌঁছাবে বা ভালোভাবে জীবনযাপন করবে, সহজেই করতে পারে। সেই জন্য আমাদের এলাকার বেশিরভাগ যারা মানুষ রয়েছে এই কৃষিকাজটাকেই আপন করে নেয়। তো সেই জন্য ভাবলাম যে বাড়িতে থেকে, পরিবারের সাথে থেকে, এলাকার উন্নয়নের কাজ করার সাথে সাথে যদি আমি এরকম মানে কৃষিটাকে নিজের পেশা হিসাবে বেছে নেই তাহলে ভালো হবে।
1: একদমই তাই। আর সত্যি আমাদের খুব ভালো লাগছে যে তোমরা একদিকে যেমন জার্নালিজম বা সাংবাদিকতাকে ধরে এগিয়ে যেতে চাচ্ছ, সে তার পাশাপাশি এই গ্রামের যে মূল ভিত্তি কৃষিকাজ, সেটার মধ্যেও তোমরা থেকে কৃষিকাজকেও অনেক মানে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছ। তো তোমার কাছে আমি একটু জানতে চাই যে আমি জিজ্ঞেস যেটা আমি জানতে পারছিলাম, এই গ্রামে তোমাকে দেখে অনেকে ইন্সপায়ার হয়েছে, তারাও জার্নালিজম বা সাংবাদিকতায় আসতে চায়। এর পাশাপাশি অন্যান্য যে ফিল্ডগুলো আছে বা তারা সেই ফিল্ডে কে কে আছে বা সেখানে সফল কেউ আছে কি?
2: হ্যাঁ, আমাদের এখানে অনেক কেউ আছে যে মেয়ে হয়ে পিএইচডি করেছে বা প্রফেসরের লাইনে যাচ্ছে বা অন্য জায়গায় দিল্লি বোম্বে গিয়ে ইউনিভার্সিটিতে পড়ছে, কিন্তু অ্যাট দ্য এন্ড দেখা যায় কি হ্যাঁ সবাই ওই ফিল্ডটাকে ধরে রাখতে পারে না। এখানে এসে তাদের যেটা হয় যে হ্যাঁ মানে ওরা আসছে, ওদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, তারপর সংসার, যেটা নর্মালি একটা রুরাল এরিয়ায় হচ্ছিল ওটাই হচ্ছে। বাট এখনকার দিনে যতটা জেনারেশন আগে যাচ্ছে ততটাই হচ্ছে, তারা বুঝতে পারছে যে না, আমাদেরও নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার।
0: মূলত আমাদের এলাকাতে অপরচুনিটির একটা অভাব রয়েছে। যেমন যদি কলেজের কথা বলি, আমাদের পড়াশোনা করতে যেতে হয় রায়গঞ্জ, নয় এদিকে ইসলামপুর, ডালখোলাতে কলেজ রয়েছে, সেখানে সাবজেক্ট মাত্র 4-6টা। তো সেই কারণে এখানে সম্ভব হয়ে ওঠে না, আমার ইচ্ছা আমি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করব, আমাকে যেতে হলো রায়গঞ্জে। তো সেই জায়গায় বাড়িতে তখন সেরকম আর্থিক ছিল না, সচ্ছল অবস্থা ছিল না, পড়ার একটা প্রবলেম হচ্ছিল, মাঝপথে গিয়ে পড়াশোনা ছেড়ে চলে আসে, এরকম স্টুডেন্ট প্রচুর রয়েছে। তো সেইখানটায় যদি আমাদের এলাকায় একটা কলেজ বা এডুকেশন ইনস্টিটিউট থাকতো তাহলে খুব ভালো হতো। সেই সাথে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে সেটি হলো আমাদের স্কুলগুলিতে সায়েন্স স্ট্রিম পড়ার সুবিধা নেই। ব্লকে এতগুলো স্কুল রয়েছে ঠিকই, কিন্তু সায়েন্স স্ট্রিম এখনও ইন্ট্রোডিউস করা সম্ভব হয়নি। সেই কারণে মানে সায়েন্স বিজ্ঞান বিষয় নিয়ে পড়ার ইচ্ছে থাকলেও সেটা সম্ভব হয়ে উঠতে পারে না।
1: একদম তাই। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই গ্রামে তোমাদেরকে দেখে আমার সত্যি ভালো লাগছে যে তোমরা

0: অনেক অনেক ব্রডলি চিন্তা ভাবনা করছো। তো এখানে অন্যান্য যেরকম আমি খেলাধুলার কথা যদি জিজ্ঞেস করি, এই খেলাধুলা এখানকার যুবক যুবতীরা ঠিক কোন জায়গায় আছে?
1: খেলাধুলার ক্ষেত্রে আমাদের এলাকার যুবক যুবতীরা অনেকটাই এগিয়ে। আমি যদি সেই বিষয়ে বলতে চাই, বিশেষত ফুটবল খেলা খুব সুন্দর খেলে, এখান থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় খেলতে যায়। এমনকি আমাদের পার্শ্ববর্তী নন্দঝাড় বলে একটা জায়গা আছে, সেখানে নন্দঝাড় স্কুলের মেয়েদের যে টিম রয়েছে সুব্রত কাপে জাতীয় স্তরে তারা খেলেছে, ফাইনালে গিয়ে হেরে গিয়েছে, এইবারও তারা রাজ্য স্তরে জয়ী হয়ে আবারও জাতীয় স্তরে খেলতে যাবে। সেই সাথে আমাদের কানকি স্কুলের যে মেয়েদের টিম রয়েছে তারাও অনেকটা অনুপ্রাণিত হয়েছে তাদের দেখে, এখন তারাও নিয়মিত প্র্যাকটিস করে। তারা যেভাবে প্র্যাকটিস করছে আমার বিশ্বাস যে খুব তাড়াতাড়ি তারাও সেই জাতীয় স্তরে খেলার সুযোগটা পাবে পরবর্তীতে।
0: একদম তাই। আর এই তোমার যারা এই গ্রামের যারা আরও যুবক যুবতীরা আছে তাদের প্রতি তোমাদের কি বার্তা থাকবে?
2: আমরা তাদেরকে একটাই কথা বলতে চাই, অনেক প্রেশার আসবে তোমাদের ওপরে, অনেক আটকাবে লোকজন, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার। আর এখনকার জেনারেশনে যদি একটা মেয়ে হয়ে কথা বলি, তাহলে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানো খুবই দরকার। তোমরা এগিয়ে যাও আর যতটা পারো আরও বাড়তে থাকো, আটকাবে না।
1: সমস্যা আমাদের এলাকায় অনেকই রয়েছে, কিন্তু সমস্যা যেরকম রয়েছে সেরকম সমাধানও রয়েছে। কেউ যদি চায়, কারো যদি ইচ্ছা থাকে, তাহলে সেটা যত বড়ই বাধা হোক সেটা কিন্তু কাউকে আটকে রাখতে পারে না। সেই জন্য সুযোগটাকে কাজে লাগাতে হবে, ভেঙে পড়লে হবে না, যত বড় বাধাই আসুক শেষ শীর্ষে পৌঁছাতে হবে এবং সফল হয়ে আমাদের এলাকাকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের এলাকার নামকে গোটা দেশ তথা দুনিয়ার মাঝে পৌঁছে দিতে হবে।
0: তাই শীর্ষে পৌঁছাতে হবে এবং ভেঙে পড়লে হবে না, এই দুটো কিন্তু আমাদের জীবনের মূল মন্ত্র। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।

0: ঘুরতে ঘুরতে পেয়ে গেছি একজন শিল্পীকে, তো ওনার সঙ্গে আমরা একটু আলাপ করে নেব এবং তারপরে ওনার কিছু গলায় কিছু গানও আমরা শুনবো। আপনার নাম? নমস্কার,
1: আমার নাম নিত্যগোপাল সরকার।
0: আপনি তো এই গ্রামেই থাকেন এবং অনেক বছর থেকে আপনার সঙ্গে কথা প্রসঙ্গে আপনি জানাচ্ছিলেন যে অনেক বছর থেকে আপনি গানের সঙ্গে চর্চার সঙ্গে যুক্ত আছেন, তো আপনি ঠিক কত দিন ধরে এই গান বা এই গান বাজনার সঙ্গে যুক্ত আছেন?
1: আমি 70 ওভার হয়ে গেছে আমি গান জগতের সঙ্গে যুক্ত ছিলাম।
0: আচ্ছা, বেশ।
1: এখন বর্তমান 2-3 বছর হলো অবসর।
0: বেশ, তো আপনি যে এই যে গান ভালোবাসেন এটা তো সাধনা, কারণ এত বছর থেকে গানের সঙ্গে যুক্ত থাকা সেটা একটা সাধনা ছাড়া হয় না, ভালোবাসা ছাড়া হয় না, তো আপনি ঠিক কোন ধরনের গান গাইতে ভালোবাসেন?
1: আমার জীবন নিয়ে যেটা আমার লাইফে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেখান থেকে আপনাকে একটা গান আমি শোনাবো।
0: তার মানে আপনি জীবন নিয়ে
1: আমার
0: জীবনমুখী গান নিয়ে ভালোবাসেন? অবশ্যই, আমাদের শ্রোতারা আপনার এতদিন অধ্যাবাসায় সেখান থেকে অভিজ্ঞতার থেকেই আপনি একটা আপনার পছন্দের গান করুন।
1: এই দেহের গুমান করিস না রে ওরে মনা ভাই, এই দেহের গুমান করিস না রে ওরে মনা ভাই, ওরে আজ আছে তোর সোনার দেহ এই দেহের কালি মূল্য নাই, মনা ভাই কালি মূল্য নাই, এই দেহের গুমান করিস না রে ওরে মনা ভাই, আজ তোর দেহে আছে শক্তি ভরা কাল হবে তোর লাঠি ধরা, আরে আজ ভালো কাল আসবে জরা, আজ ভালো কাল আসবে জরা, এই দেহের করিস না বরাই, এই মানব দেহের করিস না বরাই, এই দেহের গোমান করিস না রে ওরে মনা ভাই, আজ তোর দেহে আছে পদ্মগন্ধ ও

0: কাল পসিলেই হবে দুর্গন্ধ রে। আজ কর্তা তুই, কাল হবে তোর আদর বন্ধ। আজ তুই কর্তা, কাল হবে তোর আদর বন্ধ। তুই হবি রে বালাই, ওরে মনা ভাই তুই হবি রে বা আলাই। এই মানব দেহের গুমান করিস না রে, ওরে মনা ভাই। এই দেহের গুমান করিস না রে, ওরে মনা ভাই। নমস্কার,
1: অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটি গান আমাদের আপনি শোনালেন। তো আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা কিন্তু আপনার এই গানের যে লেখা, সেই লেখার মধ্যে কিন্তু ধরা পড়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।
0: নমস্কার।
2: আকাশবাণী শিলিগুড়ি আয়োজিত আমার গ্রাম আমার দেশ অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সাব ডিভিশনের গোয়ালপোখর দুই ব্লকের অন্তর্গত চাকুলিয়া থানার দেওগা গ্রামকে নিয়ে তৃতীয় পর্ব। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হল। শ্রোতা বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গ্রামে নতুন কিছু গল্প আর নতুন কিছু মানুষের সঙ্গে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।
3: এতক্ষণ শুনলেন আমার গ্রাম আমার দেশের কথা, উপস্থাপনায় ভাস্কর দাস, আকাশবাণী শিলিগুড়ি।
4: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা, ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 22-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 22 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
3: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে মজদুর মণ্ডলীর অনুষ্ঠান। মজদুর মণ্ডলীর সমস্ত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মজদুর মণ্ডলীর আসর। আমরা সবাই জানি স্বাস্থ্যই সম্পদ। শরীরকে সুস্থ রাখতে গেলে আমাদের সবাইকে কম বেশি সচেতন হতে হয়। তবু মাঝে মাঝে আমাদের শরীর খারাপ করে, কখনো কখনো এমন পর্যায়ে পৌঁছে যায় যখন আমরা কিন্তু ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তারবাবু রোগ নির্ণয়ের জন্য পাঠান কোনো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে, সেখানে সমস্ত রকমের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন রোগ নির্ণয় হয়। যারা এই কাজের গুরুদায়িত্ব বহন করেন তারা হলেন ল্যাব টেকনিশিয়ান। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি শিলিগুড়ি ওয়েলফেয়ারের ল্যাব টেকনিশিয়ান বিজয় ভৌমিক মহাশয়কে, তার কাছে জেনে নেব রক্ত পরীক্ষার খুঁটিনাটি। নমস্কার বিজয়বাবু।
5: নমস্কার।
3: প্রথমেই জানতে চাইব আপনি কতদিন এই কাজের সঙ্গে যুক্ত?
5: 34 বছর প্লাস।
3: বাহ, দীর্ঘ 34 বছর আপনি এই কাজের সঙ্গে যুক্ত। আচ্ছা, কি কি কাজ করতে হয় আপনাদের?
5: এমনি ল্যাব টেকনিশিয়ান হিসাবে A to Z করতে হয়। স্পেশালি আমি বায়োকেমিস্ট্রিতে স্পেশালিস্ট হয়ে আছি আপাতত। তাছাড়া রক্ত টানার থেকে শুরু করে ইউরিন স্টুলের একটা আলাদা পার্ট হয়, মেকানিক্যাল যে মেশিনগুলো থাকে সেই মেশিন চালানোর ব্যাপার, ম্যানুয়ালি পরীক্ষার যেসব সিস্টেম আছে সেখানেও হাত দিতে হয়, সব কিছুই করতে হয়। তো আমাদের ল্যাবরেটরিতে তো একজন হয় না, টিম ওয়ার্ক কাজ হয়। তো এক একজন এক একটা দায়িত্ব নিয়ে কাজ করে, তো যে যার পার্টে কাজ করে সেইভাবেই টোটাল ল্যাবরেটরি চলতে থাকে।
3: বেশ, আপনি বায়োকেমিস্ট্রির দিকটাতে বেশিরভাগে, সেটাই স্পেশালিস্ট। আচ্ছা, তো আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে এটা একটা টিম ওয়ার্ক। অবশ্যই টিম ওয়ার্ক, পরিবার ছাড়া যেমন আমাদের সংসার চলে না, তেমনি একটা পরিবারের মধ্যেই আপনি আছেন। তো কীভাবে

0: কাজগুলো করেন?
1: প্রথমে তো পেশেন্টরা যখন আসে, সেই যে প্রথম যে সব থেকে বড় যেটা প্রেসক্রিপশন পড়া,
0: হ্যাঁ,
1: সেই যে প্রেসক্রিপশন থেকে উদ্ধার করা যে কী টেস্ট আছে, কেন ডাক্তাররা খুব তাড়াহুড়ো করে লেখে, সেই লেখাটা বোঝা যায় না সহজে, সেই যে ব্যাপারটা সেটা উদ্ধার করে তারপরে সেখানে কাউন্টারে সেটা রিসিভ হবে, সেটা উপরে আসবে, প্রথমে সেই টেস্ট অনুযায়ী ব্লাড কালেকশন করা হবে যে কী কী পরীক্ষা আছে, সেই অনুযায়ী ইউরিন থাকলে ইউরিন, স্টুল থাকলে স্টুল, সেই অনুযায়ী কালেকশনগুলো করা হবে এবং আলাদা আলাদা ভায়ালে আলাদা আলাদা কন্টেনারে রেখে দেওয়া হবে। তো এরকম করে কন্টিনিউ প্রথম পার্ট প্রায় 2-2.5 ঘন্টা চলতে থাকে কালেকশন।
0: আচ্ছা,
1: আর আমি আপাতত শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনে যুক্ত আছি, হ্যাঁ, তো সেখানে পেশেন্টের পরিমাণ অনেক বেশি, তো এই জন্য প্রথমে ব্লাড কালেকশন হতে হতেই আমাদের পরীক্ষা শুরু হয়ে যায়, করতে পারি না আমরা, প্রথমেই 2-2.5 ঘন্টা 3 ঘন্টা আমাদের কালেকশন কন্টিনিউ চলতে থাকে, কারণ পেশেন্ট কন্টিনিউ থাকে, হ্যাঁ, ওই অন্য কিছু তো আমরা হাত দিতে পারি না। তো মোটামুটি কালেকশন হওয়ার পরে তারপরে সেই স্যাম্পলগুলোকে প্রিপারেশন করে তারপর আমাদের অটো মেশিন আছে, সেই অটো মেশিনে আমরা তারপরে শুরু করি, তারপর ম্যানুয়াল যে পরীক্ষাগুলো আছে সেগুলোও করতে থাকি, ডাক্তার যে পদ্ধতিগুলো আছে সেগুলোর জন্য রেডি করে রাখি, ডাক্তার আসবে সেই মাইক্রোস্কোপে দেখবে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, তো এই স্টেপ বাই স্টেপ করা হয়, তারপরে রিপোর্ট হয়ে যাওয়ার পরে খাতায় সব এন্ট্রি করা হয়, তারপরে রিপোর্টিংয়ে চলে যাওয়া হয়, সেই রিপোর্টিংয়ে কম্পিউটারে রিপোর্টিং হয়, চেক করে খামে ঢুকিয়ে রিপোর্ট কমপ্লিট, এই তো ব্যাপারটা।
0: হ্যাঁ, তার মানে সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত আপনাদের যে কাজগুলো হয় সেগুলোর একটা আপনি সংক্ষিপ্ত বিবরণ দিলেন। আপনি তো দীর্ঘ 34 বছর এই কাজের সঙ্গে যুক্ত, তো তখনকার দিনের কাজকর্ম এবং এখনকার দিনের কাজকর্ম এটার যদি একটা তুল্যমূল্য আলোচনা যদি আপনি শ্রোতাবন্ধুদের করেন তাহলে খুব ভালো হয়।
1: অনেকটাই ডিফারেন্স, অনেকটা। আমি আজকে 30-32 বছর আগে কথা বলছি, বিশেষ করে আমি জাস্ট একটা সিরিঞ্জ দিয়ে কথা বলছি, তখন ডিসপোজেবল সিরিঞ্জ ছিল না,
0: হ্যাঁ,
1: বাক্সের মধ্যে একটা বাক্সের মধ্যে নিডিল ছিল, 10-12টা করে থাকতো, আর কাঁচের সিরিঞ্জ ছিল, তো সেই নিডিল ধুয়ে ধুয়ে গরম জলে ধুয়ে ধুয়ে একই নিডিল একই পেশেন্টকে দেওয়া হতো, কিন্তু সিস্টেমটাই এরকম। তারপরে যখন ডিসপোজেবল সিরিঞ্জ প্রথম যখন বাজারে আসলো, তো যখন ডিসপোজেবল সিরিঞ্জ যখন ল্যাবে দেওয়া হচ্ছে তখন ওটা লাক্সারি হয়ে যাচ্ছে, ব্যাপারটা অনেক কস্টলি তখন, তারপরে সেটা আজকের বাজারে ডিসপোজেবল সিরিঞ্জ ছাড়া চলবেই না, অসম্ভব ব্যাপার এখন। আর ওই কাঁচের সিরিঞ্জ আর ওই নিডিল এক্সট্রা পাওয়া ওটা এখন উঠেই গেছে, সেখান থেকে শুরু আমাদের যাত্রা। তারপরে আগের টেস্ট কী ছিল, ছোটো ছোটো মেশিন কলোরমিটার যাকে বলা হয়, স্পেকট্রোকলোমিটার, কলোরমিটার, সেখানে টেস্ট করতে গেলে রিয়েজেন্ট লাগবে এবং রিয়েজেন্ট পাউডার, অ্যাসিড, ডিস্টিল ওয়াটার, মিনারেল ওয়াটার এসব দিয়ে আমাদের রিয়েজেন্ট বানিয়ে কাজ করতে হতো। প্রত্যেকটা যে কোনো সুগারের রিয়েজেন্টের যে আলাদা আলাদা 4-5টা রিয়েজেন্ট, সেটা প্রত্যেকটা পাউডার পাওয়া যেত বাজারে, সেই জলের সাথে কতটা কোয়ান্টিটি আমাদের তুলা যন্ত্র আছে, সেই তুলা যন্ত্রে মেপে সেই রিয়েজেন্ট বানিয়ে আমাদের কাজ করতে হতো। তারপরে কি আসলো বাজারে, সেমি অটো অ্যানালাইজার, তখনও ফুল অটো বাজারে ঢোকেনি, সেমি অটো অ্যানালাইজার কী আছে, হ্যাঁ, কলোরমিটারে করার পরে আমাদের একটা ক্যালকুলেশন করে তারপরে আমাকে রিপোর্টটা করতে হচ্ছে, কিন্তু সেমি অটোতে কি সেই রিয়েজেন্ট বাজারে আসলো রেডিমেড রিয়েজেন্ট, আমাদের আর বানাতে হচ্ছে না, তখন আমাদের খুব আনন্দ হলো, বাহ, আর রিয়েজেন্ট বানাতে হবে না। এবার সেই রিয়েজেন্ট, হ্যাঁ, কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে মেশিনের মধ্যে অ্যাসপিরেট করা হতো, সেই মেশিন আমাদের রিপোর্ট দিত এবং ফুল ফাইনাল রিপোর্টটা দিয়ে দিত, সেখান থেকে আমরা টুকে রিপোর্টিংটা করি। এখন বাজারে টোটালি ফুল অটো, জাস্ট আমাদের ব্লাড ভায়ালে কালেকশন করে মেশিনে ভায়াল ঢুকিয়ে দাও, মেশিনে রিয়েজেন্ট আগে থেকেই দেওয়া থাকলো, এবার কম্পিউটারে কমেন্ট দিয়ে দিলাম যে অমুক পেশেন্টের অমুক টেস্টটা করে দেওয়ার কথা, কমেন্ট দিয়ে দিলাম, মেশিন অটোমেটিক রোবটের মতো কাজ করে টোটাল রিপোর্টটা দিয়ে দিল। মানে এখন একদম ইজি পদ্ধতি হয়ে গেছে, টেকনিশিয়ানের যে খাটনি সে একদম চলে গেছে, এখন শুধু ম্যানুয়াল পড়ে আছে রক্ত টানাটাই, আর বাকি সব অটো হয়ে গেছে।
0: আচ্ছা, তাহলে এই যে জার্নি একটা, সেই 30 বছর আগে যেটা ছিল, 35 বছর আগে, এখান থেকে একেবারে হাতের সামনে এত সুন্দর একটা প্রসেস, এত সুন্দর একটা মানে রিপোর্ট তৈরি হয় যেখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাই তো? হ্যাঁ, এই এই দিকটা যদি একটু বলেন যে ওয়েলফেয়ারে মানুষ কেন আসবে।
1: ওয়েলফেয়ারে প্রথম কথাই যেটা হচ্ছে, বাজারে যে

0: রেটটা মানে প্রাইস আছে, তার চার ভাগের এক ভাগ প্রায়, অ্যাভারেজে ধরতে গেলে চার ভাগের এক ভাগ রেট। এবার গরিব মানুষরা, বিশেষ করে গরিব মানুষরা, বিশেষ করে তারা তো আসবেই, কেন যা কস্টলি। একটা সুগার টেস্টের কথা বলি, আমাদের ওয়েলফেয়ারে 20 টাকা নেওয়া হয়, বাজারে এখন যেটা 80 থেকে 100 টাকা চলছে বাজারে, তো পেশেন্ট অবশ্যই আসবে। আর সেই সূত্রেই আমাদের ওখানে ভিড়টা বেশি হয়, পেশেন্টটা বেশি আসে, এই প্রথম মেন কারণ এটাই। আর তাছাড়াও অনেক পেশেন্টই রিপোর্ট করছে, আমাদের এখানেও করছে, বাইরে অনেক বড় বড় ল্যাবরেটরিতেও করছে, দেখছে যে সেম রিপোর্ট, অথচ চার ভাগের এক ভাগের টাকা দিয়ে যখন সেম রিপোর্ট, এরকম অনেক প্রমাণ হয়েছে এরকম, তো তারা তখন কেন যাবে অত টাকা দিয়ে অন্য জায়গায়। আর অনেকের সামর্থ্যও হয় না, যখন সামর্থ্যও হয় না, যে অত টাকা দিয়ে ওখানে করার তার সামর্থ্যই নেই, তখন বাধ্য হয়ে বেড়ে আসছে এখানে রেট কম।
1: আচ্ছা, এই যে ওয়েলফেয়ারে আসছে, আপনি মেশিনের কথা বললেন, এই মেশিনগুলো সম্পর্কে যদি একটু বলেন, বাইরে থেকে নিশ্চয়ই এই মেশিনগুলো আসছে?
0: সেম মেশিন অন্যান্য ল্যাবে যেসব মেশিন দিয়ে কাজ করা হচ্ছে, ওয়েলফেয়ারও সেম মেশিন দিয়ে কাজ করা হচ্ছে।
1: আচ্ছা,
0: সেম মেশিন দিয়ে, মানে ওয়েলফেয়ার যে এরকম ব্যাপারটা আছে, যে এরকম না যে কম পয়সা নিচ্ছে বলে বা কোনোভাবে কমজোরিভাবে কোনো টেস্ট করে দিয়ে বাজারে ছেড়ে দিচ্ছে, এরকম কোনো হয় না, কিন্তু জীবন নিয়ে খেলা এখানে।
1: অবশ্যই অবশ্যই
0: জীবন নিয়ে খেলা। ওয়েলফেয়ার যেসব করছে বাজারে, যেরকম বাজারে যারা যেই মেশিন দিয়ে টেস্ট করছে, ওয়েলফেয়ারও সেমভাবে করছে। আজকে আমিও ওখানে আছি, প্রায় ওয়েলফেয়ারে আছি 24-25 বছর হয়ে গেল ওয়েলফেয়ারে আছি, তো তার আগে তো আমি অনেক বড় বড় ল্যাবে কাজ করে এসেছি, তো ওখানেও আমি মেশিনপত্র যে কাজ করে এসেছি, এখানেও সেম মেশিনই পেয়েছি আমি।
1: আচ্ছা,
0: সেম মেশিনই পেয়েছি,
1: তার মানে
0: আমিও একজন ডিপ্লোমা হোল্ডার, তাহলে কোথায় ওয়েলফেয়ার কমতিটা দিচ্ছে? হ্যাঁ, কোনো কিছু তো কমতি নেই, ডিপ্লোমা হোল্ডার একজন টেকনিশিয়ান দিয়ে এমডি ডাক্তার রেখে অত বড় বড় মেশিন, অটো মেশিন দিয়ে রিপোর্টিং ছাড়ছে, তাহলে কোথায়? মেন ব্যাপারটা হচ্ছে ওয়েলফেয়ার, এই যে ওয়ার্ডটা আছে ওয়েলফেয়ার, কারণ উপকার করছে আর কিছুই না, সমাজ সেবার ব্যাপারটা আছে
1: একদম।
0: কারণ ওয়েলফেয়ার কি একটা ক্লাব, ক্লাব অথচ
2: মজদুর মন্ডলীর অনুষ্ঠানে এতক্ষণ শালিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ল্যাব টেকনিশিয়ান বিজয় ভৌমিকের সাক্ষাৎকার নিয়েছেন মীরা শর্মা। আজ শুনলেন প্রথম পর্ব, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী শালিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
4: আকাশবাণী শুলিকুড়ি শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে।

0: লাইফ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি স্টুডিওতে দেবশ্রী, এবং আমার সঙ্গে এই মুহূর্তে এসে হাজির হয়েছে
1: আমি দেবলীনা।
0: হ্যাঁ দেবলীনা, আমাদের সঙ্গে ইতিমধ্যে এক বন্ধু চলে এসেছেন, একটু ফোনটা নিয়ে নিই তারপরে আমরা কথা বলছি, বিষয়ে যাব আর কি। নমস্কার। সংযোগ কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেল। যারা রয়েছেন, যিনি রয়েছেন, অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে 9434076705। আরও একজন রয়েছেন। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ অমিতাভ বাবু, সকালেও আপনার সাথে আজ কথা হয়েছে।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম অনসা পূজো নিয়ে।
0: একদম, এবারে আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। দেখুন, ঘুরতে যেতে তো আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি, তাই না? এবার ঘুরতে যাওয়ার সাথে ট্রেনের যাত্রাটাও একটা বেশ আনন্দদায়ক, আর ট্রেনের জানলার ধারে সিটে বসতে কার না ভালো লাগে, তাই না? এবার এখনো পর্যন্ত কিন্তু সেই ছোট্ট বেলার মতো

0: আমরা ট্রেনের আর কি জানলার ধারের সিটটাকেই বেছে নিতে ভালোবাসি। আপনারও কি সেরকমই অভিমত?
1: হ্যাঁ দিদি, দেখুন জানলার ধারে বসা মানে, যেটা ধরুন আমার ছেলে যখন বালুরঘাটে ছিল,
0: হুম
1: তখন আমি তেভাগা এক্সপ্রেসে যখন বোলপুরে চাপলাম দিদি,
0: হুম
1: তো কপাল গুনে সিটটা আমি পেয়ে গিয়েছিলাম একেবারে জানলার ধারে।
0: বাহ,
1: হ্যাঁ, তো সেই জানলার ধারে যখন বসলাম, তখন ধরুন বোলপুর রামপুরহাট এগুলো তো পরিচিত জায়গা, তো আমার সঙ্গে কাগজ কলম সব সময় রেডি থাকে। তো আমার একটা ইচ্ছে মানে শখ থাকে দিদি, যে স্টেশনের নামগুলো আমি লিখে রাখবো।
0: বাহ,
1: তো এই যে আজব আজব স্টেশন, হ্যাঁ, বিভিন্ন ধরনের নাম, হ্যাঁ, মালদা পেরোবার পর যে সমস্ত স্টেশন গুলো, হ্যাঁ, সেগুলো সব একটা ডায়েরিতে লিখে রাখা,
0: বাহ
1: লিখে রাখাটা হচ্ছে আমার অভ্যাস।
0: বাহ, এবং
1: আর দিদি, এই
0: সুন্দর ভাবনা
1: জানলার
0: এটা
1: ধারে,
0: একটা। হুম হুম
1: হ্যাঁ, আর জানলার ধারে বসে বসে এই যে ধরুন প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করা, এটাও কিন্তু মনটাকে প্রফুল্ল করে দেয়। আসলে ট্রেন যাত্রা,
0: হুম হুম
1: একটা দীর্ঘ যাত্রা হলে যখন ক্লান্তিটা আসে, হ্যাঁ, সেই ক্লান্তিতে আমি কিন্তু ঘুমোই না, আমি কিন্তু সজাগ থাকি ওই প্রকৃতিকে দেখার জন্য। আর হকার বন্ধুদের বিভিন্ন ধরনের ডাক, হ্যাঁ, যখন শুনি,
0: ঠিক
1: এই
0: ঠিক
1: ঝালমুড়ি ঝালমুড়ি, হ্যাঁ, চায় গরম চায় গরম, এই যে দিদি তাদের যে ধরুন, হ্যাঁ, মানে
0: মানে এটাও
1: মানে কি
0: আপনি
1: বলবো,
0: এনজয় করেন,
1: ক্রেতাকর্ষণ,
0: তাই তো?
1: হ্যাঁ, ক্রেতাকর্ষণ করার যে পদ্ধতিটা, হ্যাঁ, সেটাও কিন্তু আমি খুব উপভোগ করি দিদি।
0: বাহ বাহ,
1: আর এই প্রসঙ্গে আপনাকে একটা বলে রাখি,
0: হুম হুম
1: একটা জিনিস, একটা স্টেশনের নাম, সেটা হচ্ছে বেগুন কোদর, নিশ্চয় শুনে থাকবেন নামটা, পুরুলিয়া জেলার ওটা
0: হ্যাঁ
1: একটা স্টেশন।
0: বাহ,
1: হ্যাঁ, সেই স্টেশনটা কিন্তু ভুতুর স্টেশন দিদি,
0: আচ্ছা
1: সেখানে
0: আচ্ছা,
1: কিন্তু কোনো প্যাসেঞ্জার চাপে না, আবার কোনো
0: আচ্ছা,
1: প্যাসেঞ্জার নামে না,
0: নামেও না। বাহ,
1: নামেও না। তো
0: খুব
1: বাহ,
0: সুন্দর,
1: এইটা
0: থেকে
1: আমার,
0: একটা খুব
1: হ্যাঁ
0: ভালো জিনিস জানা গেল। ঠিক ঠিক,
1: হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে আমার ট্রেন যাত্রার
0: বাহ,
1: অভিজ্ঞতা।
0: একদম
1: হুম
0: একদম, খুব ভালো,
1: হুম
0: সঙ্গে থাকুন, এভাবেই জুড়ে থাকুন।
1: ধন্যবাদ
0: নমস্কার
1: ধন্যবাদ দিদি।
0: নমস্কার। আচ্ছা দেবলীনা,
2: হুম
0: তোমারও কি তাই মনে হয় যে
2: হ্যাঁ,
0: ট্রেনে
2: অবশ্যই,
0: চাপলেই আগে চট করে জানালার ধারে সিটটা
2: সে
0: দখল করে নিতে?
2: ছোটবেলাতে শুধু নয়,
0: হুম,
2: এখনো সেই ইচ্ছেটাই থাকে
0: একদম
2: সব
0: বহাল
2: সময়।
0: আছে,
2: হ্যাঁ
0: বহাল
2: হ্যাঁ হ্যাঁ
0: থাকে।
2: হ্যাঁ
0: অনেক সময় বাড়ির ছোট্ট সদস্যকে ভুলিয়ে ভালিয়ে এসে
2: হ্যাঁ হ্যাঁ
0: জানলার
2: হ্যাঁ
0: ধারের সিট থেকে সরিয়ে নিয়ে নিজে বসে পড়েছে, এমন
2: একদম
0: অভিজ্ঞতাও
2: একদম।
0: হয়েছে। আচ্ছা, আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন, নমস্কার।
3: নমস্কার,
0: হুম
3: আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ, ভালো আছি। আপনি কি পরিতোষবাবু বলছেন?
3: হ্যাঁ,
0: হ্যাঁ বলুন, আপনার ট্রেনে চড়ার অভিজ্ঞতা কিরকম?
3: ট্রেনে ভালোই লাগে।
0: জানলার ধারে বসেন?
3: হ্যাঁ, অনেক সময় বসি, জায়গা থাকলে না
0: জায়গা
3: থাকলে
0: থাকলে
3: নাই
0: বসেন,
3: মাঝে।
0: ঠিক ঠিক, সেটাও একটা ব্যাপার। ভালো লাগে না জানলার ধারে যে প্রকৃতির যে
3: হ্যাঁ,
0: দৃশ্যগুলো
2: আর
0: এগিয়ে
2: সবথেকে
0: চলে?
2: ভালো লাগে যেটা,
3: ভালো লাগে,
0: হুম আর
3: ভালো
2: সব থেকে যেটা
3: লাগাটা
2: ভালো লাগে, মানে আমরাও যাচ্ছি,
0: হুম
2: সাথে গাছপালা মাঠ সবই আমাদের সাথে যাচ্ছে।
0: একদম সিনেমার পর্দার মতো যেন দ্রুত এগিয়ে চলছে। খুব ভালো লাগলো, হ্যাঁ, ধন্যবাদ
3: ভালো
0: ধন্যবাদ।
3: লাগা চালা,
0: হ্যাঁ নিশ্চয়ই, গান তো থাকবেই। হ্যাঁ
3: চাই
0: হ্যাঁ, তাহলে এবার আমরা গানেই যাই। একদম একদম, আজকের প্রথম গান শুনে নি, শিল্পী সবিতা চৌধুরী।

0: গান শুনতে শুনতে আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু দেখে নি কে রয়েছেন। নমস্কার, না সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আমাদের ফোন নম্বরটা জানিয়ে রাখি, 9434076705।
1: আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন।
0: নমস্কার।
2: নমস্কার, শুভ সকাল দেবশ্রী।
0: হ্যাঁ শুভ সকাল, শঙ্করবাবু বলছেন?
2: হ্যাঁ একদম একদম
0: একদম, হুগলি থেকে শঙ্করবাবু। বলুন, আপনিও কি ট্রেনে যখন চাপেন জানলার ধারে সিটটাকেই বেছে নেন?
2: হ্যাঁ অবশ্যই, আর ট্রেন বলতে গেলে আমার নিজেরই, রোজেরই বলতে গেলে আমার কাজের ক্ষেত্রে রোজেরই আমার ট্রেন জার্নিং হচ্ছে। কেন, আমি যখনই জার্নিং করি বাসে আমি খুবই কম উঠি, আমার এই ট্রেনের মধ্যেই যাওয়া আসা করতে হয়। ট্রেনে গেলে একটাই সুবিধা, মানে যেখানে বাসে হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টা যাচ্ছি, সেখানে ট্রেনে হয়তো 30 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাচ্ছি। কিন্তু আমি যখনই বসি ওই জানলার ধারে বসি, জানলার ধারে যে ফুরফুরে যে হাওয়াটা দেয়, আর সঙ্গে অনেক সময় জানলার কাছে বসলে হয়তো যেখানে যাচ্ছি সেখানে যে গাছপালা গুলো আছে, সেই গাছপালার হাওয়া গুলো ট্রেনের মধ্যে কিন্তু ঢুকে যায়। সেই সেই হাওয়াটা যখন গায়ে লাগে মানে ভীষণ ভালো লাগে। আর জানলা ধারে সিট অনেক সময় পাওয়া যায় না, তবু চেষ্টা করি জানলা ধারে, মানে সিটে অনেক সময় দেখি কাউকে জিজ্ঞেস করি যে দাদা আপনি কি পরের স্টেশনে কি নেমে যাবেন, তাহলে জানলা ধারে সিটটা কি পাওয়া যাবে, তাহলে যদি জানলা ধারে সিটটা পাওয়া যায় তাহলে জানলা ধারে সিটটা একটু বসতাম। আর বিশেষ করে ট্রেনে গেলে আর একটা জিনিস, যখন হকাররা ওঠে ট্রেনের মধ্যে অনেক সময় অনেক কিছু মানে বিক্রি করতে ওঠে, সেই সময় জানলা ধারে বসে যদি কোনো ঝালমুড়ি বলো, কোনো একটা কোনো লজেন্স বলো কিছু যদি খাওয়া যায়, সেই সময় একটা জানলা ধারে
0: দারুণ একটা উপভোগ করার মতন সময়।
1: ট্রেনে কিন্তু আমরা অনেক শিল্পীরও সাক্ষাৎ পাই, কিন্তু
0: তারা কিন্তু লাইভ পারফর্মেন্স করে।
2: খুব ভালো লাগলো, খুব ভালো, অসংখ্য ধন্যবাদ চিনতে পারার জন্য।
0: ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, আমরা কিন্তু বিভিন্ন যারা শ্রোতা বন্ধু তাদের বিভিন্ন অভিমত শুনতে পাচ্ছি, কারণ ট্রেনে চাপা এবং জানলার ধারে সিট নিয়ে অনেক
1: কিছুটা নিজেদের সাথে মিলিয়েও নিচ্ছি, আমারও কি সেগুলো পছন্দ।
0: ঠিক একদম, এবং জানলার ধারে সিট নিয়ে একটা প্রত্যেকের মধ্যে একটা অনুভূতি আবেগের জায়গা রয়েইছে। আমরা দেখি নি কে রয়েছেন। নমস্কার।
3: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: নমস্কার
1: প্রবীর বাবু।
3: হ্যাঁ দিদি ভাই একদম সঠিক, মানে আমরাও তো এখন শিলিগুড়িকে নিয়ে ট্রেনে যাতায়াত করছি দিদি ভাই। এবং একটা জিনিস আমি খুব বদমাশি করি দিদি ভাই, মানে মানে যদি জানলার সাইডে সিটটা নাও না পাই তখন কি করি জানেন? হ্যাঁ আমার একটু বমির ধাত আছে, একটু সাইডটা দিলে ভালো হতো। তো ওইভাবে অনেকে ছেড়ে
0: মানে সিটটা ম্যানেজ করেন আর কি।
3: হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, কারণ বদমাশিটা না করলে আজকালকার দিনে দেখুন ভালো মানুষ সেজে না আপনি কোনোদিন কোনো জায়গায় সাকসেস হতে পারবেন,
1: মানে সত্যি কথাটা বললে আর কি সেই কাজটা হবে না।
3: না না না,
1: ঠিক
3: ঠিক, সেজন্য একটু বদমাশি করে আর কি সাইডে সিটটা নিয়ে নি। তো অনেকে আমার আমার মুখের দিকে তাকিয়ে থাকে যে মিথ্যা কথা বলছে, কিন্তু আমি বলছি যে যদি কারো গায়ে হয়ে যায় তখন কি হবে, তখন সেই জন্য আর কি আমাকে দিয়ে দেয়। এবং এই এই যে ভালোবাসা আর ইয়ে কলে, আমি আমি ওদের সামনে কি করি জানেন?
1: হ্যাঁ বলুন।
3: লজেন্স বালা ওঠে যত চুষবি তত রস, কমলা লেবু আনারস, ওই একটা লজেন্সের প্যাকেট
1: কিনে নি। বাহ বাহ বাহ,
0: ভীষণ সুন্দর বলছেন আপনি। হ্যাঁ আমরা দৃশ্যগুলো যেন চোখের সামনে দেখতে পাচ্ছি।
3: নিয়ে নিয়ে দিদি ভাই সেই মুখে আর কি ওই লজেন্স একটা দিয়ে রাখি, তাহলে ওরা ভাবে যে তাহলে লজেন্স দিয়ে রেখেছি, মানে এ সত্যি করেই তাই, মানে
0: কিছু সমস্যা আছে। ঠিক ঠিক, মানে জানলার ধারে সিটের জন্য মানে আমাদের যা যা করতে হয় মানে করা করা উচিত বা করা যায় সেটুকু আমরা করে ফেলতে পারি আর কি। ঠিক ঠিক, খুব ভালো থাকবেন।
3: ভালো থাকবেন, সুস্থ থাকবেন দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার।
1: একদম, আপনিও খুব ভালো থাকবেন।
0: সকলের কত মজার অভিজ্ঞতা বলো, আমরা শুনছি এবং ভীষণ মজা পাচ্ছি, এবং আপনারাও যারা আমাদের সঙ্গে আসতে চান অবশ্যই আসুন। কিন্তু
1: কিছুটা উপায়ও আমরা কিন্তু জেনে নিচ্ছি, মানে আমাদেরও
0: জীবনে অ্যাপ্লাই করতে পারি।

0: দেহুলি না, আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু কিন্তু যুক্ত হয়ে গেছেন, দেখে নি কে রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যালো।
1: যোগাযোগ বিচ্ছিন্ন
0: হ্যাঁ,
1: হয়ে
0: কোনো
1: গেছে
0: কারণে
1: হয়তো।
0: উনি
1: হ্যাঁ
0: শুনতে
1: হ্যাঁ,
0: পাচ্ছেন না। আচ্ছা, আমরা তো রয়েছি লাইভ ফোন ইন অনুষ্ঠান
1: ফোন
0: কিছু।
1: নাম্বারটা একবার বল, জানিয়ে দিই।
0: হ্যাঁ, জানিয়ে দাও।
1: 9434076705।
0: হ্যাঁ, আমাদের সঙ্গে এবারেও রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার।
2: হ্যালো, নমস্কার, শুভ সকাল।
0: হ্যাঁ, নমস্কার।
2: হ্যাঁ, দুইজন দিদি ভাই আছেন?
0: একদম
2: হ্যাঁ হ্যাঁ,
0: একদম, বলো।
2: দুইজন দিদি ভাই কে স্বাগত শুভ সকালে।
1: শুভ সকাল।
0: হ্যাঁ
1: বলুন।
2: হ্যাঁ, আমি বোলপুর
0: হ্যাঁ,
2: বীরভূম থেকে
0: অম্বিকা দেবী।
2: অম্বিকা।
0: অম্বিকা দেবীর সাথে আমার আজকে সকালেও কথা হয়েছে।
2: হ্যাঁ
0: তো
2: হ্যাঁ
0: এইবারের একটা কিন্তু মজার,
2: হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান নিয়ে আমি একটা কথা মানে সেদিন থেকে বলতে বলবো বলবো
1: বলুন
2: ভাবছি, কিন্তু
0: বলুন।
2: বলা হচ্ছে না।
0: একদম।
2: মানে আপনাদের 15ই আগস্টের দিন যে 11:30 থেকে ভারত আমার ভারতবর্ষ অনুষ্ঠানটা হয়েছিল,
0: হুম হুম
2: সেটা আমি শুনেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। আর এছাড়াও আপনাদের এই 9টা থেকে যে আধুনিক গানের অনুষ্ঠানগুলো হয় সেগুলোও কিন্তু আমি শুনি, খুব ভালো লাগে
0: একদম।
2: আপনাদের
0: বাহ,
2: প্রত্যেকটা অনুষ্ঠানেই ভালো লাগে।
0: বেশ
2: হ্যাঁ, কাল
0: বেশ।
2: কবিতা, হ্যাঁ আজকে বিষয় নিয়ে এবার বলি।
0: হ্যাঁ বলুন। ট্রেনের ধারের,
2: হ্যাঁ
0: ট্রেনে
2: হ্যাঁ,
0: উঠে জানলার
2: জানলাম।
0: ধারের সিট,
2: হ্যাঁ
0: এই বিষয়ে
2: হ্যাঁ
0: আপনার কি আবেগ অনুভূতি রয়েছে একটু জানান।
2: হ্যাঁ, দেখুন সত্যি তাই, জানলার ধারে সিট যদি বসতে না পায় তাহলে সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। যেন তেন প্রকারে জানলার ধারে সিটে বসার জন্য একটা মানে কি বলবো, রীতিমতো লড়াই বা যুদ্ধ বলতে পারেন, একদম আরম্ভ হয়ে যায়।
0: ঠিক।
2: এবং যদি দেখি যে কোনো বয়স্ক মানুষ বা কোনো বাচ্চা ছেলে
0: হুম হুম
2: আছে,
0: হুম হুম
2: তাহলে তাদেরকে কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে কিন্তু
0: সেটাই।
2: জানলার ধারে
0: এবং
2: সিটটা
0: এই
2: বসা।
0: জানলার ধারের সিটে বসা নিয়ে কি কোনো মজার অভিজ্ঞতা এই সময় মনে পড়ছে আপনার?
2: মজার অভিজ্ঞতা বলতে, একবার আমি আমরা কলকাতা যাচ্ছিলাম
0: হুম হুম
2: আমার মামার সঙ্গে, ছোট মামার সঙ্গে।
0: হুম

0: বর্ধমানে উঠেছি ট্রেনে,
1: হুম
0: উঠেই দেখছি ট্রেনটা একটু বেশ ভিড়ই রয়েছে।
1: হুম
0: তো দুপুরের দিকে যাচ্ছিলাম, হ্যাঁ, সব বেশ ওঠার পর দেখছি ট্রেনে মানে বসার সিট নেই, আর যদি পারে সব কাছে কাছে নামবে বলছে,
1: হুম হুম
0: এই শক্তিগড় এইসব কাছাকাছি জায়গাগুলোতে নামবে। তো নামবে বললে একজন কাকু এরকম বসে আছেন, বয়স্ক একজন মানুষ বসে আছেন, তো তিনি বলছেন, আমাকে বলছে, বেটা আমি এই থান কাছেই নেমে যাব, তুমি তাহলে আমার এই জানলার ধারেই বসে আছেন উনি, তুমি
1: আচ্ছা আচ্ছা
0: এই সিটটাতে তাহলে তুমি বসবে।
1: হুম হুম
0: তাহলে আমি বলছি বেশ তাই হবে।
1: হুম
0: নিয়ে তারপরে স্টপে চলে এলো, তখন দেখছি নামছে না, দিয়ে আমি বলছি কাকু আপনি যে বললেন এর পরের স্টপেজে নামবো তাহলে নামুন,
1: হুম
0: বলছে
1: হুম
0: না না এই স্টপেজে নয়, এর পরের স্টপেজটা।
1: আচ্ছা আচ্ছা
0: এইরকম করে করে দিদি ভাই
1: প্রতিটা
0: তিন
1: স্টপেজ
0: চার,
1: পার হয়ে গেল নাকি, তিনি নামলেন না?
0: আমি সেই জানলার ধারে বসে বলে দাঁড়িয়ে আছি, অন্য সিট গুলো চলে যাচ্ছে আমি বসছি না। কো মামা দিয়ে আমার ছোট মামা শ্বশুর বলছে যে ধুর মশাই আপনি ঠিক করে বলুন আপনি কোথায়
1: নামবেন
0: নামবেন,
1: কিনা?
0: নামবেন কিনা,
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: না আপনি গোটাই হাওড়া পর্যন্ত যাবেন।
1: হ্যাঁ
0: এইরকম একটা মজার অভিজ্ঞতা দিদি
1: বা
0: ভাই।
1: বা বা, ভীষণ ভীষণ ভালো
0: হ্যাঁ
1: লাগলো আপনার অভিজ্ঞতা
0: হ্যাঁ
1: শুনে,
0: ভালো থাকবেন,
1: আপনিও খুব
0: হ্যাঁ
1: ভালো থাকবেন। তাহলে দেবলিনা,
2: হ্যাঁ
1: তোমারও কি এরকম কোনো মজার অভিজ্ঞতা আছে জানলার ধারের সিট নিয়ে?
2: এই এই ধরনেরই সব
1: হ্যাঁ,
2: গল্প আর কি।
1: বিভিন্ন রকম কলা
2: হ্যাঁ
1: কৌশল
2: হ্যাঁ
1: আর
2: হ্যাঁ
1: কি, যে কি করে কোন ছুতোয় নাতায় আমরা সিটটা ম্যানেজ করতে পারি। আমাদের সঙ্গে আরও একজন
2: শ্রোতা বন্ধু
1: হ্যাঁ
2: রয়েছেন।
1: নমস্কার,
0: শুভ সকাল।
1: শুভ সকাল।
0: আমি, হ্যাঁ আমি শিলিগুড়ির প্রধাননগর থেকে বলছি,
2: হ্যাঁ আপনার
0: গৌরী
2: নামটা একটু।
0: সরকার, গৌরী সরকার।
2: আচ্ছা আচ্ছা, গৌরী দেবী।
0: আমি শুরু করি ইয়ের থেকে, মানে লোকাল ট্রেন কলকাতা, বুঝলেন?
2: হ্যাঁ হ্যাঁ
0: যখন
2: বলুন।
0: ট্রেনের সফর তো ভালোই লাগে, সবারই ভালো লাগে। তা ওখানে যখন বলে না দেব নাকি ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে ঢোকা যাব, এটা মানে কি বলেন তো? দেব নাকি ছাল ছাড়িয়ে নুন
1: নুন মা, এটা কি
0: মাখিয়ে,
1: শশা?
0: এটা হচ্ছে শশা। তারপরে ধরেন দার্জিলিং মেলে আসছি, মালদা টালদা যখন আসে তখন যে একটা দৃশ্য, ওই যে ছোট ছোট গাছগুলোতে আমগুলো যে ঝুলে ঝুলে আছে না, ওগুলো তো অপূর্ব আম বাগান তো
1: ঠিক ঠিক
0: মালদাতে,
1: একদম একদম।
0: হ্যাঁ খুব সুন্দর লাগে ওই সব দৃশ্যগুলো। আমার ওই সব নাই যে জানলার কাছে বসবো, আমার দৃশ্য দেখলেই হলো,
1: দেখতে পেলেই
0: হ্যাঁ
1: হলো, তবে জানলার ধারে বসলে আর একটু ভালো হয় আর কি,
0: আর একটু
1: পরিষ্কার ভাবে
0: বেশি
1: দেখতে পারে।
0: দেখা
1: হ্যাঁ
0: যায় বোধ
1: হ্যাঁ
0: হয়, আর
1: বাহ,
0: একটু বেশি
1: মানে
0: দেখা
1: আপনি
0: যায়।
1: ওই ট্রেন জার্নিটাকেই বেশ উপভোগ করেন।
0: হ্যাঁ এখানে দার্জিলিং এলে এরপরে হচ্ছে দার্জিলিং এ যাচ্ছি টয় ট্রেনে,
1: হুম হুম
0: হ্যাঁ আমার ছেলে মেয়ে ননদ নন্দাই আমার কর্তা, ছোট ট্রেন তো এই বেঁকে বেঁকে বেঁকে বেঁকে যাচ্ছে।
1: হুম হুম
0: তো ওইখানে দেখলাম কাশিয়াং তিনঝারিয়ার ওদিকে
1: হুম
0: একটা বাঁদর, এক বাচ্চাটা মরে গেছে, হ্যাঁ
1: হুম হুম
0: বাচ্চাটাকে সেই মানে ধরে আছে, আরেকটা বাচ্চা না হলে ও কঙ্কাল হয়ে গেছে,
1: ও
0: কিন্তু ও ওকে ছাড়বে না। এই হলো দৃশ্য একটা দেখলাম।
1: বাবা,
0: তারপরে আমার কর্তা ওই যে খুব তো ফুল ঝালুর গাছ আছে কিন্তু দার্জিলিং এ,
2: হুম হুম
0: হ্যাঁ আমার কর্তা তো খুব চঞ্চল ছিল, আমার কর্তা এরকম করে হাত দিয়ে ফুল ঝাড়ু টানতে গেছে, চলো হাত কেটে গেল,
1: এ মা,
0: মানে এই সব
1: এইসব স্মৃতিগুলো
0: দৃশ্যগুলো
1: কিন্তু আপনার মনে একদম উজ্জ্বল হয়ে রয়েছে
0: আমার মনে গেছে আছে
1: একদম। খুব ভালো
0: কথাটা
1: লাগলো,
0: তো,
1: অনেকগুলো
0: হ্যাঁ হ্যাঁ
1: টুকরো টুকরো চিত্র আমরা পেলাম আপনার থেকে, অনেক ধন্যবাদ, খুব
0: হ্যাঁ
1: ভালো থাকবেন।
0: ধন্যবাদ, হ্যাঁ হ্যাঁ
1: তাহলে দেবলীনা, আমরা পরবর্তী গানেই
2: আমাদের
1: চলে যাই।
2: সময়ও
1: হ্যাঁ
2: কিন্তু ফুরিয়ে আসছে।
1: একদম একদম। এবারের গানটি সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: দেবলীনা, আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই
1: একদমই
0: অন্তিম
1: শেষে।
0: পর্যায়ে চলে এসেছি, এবং আজকে আমরা একটি খুব মজার বিষয় নিয়ে, অনেকের অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা
1: হ্যাঁ
0: আমরা পেলাম, তাই না? বেশ মজার মজার,
1: আমাদেরও মানে স্মৃতিগুলোকে রোমন্থন করা হলো
0: একদম
1: একবার।
0: একদম। আমাদের সঙ্গে আরো একজন রয়েছে, শেষ লগ্নে দেখিনি কে রয়েছেন। নমস্কার।
2: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
2: সকাল, আমি সোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ, আচ্ছা সোমা দেবী, বলুন আপনার ঝুলিতে,
2: নমস্কার,
0: হ্যাঁ আপনার ঝুলিতে কি অভিজ্ঞতা আছে ট্রেন যাত্রা এবং জানালার ধারের সিটকে ঘিরে?
2: হ্যাঁ, ছোটবেলায় একবার আমি মার সাথে গিয়েছিলাম রায়গঞ্জে আমার মামার বাড়ি। তখন তো ছোট ছিলাম, 5-6 বছর হবে।
0: আচ্ছা।
2: তখন আমি, আমার দাদা, আমার মা গেছিলাম। যখন ট্রেনে উঠলাম, মাকে বলবো, মাকে বললাম কি যে আমি জানালার কাছে বসবো, তো মা বললো ট্রেন পারবি বসতে? হ্যাঁ কেন বসবো না। তারপরে বসলাম। তারপরে যে ট্রেনে যেতে যেতে যে গাছপালা, বাড়ি ঘর সব দেখতে পাই, ওগুলো মনে হচ্ছে ট্রেনের সাথে সাথে সব চলে
0: চলছে।
2: দেখতেও বেশ মজা লাগে।
0: একদম।
2: আর নানা রকমের হকাররা ট্রেনের মধ্যে বিক্রি করে, কেউ চানাচুর, কেউ বাদাম ভাজা, কেউ চা।
0: এবং অনেক সময় মনে হয় না যে ট্রেনে যাওয়াটাই হচ্ছে ওরকম খুচখাচ কিছু
2: হ্যাঁ
0: খাবার খাওয়ার জন্য,
2: হ্যাঁ কিছু
0: কারণ
2: খাই।
0: হ্যাঁ একটু মুখ চালাতে
2: মা তো
0: চালাতে যাওয়া।
2: বানিয়ে নিয়ে গিয়েছিল বাড়ির থেকে, কিন্তু বাড়ির বাড়ির খাবার তো রোজই খাওয়া হয়।
0: ঠিক
2: তো মা
0: ঠিক
2: তো বললাম বাদাম ভাজা কেন একটু খাই। তারপরে ওখান থেকে বাদাম টাদাম নিয়ে খেলাম আমরা, আর নানান লোকের সাথে পরিচিত হলো,
0: হুম হুম হুম সেই
2: তারা
0: তো সেই
2: কোথায়
0: তো
2: যাবে। হ্যাঁ বেশ ভালো
0: নতুন
2: লাগে
0: নতুন
2: দেখতে
0: সম্পর্ক
2: খাই।
0: তৈরি হয় ট্রেন
2: হ্যাঁ
0: যাত্রার
2: তৈরি
0: মধ্যে।
2: হয়,
0: ঠিক, অনেক
2: খুবই ভালো
0: ধন্যবাদ।
2: লাগে ট্রেন
0: একদম
2: দেখে।
0: একদম। হ্যাঁ বল।
1: পরের গানে তাহলে আমরা একটা যাই, একটা
0: একদম,
1: গান
0: এবং
1: শুনে
0: এই
1: নিই।
0: গান, গানের মধ্যে দিয়েই সম্ভবত হয়তো আমাদের
1: হ্যাঁ
0: আজকের অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে। এবারে লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই গানটি।

লোপামুদ্রা মিত্রর কণ্ঠে শুনলেন এই গানটি। আর এর সাথেই শেষ হল আজকের কিছু কথায় কিছু গানে অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী শিলিগুড়ি।

0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
3: নমস্কার শ্রোতা বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজকে শুনবেন দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান, বিষয় জীবের প্রজনন। পাঠদান করবেন শিক্ষক সঞ্জয় পোদ্দার, জগবন্ধু ইনস্টিটিউশন।
4: আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটি পড়াবো সেটি হচ্ছে জীবের জনন। তোমাদের বায়োলজি বইতে যে ইউনিট 1 রয়েছে, রিপ্রোডাকশন ইন অর্গানিজমস, তার অন্তর্গত প্রথম চ্যাপ্টার। আমি তোমাদেরকে প্রথমেই জানাবো যে জনন কি। ক্লাস 10 থেকে বা তারও আগে থেকে আমরা কিন্তু এই শব্দটা সম্পর্কে ওয়াকিবহাল। এখন জনন বলতে কি বোঝায়? জনন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, এটা হচ্ছে জীবের একটা অন্যতম বৈশিষ্ট্য। একটা জীব যে বেঁচে থাকে তার কিছু বৈশিষ্ট্য নিয়ে সে বাঁচে, তা সেই বৈশিষ্ট্যের মধ্যে পড়ে হচ্ছে জনন। এই জনন প্রক্রিয়াতে জীব করে কি, তার নিজের আকৃতি ও সত্তা বিশিষ্ট অপত্য জীব উৎপাদনের মাধ্যমে নিজের সংখ্যাকে বৃদ্ধি করে। শুধু তাই নয়, এবং তার আপন বংশধারাকে সে বজায় রাখে, তাকেই আমরা বলে থাকি তোমার হচ্ছে জনন। তাহলে এই জননের মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জীব নিজের সংখ্যা বাড়াচ্ছে, আর হচ্ছে নিজের বংশধারাকে, নিজের যে বৈশিষ্ট্য সেটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছে। একেবারে নিম্ন শ্রেণীর জীব থেকে শুরু করে উচ্চ শ্রেণীর জীব পর্যন্ত প্রত্যেকটি জীবই চায় পৃথিবীতে আসার পর তার নিজের সংখ্যা বাড়াবার এবং নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার। আর সেই অস্তিত্বকে টিকিয়ে রাখারই উপায় হচ্ছে তোমার জনন প্রক্রিয়া। বুঝতে পেরেছ? তাহলে এবার আমরা যে প্রসঙ্গে আসব সেটা হচ্ছে এই যে জনন আমি বললাম, এই জননের তাহলে প্রকারভেদ কি? জননের প্রকারভেদ হচ্ছে প্রধানত দুধরনের জনন আমরা দেখতে পাই। একটা হচ্ছে অযৌন জনন, আর একটা হচ্ছে যৌন জনন। এখন এই যে অযৌন জনন এবং যৌন জনন, এটা দুটো হচ্ছে মুখ্য প্রকারভেদ। এছাড়াও কিন্তু আরেকটা প্রকারভেদ রয়েছে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে অঙ্গজ বিস্তার বা হচ্ছে অঙ্গজ জনন। তাছাড়া অপুংজনীয় রয়েছে, আমি সেগুলোর প্রসঙ্গে অবশ্যই আসব। তাহলে আমরা যেটা প্রথমে বলি সেটা হচ্ছে অযৌন জনন কি। দেখো, এই অযৌন জনন যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় দেহকোষ বিভাজিত হয়ে অপত্য তৈরি হয়, এবং এই অপত্য তৈরির ক্ষেত্রে কিন্তু দেখা যায় কোনো গ্যামেট বা জনন কোষ উৎপন্ন হয় না। শুধুমাত্র এই প্রক্রিয়াটাতে দেহকোষ বিভাজিত হয়ে কিন্তু গঠিত হয়। তার মানে যেহেতু দেহকোষ বিভাজিত হয়, সেহেতু এক্ষেত্রে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে, তোমরা ক্লাস 10-এ কোষ বিভাজন পড়েছিলে, সেখানে দেখেছিলে যে মাইটোসিস কোষ বিভাজন বলে একটা অংশ রয়েছে। এই মাইটোসিস কোষ বিভাজন দেহকোষে সংগঠিত হয়। তাহলে যেহেতু এই প্রক্রিয়াটা, অর্থাৎ এই অযৌন জননের ক্ষেত্রে গ্যামেট উৎপন্ন হয় না, তাই এই প্রক্রিয়াটাতে কিন্তু মিয়োসিস কোষ বিভাজনের কোনো ভূমিকা নেই। এবং এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু অতি অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণে অপত্য আমরা পেতে পারি এই প্রক্রিয়াটা দ্বারা। এই প্রক্রিয়াটা এককোষী এবং বহুকোষী উভয় প্রকার জীবের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এই পর্যন্ত বুঝতে পারলাম আমরা অযৌন জনন কাকে বলে এবং তার সাথে কি কোষ বিভাজন যুক্ত ইত্যাদি। এই অযৌন জনন, তার কিছু প্রকারভেদ রয়েছে, তা সেই প্রকারভেদগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর থেকে বড় সাধারণত শর্ট কোশ্চেনই তোমার এখান থেকে আসে। তা সেই প্রকারভেদের মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে বিভাজন। তাহলে বিভাজন রয়েছে, কোরকোদগম রয়েছে, খণ্ডীভবন রয়েছে, গেমিউল গঠন রয়েছে, পুনরুৎপাদন রয়েছে এবং রেণু উৎপাদন রয়েছে। এগুলো কয়েকটা প্রকার। তাহলে প্রথমে আসি হচ্ছে তোমার বিভাজনে। বিভাজন আমরা কাকে বলছি? বিভাজন বলতে আর কিছুই নয়, মাতৃদেহ যেটা রয়েছে, অর্থাৎ যে জীবকোষটা রয়েছে, সেই জীবকোষটা কি হয়, সরাসরি ভাবে তোমার দুটো বা তার অধিক খণ্ডে বিভাজিত হতে পারে। তাহলে যদি সেটা দুটো খণ্ডে বিভাজিত হয় সেটাকে আমরা বলি দ্বিবিভাজন, যদি দুইয়ের অধিক খণ্ডে বিভাজিত হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার বহুবিভাজন। তাহলে এবার আমরা আসি হচ্ছে দ্বিবিভাজন বলতে কি বুঝি। এই দ্বিবিভাজন যেটা, সেটা কিন্তু অত্যন্ত সরল প্রক্রিয়া, এবং যেটা হচ্ছে নিম্ন শ্রেণীর যে সরল প্রকৃতির যে জীবগুলো রয়েছে তাদের মধ্যে দেখতে পাই। এই দ্বিবিভাজন প্রক্রিয়াটার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা দেখা যায়, এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়, অ্যামিবার ক্ষেত্রে দেখা যায়, ইউগ্লিনার ক্ষেত্রে দেখা যায়, প্যারামেশিয়ামের ক্ষেত্রে দেখা যায়, সেরাটিয়ামের ক্ষেত্রে দেখা যায়। এখন কোনটার ক্ষেত্রে কি টাইপের তোমার হচ্ছে দ্বিবিভাজন ঘটে সেটা এবার বলছি। দেখো, সরল প্রকৃতির যে দ্বিবিভাজন, অর্থাৎ হচ্ছে নিউক্লিয় পদার্থ যেটা রয়েছে, সাইটোপ্লাজম এবং নিউক্লিয় পদার্থ সরাসরি, নিউক্লিয়াস সরাসরি বিভাজিত যখন হয়ে যায় তখন সেটাকে আমরা সরল দ্বিবিভাজন বলি, যেটা আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, অ্যামিবার ক্ষেত্রে। অ্যামিবার নাম তোমরা সবাই জানো, এটা এক ধরনের তোমার প্রোটোজোয়া। পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন। এখন অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন কাকে বলে? অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন বলতে আমরা বুঝি হচ্ছে ইউগ্লিনার ক্ষেত্রে দেখতে পাই। এই ইউগ্লিনার ক্ষেত্রে যে অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন, অর্থাৎ লম্বালম্বিভাবে কোষটা বিভাজিত হয়ে যায়,

নেক্সট হচ্ছে অনুপ্রস্থ বিভাজন। এটা প্যারামেশিয়ামের ক্ষেত্রে দেখতে পাই। প্যারামেশিয়ামও তোমরা জানো এক ধরনের প্রোটোজোয়া বা আদ্য প্রাণী। এই প্যারামেশিয়াম ক্ষেত্রে অনুপ্রস্থে দেখা যায়। আর তির্যক ভাবে যে বিভাজিত হয় সেটা আমরা দেখতে পাই হচ্ছে তোমার হচ্ছে সেরাটিয়াম ক্ষেত্রে। এবার আসবো আমরা হচ্ছে বহু বিভাজন প্রক্রিয়ায়। তাহলে বহু বিভাজন কাকে বলা হয়? যখন দুয়ের অধিক যখন খণ্ড আমরা পাই তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে বহু বিভাজন। এই বহু বিভাজন যে প্রক্রিয়াটা সেটা আমরা দেখতে পাই হচ্ছে তোমার প্লাসমোডিয়ামের ক্ষেত্রে। এই প্লাসমোডিয়ামের নাম তোমরা অনেকেই হয়তো জানো, সেটা হচ্ছে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী একটা আদ্য প্রাণী, সেটাকেই আমরা বলে থাকি প্লাসমোডিয়াম। এই প্লাসমোডিয়ামের ক্ষেত্রে দেখো যখন সাইজন্ট উৎপন্ন হয়, এর কতগুলো দশা আছে এগুলো এখন ডিটেলসে আমি আলোচনা করছি না, এটা তোমরা পরবর্তী ক্ষেত্রে রোগ যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে পাবে। যখন প্লাসমোডিয়ামের ক্ষেত্রে সাইজন্ট উৎপন্ন হয়, সেই যে বহু বিভাজন যে প্রক্রিয়া, সেই বহু বিভাজন প্রক্রিয়াটার নাম হচ্ছে সাইজোগনি। নেক্সট হচ্ছে আরেকটাও বহু বিভাজন এক্ষেত্রে দেখা যায় যখন নাকি স্পোরোজয়েট উৎপন্ন হয়। এই স্পোরোজয়েট উৎপাদনের যে বহু বিভাজন প্রক্রিয়া সেটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে স্পোরোগনি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো বহু বিভাজন প্রক্রিয়া প্লাসমোডিয়ামের ক্ষেত্রে দেখা যায়, একটা হচ্ছে সাইজোগনি আর একটা হচ্ছে স্পোরোগনি। কেমন? নেক্সট মেন হেডিং এ আমরা প্রকার ভেদে যাচ্ছি, সেটা হচ্ছে কোরকোদগম। কোরকোদগম মানে কি? কোরক উৎপাদন হওয়া, অর্থাৎ দেখা যায় কিছু দেহের ক্ষেত্রে মানে জীব দেহের ক্ষেত্রে তাদের দেহের বাইরে থেকে কতগুলো তোমার উপবৃদ্ধি তৈরি হয়। এই যে উপবৃদ্ধিগুলো তৈরি হয় সেই উপবৃদ্ধিগুলোকে বলা হয় হচ্ছে কোরক। এই যে কোরক, এই কোরকগুলো যখন মাতৃদেহ থেকে খসে পড়ে তখন তারা হচ্ছে করে কি, আবার আরেকটা অপত্য তৈরি করে পূর্ণাঙ্গ জীব সৃষ্টি করে। এই কোরকের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই উৎপাদনের ক্ষেত্রে, ইস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই, হাইড্রার ক্ষেত্রে দেখতে পাই। ইস্ট হচ্ছে তোমরা জানো যে এককোষী একটা ছত্রাক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছত্রাক যেটার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। হাইড্রার ক্ষেত্রেও কিন্তু আমরা কোরকোদগম দেখতে পাই। কেমন? পরবর্তী যে প্রকারভেদটা রয়েছে সেটা হচ্ছে খণ্ডী ভবন। এখন খণ্ডী ভবন কাকে বলে? খণ্ডী ভবন ধরো তোমরা কয়েকজন বন্ধু মিলে অনেক সময় আমরা পুকুরের পাড়ে হয়তো বসে আড্ডা দিচ্ছি, এবার করলাম কি তোমার হচ্ছে জলের মধ্যে একটা ঢিল ফেললাম, অনেক সময় আমরা করি। তা জলে যখন ঢিল ফেললাম তার ফলে দেখা যায় জলাশয়ের মধ্যে একটা আন্দোলন তৈরি হয়। এই যে জলের আন্দোলন, তার ফলে সেই জলাশয়ের মধ্যে যে তোমার স্পাইরোগেরা নামক ধরো সূত্রাকার শৈবাল রয়েছে, এবার দেখা গেল সেই শৈবালটা খণ্ডিত হয়ে গেল। তাহলে খণ্ডিত হওয়ার পর তার সেই খণ্ডাংশটা কি নষ্ট হয়ে যায়? না, কখনোই তার খণ্ডাংশটা নষ্ট হয় না। সেই যে খণ্ডাংশ যেটা রয়েছে সেই খণ্ডাংশটাই হচ্ছে পরবর্তী ক্ষেত্রে বৃদ্ধি পেয়ে তোমার হচ্ছে আবার অপত্য তৈরি করছে এবং সেটা পূর্ণাঙ্গ জীবে পরিণত হচ্ছে। তাহলে আমরা কার ক্ষেত্রে দেখতে পাচ্ছি খণ্ডী ভবন? স্পাইরোগাইরার ক্ষেত্রে দেখতে পাই, রাইজোপাসের ক্ষেত্রে দেখতে পাই। রাইজোপাস মানে হচ্ছে তোমার এক ধরনের ছত্রাক। এই ছত্রাকগুলো তুলোর মতো অনেকটা দেখতে এই রাইজোপাসের ক্ষেত্রে দেখতে পাই। প্রাণীদের মধ্যে যেমন ধরো স্পঞ্জ নাম শুনেছ তোমরা, এই স্পঞ্জের ক্ষেত্রেও কিন্তু খণ্ডী ভবন দেখা যায়। তাহলে বোঝা গেল খণ্ডী ভবন কি। নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে তোমার হচ্ছে গেমিউল গঠন। এই গেমিউল গঠনটা এটাও কিন্তু তোমার কোরক সৃষ্টির ন্যায়। এটা কি হয়? অন্তর্জনিষ্ণুভাবে অর্থাৎ ভেতরের দিক থেকে স্পঞ্জের দেহে, স্পঞ্জের ক্ষেত্রে দেখা যায় তার দেহ থেকে এই অন্তর্জনিষ্ণুভাবে যে কোরক গঠিত হয় সেই কোরকের নামই হচ্ছে গেমিউল। এটাও কিন্তু অযৌন জননের একটা উপায়। নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি পুনরুৎপাদন। এই পুনরুৎপাদন অনেক সময় দেখবে তোমরা জমিতে ধরো হচ্ছে লাঙ্গল চাষ করা হচ্ছে, এবার লাঙ্গল যখন দেওয়া হচ্ছে বা কোদাল চালানো হচ্ছে, হঠাৎ হয়তো দেখলে সেখানে একটা কেঁচোর টুকরো তিরিং বিরিং করে লাফাচ্ছে। এই যে কেঁচো, তার মানে সেই কেঁচোটার দেহটা খণ্ডিত হয়ে গেছে। এবার সেই দেহটা যেটা খণ্ডিত হয়ে খণ্ডাংশটা কি নষ্ট হয়ে গেল? না, তা নয়। সেই খণ্ডাংশটা অর্থাৎ সেই খণ্ডিত অংশটা কি হয়, তোমার মাইটোসিস কোষ বিভাজন দ্বারা বিভাজিত হয়ে সেটাও কিন্তু একটা পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়। তাহলে এটাকে আমরা বলে থাকি পুনরুৎপাদন। এটা কেঁচোর ক্ষেত্রেও দেখা যায়, প্ল্যানেরিয়ার ক্ষেত্রেও দেখা যায়। অর্থাৎ জীবের কোন দেহাংশ বা সমগ্র দেহের সৃষ্টি বা হারানো অংশের পুনর্স্থাপনই হলো তোমার হচ্ছে পুনরুৎপাদন। কেমন? নেক্সট হচ্ছে

রেণু উৎপাদন। এখন এই রেণু উৎপাদন প্রসঙ্গে প্রথমেই একটা কথা বলি, যেটা তোমরা যখন মানে পরীক্ষার সময় কোশ্চেন পাবে বা টেস্ট পেপার করতে গেলে কোশ্চেন পাবে, সেটা হচ্ছে যে অযৌন জননের একক কি। এই অযৌন জননের একক কিন্তু হচ্ছে রেণু। একেবারে এক কথায় উত্তর হচ্ছে রেণু বা স্পোর। এই যে অযৌন জনন, যেটা এই অযৌন জননের ক্ষেত্রে রেণু উৎপাদনটা কোথায় ঘটে তাহলে সেটা দেখি। রেণু উৎপাদন ঘটে হচ্ছে রেণুস্থলীর মধ্যে। তাহলে রেণুস্থলী যেটা, সেটা হচ্ছে অনুকূল পরিবেশে এই যে রেণুস্থলী থেকে যে রেণুগুলো বেরিয়ে আসছে সে রেণুগুলো কি হয়, অঙ্কুরিত হয়ে পূর্ণাঙ্গ আবার জীব তৈরি করে। অর্থাৎ এই রেণু তৈরি হচ্ছে তাহলে কোথায়, রেণুস্থলী। তাহলে রেণুস্থলী কি, রেণুস্থলী হচ্ছে দেখা যায় যে এই ছত্রাক, প্রধানত ছত্রাক জাতীয় বা অন্য ক্ষেত্রেও আমরা দেখতে পাই, মসের ক্ষেত্রে দেখতে পাই, ব্রায়োফাইটার ক্ষেত্রে, তোমার টেরিডোফাইটার ক্ষেত্রে দেখতে পাই, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে রেণুস্থলী হচ্ছে বেলুনের ন্যায় স্ফীত কতগুলো অংশ, এর মধ্যে রেণু উৎপন্ন হয় এবং এই রেণুস্থলী যখন পরিণত হয় তখন সেটা ফেটে যায়, ফেটে গেলে কি হয়, রেণুগুলো বাইরে বেরিয়ে আসে। এবার আসি হচ্ছে এই রেণুর প্রকারভেদ প্রসঙ্গে। রেণু কিন্তু তোমার হচ্ছে দু ধরনের হয়, একটাকে আমরা বলে থাকি চল রেণু বা জুস্পোর, আরেকটাকে আমরা বলে থাকি অচল রেণু বা হচ্ছে অ্যাপ্লানোস্পোর। তাহলে ক ধরনের আমরা রেণু পেলাম, একটা হচ্ছে জুস্পোর আরেকটা হচ্ছে অ্যাপ্লানোস্পোর। জুস্পোর মানে হচ্ছে যেটা চলতে পারে, স্থানান্তরে যেতে পারে, অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর যা নাকি হচ্ছে স্থানান্তরে যেতে পারে না। এবং এই যে চল রেণু যে চলাচলে সক্ষম, কেন চলাচলে সক্ষম, তার কারণ তার দেহের মধ্যে ফ্লাজেলা উপস্থিত। এই চল রেণুর মধ্যে যেমন ধরো ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে আমরা পাই, ফাইটোপথোরা এটা এক ধরনের ছত্রাক, তাদের দেহেও আমরা পাই। এবার আমরা আসবো হচ্ছে অচল রেণু। এই অচল রেণু কিন্তু কয়েক প্রকারের আমরা দেখতে পাই এবং এর থেকেও শর্ট কোশ্চেন আসে অনেক সময়, কনিডিয়া কি, ক্লামাইডোস্পোর কি, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তো প্রথমে আসে কনিডিয়া। পেনিসিলিয়ামের নাম তো তোমরা সবাই শুনেছ নাকি, এই যে পেনিসিলিয়াম যে ছত্রাকটা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছত্রাক জানো, তার কারণ এর থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। তো এই যে পেনিসিলিয়াম ছত্রাকের অনুসূত্রের মধ্যে শৃঙ্খল আকারে কতগুলো তোমার হচ্ছে অগ্রভাগে ছোট ছোট রেণু গঠিত হয়, তারা শৃঙ্খলের ন্যায় পরস্পর যুক্ত থাকে। এই এক একটা রেণুকেই আমরা বলে থাকি তোমার হচ্ছে কনিডিয়া। এই কনিডিয়া যখন নাকি মাতৃদেহ থেকে খসে পড়ছে, খসে পড়ে তারপর তারা কি করছে, অঙ্কুরিত হয়ে পূর্ণাঙ্গ আবার পেনিসিলিয়ামে জন্ম দিচ্ছে। নেক্সট যেটা হচ্ছে ওইডিয়া। তাহলে ওইডিয়া কাকে বলা হয়, ওইডিয়া হচ্ছে এটাও এক ধরনের রেণু, কতগুলো ছোট ছোট খণ্ডকের মতো, যে খণ্ডগুলো অ্যাগারিকাসের ক্ষেত্রে আমরা পাই। এটা হচ্ছে সাধারণত দেখা যায় যে অতিরিক্ত শর্করা দ্রবণে যদি জন্মায় এই ছত্রাক, তাহলে তাদের ক্ষেত্রে এই ওইডিয়া গঠন দেখা যায়। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্ল্যামাইডোস্পোর। তাহলে ক্ল্যামাইডোস্পোর কি, ক্ল্যামাইডোস্পোর আমরা দেখতে পাই, আমি কিছুক্ষণ আগে রাইজোপাসের কথা বললাম, এই রাইজোপাসের ক্ষেত্রে ক্ল্যামাইডোস্পোর দেখা যায়। রাইজোপাসের ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে অনুসূত্র রয়েছে সেই অনুসূত্রের মধ্যে পুরু প্রাচীরযুক্ত কতগুলো ছোট ছোট গোলাকার অংশ দেখা যায়। এই পুরু প্রাচীরযুক্ত গোলাকার যে অংশগুলো আমরা দেখতে পাই তাদেরকে আমরা বলে থাকি তোমার হচ্ছে রাইজোপাস। কেমন, এই রাইজোপাসের তাদেরকে আমরা বলে থাকি ক্ল্যামাইডোস্পোর। এই ক্ল্যামাইডোস্পোর তাহলে দেখতে পাচ্ছি কাদের ক্ষেত্রে, রাইজোপাসের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে স্পোরাঞ্জিও রেণু। তাহলে স্পোরাঞ্জিও রেণু কাকে বলা হয়, স্পোরাঞ্জিও রেণু হচ্ছে ধরো মিউকর বা রাইজোপাস, এদের ক্ষেত্রে আমরা স্পোরাঞ্জিও রেণু দেখতে পাই। বাড়িতে কখনো যদি ধরো পাউরুটি চার পাঁচ দিন আমরা খোলা রেখে দিই, দেখতে পাবে পাউরুটির ওপরে তুলোর মতো এক ধরনের গঠন তৈরি হয়। এই তুলোর মতো গঠন যেগুলো, সেগুলোই হচ্ছে মিউকর বা রাইজোপাস। এদেরকে যদি তুমি মাইক্রোস্কোপের নিচে দেখো তাহলে দেখতে পাবে সেখানে দু ধরনের অনুসূত্র রয়েছে। কিছু অনুসূত্র দেখবে হচ্ছে অনুভূমিকভাবে বিস্তৃত হয়, আর কিছু অনুসূত্র দেখবে হচ্ছে উলম্বভাবে উপরের দিকে উঠে আসে। এই যে উলম্বভাবে যে অনুসূত্র উপরের দিকে উঠে আসছে তার অগ্রাংশে দেখতে পাবে হচ্ছে বেলুনের মতো স্ফীত অংশ দেখতে পাই, তাকে রেণুস্থলী বলা হয়। এই রেণুস্থলীর মধ্যেই কিন্তু হচ্ছে তোমার এই স্পোরাঞ্জিও রেণু তৈরি হয়।
ক্লিয়ার? তাহলে বোঝা গেল, তাহলে এইটা আমরা দেখতে পেলাম তোমার

স্পোরাঞ্জীয় রেণু কিরূপে গঠিত এবং কোথায় আমরা পাই। পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যৌন জনন। আচ্ছা, তাহলে এই যৌন জননে যাওয়ার আগে আমরা অযৌন জননের একটু গুরুত্বটা জেনে নি। তাহলে অযৌন জননের গুরুত্ব বলতে কি, অর্থাৎ তোমাকে যদি ধরো বলল যে অযৌন জননের সুবিধা কি, তো সুবিধা একটা প্রথমেই আমরা বলতে পারি, সেটা হচ্ছে প্রক্রিয়াটি অত্যন্ত সরল, প্রক্রিয়াটি অত্যন্ত কম সময়ে সংগঠিত হয়, প্রক্রিয়াটিতে অধিক সংখ্যায় আমরা অপত্য পেতে পারি, এগুলো বলতে পারি। প্রক্রিয়াটি বিশুদ্ধ প্রকৃতির, কারণ এখানে অন্য কিছু মিশ্রণের কোনো সম্ভাবনা নেই, কারণ একই দেহ থেকে তৈরি হচ্ছে। এগুলোকে আমরা তোমার হচ্ছে সুবিধার মধ্যে ফেলতে পারি। অসুবিধার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, অসুবিধার ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাতে কিন্তু কোনো ভেদ বা প্রকরণ পাওয়া যায় না। কেন, আমি প্রথমেই বলেছিলাম এই প্রক্রিয়াটার সাথে কিন্তু মিওসিস কোষ বিভাজনের কোনো সম্পর্ক নেই। মিওসিস কোষ বিভাজন যদি ঘটে তবেই সেখানে আমরা দেখতে পাই জিনগত পুনর্সংযুক্তিকরণ ঘটে। এই জিনগত পুনর্সংযুক্তিকরণের ফলে আমরা দেখতে পাই যে ভেদ বা প্রকরণের আবির্ভাব ঘটে। এই ভেদ বা প্রকরণ কিন্তু জীবের অভিব্যক্তি অভিযোজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং তার ফলে সেই যে উৎপন্ন জীবগুলো পৃথিবীতে তারা টিকে থাকে, অবলুপ্তির সম্ভাবনা কম থাকে। কিন্তু এই যে অযৌন জননের ফলে যে জীবগুলো উৎপন্ন হচ্ছে, সেই জীবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি তাদের কিন্তু টিকে থাকার সম্ভাবনা কম। কেন কম, তার কারণ তাদের মধ্যে কোনো অভিব্যক্তি অভিযোজন ঘটে না। কেন ঘটে না, তার কারণ হচ্ছে তাদের মধ্যে কোনো জিনগত পুনঃসংযুক্তিকরণ ঘটে না। কেন ঘটে না, তার কারণ সেখানে মিওসিস কোষ বিভাজন যেহেতু অনুপস্থিত। বুঝতে পেরেছ তাহলে? তাহলে এবং এই অযৌন জননের ফলে যে জীবগুলো উৎপন্ন হয় তারা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষম নয়, অর্থাৎ দুর্বল প্রকৃতির হয়ে থাকে। তাহলে এইগুলোই আমরা হচ্ছে অযৌন জননের গুরুত্ব বলতে পারি। তার মানে এই সুবিধা অসুবিধাগুলোকে একত্রিত করলে তার গুরুত্ব পাই, বোঝা গেল। এবার তাহলে আসি আমরা হচ্ছে যৌন জনন। আশা করি অযৌন জনন নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই। এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে যৌন জনন। যৌন জনন যেটা সেটা হচ্ছে ভিন্ন যৌনত্ব। ভিন্ন যৌনত্ব মানে কি, দুটো দেহ থাকবে, একটা পুং একটা হচ্ছে স্ত্রী, অর্থাৎ হচ্ছে দুটো জনন কোষ তাদের থেকে তৈরি হবে। একটা পুং জনন কোষ তৈরি হবে, আরেকটা হচ্ছে স্ত্রী জনন কোষ তৈরি হবে। এই দুটো জনন কোষের মিলনে যে অপত্য সৃষ্টি হয় সেই প্রক্রিয়াটাকেই আমরা বলে থাকি তোমার হচ্ছে যৌন জনন। কেমন, তাহলে এই যৌন জননের ক্ষেত্রে এই যে ভিন্ন প্রকৃতির যে দুটো গ্যামেট মিলিত হলো তার ফলে পাওয়া যায় হচ্ছে তোমার হচ্ছে জাইগোট বা ভ্রূণাণু। এই জাইগোট বা ভ্রূণাণু যেটা উৎপন্ন হলো সেটা থেকেই পরবর্তী ক্ষেত্রে জীব সৃষ্টি হবে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যৌন জননের একক কি, তাহলে যৌন জননের একক কিন্তু হচ্ছে তোমার হচ্ছে গ্যামেট। অযৌন জননের একক কি, আমি কিছুক্ষণ আগে পড়াতে গিয়ে বলেছি সেটা হচ্ছে অযৌন জননের একক হচ্ছে রেণু বা স্পোর। তাহলে যৌন জননের একক হচ্ছে জনন কোষ বা হচ্ছে গ্যামেট। ক্লিয়ার? এর পরবর্তী ক্ষেত্রে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে যৌন জনন সেটা কাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই এবং তার প্রকারভেদই বা কি। যৌন জনন সাধারণত আমরা হচ্ছে উন্নত যারা তাদের ক্ষেত্রেই যৌন জননটা দেখা যায়। এখন এই যৌন জননের ক্ষেত্রে সে উদ্ভিদই হতে পারে বা প্রাণী, যাই হোক না কেন তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তোমার যৌন জনন প্রক্রিয়াটা ঘটে। এই যৌন জনন যে প্রক্রিয়া তার সাথে কিন্তু শুধু মিওসিস যুক্ত নয়, তার সাথে মিওসিসও যুক্ত এবং তোমার হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনও যুক্ত থাকে। তাহলে দু ধরনের কোষ বিভাজন প্রক্রিয়ার সাহায্যে কিন্তু তোমার হচ্ছে যৌন জনন সংগঠিত হয়। এই যৌন জনন তাহলে হচ্ছে এবার আমরা যেটা দেখব তার প্রকারভেদ কি। যৌন জনন প্রধানত দু প্রকারের হয়ে থাকে, একটাকে আমরা সিনগ্যামি বলি, আরেকটাকে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে সংযুক্তি বা কনজুগেশন বা সংশ্লেষ আমরা বলে থাকি। তাহলে প্রথমে আসি হচ্ছে সিনগ্যামি কাকে বলা হয়। সিনগ্যামি বলতে বোঝায় হচ্ছে দুটো ভিন্ন যৌনত্বের জনন কোষের মধ্যে স্থায়ী যে যৌন মিলন ঘটে সেটাকেই আমরা বলে থাকি হচ্ছে সিনগ্যামি। এই সিনগ্যামি আবার হচ্ছে কয়েক প্রকারের হয়, যেমন হচ্ছে তিন প্রকারের হয়ে থাকে, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং হচ্ছে উগ্যামি।

হ্যাঁ, আইসোগ্যামি বলা হয়। এটাও কিন্তু আমরা ক্ল্যামাইডোমোনাসের অন্য স্পিসিসের ক্ষেত্রে দেখতে পাই। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে উগ্যামি। এই উগ্যামিটাও কিন্তু হচ্ছে এক ধরনের অ্যানাইসোগ্যামি। কেন? তার কারণ এখানেও আমরা কিন্তু সাইজ ডিফারেন্স দেখতে পাই, অর্থাৎ ডিসিমিলার সাইজ হয়, অর্থাৎ হচ্ছে বিসদৃশ্য আকৃতির হয়। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, ক্ষুদ্র সচল গ্যামেটের সাথে যখন আকৃতিতে বৃহৎ নিশ্চল গ্যামেটের স্থায়ী যৌন মিলন ঘটে, তখন সেটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে উগ্যামি। তাহলে উগ্যামির ক্ষেত্রে আবার বলছি, খুব ইম্পর্টেন্ট উগ্যামি, কারণ উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে এই উগ্যামিটা আমরা দেখতে পাই। উগ্যামির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে আকৃতিতে বড় নিশ্চল গ্যামেটের সাথে যখন আকৃতিতে ছোট বা ক্ষুদ্র এবং সচল গ্যামেটের স্থায়ী যৌন মিলন ঘটে, তখন সেটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে উগ্যামি। বোঝা গেল? তাহলে এই গেল হচ্ছে উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে দেখা যায়, সে উদ্ভিদই বলো বা প্রাণী বলো, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে উগ্যামি। পরবর্তী সিনগ্যামি ছাড়া আরেকটা প্রকার আমি বলেছিলাম, সেটা হচ্ছে সংশ্লেষ বা কনজুগেশন বা হচ্ছে সংযুক্তি। এই সংশ্লেষ বা কনজুগেশন বা সংযুক্তি কাকে বলে? এটার ক্ষেত্রে দেখা যায় একই প্রজাতিভুক্ত দুটো জীবের মধ্যে যখন অস্থায়ীভাবে তাদের মিলন ঘটে, এবং এই মিলনটা ঘটে কি নিউক্লিয় পদার্থের মাধ্যমে, এক্ষেত্রে একটাকে পুরুষ ধরা হয় আরেকটাকে স্ত্রী হিসাবে ধরা হয়। তার কারণ এরা কিন্তু হচ্ছে ফিজিওলজিক্যালি, অর্থাৎ শারীরবৃত্তীয় ভাবে তারা কিন্তু হচ্ছে ভিন্ন, কিন্তু মর্ফোলজিক্যালি অর্থাৎ অঙ্গ সংস্থানিকগতভাবে কিন্তু তারা একই প্রকৃতির হয়ে থাকে। এবং এই জাতীয় যে জনন যেটা ঘটে, সেই জননের সময় কিন্তু আমরা যেটা দেখতে পাই সেটা কিন্তু হচ্ছে সংশ্লেষ নালী গঠিত হয়। এই সংশ্লেষ নালীর মধ্যেই কিন্তু এদের নিউক্লিয় পদার্থের মিলন ঘটে, এবং তার ফলে যে জাইগোটটা তৈরি হয়, এই জাইগোটের একটা স্পেশাল নাম রয়েছে, তাকে আমরা বলে থাকি হচ্ছে জাইগোস্পোর। এই জাইগোস্পোর সেটা হচ্ছে কার ক্ষেত্রে আমরা দেখতে পাই উৎপন্ন হয়? মিউকরের ক্ষেত্রে উৎপন্ন হয়, প্যারামেশিয়ামের ক্ষেত্রে উৎপন্ন হয়, তারপর স্পাইরোগেরার ক্ষেত্রে আমরা সংযুক্তি দেখতে পাই। যেমন ধরো দুটো স্পাইরোগেরার দেহ, এই দুটো স্পাইরোগেরার যে দেহ, তার মধ্যে কোনটা মেল কোনটা ফিমেল কিন্তু বোঝা যায় না, কিন্তু একটা মেলের মতো বিহেভ করছে, একটা ফিমেলের মতো বিহেভ করছে। তাহলে এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু কনজুগেশন। এই কনজুগেশন কিন্তু আমরা নিম্ন শ্রেণীর যে ব্যাকটেরিয়া রয়েছে, ব্যাকটেরিয়ার যে যৌন জনন সেটাও কিন্তু কনজুগেশন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। এছাড়াও আমরা এই যে তোমার হচ্ছে সিনগ্যামি যেটা আমরা বললাম, তার উপরও আমরা দেখতে পাই এন্ডোগ্যামি এবং এক্সোগ্যামি বলে রয়েছে। এটা কি হয়? এক্সোগ্যামি আর এন্ডোগ্যামি কাকে বলা হয়? এন্ডোগ্যামি বলতে আমরা বুঝি হচ্ছে যখন নাকি একই জনিত্রী দেহ থেকে পুং এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে যারা উভলিঙ্গ, যারা উভলিঙ্গ যে সমস্ত জীবগুলো রয়েছে, যেমন ধরো ফিতাকিমি, ফিতাকিমির ক্ষেত্রে দেখা যায় একই দেহাংশের মধ্যে আমরা কিন্তু হচ্ছে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট পাই, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু এন্ডোগ্যামি দেখতে পাই। ঠিক আছে? আর মানুষ সহ অন্যান্য যে উন্নত যে প্রাণীরা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট পৃথক পিতা মাতা থেকে তৈরি হয়। পিতা থেকে তৈরি হচ্ছে পুং গ্যামেট, মাতা থেকে তৈরি হচ্ছে স্ত্রী গ্যামেট, এবং তাদের মধ্যে যখন মিলন ঘটে তখন সেটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে এক্সোগ্যামি। ক্লিয়ার? তাহলে তখন সেটাকে আমরা বলে থাকছি হচ্ছে এক্সোগ্যামি। তাহলে এই যে যৌন জনন, এই যৌন জননের ক্ষেত্রে আমরা তার সুবিধা এবং অসুবিধা কি আছে? আমি কিছুক্ষণ আগে যখন অযৌন জনন বলছিলাম তখন সেক্ষেত্রে বলছিলাম এটা সরল প্রক্রিয়া, এটার ক্ষেত্রে হচ্ছে অধিক সংখ্যায় তোমার হচ্ছে অপত্য তৈরি হয় ইত্যাদি আমি বলছিলাম। এক্ষেত্রে আমরা কি দেখতে পাই? এই যে প্রক্রিয়াটা কিন্তু জটিল, এই প্রক্রিয়াটা কিন্তু সময় সাপেক্ষ, যৌন জনন কিন্তু সহজেই কিন্তু হচ্ছে হয় না, এটা সময় সাপেক্ষ প্রক্রিয়া, এটা কিন্তু জটিল প্রক্রিয়া। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা কিন্তু প্রজাতির বিশুদ্ধতা কিন্তু থাকে না এক্ষেত্রে। অর্থাৎ এই যে জনন, যেটা এই জননের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই সেটা হচ্ছে ভেদ বা প্রকরণ ঘটে। এই ভেদ বা প্রকরণটা কি? এই ভেদ বা প্রকরণ যেটা আমরা দেখতে পাই,
জিনগত পুনঃসংযুক্তিকরণ ঘটে মিওসিস কোষ বিভাজনের ফলে। এই জিনগত পুনঃসংযুক্তিকরণ যেটা ঘটছে তার ফলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ভেদ বা প্রকরণ। ভেদ বা প্রকরণ মানে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, যেটা নাকি হচ্ছে এই যৌন

0: জননের ফলে উৎপন্ন যে জীবগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু অভিব্যক্তি ও অভিযোজন ঘটাতে সক্ষম। কেমন? আচ্ছা, এছাড়া আরো আমরা এর ক্ষেত্রে গুরুত্ব দেখতে পাই, সেটা হচ্ছে যে এই যে জনন যেটা রয়েছে, এই জননের ক্ষেত্রে দেখা যায় এদের কিন্তু উৎপন্ন যে জীব তাদের কিন্তু অবলুপ্তির সম্ভাবনা কিন্তু কম, এবং তারা কিন্তু সবাই উন্নত জাতের হয়, রোগ প্রতিরোধক্ষম হয়। কেমন? তাহলে এইগুলো আমরা দেখতে পাই হচ্ছে যৌন জননের ক্ষেত্রে। পরবর্তী ক্ষেত্রে আমি যেটা আসছি সেটা হচ্ছে তোমার হচ্ছে উদ্ভিদের অঙ্গজ বিস্তার, যেটা বলছিলাম। এই যে উদ্ভিদের অঙ্গজ বিস্তার, এটা কিন্তু দুভাবে ঘটতে পারে, এটা দুভাবে ঘটতে পারে। সেটা হচ্ছে এটার ক্ষেত্রে আমরা দেখতে পাই এটা হচ্ছে প্রাকৃতিক উপায়ও ঘটতে পারে এবং হচ্ছে কৃত্রিম উপায়ও ঘটতে পারে। তাহলে প্রাকৃতিক উপায়ে যে তোমার অঙ্গজ বিস্তার বা অঙ্গজ জনন ঘটে সেটা কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে ঘটতে পারে। যেমন ধরো মূল থেকে, অর্থাৎ রাঙা আলুর ক্ষেত্রে আমরা দেখতে পাই মূল থেকে তোমার হচ্ছে অঙ্গজ বিস্তার ঘটছে। যেমন ধরো আমরা দেখতে পাই হচ্ছে ভূ নিম্নস্থ কাণ্ড,
1: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন দ্বাদশ শ্রেণীর জীববিদ্যা বিষয় পাঠ। পাঠদান করলেন জগবন্ধু ইনস্টিটিউশনের শিক্ষক সঞ্জয় পোদ্দার। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন কথায় সুরে

0: জীবনকে আমরা অনেক বড় বড় পাওয়ার হিসেবেই কিন্তু মাপি। কতটা পেলাম, কতটাই বা সফল হলাম আর কোথায় পৌঁছলাম, এই হিসাব করতে করতে কখনো কখনো চোখ এড়িয়ে যায় খুব ছোট ছোট আনন্দগুলো। অথচ সকালের এক কাপ চা, প্রিয় মানুষের একটা ফোন, বৃষ্টির দিনে জানালার পাশে বসে থাকা বা সন্তানের মুখের হাসি, বহুদিন পর বন্ধুর সাথে দেখা, এই ছোট ছোট মুহূর্তগুলি আমাদের জীবনকে কিন্তু খুব সুন্দর করে তোলে। তাই আজকের পরবর্তী সময়টুকু কিন্তু আমরা একটু অন্যভাবে জীবনকে দেখব। আজ আমরা কথা বলবো ছোট ছোট আনন্দেই বড় জীবন। কিছু কথায়, কিছু বাংলা ছায়াছবির গানে আমরা খুঁজে নেব সেই ছোট ছোট সুখের মুহূর্তগুলো, যাতে আমাদের জীবন আনন্দময় জীবনমুখী হয়ে ওঠে। আর সেইভাবেই আজ আমাদের গানের ডালিও কিন্তু আমরা সাজাব। প্রথমেই আমাদের শ্রোতা বন্ধুদের জন্য যে গানটি রেখেছি, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে আরাধনা ছবি থেকে।
1: বদলেছে দেশের পুরনো তিনটি ভোজ।

আনন্দের জন্য দূরে কোথাও যেতে হবে এমন কিন্তু নয়। সকালের রোদ, বিকেলের মেঘ আর বৃষ্টির টোপটাপ শব্দ অথবা শিউলি ফুলের গন্ধ, শরতের নীল আকাশ, শীতের সকালের নরম রোদ, প্রকৃতি প্রতিদিন আমাদের কত উপহার দেয়। আমরা শুধু একটু থামলেই হয়, ব্যস্ততার মাঝখানে এক মুহূর্ত আকাশের দিকে তাকালেই কিন্তু আমরা সব বুঝতে পারি, দেখতে পারি, অনুভবও করতে পারি। তখন হয়তো এটাও বুঝতে পারি জীবন আসলে আমাদের চারপাশেই কত সুন্দর হয়ে আছে। এই সুন্দর আরও একটি গান আমাদের শ্রোতাবন্ধুদের জন্য। এবারের গানটি কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে, কলঙ্কিনী ছবি থেকে।

একসাথে হাত ধরে পথ চলার মধ্যেই তো জীবনের আসল আনন্দ। জীবনের পথে সব দিন একরকম কিন্তু যায় না, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো হাসি, কখনো বা মন খারাপ। কিন্তু পাশে যদি থাকে আপনজনের হাত, বন্ধুর হাত, প্রিয় মানুষের হাত, তাহলে কঠিন পথও অনেক সহজ হয়ে যায়। আর আজকের আমাদের বিষয়টাও তো ঠিক সেই কথাই বলে, ছোট ছোট আনন্দেই বড় জীবন। ভাবুন তো, জীবনে আনন্দের জন্য আসলে কতটুকুই বা দরকার। একসঙ্গে বসে দুটো কথা বলা, প্রিয় মানুষের সঙ্গে এক কাপ চা, হঠাৎ কোনো পুরনো বন্ধুর ফোন, কিংবা বহুদিন পর পছন্দের একটি গান, এই ছোট মুহূর্তগুলোই তো আমাদের মন ভরিয়ে দেয়। তাই বড় সুখের অপেক্ষায় ছোট সুখগুলোকে যেন হারিয়ে না ফেলি। হাতটা বাড়িয়ে দিন, পাশে থাকা মানুষটির হাতটা একটু শক্ত করে ধরুন আর বলুন, চলো জীবনটা একসঙ্গে একটু বেশি করে উপভোগ করি। কারণ শেষ পর্যন্ত বড় জীবন মানে বড় বড় পাওয়া নয়, কিন্তু ছোট ছোট আনন্দকে দুহাত ভরে গ্রহণ করাই তো বড় করে বাঁচা। আপনার আজকের ছোট্ট আনন্দটা কি? হয়তো উত্তরটা খুব ছোট, কিন্তু সেই ছোট্ট আনন্দই হয়তো আজকের দিনটিকে অনেক বড় করে দেবে। পরে ঠিক এই ভাবনাকে নিয়েই আমাদের পরের গানটি, অন্তরালে ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

আনন্দকে শুধু উপভোগ করলেই হবে না, তাকে একটু যত্ন করে মনের খাতায়ও লিখে রাখতে হবে। কারণ দিন চলে যায়, সময়ও চলে যায়, কিন্তু সুন্দর স্মৃতিগুলো আমাদের সঙ্গে কিন্তু থেকে যায়। আর সেই কথাই মনে করিয়ে দিয়ে গেল কিশোর কুমারের কণ্ঠে, আজ এই মনটা দিনটাকে মনের খাতায় লিখে রাখো এই গানটি। শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে রয়েছেন কথাই সুরে অনুষ্ঠানে। জীবনপুরের পথিক আমরা কিন্তু প্রত্যেকেই, কেউ একটু আগে চলেছি, কেউ একটু পরে। কারো পথ মসৃণ, আবার কারো পথে রয়েছে অনেক উঁচু নিচু। কিন্তু এই পথ চলার মাঝেই তো জীবনের আসল গল্প। আমরা অনেক সময় ভাবি গন্তব্যে পৌঁছলেই বুঝি আনন্দ, কিন্তু সত্যি কি তাই? গন্তব্যে পৌঁছানোর আনন্দ হয়তো একদিনের, কিন্তু পথ চলতে চলতে যে ছোট ছোট আনন্দগুলো আমরা কুড়িয়ে নিই, সেগুলোই তো আমাদের প্রতিদিনের জীবনকে সুন্দর করে তোলে। পথের ধারে হঠাৎ দেখা একটা কৃষ্ণচূড়া, বৃষ্টির গন্ধ, প্রিয় মানুষের সঙ্গে দুটো কথা, পুরনো বন্ধুর কোনো স্মৃতি, পছন্দের গানটা হঠাৎ কানে এসে পৌঁছানো, এসবের কোনোটাই হয়তো খুব বড় মূল্য নেই। কিন্তু মনের কাছে এদের মূল্য কিন্তু অপরিসীম। তাই জীবনপুরের এই পথিক হয়ে আমরা যেন শুধু গন্তব্যের দিকে না তাকাই, পথের সৌন্দর্যটুকু উপভোগ করি। কারণ জীবন তো শুধু কতদূর গেলাম তার হিসেব নয়, কতটা আনন্দ নিয়ে পথ চললাম, কতগুলো সুন্দর মুহূর্ত মনের খাতায় জমিয়ে রাখলাম, তারও কিন্তু হিসেব। আর সেই কারণেই আজকের কথাটা আবারও মনে পড়ে, ছোট ছোট আনন্দেই বড় জীবন। চলুন এই পথ চলার মাঝেই আরেকটি সুন্দর মুহূর্তকে সঙ্গে নিয়ে এগিয়ে যাই পরের গানের দিকে। পরের গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পলাতক ছবি থেকে।

ছোট ছোট আনন্দের কথা বলতে বলতে আমরা বারবার ফিরে আসছি মানুষের কাছে, সম্পর্কের কাছে, স্মৃতির কাছে। কারণ জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অনেক সময় তৈরি হয় খুব সাধারণ কিছু দেখা সাক্ষাৎ থেকেই। কখনো কোনো প্রিয় মানুষকে হঠাৎ দেখে মন ভালো হয়ে যায়, কখনো বহুদিন পর বন্ধুর সঙ্গে দেখা হয়ে পুরনো দিনের গল্প জমে ওঠে। আবার কখনো এমন হয় কেউ আমাদের জীবন থেকে দূরে চলে গেছেন, কিন্তু তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো রয়ে গেছে আমাদের মনের মধ্যেই। আর তাই আবার দেখা হবে কি না এই প্রশ্নের মধ্যেও কিন্তু একটা মিষ্টি অপেক্ষা থাকে, একটা আশাবাদ থাকে। হয়তো আবার দেখা হবে, আবার গল্প হবে, আবার একসঙ্গে হাসাও হবে। সেই মিষ্টি অপেক্ষা আর স্মৃতির আবহেই এবারের গানটি মান্না দের কণ্ঠে

0: সেই স্মৃতিরই এক মিষ্টি আবেশ নিয়ে শুনলেন মান্নাদের কণ্ঠে এই গানটি। আমাদের কথাই সুরে অনুষ্ঠান এখানে কিন্তু থেমে থাকছে না। এই গানের পরেই আমরা যাচ্ছি সামান্য বিজ্ঞাপন বিরতির জন্য। বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের সঙ্গে কথাই সুরে অনুষ্ঠান নিয়ে।
1: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
2: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
1: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
2: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
1: डायल कीजिए 8700014242।
2: नंबर एक बार फिर नोट करें 8700014242।
3: ওয়েভস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। তেইশে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং

ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিশিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।

বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের কাছে কথায় সুরে অনুষ্ঠানের এই পর্বে। এবার ভাষা বদলেছে সুরের রং, কিন্তু আমাদের আজকের মূল কথাটা একই থাকছে, ছোট ছোট আনন্দ, ছোট ছোট স্মৃতি আর গান, যেগুলো মিলেই তো জীবনকে করে তোলে সুন্দর। এবার শুনবেন হিন্দি ছায়াছবির মন ভালো করা বেশ কিছু গান। প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে

কি আশ্চর্য সুন্দর একটা অনুভূতি, জীবনকে যেন আবার নতুন করে আবিষ্কার করা। আসলে আমাদের প্রত্যেকের জীবনে এমন অনেক ছোট ছোট মুহূর্ত আসে যেগুলো বলে আরও একটু বাঁচো, আরও একটু হাসো, আরও একটু ভালোবাসো। আজকের বিষয় তাই শুধু একটা কথা কিন্তু নয়, একটা ছোট্ট অভ্যাসও। জীবনের বড় আনন্দের অপেক্ষায় থেকো না বন্ধু, ছোট আনন্দগুলোকেও চিনে নাও, কারণ সেই ছোট ছোট আনন্দগুলি একদিন ফিরে তাকালে মনে হবে আসলে জীবনটা তো বেশ সুন্দরই ছিল। তাই আজকের কথাটা আবারও মনে পড়ে, ছোট ছোট আনন্দেই বড় জীবন, সেই আনন্দকে সঙ্গে নিয়েই এবার শুনবেন এমন একটি গান যেখানে মন যেন নিজেই বলে ওঠে, চলো পথ চলি আর গান গাইতে গাইতে চলি। কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে গাইড ছবি থেকে।

গান শুনতে শুনতে আজ আমরা কত কথাই না বললাম, জীবনের কথা, সম্পর্কের কথা, স্মৃতির কথা, পথ চলার কথা, আর বারবার ফিরে এলাম সেই একটি কথাতেই, ছোট ছোট আনন্দেই বড় জীবন। আসলে আনন্দ সবসময় খুব বড় কিছু নয়, জীবন আমাদের প্রতিনিয়তই ছোট ছোট উপহার দিয়ে চলেছে। শুধু আমাদের একটু থামতে হবে, একটু মন দিয়ে সেই আনন্দটুকুকে অনুভব করতে হবে। জীবনের সব দিন হয়তো আমাদের মনের মতো হবে না, কিছু না পাওয়াও থাকবে, কিছু কষ্টও থাকবে, কিছু অপেক্ষাও থাকবে, কিন্তু তার মধ্যেও যদি আমরা একটি ফুলের রং দেখতে পাই, আকাশের দিকে তাকিয়ে একটু হাসতে পারি, তাহলেই তো জীবন আরও সুন্দর হয়ে ওঠে। তাই বড় সুখের অপেক্ষায় আজকের ছোট সুখটাকে হারিয়ে ফেলবেন না, আজকের দিনটাকে বাঁচুন, আজকের হাসিটাকে মনে রাখুন, আর আপনার চারপাশের মানুষগুলোর সঙ্গে আনন্দটুকু ভাগ করে নিন। আজকের এই সুন্দর ভাবনার শেষ গান হিসেবেও তাই বেছে নিয়েছি প্রকৃতি, রং আর ভালোবাসায় ভরা সেই গান, কিশোর কুমারের কণ্ঠে, প্রেম পূজারী ছবি থেকে।

ফুলের রং মনের কথা আর গানের সুরে আজকের এই সুন্দর সময়টুকু আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে সত্যিই ভালো লাগলো। মনে রাখবেন, জীবনকে সুন্দর করার জন্য সবসময় বড় কোনো কারণের কিন্তু দরকার হয় না। একটু হাসি, একটু ভালোবাসা, একটু সময় আর আপনজনের সঙ্গে কাটানো কয়েকটি মুহূর্ত, এই ছোট ছোট আনন্দগুলি একদিন ফিরে তাকালে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। তাই আজ থেকে আমরা ছোট ছোট আনন্দগুলোকে একটু বেশি করে দেখব, একটু বেশি করে অনুভব করব, কারণ ছোট ছোট আনন্দগুলোতেই জুড়েই রয়েছে আমাদের বড় একটি জীবন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও কোনো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে, আরও গান নিয়ে নতুন কথার সাথে ফিরে আসব আপনাদের কাছে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে আজকের মহিলা মজলিশ।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মজলিশ। আমাদের দেশ ভারতবর্ষে প্রতি বছর 20 আগস্ট দিনটি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে উদযাপিত হয় সদ্ভাবনা দিবস বা সংহতি দিবস হিসেবে। এই বিশেষ দিনটি পালনের উদ্দেশ্য হল ধর্মীয়, ভাষাগত বা আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতি ধরে রাখতে পারি। আজ জাতীয় সদ্ভাবনা দিবসের প্রাককালে আমাদের মহিলা মজলিশের স্টুডিওতে শুনবেন সদ্ভাবনা দিবসে সম্প্রীতির বার্তা শীর্ষক আলোচনা। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একাধারে সাংবাদিক ও লেখক অজন্তা সিনহাকে। নমস্কার অজন্তা দি, মহিলা মজলিশের স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: নমস্কার
0: দিদি। অনুষ্ঠানের শুরুতেই আমি ছোট করে বলেছি সদ্ভাবনা দিবস পালনের উদ্দেশ্য কি। আপনার কাছে জানতে চাইব সদ্ভাবনা দিবসের মূল বার্তা কি।
1: মূল বার্তাটা অত্যন্ত গভীর নিঃসন্দেহে, কারণ সদ্ভাবনা দিবসের গুরুত্ব কতটা সেটা আমরা আজ সকলেই জানি। মূল বার্তা যেটা, সেটা হচ্ছে যে আমাদের সবার মধ্যেই কিন্তু একটা সদ্ভাবনার জায়গা রয়েছে, মানে আমরা কিন্তু সদ্ভাবনা পোষণ করি মনে মনে। এবার আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেই ভাবনাকে জাগিয়ে তোলা, এবং সেই জাগিয়ে তোলার জন্য কি করতে হবে, ব্যক্তি, পরিবার ও সমাজের উন্নতিতে অবদান রাখার যে জায়গাটা, যেই জায়গা থেকে আমরা আমাদের সদ্ভাবনাকে কাজে লাগাতে পারি, সেইটাকে গুরুত্ব দিতে হবে। এবং সদ্ভাবনা দিবসের কিন্তু এটাই সব থেকে সার্থকতা হবে যদি আমরা সেই ভাবনাটাকে, যে সমাজের, পরিবারের, মানুষের এবং যত সংখ্যক বেশি মানুষের ভালো করতে পারি, মানুষের পাশাপাশি প্রকৃতি, পরিবেশ, এমনকি পশু পাখি, পতঙ্গ, তারাও রয়েছে, কারণ প্রত্যেকেই আমাদের জীবনে কাজে লাগেন এবং প্রত্যেকেই আমাদের উপকারী বন্ধু,
0: একদম। আর পরস্পরের সঙ্গে পরস্পর আমরা কিন্তু নির্ভরশীল
1: এবং সেক্ষেত্রে যদি আমরা সেই সদ্ভাবনাটাকে আমাদের ভেতরে, যেটা রয়েছে ইতিমধ্যেই জন্মগতভাবে, কিন্তু কেউ অসদ্ভাবনা নিয়ে জন্মায় না, একটি শিশু কিন্তু সদ্ভাবনা নিয়েই জন্মায়, তারপরে তাকে নার্চার করতে হয়, মানে পুষ্টি দিতে হয়। হ্যাঁ, সেইটার কাজ কোথা থেকে হবে সেটা তো আমরা পরে আলোচনা যাবই, কিন্তু আজকে এর মূল বার্তা হচ্ছে যে এই সদ্ভাবনাকে ছড়িয়ে দিতে হবে এবং সমাজের উন্নতিকল্পে অবদান রাখার ক্ষেত্রে একে কতটা আমরা প্রয়োগ করতে পারি তার উপরই কিন্তু নির্ভর করবে আজকের এই দিবসের মূল বার্তা বা মূল গভীরতা বা মূল গাম্ভীর্য, যেটাই আমরা বলি না।
0: হ্যাঁ, আজ আমরা যে দিনটিতে রয়েছি তার ঠিক একদিন পরেই কিন্তু সদ্ভাবনা দিবস,
1: ঠিকই।
0: তো সেখানে এই বার্তাটা যদি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, আর এটা একদিনের কাজ নয়, আমরা দিবসটা তো মানাই এই জন্য যে যাতে সেই দিনটা

0: আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি, মানুষের মধ্যে আরো বেশি করে করে ছড়িয়ে দিতে পারি।
1: একেবারেই
0: তাই তো,
1: একদমই তাই।
0: সদ্ভাবনা দিবস একটি জাতীয় দিবস হিসেবে পালিত হয় আমাদের সমগ্র দেশ জুড়ে। এই দিনটি পালনের ভাবনায় রয়েছে সম্প্রীতি এবং সংহতি। আপনার কাছে জানতে চাইব, সম্প্রীতি বলতে আমরা কি বুঝি?
1: সম্প্রীতি মানে কিন্তু শুধু একসঙ্গে বসবাস করা নয়, বরং ধর্ম, ভাষা, জাতি, মত বা সামাজিক পরিচয়ের পার্থক্যকে সম্মান করে একে অপরের পাশে দাঁড়ানো। মতের অমিল থাকলেও মানবিকতার জায়গায় আমরা যেন এক থাকতে পারি, এটাই প্রকৃত সম্প্রীতি। সত্যি কথা বলতে কি, সম্প্রীতি ছাড়া কিন্তু সমাজের এগিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়, কারণ আমরা একা একা কোনো কিছুই করতে পারবো না, বা একটা নির্দিষ্ট গোষ্ঠীতে আবদ্ধ থেকেও আমরা কিছু করতে পারবো না। বিশেষ করে আজকের দিনে যেখানে পৃথিবী ছোট হয়ে গেছে, আজকে কলকাতার একটি ছেলেকে বা বাংলার একটি ছেলেকে হয়তো কাজ করতে হবে তেলেঙ্গানা গিয়ে, অথবা আরও যদি আমরা সাগর পাড়ে চলে যাই বিদেশে গিয়ে, অন্যান্য দেশে গিয়ে, তার মানে কি, সম্প্রীতির ভাবনাটা আমার একটা মানে আমি বলবো যে সীমাহীন একটা ভাবনা। হ্যাঁ, সেখানে কোনো রকম নির্দিষ্ট একটা আমরা এই গোষ্ঠীর মধ্যে আমরা মিলেমিশে থাকবো তা নয়। একে তো আমাদের দেশের জাতীয় সঙ্গীতেই রয়েছে নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তো সেই যে বিবিধের মাঝেও যে আমরা সম্প্রীতি রক্ষা করতে পারি, ভারতবর্ষ কিন্তু এই ব্যাপারে পথপ্রদর্শক। হ্যাঁ, বৈচিত্র্যের মাঝেই কিন্তু আমরা ঐক্য স্থাপন করার প্রক্রিয়ার মধ্যে চলি, এইটা আমাদের একটা বিরাট কি বলবো, আমাদের একটা আশীর্বাদ বলতে পারি আমরা, যে আমাদের দেশে এই বৈচিত্র্যটা রয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের যেটা করতে হবে সেটাকে যতটা সম্ভব সম্প্রীতির মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের মধ্যে তর্ক হতে পারে, আমাদের মধ্যে মতবিরোধ হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আমরা কিন্তু কেউ কাউকে দূরে ঠেলে দেব না, একে অপরকে সঙ্গে নিয়েই চলবো,
0: পরস্পর পরস্পরের হাত ধরে আমরা চলবো
1: একেবারে।
0: সেখানে কোনো জাতি ধর্ম বর্ণ তো নেই, আপনি আলোচনায় বললেন যে সেটা শুধুমাত্র আমাদের
1: আজকাল প্রচুর ছেলে মেয়েকে দেশ বিদেশে কাজ করতে হয়, আমরা দেখি সম্প্রীতি না রক্ষা করে তারা কি করে সেখানে টিকে থাকেন, সম্ভব না তো। হ্যাঁ,
0: বর্তমান সময়ে সম্প্রীতি রক্ষা করা কেন খুব গুরুত্বপূর্ণ?
1: আমাদের আগের আলোচনাতেই কথাটা কিছুটা উঠে এসেছে, তার রেশ ধরেই বলি যে বিভেদ ও অসহিষ্ণুতা আমাদের অগ্রগতিকে কিন্তু বাধা দেয়। হ্যাঁ, আমরা কিন্তু ঝগড়া মারামারি করে এগোতে পারবো না, আমাদের পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা ও সম্মানই আমাদেরকে একত্রিত করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। হ্যাঁ, একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়তে সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা যখন অন্য ভাষার কথা যদি বলি, আজকে পশ্চিমবঙ্গেই বিভিন্ন ভাষাভাষী মানুষ বাস করেন, তো তারা অনেকেই এসে এখানকার ভাষা শেখেন এবং এখানকার ভাষায় তারা চেষ্টা করেন কমিউনিকেট করতে, সংযোগ স্থাপন করতে, সেইটাকে আমরা সুন্দরভাবে গ্রহণ করি এবং তার ফলে একটা সুন্দর ব্রিজ তৈরি হয়। একইভাবে যদি ধর্মের কথা ধরি, আজকে আমাদের দেশে, শুধু পশ্চিমবঙ্গে নয়, আমাদের দেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মানে যুগে যুগে তারা নিজেদের ধর্ম পালন এবং পারস্পরিক ধর্মকে শ্রদ্ধা করার মধ্য দিয়ে সবাই কিন্তু আমরা পথ চলেছি। আজকে আমরা জানি যে বহু মুসলিম সংগঠন আছেন যে তারা দুর্গাপূজা করেন, আবার আমরা দেখেছি যে হিন্দু পরিবারে তারা তাদের উৎসবে এবং মুসলিম পরিবারে হিন্দুদের নিমন্ত্রণ জানানো হয়, আবার হিন্দু পরিবারেও পারিবারিক উৎসবেও মুসলিমদের আমন্ত্রণ জানানো হয়, একই কথা প্রযোজ্য শিখ বা জৈন বা বৌদ্ধ ইত্যাদি ধর্মের ক্ষেত্রে। এক একটি অঞ্চল ভিত্তিতে হয়তো কিছু কিছু ধর্মের প্রাধান্য বেশি, কিছু ধর্মের মানুষ বেশি থাকে,
0: যেখানে যে ধর্মের লোক বেশি থাকে উৎসবটা
1: বেশি হয়, কিন্তু যদি ওভারঅল সামগ্রিকভাবে জিনিসটাকে দেখি তাহলে কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু কোনো বিভেদ চিন্তা নেই। বিভেদ চিন্তাটা আসে অন্য জায়গা থেকে, সেটা আমরা নিশ্চয়ই পরে আলোচনায় আনবো, কিন্তু সেটা একান্তভাবেই দুর্ভাগ্যজনক। তার কারণ আমাদের সংবিধান আমাদেরকে বলে যে আমাদের এখানে সবাইকে মিলেমিশে থাকতে হবে, সব ধর্মের মানুষকে। এবার শুধু ধর্ম, ভাষা, জাতি শুধু নয়, একই সঙ্গে আজকে যদি স্বামী বিবেকানন্দের কথা বলি, তিনি বলেছেন যে কোনো ধর্ম যারা মানে তথাকথিত অন্তজ তাদেরকেও তিনি বলেছেন কাছে টেনে নিতে হবে, তাদেরকে কাজের মধ্যে তাদেরকে রাখতে হবে, মানে সামাজিক কাজের মধ্যে। আজকে শ্রী চৈতন্য দেব আমাদের, তিনি সমস্ত ধর্মের মানুষকে নিয়ে পথে পথে কীর্তন করে বেরিয়েছেন, কাউকে দূরে ঠেলে দেননি। আমাদের রবীন্দ্রনাথ আছেন, আমাদের বিদ্যাসাগর আছেন, এদের সবার কাছে আমরা এই শিক্ষা পাই।

0: মহাত্মা গান্ধী, তার কথাও বলা উচিত। আমরা সবার কাছে এই শিক্ষা পেয়েছি যে আমাদের সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, তবেই আমরা সমাজকে উন্নত করতে পারব। সুতরাং আজকের সময়ে সম্প্রীতি রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, এবং আমাদের মনে রাখতে হবে যত বিরুদ্ধ শক্তিই আসুক না কেন, আমরা বিশ্বাস হারাব না।
1: বিভেদকামী যে সমস্ত শক্তি আছে তারা কিন্তু চাইবে আমাদের মধ্যে বিভেদ তৈরি করার, কিন্তু আমরা তাতে সায় দেব না, আমরা সম্প্রীতি বজায় রাখবো। এবং যে কথা আলোচনা হচ্ছিল যে আমাদের সংবিধানে রয়েই গেছে যে সম্প্রীতির কথা, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটা কিন্তু আবার কবিও বলে গেছেন,
0: কবিও বলে গেছেন, আমাদের জাতীয় সঙ্গীতেই রয়েছে।
1: হ্যাঁ, একদম। তাহলে আমাদের সেই সম্প্রীতির গুরুত্ব আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকতেই হবে। বেশ, আমার মনে হয় পরিবার থেকেই সম্প্রীতির শিক্ষা শুরু হতে পারে, এ ব্যাপারে আপনি কি বলবেন?
0: এটা একেবারেই মানে এর বাইরে কোনো কিছু হয় না, কারণ প্রতিটি শিশুর প্রথম শিক্ষাটা শুরু হয় পরিবার থেকে। এবার সম্প্রীতির শিক্ষা তো অন্যান্য যে শিক্ষা, মানে জীবনের বা যাপনের অন্যান্য যে শিক্ষা, মানে সেটা লেখাপড়া হোক বা চলাফেরা হোক, কথা বলা হোক, খাওয়া দাওয়া হোক, ইত্যাদির থেকে কোথাও কম গুরুত্বপূর্ণ নয় সম্প্রীতির শিক্ষা। কারণ শৈশব থেকেই তাকে শেখাতে হবে যে সম্মান করা অন্যদের বা সহানুভূতিশীল হওয়া, প্রত্যেকটা মানুষের দুঃখে আনন্দে শরিক হওয়া, এইগুলো ছোট থেকে শিশুদেরকে শেখাতে হবে। আমরা জানি যে আজকের দিনে হয়তো বেশিরভাগ পরিবারে একটি বা দুটি শিশু থাকে, তারা খুব বেশি মেলামেশার তাদের সুযোগও নেই, কারণ খেলার সময় নেই, পড়ার চাপ। তার মধ্যে যতটুকু সম্ভব আমাদের শেখাতে হবে সম্প্রীতির শিক্ষা, তাদেরকে শেখাতে হবে যে অন্যদের সম্মান করো, সেটা গুরুজন তো বটেই, তাছাড়াও প্রত্যেকটি মানুষকে সম্মান করো, প্রত্যেকটি মানুষকে ভালো ভালোবাসো, তার দুঃখের শরিক হও, তার আনন্দের সহযাত্রী হও, এবং শান্তি বজায় রাখো। মানে শান্তিটা কিন্তু ভীষণ জরুরি, এবং শান্তি কিন্তু সেখান থেকেই আসে, যেখানে সম্প্রীতি রক্ষা হয় সেখানেই কিন্তু শান্তি বজায় থাকে, এবং পরিবারই কিন্তু তাদেরকে সেটা শেখাতে পারে। তারপরে তো তারা স্কুলে যাবে বা কলেজে যাবে বা ইত্যাদি, কিন্তু একদম শৈশবে সে তো বাবা মার কাছেই সবকিছু শিখছে। তার মানে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলা প্রয়োজন যে বাড়ির বড়দেরকেও সেই আচরণটা পালন করতে হবে।
1: একদমই তাই।
0: আমি শিশুকে শুধু উপদেশ দেব তাহলে কিন্তু হবে না, আমাকে বলে না আপনি আচরি ধর্ম পরের শিখাও, তো আমাকে কিন্তু নিজেকে আগে সেই চর্চায় ঢুকতে হবে, সেটাকে বিশ্বাস করতে হবে। আসলে চাপিয়ে দিয়ে কিন্তু কোনো কিছু হয় না,
1: হ্যাঁ,
0: বিশ্বাস করতে হবে যে সম্প্রীতি ছাড়া আমাদের উন্নয়ন সম্ভব নয়। তো সেখানে তোমার বাড়ির শিশুদের যখন আমরা শেখাবো সেই একই ব্যাপার, যে তাদেরকেও বলবো আমরা নিজেরাও সেটা পালন করব, তবেই তারা কিন্তু শিখবে। কিন্তু তারা যদি দেখে যে তাদেরকে বলা হচ্ছে কিন্তু বড়রা নিজেরা মেনে চলছে না, তখন কিন্তু বাস্তবে সেটা সম্ভব হবে না।
1: একদমই তাই। আমরা বাড়ির পরিবেশের কথা বললাম যেখান থেকে শিশুরা সম্প্রীতির শিক্ষা নিতে পারে, প্রথম পাঠ নিতে পারে। এবারে আপনার কাছে জানতে চাইব যে সম্প্রীতি প্রতিষ্ঠায় মহিলারা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন?
0: মহিলারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে পারেন বলাই বাহুল্য, তার কারণ পরিবার ও সমাজের মধ্যে যে সংযোগ স্থাপন সেটা তো মহিলারাই করেন, বিশেষত মায়েরাই করেন। হ্যাঁ, তারা পরিবারের শিশুদের সহনশীলতা ও মানবিকতার শিক্ষা দিতে পারেন, এবং একটি সন্তান যখন শিশু থেকে প্রথমে কৈশোর, তারপরে তার যৌবন, এই যে প্রতিটি স্তরে স্তরে সে এগিয়ে চলেছে, তার প্রতিটি স্তরেই কিন্তু সেই শিক্ষা সহনশীলতা ও মানবিকতার শিক্ষা সমানভাবে দিয়ে যেতে হবে। এমন নয় যে একটি তরুণ প্রজন্ম হয়ে গেছে তাকে আর শেখাতে হবে না, তা কিন্তু নয়, শিক্ষাটা দিয়ে যেতে হবে। এবং শিক্ষাটা কিভাবে দিয়ে যেতে হবে, শিক্ষাটা হচ্ছে নিজেদের আচরণের মধ্যে দিয়ে, হ্যাঁ, যেটা একটু আগে বললাম। এবং যেটা হতে পারে যে আমরা যারা কমিউনিটি কালচারে বিশ্বাস করি আর কি, যে একটা পাড়া বা একটা আবাসন, হ্যাঁ, সেসব জায়গায় প্রতিবেশীদের নিয়ে নানা রকম সামাজিক উদ্যোগ গড়ে তুলতে পারেন মহিলারা, এবং সেখানেও নানা স্তরের নানা সম্প্রদায়ের মানুষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার পরিবেশ তৈরি করা যেতে পারে। আমি এরকম জানি যে অনেক আবাসন বা অনেক পাড়ায় আছে যে সেখানে মহিলারা পাড়াতে এরকম যারা কাজ করে সারা দিন তাদের জন্য সন্ধেবেলা স্কুল করছেন, হ্যাঁ, বা কোনো আবাসনে যারা এই পরিচারক পরিচারিকার কাজ করে তাদের বাচ্চাদের নিয়ে ক্লাস করানো, পড়ানো বা তাদেরকে খেলা ব্যবস্থা করে দেওয়া, এই যে কাজগুলো মানে মহিলারা অনেক সময় করেন, যেহেতু সব মহিলা কর্মরতা নন বা যারা কর্মরতা তারাও হয়তো সময় বের করে করেন, আসলে বিষয়টা কিন্তু সচেতনতার। হ্যাঁ, আমি কতটা সমাজের জন্য ভাববো বা সময় দেব তার উপরে কিন্তু আমি কিভাবে সময়টা বের করে নেবো সেটা নির্ভর করবে। হ্যাঁ, তো আমার মনে হয় মহিলা

0: তারা এখানে বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, কারণ সামাজিক পারিবারিক স্তরে প্রথম যে সম্পর্কের মেলবন্ধনটা তারাই তৈরি করেন। হ্যাঁ, তো সেখানে তারা এই সম্প্রীতির জায়গাটাও, সংহতি সম্প্রীতি এই জিনিসগুলোকে, এই শুভ ভাবনাগুলোকে তারা তাদের ওই যোগাযোগের মাধ্যমে অনেক বেশি মানুষের কাছে চাইলে ছড়িয়ে দিতে পারেন। হ্যাঁ, তো এটা বলা বাহুল্য যে মহিলারা প্রচন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
1: এখানে আপনি কিন্তু আগেও বললেন যে আচরণের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া, এই যে বড়রা একসাথে মেলামেশা করছে, এই আবাসনের কথা এলো, পাড়ার কথা এলো, সেখানে বড়রা যখন বড়দের সঙ্গে মিশছে, তারই সাথে যখন ছোটরা থাকছে, তারাও কিন্তু সেই যে সংস্কৃতিটা সেটাকে নিয়ে নিচ্ছে, তাদের করে নিচ্ছে।
0: একদমই তাই,
1: তাহলে সম্প্রীতির বাতাবরণটা সেখানে কিন্তু অনেকটাই উন্মুক্ত হয়ে যাচ্ছে।
0: একদম, এবং কত রকম কর্মসূচি নেওয়া যায় দেখো, একটা তো হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, একটু আগে যেটা বললাম পড়ার ব্যাপারটা বা খেলার ব্যাপারটা, এছাড়া বই পড়ার আসর, শিশুদের জন্য বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি, একদিন তারা হয়তো পাড়ার জঙ্গল পরিষ্কার করলো বা গাছ লাগালো, এই যে ব্যাপারগুলো করেন, অনেকেই করেন এই কাজগুলো, তার সঙ্গে মানে পরিচ্ছন্নতা অভিযান যেটা, সেটা করা, এবং ছোটদের দিয়ে বয়স্ক বা প্রবীণ মানুষদেরকে সাহায্য করানো, এইভাবেই তো একটা সহমর্মিতা বোধ তাদের মধ্যে জেগে উঠবে। হ্যাঁ, তারা সবার বাড়িতে হয়তো বয়স্ক মানুষ নাও থাকতে পারে, কিন্তু একটা পাড়ার বয়স্ক মানুষ, তিনি যখন রাস্তা পার হচ্ছেন তখন সেই তার হাত ধরে রাস্তা পার করে দেওয়া, এই যে শিক্ষাগুলো, এইগুলোকে দেওয়া, এছাড়া ইতিবাচক ও তথ্যভিত্তিক বার্তা, মানে মেয়েরা পারেন চাইলে, আজকে তাদের হাতে সমাজ মাধ্যম রয়েছে, বিভিন্ন যোগাযোগ মাধ্যম আমাদের, আমরা জানি উন্নত প্রযুক্তির যুগে আমরা চাইলেই সেগুলো জোগাড় করতে পারি, সেই সমস্ত গল্পগুলো বা বিভিন্ন নানা জিনিস যারা অ্যাচিভ করেছেন, যারা অনেক কষ্টের মধ্য দিয়েও, অনেক আমরা পাই আজকাল সেই সমস্ত খবরগুলো, কোনো একটি মেয়ে বা ছেলে সে কত কষ্ট করে হয়তো পরীক্ষায় ফার্স্ট হচ্ছে, বা কোনো একটা বড় স্পোর্টসে সে হয়তো পদক পাচ্ছে, পদক জিতছে, এই যে ব্যাপারগুলো, এগুলো আমরা গল্পের ছলে ছোটদেরকে বলতে পারি, এবং সেখানে আমরা আরো অনেক, মানে আমি বলতে চাইছি যে যেখানে যত ভালো কিছু হচ্ছে, হ্যাঁ, সেইগুলোকে আমরা ছড়িয়ে দিতে পারি এই বাচ্চাদের মধ্যে, অন্যদের মধ্যে, শুধু শিশুরা নয়, অন্যদের মধ্যে। হ্যাঁ, এবং আমরা খুব কঠোরভাবে এড়িয়ে চলতে পারি যে গুজব, মানে কুসংস্কারের গুজব, বিদ্বেষমূলক বক্তব্য যেগুলো বিভাজন তৈরি করে, এই সমস্ত বিষয়গুলোকে আমরা কঠোরভাবে এড়িয়ে চলবো, পরিত্যাগ করব, এবং অন্যদেরও বলবো যে এগুলোকে একেবারেই মূল্যহীন বলে বিবেচনা করে নিজেদের মধ্যে যতটা সম্ভব ইতিবাচক বিষয়গুলোকে শেয়ার করে নেওয়া।
1: হ্যাঁ, এখানে খুব ভালো লাগলো যে আপনি সমাজ মাধ্যমের যে গুরুত্ব সেটাও কিন্তু আপনি তুলে ধরলেন, যে সমাজ মাধ্যমের মাধ্যমেই আমরা কিন্তু এগুলোও প্রচার করতে পারি, তাহলে আরো বড় পরিসরে সেই প্রচারটা পাবে।
0: একেবারেই তাই, এবং সমাজ মাধ্যমে সবাই আজ রয়েছে, সুতরাং সেটাকে আমরা শুভ কাজেই লাগাবো।
1: সদ্ভাবনা দিবস পড়লে জাতীয় সংহতির কথাও কিন্তু চলে আসে, জাতীয় সংহতি রক্ষায় শিক্ষার একটা বড় ভূমিকা আছে, সেটা কি?
0: সত্যি কথা বলতে কি, শিক্ষার ভূমিকা তো সবচেয়ে বড়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তার কারণ জাতীয় সংহতির যে ভিত্তি, জাতীয় সংহতির ভিত্তিটাই তৈরি হয় মানুষের চিন্তাভাবনা ও মানসিকতার মধ্য দিয়ে, আর সেই মানসিকতা গড়ে তোলার অন্যতম প্রধান মাধ্যম হলো শিক্ষা। শিক্ষা মানুষকে শুধু জ্ঞান দেয় না, অন্যের মতামত, সংস্কৃতি, ভাষা, ধর্ম ও জীবনযাত্রার প্রতি শ্রদ্ধাশীল হতেও শেখায়। সুতরাং প্রাথমিক শিক্ষার তর থেকেই যদি শিশুদের মধ্যে ঐক্য, সহনশীলতা, পারস্পরিক সম্মান এবং দেশপ্রেমের মূল্যবোধ তৈরি করা যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। সুতরাং মানে এটা এমনি এমনি হবে না, হ্যাঁ, শিক্ষা ছাড়া এটা সম্ভবই না। বিশেষ করে ইতিহাস ও নাগরিক শিক্ষার প্রয়োজন অত্যন্ত বেশি, এর মাধ্যমে দেশের স্বাধীনতা সংগ্রাম, সংবিধানের মূল্যবোধ, এই সংবিধান জিনিসটা কিন্তু আমরা অনেকেই খুব ভালো জানি না, কিন্তু এটা জানা ভীষণ প্রয়োজন। সংবিধানই কিন্তু আমাদের শেখায় যে আমরা কি করে একটা সম্প্রীতির বার্তা বহন করব। বিভিন্ন সম্প্রদায়ের সম্মিলিত অবদান এখানে সমান জরুরি, সুতরাং শিক্ষাই জাতীয় সংহতিকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তুলতে পারে বলে আমার মনে হয়।
1: একদমই তাই, আর শিক্ষা ছাড়া, আমরা তো পুঁথিগত শিক্ষার কথা যেমন বলছি, তেমনি পারিবারিক শিক্ষার কথাও বলেছি,
0: একেবারেই তাই,
1: দুটো শিক্ষাই আমাদের কাছে কিন্তু খুব জরুরি,
0: পারিবারিক, সামাজিক, কারণ যখন পরিবারের বাইরের ছেলে মেয়েরা পা রাখে তখন সামাজিক শিক্ষাটাও তাদের, মানে সমাজের এটা বড়দের দায়িত্ব, সত্যি কথা বলতে কি, মানে আমাদের প্রজন্মের বা আমাদের পরে যারা বড় হয়েছে, যাদের সেই পরিণত বয়স, যাদের, তাদের দায়িত্ব হচ্ছে যে

0: সমাজে একটা সামগ্রিকভাবে শিক্ষাধর্মী বাতাবরণ বজায় রাখা, যাতে ছোটরা শিখতে পারে।
1: একদমই তাই। জাতীয় সংহতি রক্ষার কথা, শিক্ষার কথা আমরা আলোচনা করলাম, কিন্তু এ কথা অস্বীকার করা যাবে না যে জাতীয় সংহতি রক্ষায় কিছু প্রতিবন্ধকতাও আছে। সেগুলো কি?
0: সবচেয়ে বড় বাধা হলো বিভাজনের মানসিকতা। ধর্ম, ভাষা, জাতি, অঞ্চল, বর্ণ বা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা সংহতিকে দুর্বল করে, এটা আমাদের মনে রাখতে হবে। এর পাশাপাশি সামাজিক বৈষম্য, অর্থনৈতিক অসাম্য, কুসংস্কার, অসহিষ্ণুতা এবং ভুয়ো তথ্য, যেটা আজকের দিনে ভীষণ একটা খারাপ জায়গা নিয়েছে। হ্যাঁ, যেহেতু সমাজ মাধ্যম আমাদের হাতের একেবারে গোড়ায়, সেই জন্য ভুয়ো তথ্য প্রচারের একটা প্রচেষ্টা আমরা দেখতে পাই, সেটাও মানুষের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করতে পারে। সুতরাং সামাজিক মাধ্যমের যুগে যাচাই না করে কোনো খবর বা বক্তব্য ছড়িয়ে দেওয়া একটি বড় সমস্যা, এবং এটাকে আমি অপরাধ বলেই মনে করি। তাই নাগরিকদের মধ্যে যুক্তিবোধ, সহনশীলতা এবং তথ্য যাচাইয়ের অভ্যাসও তৈরি করতে হবে। মানে আমার মাথায় রাখতে হবে যে আমি যেটাই দেখছি বা যেটাই পড়ছি সেটা সত্যি কিনা সেটা যাচাই করে তবেই আমি অন্যকে সেটা ভাগ করে নেব বা শেয়ার করব। এই যে আমরা নির্বিচারে ভাইরাল করি যে কোনো জিনিস, সেইটা আমাদের কিন্তু একটা জাতীয় সংহতি রক্ষায় বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এছাড়া বিভাজনের যে মানসিকতা, সেটা খানিকটা যুগ যুগ ধরেই আছে, নানা রকমভাবে আছে, এবং যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমরা যদি এটা না বুঝি যে বিভাজন আমাদের কখনো ভালো করতে পারে না, তাহলে তো সেটা আমাদের দুর্ভাগ্য, আমরা ভয়ঙ্কর একটা খারাপ জায়গায় নিজেদেরকে নিয়ে যাব। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে একদিকে হচ্ছে যে কোনো ধরনের বিভাজন আমাদের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক, দ্বিতীয় হচ্ছে যে আজকে সমাজ মাধ্যমের যুগে ভুয়ো খবর প্রচার করা এবং একটা তথ্য যাচাই না করেই সেটাকে এদিকে ওদিকে ছড়িয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা, সেটা থেকেও সাবধানই থাকতে হবে। এবং সেই দায়িত্ব সবার, যারা তথ্য প্রচার করছে তারা তো অপরাধ করছে, আর আমরা যারা উপভোক্তা, আমরা যারা সমাজ মাধ্যমে আছি, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে নির্বিচারে কোনো কিছু গ্রহণ করব না, নিজেদের বিচার ক্ষমতাকে কাজে লাগাবো, এবং তথ্য সংগ্রহ করার অনেক সোর্সও আজকের দিনে রয়েছে, সেইটা আমাদেরকে দেখতে হবে।
1: একদমই তাই। আর ওই যেগুলো ভাইরাল হচ্ছে সবাই যে জেনে বুঝে করছে তাও নয়, মানে ওটা যেন একটা নেশার মতো পেয়ে গেছে,
0: অভ্যাসে পরিণত হয়েছে,
1: অভ্যেস হয়ে গেছে যে এটা পেয়েছে এটা শেয়ার করা দরকার, কিন্তু সেটা আসল কিনা সত্য কিনা এটা কিন্তু যাচাই চলছে না, সেটা করতে হবে।
0: একদমই তাই।
1: তরুণ প্রজন্মকে সম্প্রীতির পথে আনতে মহিলাদের কি ধরনের ভূমিকা থাকতে পারে? যদি আগে কিছুটা আমাদের আলোচনা হয়েছে বিষয়ে, আর একটু বিশদে জানতে চাইছি।
0: বিশদে বলতে প্রথম কথা হচ্ছে মা যখন বাড়িতে মানে প্রধান অভিভাবকের ভূমিকায় থাকছেন, তখন তিনি তো তরুণদের সঙ্গে সরাসরি কাজ করছেন। এছাড়াও যে সমস্ত মহিলা তারা শিক্ষকতার ভূমিকায় রয়েছেন বা অধ্যাপকের ভূমিকায় রয়েছেন, সমাজকর্মী বা কোনো সংগঠক বা অন্যান্য যে কোনো সংস্থার সঙ্গে কর্মরত, সেটা পেশাদারি হোক বা অপেশাদারিভাবে হোক, তারা সরাসরি তরুণদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই বিষয়ে, তারা বলতে পারেন, তাদেরকে সম্প্রীতির কথা শেখাতে পারেন। এবং বারবার বলতে হবে কথা, একবার বলে থেমে গেলে হবে না। যেটা তুমি প্রথমেই বললে যে আমরা একটা দিবস পালন করি ঠিকই, কিন্তু আসলে সেটা হচ্ছে যে এটা আমাদের জীবন চর্চায় আনতে হবে, সেটাই মনে করিয়ে দেওয়া। হ্যাঁ, সেই জীবন চর্চার ক্ষেত্রে তরুণদের বলতে হবে যে ভিন্নতা মানেই দূরত্ব নয়। হ্যাঁ, ভিন্নতা থাকতেই পারে, কিন্তু সেটা সমাজের একটা সৌন্দর্য। আমরা যখন একটি বাগানে নানা রকম রঙের ফুল দেখতে পাই, আমাদের কি সেটা খারাপ লাগে? লাগে না। সুতরাং সেই সৌন্দর্যটাকে রেখে, আমরা ভিন্নতাকে রেখেও আমরা একে অপরের কাছাকাছি থাকতে পারি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আবারও সেই সমাজ মাধ্যমের কথা বলবো, সেখানে মহিলারা বিশেষ করে এই কাজটা করতে পারেন যে তরুণদের মধ্যে একটা স্বেচ্ছাসেবামূলক ও সামাজিক কাজের যে জায়গাগুলো সেগুলোকে তুলে ধরে, যারা কাজ করছেন তাদের কথা বেশি করে বলা, তারা ভীষণভাবে আমাদের অনুপ্রেরণা যোগাতে পারেন। তো সেই কার্যকর ভূমিকাটা নিতে হবে। আসল কথা হচ্ছে যে তোমাকে প্রতি মুহূর্তে একটা ইতিবাচক এবং কার্যকর ভূমিকা নিতে হবে। মানে আমার ভালো লাগছে না বা আমার ভালো লাগছে, এই জায়গাটায় জিনিসটাকে সীমাবদ্ধ রাখলে হবে না, নিজেদের কিছু কিছু কাজ করতে হবে, সেটা যতটা সম্ভব আর কি।
1: একদমই তাই। এবারে আপনার কাছে জানতে চাইব যে সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি?
0: সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা তো আমাদের এই যে আগাগোড়া আমরা যে আলোচনা করে আসলাম তার মধ্যেই কিন্তু একটা চ্যালেঞ্জের যে সূত্রটা লুকিয়ে আছে সেটা হচ্ছে যে সেই ভুল ধারণা, সেই ভুল ধারণাটা আমাদের রক্ষণশীলতা থেকে হতে পারে, আমাদের শিক্ষার অভাব থেকে হতে পারে, আবার আজকের সময়ের গুজব সংস্কৃতির জন্য হতে পারে। আমরা সমাজ মাধ্যমে সবাই খুব অ্যাক্টিভ, ফেসবুক অমুক তমুক খুললেই

0: আমরা বিভিন্ন ধরনের খবর পাচ্ছি, হ্যাঁ, সেই সব খবরে আমরা ভীষণভাবে অনেক সময় প্রভাবিত হচ্ছি এবং সেটাকে ছড়িয়ে দিচ্ছি। তো আমরা কোনো ভালো জিনিস ছড়ালে তাতে ক্ষতি হয় না, কিন্তু যখন আমি একটা নেতিবাচক কোনো কিছু ছড়াচ্ছি তখন কিন্তু আমাকে মাথায় রাখতে হবে সেটা কিন্তু সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। সুতরাং আমাদের ওই সম্প্রীতির বার্তা যে ঘটনাগুলোর মধ্যে রয়েছে বা যে গল্পগুলোর মধ্যে রয়েছে সেগুলো আমাদেরকে বেশি করে প্রচার করতে হবে, এবং সেক্ষেত্রে চ্যালেঞ্জটা আমরা ওইভাবেই পার হতে পারবো। আর যদি খুব, আমি যেটা বলতে চাইছি যে নির্বিচারে আমি যে কোনো জিনিসকে প্রচার করে দিচ্ছি বা একটা রক্ষণশীল যে ভাবনা থেকে বিভেদের জিনিসগুলো আমাদের মধ্যে বহু যুগ ধরে রয়েছে সেগুলো নিয়ে আমরা ভাবলাম না, আমি একটা আধুনিক সময়ে দাঁড়িয়েও আমি ভাবলাম না যে আমি এখনও ভাবছি যে একটি মেয়ে ডাইনি হতে পারে, আমি এখনও ভাবছি যে অমুক জাতের মানুষটি ওখান দিয়ে হেঁটে গেলে জায়গাটা না ধুলে আমি সেখানটা দিয়ে গেলে আমার জাত চলে যাবে, আমি যদি এখনও এইগুলো ভাবি, হ্যাঁ, বা আমি যদি এখনও ভাবি অমুক ধর্মে মানুষটি বাড়ি, এটা হতেই পারে যে আমি তার বাড়িতে খাবো না, আমার সেটা মানে আমার ব্যক্তিগত ভাবনা। কিন্তু কথা হচ্ছে সে যখন একটা কোনো কিছু তার উৎসব পালন করছে সেটা থেকে আমি ঘৃণাভরে মুখ ফিরিয়ে নিলাম, সেইটা আমি যদি করি তাহলে আমার বাড়ির শিশুটিও সেটাই শিখবে, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানে আমাদের ভেতরের যে নেতিবাচক ভাবনাগুলো রয়েছে এবং তার সঙ্গে আজকের প্রযুক্তির উন্নতির যুগে সমাজ মাধ্যমের যে জায়গাটা রয়েছে সেইগুলোকে যদি আমরা একটু সচেতনভাবে ব্যবহার না করি, প্রয়োগ না করি, সেটাই কিন্তু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
1: একদম। এবারে আপনার কাছে জানতে চাইব যে জাতীয় সংহতি বা সম্প্রীতি রক্ষায় একটি দেশের বা সরকারের ভূমিকা যেমন আছে তেমনি রাজনৈতিক দলগুলোরও গুরুত্ব রয়েছে, এ ব্যাপারে আপনি কি বলবেন?
0: অবশ্যই সবারই গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, মানে একদিকে সরকার, একদিকে রাজনৈতিক দল, এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরাও সাধারণ মানুষ। হ্যাঁ, সরকারের দায়িত্ব হলো সংবিধানের মূল্যবোধ মেনে সকল নাগরিকের জন্য সমান অধিকার, নিরাপত্তা ও সুযোগ নিশ্চিত করা, এটা সরকারের দায়িত্ব, এবং এক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য বা বিভাজনকে প্রশ্রয় দেওয়া চলবে না, বিভাজনকে প্রশ্রয় দিলেই সেটা সমাজে একটা বিভেদের সৃষ্টি করবে। অন্যদিকে রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে যে রাজনৈতিক মতপার্থক্যকে গণতান্ত্রিক ও ইতিবাচক পরিসরের মধ্যে রাখা, মানে সেটা নিয়ে আমরা যদি বিভাজনমূলক খেলাধুলা করতে শুরু করি, মানে নির্বাচন বা রাজনৈতিক স্বার্থে ধর্ম, ভাষা, জাতি বা অঞ্চলকে কেন্দ্র করে আমরা যদি বিভেদের সৃষ্টি করি এবং জাতীয় সংহতির জন্য ক্ষতিকারক হতে পারে এমন কিছু আচরণ করি, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা খুব খারাপ জায়গায় চলে যাবে। সুতরাং গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আরেকটা হচ্ছে যে সাধারণ মানুষ, মানে আমি এটা বলবো যে সকলেরই যেটা হওয়া উচিত, সরকার এবং রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ, আসলে মানুষ কিন্তু শেষ কথা, মানে এই তিনটি ক্ষেত্রেই মানুষই কিন্তু তারা তাদের ভূমিকা পালন করছে। তাহলে সেখানে কি করতে হবে? বিভেদ নয়, একেবারেই ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা পৌঁছে দিতে হবে। এবং আমি মনে করি সরকার, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ এই তিন পক্ষের সম্মিলিত দায়িত্বেই একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ দেশ গড়ে উঠতে পারে।
1: তাহলে এই তিনটি পক্ষের কথা বলা হলো, সরকার, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ, তাদের প্রত্যেককেই এই দায়িত্ব নিতে হবে যেন সম্প্রীতির বার্তা চারিদিকে ছড়িয়ে দিতে পারে, বিভাজনের নয়।
0: না, একদমই।
1: সব শেষে আপনার কাছে জানতে চাইব যে সদ্ভাবনা দিবসে সমাজকে আপনি কি বার্তা দেবেন?
0: পৃথকভাবে খুব বেশি কিছু বলার নেই, তার কারণ এতক্ষণ যে কথাগুলো আমরা বললাম সেগুলো আমাদেরই, আমরা প্রত্যেকে নিজেদের কনভিকশন থেকেই কথাটা বললাম, বিশ্বাস থেকেই বললাম। আশা করি যারা শুনছেন তারা আমাদের মতো করেই ভাবেন, এটা আশা করব। আর পরিবর্তন তো প্রয়োজন হয়, মানে খারাপ জিনিসগুলো তো চলতে দেওয়া যায় না, সেই পরিবর্তনের অংশ কিন্তু হতে পারেন প্রত্যেকটি মানুষ সমাজের। হ্যাঁ, সেটা ছাত্র থেকে, শিক্ষক থেকে, একজন মজুর থেকে, একজন কৃষক থেকে, প্রত্যেকেই পরিবর্তনের অংশ হতে পারেন। তো সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য সবসময় যে খুব বড় একটা ভেঞ্চার উদ্যোগ নিতে হবে তার কিন্তু প্রয়োজন নেই, মানে একা মানুষও অনেক কিছু পরিবর্তন করতে পারেন। হ্যাঁ, তিনি যদি তার নিজের জীবনচর্চায় পরিবর্তন আনেন সেটা দেখে কিন্তু অনেকে শিখবে। হ্যাঁ, একটি ভালো কথা, একজন মানুষের পাশে দাঁড়ানো, ভিন্ন মতকে সম্মান করা, কিংবা একটা ছোট সামাজিক উদ্যোগ পরিবর্তনের সূচনা করতে পারে। বিশেষ করে আমি আবারও বলবো, মহিলারা যদি নিজেদের শক্তি, সৃজনশীলতা ও নেতৃত্বকে সামাজিক সম্প্রীতির কাজে ব্যবহার করেন তাহলে পরিবার থেকে সমাজ সর্বত্র একটা ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে এবং ইতিবাচক একটা পরিস্থিতি বা পরিবেশের সৃষ্টি হতে পারে, যেটা আদতে একটা সামগ্রিক সমাজকে অনেক উন্নয়নের ক্ষেত্রে বলি বা ভালো থাকার ক্ষেত্রে বলি, সব ক্ষেত্রেই সেটা কার্যকর হতে পারে।

0: বেশ, খুব সুন্দর বার্তা। কথায় কথায় আমরা সদ্ভাবনা দিবসে সম্প্রীতির বার্তা শীর্ষক আলোচনা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ অজন্তাদি আপনাকে।
1: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, সদ্ভাবনা দিবসের প্রাক্কালে আসুন আমরা সকলে মিলে অঙ্গীকারবদ্ধ হই, যে কোনো মূল্যে দেশের শান্তি, সম্প্রীতি, সংহতি ও ঐক্য আমরা রক্ষা করবই। ভালো থাকুন সকলে।
2: এতক্ষণ অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন কৃষ্ণা কর্তে। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠকের সূচনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি সপ্তাহের বৃহস্পতিবার তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের টানা ২৪ দিনের আন্দোলনের চাপে এসএসসি সিজিএল পরীক্ষা বাতিল করেছে সেরাজ্যের সরকার। কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন কেপিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় ইডি কর্ণাটকের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালাচ্ছে। মধ্যপ্রদেশে একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৮ জন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত ২৩ জন। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। পরিবেশগত সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে ব্রিক্সকে একটি অভিন্ন মঞ্চ হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যেই সদস্য রাষ্ট্রগুলির মন্ত্রী, আধিকারিক, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞরা এই বৈঠকে একত্র হয়েছেন। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই বৈঠকে সভাপতিত্ব করছেন। এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্সের মূল ভাবনা হল বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী যাদব জানান, পরিবেশ ওয়ার্কিং গ্রুপের পারস্পরিক সহযোগিতারও জোরদার করা এবং বৈঠকে ইতিবাচক আলোচনার ব্যাপারে তিনি আশাবাদী। নতুন দিল্লিতে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে সেমিকন ইন্ডিয়া 2026 এর পঞ্চম সংস্করণ হতে চলেছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে ৪০টিরও বেশি দেশ থেকে প্রায় ২৪০টি প্রদর্শক সংস্থা এবং ৫০০রও বেশি দর্শক অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে উদ্বোধন করবেন। এছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি, নেদারল্যান্ডস এবং মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি সপ্তাহে বৃহস্পতিবার তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। এই সফরে উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন বলে জানা গেছে। সফরকালে সীমান্তবর্তী এলাকা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ টাকার অবৈধ লেনদেন রুখতে জেলা শাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকেও বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের টানা ২৪ দিনের আন্দোলনের চাপে জেএসএসসি সিজিএল পরীক্ষা বাতিল করেছে সেরাজ্যের সরকার। এর পাশাপাশি বেসরকারি সংস্থা টিডিপিএল এর মাধ্যমে পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষাও বাতিল করা হয়েছে। এদিকে ২০১৪ সাল থেকে জেপিএসসি এবং জেএসএসসির অধীনে আয়োজিত সমস্ত নিয়োগ পরীক্ষা তদন্ত করতে বলেছে ঝাড়খণ্ড সরকার। কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন কেপিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কর্ণাটকের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালিয়েছে। কেপিএসসির প্রাক্তন চেয়ারম্যান শিবশঙ্করাপ্পা এস সাহুকারের বিরুদ্ধে সরকারি ভেটেনারি অফিসার নিয়োগের ক্ষেত্রে প্রশ্ন ফাঁস, ওএমআর সিটে কারচুপি এবং জনপ্রতি ৭০ থেকে ৮০ লক্ষ টাকা ঘুষ দাবির অভিযোগ রয়েছে। এছাড়া একটি বেসরকারি সংস্থা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল বলে অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ৩০ জুলাই আকাশবাণীকে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৭তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত আলোচনাটি শুনবেন আজ রাত ৮টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গে এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় গতকাল গভীর রাতে গোয়ালিয়ার ভিন্দ ইটাওয়া হাইওয়ে ৭১৯ একটি ট্রাক ও

0: পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 8 জন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত 23। এই শ্রমিকরা ভিন্দের গুহাত থেকে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে নিজেদের বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থলেই 5 জন শ্রমিকের মৃত্যু হয়। এই চিকিৎসার জন্য গোয়ালিয়ার থেকে নিয়ে যাওয়ার পথে আরও 3 জন মারা যান। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানি বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে এনেছে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি UKPNP। সাধারণ নাগরিকের মৃত্যু, নির্বিচারে গ্রেপ্তার, অপহরণ এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার বিষয়ে UKPNP গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিচার বহির্ভূতভাবে হত্যা, নির্যাতন, বেআইনি আটকের মতো ঘটনাগুলি নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ভোটার আইডি কার্ড ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিধি আরও কঠোর করার ক্ষেত্রে এটিকে একটি আদর্শ হিসেবে উল্লেখ করেছেন তিনি। আমেরিকান ভোটারদের শনাক্তকরণের নিয়ম আরও কঠোর করার কথা পুনর্ব্যক্ত করে তিনি ভারতের নির্বাচনী ব্যবস্থাকে একটি উদাহরণ হিসেবে তুলে ধরেন। সমাজ মাধ্যমের এক বার্তায় ট্রাম্প ভারতের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের সঙ্গে তার সাম্প্রতিক আলোচনার কথা তুলে ধরেন। তিনি জানান, ছবিযুক্ত পরিচয়পত্র ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন গণেশ কুমার। সোমালিয়ার বয়োদা শহরে গতকাল সরকারি সেনাবাহিনীর অভিযানে আল সাবাব জঙ্গি গোষ্ঠীর কমপক্ষে 30 জন জঙ্গির মৃত্যু হয়েছে, বহু সংখ্যক জঙ্গিকে আটক করা হয়েছে। সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গেছে, গতকাল সকালে আল সাবাব গোষ্ঠীর জঙ্গিরা গাড়ি বোমা ব্যবহার করে সোমালি ন্যাশনাল আর্ম ফোর্সের ঘাঁটি আক্রমণ করার চেষ্টা করে। সেনাবাহিনী দ্রুত প্রতিহত করে জঙ্গিদের গাড়ি ও অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে। বয়োদা শহর বাঁচাতে জঙ্গিদের উপর প্রতি আক্রমণ চালায় তারা। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু ভোট রাজনীতির স্বার্থে বিদেশি অনুদান সংশোধনী বিল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিরোধী দলগুলির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। একটি বেসরকারি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই বিলটি বিদেশি অর্থ প্রবাহে স্বচ্ছতা আনবে। বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্তটি একটি চমৎকার পদক্ষেপ বলে অভিহিত করেন তিনি। বিরোধীরা এ ব্যাপারে প্রচুর মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন শ্রী রিজিজু।
1: पूरा झूठ फैलाया देश भर में कि FCRA जो है क्रिश्चियन मिशनरी को टारगेट किया जा रहा है, जबकि क्रिश्चियन मिशनरी का टोटल इंडिया का जो फॉरेन कंट्रीब्यूशन आते हैं वो 16% है, बाकी तो सब हिंदू का है। तो प्रोटेस्ट ज्यादा करना है तो हिंदू लोग करना चाहिए, क्योंकि सबसे ज्यादा तो हिंदू का है। देखिए, इस तरह का झूठे बातें फैला करके राजनीति करना बिल्कुल ठीक नहीं है।
0: কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেরগাঁও ডিমাপুর পাইপলাইনটি চালু হওয়ার ফলে নাগাল্যান্ড এখন উত্তর পূর্ব গ্যাস গ্রিড এবং জাতীয় গ্যাস গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী পুরী বলেন, এই পাইপলাইন উত্তর পূর্ব ভারতকে দেশের উন্নয়নের চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটি মাইল ফলক এবং এটি এই অঞ্চলকে একটি প্রকৃত সমন্বিত গ্যাসভিত্তিক অর্থনীতির পথে আরও এগিয়ে নিয়ে যাবে। জম্মু ও কাশ্মীরের সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের খবর পাওয়ার পর আজ নিরাপত্তা বাহিনী উধমপুর, রিয়াসি এবং কাঠুয়া জেলার বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু করেছে। এছাড়া নিরাপত্তা বাহিনী রিয়াসির স্বাধীনী বনাঞ্চল এবং কাঠুয়ার হীরানগর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি কয়েকটি গ্রামেও তল্লাশি অভিযান চালিয়েছে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে আজ মহিলাদের FIH হকি বিশ্বকাপ 2026 পুল ডিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারতীয় মহিলা হকি দল। অলিম্পিকে রূপজয়ী চীনের সঙ্গে 2-2 গোলে ড্র করে ভারত তাদের অভিযান শুরু করে। বর্তমানে পুল ডিতে শীর্ষে রয়েছে ইংল্যান্ড, সমান পয়েন্ট নিয়ে ভারত ও চীন যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। 4টি পুলের প্রতিটি শীর্ষ দুটি দল টুর্নামেন্টের পরবর্তী ধাপে খেলবে। অন্যদিকে আমস্টেলভিনে পুরুষদের FIH হকি বিশ্বকাপের পুল ডির দ্বিতীয় ম্যাচে ভারত ইংল্যান্ডের কাছে 2-4 ব্যবধানে পরাজিত হয়েছে। BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে আজ সন্ধ্যায় নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে ভারতের লক্ষ্য সেন অস্ট্রিয়ার কলিন্স ফিলিমিনের মুখোমুখি হবেন। অন্যদিকে উন্নতি হুডা মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে মায়ানমারের থেথ হটার থুজারের বিরুদ্ধে খেলবেন। মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডে ভারতের রোহান কাপুর ও রুদ্ভিকা শিবানী গাড্ডে কানাডার জোনাথন লাই ও ক্রিস্টাল লাই জুটির কাছে হেরে গেছেন। এদিকে মিক্সড ডাবলসের একটি ম্যাচে ভারতের অসিত সূর্য ও অমৃতা প্রমুথেশ তুরস্কের এমরে সোনমেজ ও ইয়াসেনমেন বেকতাজের মুখোমুখি হবেন। মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি মার্কিন যুক্তরাষ্ট্রের লরেন লাম ও অ্যালিসন লির মুখোমুখি হবে। এছাড়া ভারতের কবিপ্রিয়া সেলভাম ও সিমরান সিংভি বুলগেরিয়া স্টেফানি স্তোয়েভা ও গ্যাব্রিয়েলা স্তোয়েভার বিরুদ্ধে খেলবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার।

ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠকের সূচনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি সপ্তাহের বৃহস্পতিবার তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের টানা ২৪ দিনের আন্দোলনের চাপে এসএসসি সিজিএল পরীক্ষা বাতিল করেছে সেরাজ্যের সরকার। কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন কেপিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় ইডি কর্ণাটকের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালিয়েছে। মধ্যপ্রদেশে একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৮ জন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত ২৩ জন। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপুজোর আগেই বনদপ্তরের বিভিন্ন স্তরের কর্মীদের জন্য বেতন ও ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন। কলকাতার মোহরকুঞ্জে আজ সবুজ স্বাধীনতা কর্মসূচির উদ্বোধনী মঞ্চ থেকে তিনি জানান, আগামী অক্টোবর মাস থেকে রাজ্যের প্রায় 500 জন রেঞ্জারের মাসিক বেতন 5,000 টাকা, 500 জন বিট অফিসারের বেতন 5,000 টাকা এবং 650 জন ফরেস্ট গার্ডের বেতনও সমপরিমাণ অর্থ বাড়ানো হবে। পাশাপাশি 1500 জন বন সহায়কের মাসিক ভাতা 10,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করা হচ্ছে। পুজোর আগেই এই বর্ধিত সুবিধা কার্যকর হবে। তিনি জানান, চলতি বর্ষায় পশ্চিমবঙ্গে 10 কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে সরকার এগোচ্ছে। শুধু এবছরই নয়, আগামী বছরেও সেই লক্ষ্য বাড়িয়ে 20 কোটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের বন্যা পরিস্থিতির পর্যালোচনা করতে আজ বিকেলে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় যাচ্ছেন। তবে আবহাওয়ার উন্নতি হওয়ায় জেলার বন্যা পরিস্থিতিরও খানিকটা উন্নতি হয়েছে। বিভিন্ন প্লাবিত অঞ্চল থেকে জল নামতে শুরু করেছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ বন্যা কবলিত চণ্ডীপুর, ভগবানপুর, পটাশপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বলেছেন তিনি। বাঁকুড়ার বিভিন্ন নদীতে জলস্তর বাড়ার খবর পাওয়া গেছে। গন্ধেশ্বরী নদী মানাকালাচি কজওয়ের দুকুল ছাপিয়ে জল পার্শ্ববর্তী অঞ্চলে ঢুকে পড়ায় শতাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ডিভিসি 64,000 কিউসেক জল ছাড়ায় নিম্নচাপের বৃষ্টির মধ্যেই হুগলির খানাকুলের বাসিন্দারা বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। মুন্ডেশ্বরী নদীতে জল বাড়ছে। অন্যদিকে আসানসোলে রেলপাড় অঞ্চল গাড়ুই ও নুনিয়া নদীর জল বেড়ে যাওয়ায় প্লাবিত। রামকৃষ্ণডাঙ্গাল, বেলডাঙ্গা, তারি ও জাহাঙ্গীর মোল্লার বহু বাড়িতে জল ঢুকে পড়েছে। তবে গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর অংশ এবং তার সংলগ্ন এলাকায় পশ্চিম উত্তর পশ্চিমে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। শেষ র্যাডার পর্যবেক্ষণ অনুযায়ী নিম্নচাপটি রাঁচি থেকে 100 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থান করছিল। আগামী 20 ঘন্টায় এটি আরও পশ্চিম উত্তর পশ্চিমে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ থেকেই বৃষ্টির পরিমাণ কমবে। তবে পশ্চিমের কয়েকটি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রাজ্যে শিল্পের জন্য প্রয়োজনীয় জমি পেতে কোনো সমস্যা যাতে না হয় তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পুরুলিয়ার রঘুনাথপুরে গতকাল একটি বেসরকারি সংস্থার কারখানা শিলান্যাস অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সরকার প্রয়োজনে জমি কিনে শিল্প সংস্থাগুলিকে তা হস্তান্তর করবে।
1: আমরা জমি দেব, আমরা জোর করে যেমন জমি অধিগ্রহণ করব না, আমরা ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, ল্যান্ড পুলিং পলিসি চালু করেছি, আমরা ফার্মার্সদের কাছ থেকে ল্যান্ড নিয়ে ল্যান্ড ডেভেলপমেন্ট চালু করব। যে পলিসি নিয়ে আজকে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাট, ইউপি, হরিয়ানা তারা সাকসেস হয়েছে, আমরা পশ্চিমবাংলাও সাকসেস হব।
0: চলতি সপ্তাহে বৃহস্পতিবার 3 দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের তিনি সূচনা করবেন বলে জানা গেছে। সফরকালে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ টাকার অবৈধ লেনদেন রুখতে জেলার শাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া ভারতীয় ন্যায় সংহিতার বাস্তবায়ন নিয়ে বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেওয়ার পাশাপাশি ওই বিষয়ের ওপর শিলিগুড়িতে একটি বিশেষ প্রদর্শনশালার উদ্বোধন করবেন তিনি। শিলিগুড়ির কাওয়াখালীতে 5 দিনের এই কর্মসূচির আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। অনুষ্ঠানে বাংলা ও হিন্দিতে আইনি সচেতনতা বিষয়ক নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, তাঁর দল ভোটারদের যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলি সব পূরণ করবে। কৃষ্ণনগরে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, সরকার গঠনের 45 দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন জায়গায়

0: জমি হস্তান্তর প্রক্রিয়াও চলছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর আধ্যাত্মিক পরিক্রমা বাস্তবায়নের লক্ষ্যে 1,000 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। বীরভূমের তারাপীঠের হোটেলে গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে তদন্তের জন্য জেলা পুলিশ বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠন করেছে। এর নেতৃত্বে থাকবেন রামপুরহাটের এসডিপিও। ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার 1,000 ধারায় মামলা রুজু করা হয়েছে। হোটেলের মালিক প্রবীর পালকে পুলিশ গ্রেফতার করেছে, তার ছেলে কল্যাণাশীষ পালকে গ্রেফতার করা হয় আগেই। ধৃতদের আজ আদালতে তোলা হবে। জনগণনার কাজে শিক্ষকদের ছাড় দেওয়া হবে নাকি তাদেরও করতেই হবে, এই কাজ রাজ্য তাদের সিদ্ধান্ত জানাতে ফের একদিনের সময় চাইল কলকাতা হাইকোর্টের কাছে। বিচারপতি কৃষ্ণা রাও আগামীকাল রাজ্যের বক্তব্য শোনার পর নির্দেশ দেবেন এই মামলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠানটি প্রচারিত হবে। আজকের প্রসঙ্গ শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস এর আঞ্চলিক প্রধান জুই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত আলোচনাটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গে এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন বিকেল 5:10।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।
2: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
3: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
2: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
3: সর্বদা নতুন সূচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
2: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
3: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
4: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা, ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত, বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 22-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালি গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 22 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
1: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুনবেন লোকগীতি শিল্পী মাম্পি মোহন্তর কণ্ঠে।

মাম্পি মহন্তর কণ্ঠে শুনলেন লোকগীতি শিল্পীর অনুষ্ঠান, আবারও শুনবেন সন্ধে ৬টা বেজে ৪০ মিনিটে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি অনুষ্ঠানের অন্তর্গত নেপালিতে সংবাদ।

0: 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: বদলেছে দেশের পুরনো 3টি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা, ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 22-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 22 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
3: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন গান পরম্পরা। এই অনুষ্ঠানে আজ শুনবেন খেয়াল, রাগ গৌর সারং, শিল্পী বিদুষী পূর্ণিমা সেন।

গান পরম্পরা এই অনুষ্ঠানে শুনলেন খেয়াল, রাগ গৌর সারাং, শিল্পী বিদুষী পূর্ণিমা সেন। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন যুব অনুষ্ঠান।

স্বাধীনতা। শব্দটি উচ্চারণ করলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে অসংখ্য পরিচিত মুখ। গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, মাস্টার দা সূর্য সেন, ইতিহাস তাঁদের নামকে অমর করে রেখেছে। কিন্তু স্বাধীনতা কি শুধুই তাঁদের আত্মত্যাগের ফল? না, স্বাধীনতার ইতিহাস আসলে লক্ষ লক্ষ মানুষের ইতিহাস। এমন মানুষ যাদের নাম হয়তো পাঠ্যবইয়ের পাতায় নেই, বড় বড় স্মৃতিসৌধেও তাঁদের ছবি নেই। কেউ কারাগারে গিয়েছেন, কেউ লাঠির আঘাত সহ্য করেছেন, কেউ পুলিশের গুলিতে প্রাণ দিয়েছেন, কেউ নিজের ঘর ছেড়ে আত্মগোপনে থেকেছেন, আবার কেউ স্বাধীনতার স্বপ্ন দেখেছেন। কিন্তু স্বাধীন ভারতের সূর্যোদয় নিজের চোখে দেখতে পারেননি। আজকের অনুষ্ঠান তাঁদের জন্যই। স্বাধীনতার পথে

অজানা বীরের গল্প। নমস্কার, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আপনাদের সাথে রয়েছে আমি, যুববন্ধু বর্ণা। আজ আমরা ফিরে যাব সেই সময়ে যখন ভারতবর্ষের আকাশে স্বাধীনতার সূর্য তখনও ওঠেনি। চারদিকে ব্রিটিশ শাসনের দাপট, অন্যায় কর, কৃষকের দুর্দশা, শ্রমিকের শোষণ, বাক স্বাধীনতার ওপর নিষেধাজ্ঞা, আর তার মধ্যেই ধীরে ধীরে তৈরি হচ্ছিল প্রতিবাদের আগুন। সেই আগুনের উষ্ণতা ছড়িয়ে পড়েছিল শহর থেকে গ্রামে, ছাত্রদের মধ্যে, শ্রমিকদের মধ্যে, কৃষকদের মধ্যে, এমনকি প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষদের মধ্যেও। স্বাধীনতার আন্দোলনের ইতিহাস বলতে আমরা প্রায়ই বড় শহরগুলোর কথাই বলি, কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের আসল শক্তি তৈরি হয়েছিল ভারতের অসংখ্য গ্রাম ও মফস্বল শহরে। সেখানেই ছিলেন এমন সব মানুষ যাদের কাছে স্বাধীনতা কোনো রাজনৈতিক স্লোগান ছিল না, স্বাধীনতা ছিল বেঁচে থাকার অধিকার। এই অজানা বীরদের গল্পের শুরুতেই মনে পড়ে যায় মাতঙ্গিনী হাজরার কথা। তাকে হয়তো আজ আর অজানা বলা যায় না, কিন্তু তার জীবনের শেষ লড়াই আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার আন্দোলনের বয়স কোনো বাধা ছিল না। সালটা 1942। ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুক অঞ্চলে মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা। হাতে ছিল জাতীয় পতাকা। ব্রিটিশ পুলিশের গুলিতে আহত হয়েও তিনি পতাকা ছাড়েননি। একটি পতাকা যেন তখন হয়ে উঠেছিল সমগ্র দেশের প্রতীক। গুলির আঘাতে শরীর ক্ষত বিক্ষত হলেও তার কণ্ঠে ছিল দেশের নাম। এই দৃশ্য শুধু একজন সাধারণ মানুষের মৃত্যুর গল্প নয়, এটি দেখায় স্বাধীনতার জন্য ভারতবাসী কতটা মূল্য দিতে প্রস্তুত ছিল। কিন্তু মাতঙ্গিনী হাজরার পাশাপাশি আরও কত নারী পুরুষ, কত তরুণ তরুণী একইভাবে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, আজ আমরা তাঁদের একজনের কথা বলব। কনকলতা বড়ুয়া, অসমের তরুণী। কনকলতা তখনও জীবনের পূর্ণতা দেখেননি, কিন্তু দেশের স্বাধীনতার স্বপ্ন তাকে আন্দোলনের পথে নিয়ে এসেছিল। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় অসমের গোহপুরে জাতীয় পতাকা উত্তোলনের উদ্দেশ্যে একটি মিছিল এগিয়ে যাচ্ছিল। সামনে ছিল কনকলতা। ব্রিটিশ পুলিশের বাধা সত্ত্বেও সেই মিছিল কিন্তু থামেনি। শেষ পর্যন্ত পুলিশের গুলিতে কনকলতা বড়ুয়া শহীদ হন। একজন তরুণী, হাতে জাতীয় পতাকা, সামনে বন্দুকধারী পুলিশ, এই দৃশ্য কল্পনা করলেই বোঝা যায় যে স্বাধীনতার আকাঙ্ক্ষা কত গভীর ছিল। তার বয়স ছিল খুবই কম, কিন্তু দেশের জন্য তার সাহস ছিল অসীম। স্বাধীনতার লড়াইয়ে তরুণদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলার মাটিতে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম আজ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। চট্টগ্রামের বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত এই তরুণী প্রমাণ করেছিলেন যে দেশের স্বাধীনতার লড়াই কোনো একটি লিঙ্গের মানুষের লড়াই নয়। শিক্ষিত, সংস্কৃতিমনা এক তরুণী ঠিক কিভাবে বিপ্লবের কঠিন পথ বেছে নিয়েছিলেন, প্রীতিলতার জীবন তার এক অসাধারণ উদাহরণ। 1932 সালে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে বিপ্লবীদের অভিযানে নেতৃত্ব দেন তিনি। অভিযানের পর ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ার পরিবর্তে তিনি আত্মবলিদানের পথ বেছে নেন। মাত্র 21 কি 23 বছরের জীবনে তিনি রেখে গিয়েছিলেন এক গভীর প্রশ্ন। দেশ যখন পরাধীন, তখন ব্যক্তিগত নিরাপত্তার মূল্য কতটা, আর দেশের স্বাধীনতার মূল্যই বা কত? কিন্তু স্বাধীনতার ইতিহাসে শুধু বিপ্লবী বা মিছিলের নেতৃত্বদানকারীরাই ছিলেন না, ছিলেন সাধারণ কৃষক, ছিলেন চা বাগানের শ্রমিক, ছিলেন রেলকর্মী, ছিলেন ছাত্র, শিক্ষক, গ্রামের গৃহবধূ, ছিলেন সেই সব মানুষ যারা হয়তো কোনো দিন ইতিহাসের মঞ্চে দাঁড়াননি, কিন্তু তাদের ছোট ছোট প্রতিরোধ একসময় বড় আন্দোলনের শক্তি তৈরি করেছিল। উত্তরবঙ্গ এই ইতিহাসের বাইরে নয়। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দিনাজপুর, এই বিস্তীর্ণ অঞ্চলেও স্বাধীনতার আকাঙ্ক্ষা ছড়িয়ে পড়েছিল।

চা বাগান থেকে রেললাইন। সর্বত্র ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসন্তোষ তৈরি হচ্ছিল। স্বাধীনতার আন্দোলনের ইতিহাসে উত্তরবঙ্গের মানুষের অবদান নিয়ে আরও গবেষণা, আরও আলোচনা প্রয়োজন। তার কারণ, ইতিহাসের অনেক গল্প এখনো আমাদের সামনে পুরোপুরি আসেনি। ভাবুন তো, একজন মানুষ জানেন তিনি যে কাজটি করতে যাচ্ছেন তার জন্য তাকে জেলে যেতে হতে পারে, জানেন তার পরিবার বিপদে পড়তে পারে, জানেন তার জীবিকা চলে যেতে পারে, তবু তিনি পিছিয়ে গেলেন না। কেন? কারণ তার কাছে স্বাধীনতা ছিল নিজের জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্য।

আমরা আজ স্বাধীন দেশের নাগরিক, আমরা ভোট দিই, নিজের মত প্রকাশ করি, নিজের ভাষায় কথা বলি, নিজের পছন্দের গান শুনি, নিজের পছন্দের পেশা বেছে নিই, কিন্তু এই অধিকারগুলো সব সময় আমাদের ছিল না। এই অধিকার অর্জনের জন্য কেউ জেল খেটেছেন, কেউ নির্বাসিত হয়েছেন, কেউ সম্পত্তি হারিয়েছেন, কেউ প্রাণ দিয়েছেন, আর তাদের অনেকের নাম আমরা জানি না। ভারতের স্বাধীনতা আন্দোলনের আরেক গুরুত্বপূর্ণ অধ্যায় হল আদিবাসী প্রতিরোধ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বহু আদিবাসী নেতা এবং সাধারণ মানুষ অস্ত্র হাতে কিংবা নিজেদের ঐতিহ্যবাহী পদ্ধতিতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। বিরসা মুন্ডা তাদের মধ্যে অন্যতম। তার আন্দোলনের মূল লক্ষ্য ছিল শুধু ব্রিটিশ শাসনের বিরোধিতাই নয়, আদিবাসী মানুষের জমি অধিকার এবং আত্মপরিচয় রক্ষা করা। বিরসা মুন্ডার আন্দোলন আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা মানে শুধু বিদেশি শাসকের হাত থেকে মুক্তি নয়, স্বাধীনতা মানে নিজের মাটি, নিজের অধিকার, নিজের সম্মান রক্ষা করার অধিকারও। এই কারণেই স্বাধীনতার ইতিহাসকে শুধু কয়েকটি রাজনৈতিক ঘটনার মধ্যে সীমাবদ্ধ করলে চলবে না, এটি মানুষের অধিকারের ইতিহাস। আর সেই ইতিহাসে নারীদের কথা আলাদা করে বলতেই হয়, কারণ স্বাধীনতার লড়াইয়ে নারীরা শুধু মিছিল করেননি, তারা বিপ্লবীদের আশ্রয় দিয়েছেন, গোপনে বার্তা পৌঁছে দিয়েছেন, কারাগারে গিয়েছেন, পুলিশের অত্যাচার সহ্য করে

করছেন অনেকেই নিজের সন্তান পরিবার এবং সংসারের নিরাপত্তাকে পিছনে রেখে দেশের জন্য কাজ করেছেন, যেমন দুর্গাবতী দেবী, যাকে বিপ্লবী মহলে দুর্গা ভাবী নামে জানা যায়, তাদের অন্যতম। ভগৎ সিং ও তার সহযোদ্ধাদের বিভিন্ন বিপ্লবী কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একজন নারী হিসেবে সেই সময় বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত হওয়া ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু তিনি পিছিয়ে যাননি। স্বাধীনতার ইতিহাসে এই অধ্যায় আমাদের শেখায় সাহসের কোনো নির্দিষ্ট পোশাক নেই, সাহসের কোনো নির্দিষ্ট বয়স নেই, সাহসের কোনো নির্দিষ্ট লিঙ্গও নেই। আজকের এই অনুষ্ঠানে আমরা যে কয়েকজনের কথা বললাম তারা আসলে এই বিশাল ইতিহাসের প্রতীক। মাতঙ্গিনী হাজরা, কনকলতা বড়ুয়া, প্রীতিলতা ওয়াদ্দেদার, মির্শা মুন্ডা, দুর্গা ভাবী, আর তাঁদের সঙ্গে আরও অগণিত নাম যাদের আমরা হয়তো কোনোদিনও জানবই না। কেউ হয়তো গ্রামের কোনো পুরনো বাড়ির স্মৃতিতে বেঁচে আছেন, কেউ কোনো পরিবারের মুখে মুখে, কেউ কোনো পুরনো দলিলে, কেউ বা একেবারেই হারিয়ে গেছেন সময়ের অন্ধকারে। কিন্তু ইতিহাসে নাম না থাকলে কি আত্মত্যাগ ছোট হয়ে যায়? কখনোই নয়। একজন মানুষের ত্যাগের মূল্য তার স্মৃতিস্তম্ভের উচ্চতা দিয়ে মাপা যায় না, তার মূল্য মাপা যায় সেই স্বাধীনতার মধ্যে যা সে পরবর্তী প্রজন্মকে দিয়ে গেছে। 15ই আগস্টের আলোয় আমরা যখন জাতীয় পতাকার দিকে তাকাই, তখন হয়তো মনে হয় এই স্বাধীনতা যেন আমাদের খুব স্বাভাবিক একটা অধিকার। কিন্তু স্বাধীনতা কখনো স্বাভাবিকভাবে আসে না, স্বাধীনতার পেছনে থাকে দীর্ঘ সংগ্রাম, থাকে অশ্রু, খিদে, কারাবাস, লাঠির আঘাত, গুলির শব্দ, আর থাকে অসংখ্য মানুষের নীরব আত্মত্যাগ। তাই আজকের দিনে শুধু বিখ্যাত নেতাদের স্মরণ করলেই আমাদের দায়িত্ব শেষ হয় না, আমাদের মনে রাখতে হবে সেই সব মানুষকেও যাদের নাম ইতিহাসের বড় অক্ষরে লেখা নেই, যারা হয়তো কোনো দিন পুরস্কার পাননি, কোনো দিন পদ পাননি, কোনো ক্ষমতা পাননি, শুধু একটি স্বপ্ন দেখেছিলেন, একদিন ভারত স্বাধীন হবে, একদিন মানুষ নিজের ভাগ্যের নিয়ন্ত্রক হবে, একদিন কোনো বিদেশি শক্তি সেই দেশের বা এই দেশের মানুষের মাথার উপর শাসনের ছড়ি ঘোরাবে না, সেই স্বপ্ন সত্যি হয়েছে, আজ আমরা স্বাধীন। কিন্তু স্বাধীনতার প্রকৃত অর্থকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের, কারণ স্বাধীনতা শুধু একটা তারিখ নয়, স্বাধীনতা শুধু একটি পতাকা নয়, স্বাধীনতা শুধু কয়েকটি গান নয়, স্বাধীনতা হলো মানুষের মর্যাদা, স্বাধীনতা হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, স্বাধীনতা হলো নিজের অধিকারের পাশাপাশি অন্যের অধিকারকে সম্মান করা। তাই যখন জাতীয় পতাকা আকাশে ওড়ে, একটু চোখ বন্ধ করে তাদের কথা মনে করা ভালো, যাদের নাম আমরা জানি, আর তাদেরও যাদের নাম আমরা জানি না, কারণ ইতিহাসের পাতায় নাম না থাকলেও দেশের মাটিতে তাদের পদচিহ্ন রয়ে গেছে, তাদের রক্তে, তাদের স্বপ্নে, তাদের আত্মত্যাগে তৈরি হয়েছে আমাদের স্বাধীনতা।

আচ্ছা, আসফাক উল্লাহ খানের কথা কতজন জানেন বলুন তো? কাকরি ষড়যন্ত্র মামলার অন্যতম প্রধান বিপ্লবী, রামপ্রসাদ বিসমিলের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। হিন্দু মুসলিম ঐক্যের এক অসাধারণ উদাহরণ হয়ে উঠেছিলেন এই দুই বিপ্লবী। 1927 সালে তাকে ফাঁসি দেওয়া হয়। মৃত্যুর আগে পর্যন্ত দেশের স্বাধীনতার প্রতি তার বিশ্বাস অটুট ছিল। তারকেশ্বর দস্তিদার চট্টগ্রাম বিপ্লবী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক, সূর্য সেনের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর ব্রিটিশদের হাতে ধরা পড়েন এবং 1934 সালে ফাঁসি দেওয়া হয়। তার নাম আজ তুলনামূলকভাবে কম উচ্চারিত হয়। তিরোত সিং মেঘালয়ের খাসি পাহাড় অঞ্চলের নেতা, ব্রিটিশদের সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। পাহাড়ি অঞ্চলের মানুষের জমি ও স্বাধীনতা রক্ষার জন্য তিনি লড়াই করেন। তাকে গ্রেফতার করে ঢাকায় বন্দি রাখা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। মাতাদিন বাল্মীকি 1857 সালের বিদ্রোহের প্রাক্কালে ব্যারাকপুরের ঘটনা প্রবাহের সঙ্গে যুক্ত এক কম আলোচিত চরিত্র। প্রচলিত ইতিহাসে মঙ্গল পাণ্ডের নাম বেশি উচ্চারিত হলেও মাতাদিন বাল্মীকির নাম তুলনামূলকভাবে আড়ালে থেকে গেছে। তার সঙ্গে মঙ্গল পাণ্ডের কথোপকথন ও কার্তুজের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা রয়েছে, যদিও এসব বর্ণনার সবকটি সমানভাবে প্রামাণ্য নয়। উষা মেহতা, তিনি বন্দুক হাতে যুদ্ধ করেননি, তার অস্ত্র ছিল রেডিও। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপন কংগ্রেস রেডিও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ব্রিটিশ সেন্সরশিপের মধ্যেও এই গোপন রেডিও দেশবাসীর কাছে আন্দোলনের খবর পৌঁছে দিত। আজকের আমাদের অনুষ্ঠানের নাম ছিল স্বাধীনতার পথে অজানা বীরের গল্প। অজানা হয়তো তাঁদের নাম, কিন্তু অচেনা নয় তাঁদের আত্মত্যাগ। শ্রদ্ধায় স্মরণ করি স্বাধীনতার জন্য আত্মবলিদানকারী সকল জানা অজানা বীরকে। জয় হিন্দ, বন্দে মাতরম।

শুনলেন যুব অনুষ্ঠান। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন বর্ণা ভট্টাচার্য। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
4: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। শুরু হচ্ছে আজকের গ্রামে গঞ্জের অনুষ্ঠান।

গ্রামেগঞ্জের সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। আমাদের এই গ্রাম বাংলায় চলতে ফিরতে অনেক সময় দেখে থাকি প্রতিটি বাড়িতেই হয়তো দু একটা করে ছাগল, সেটা ঘোরাঘুরি করছে, এবং সেই ছাগল থেকে কিন্তু দুধ, মাংস, তার চামড়া এবং তার মল, সেগুলো কিন্তু ব্যবহার্য দ্রব্য হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো এই ছাগলকে যদি আমরা বড় আকারে চাষ করে থাকি, সেখান থেকে কিন্তু আমাদের কৃষক ভাইরা একটা বড় মাপের আয় করতে পারেন। আর আজ আসরে এ বিষয় নিয়েই রয়েছে আলোচনা। বৈজ্ঞানিক

0: পদ্ধতিতে ছাগল চাষ। হ্যাঁ, আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই। আজ আসরে উপস্থিত আছেন মালদার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী এবং প্রধান ডক্টর রাকেশ রায়। নমস্কার ডক্টর রায়, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আমাদের তো অনেক রকমের গৃহপালিত প্রাণী আমরা পালন করে থাকি, তার মধ্যে কিন্তু ছাগলের একটা ভালো অবস্থান রয়েছে, আপনার কি মনে হয়?
1: নিশ্চয়ই, আজকে যদি আমরা ভারতের নিরিখে যদি দেখি, তাহলে আমরা পশ্চিমবঙ্গ জাস্ট আমরা রাজস্থানের পেছনেই আছি। পরিসংখ্যান যদি দেখা যায়, তাহলে দেখব আমরা 16 মিলিয়নের থেকেও বেশি ছাগল আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায়, যেটা আমাদের 2019-এর সেন্সাসে আমরা জেনেছি।
0: আর এই যে ছাগল চাষ, এটা কিন্তু বৃহৎ আকারে করার কথা বলা হচ্ছে, তো সেটা আমাদের কৃষক ভাইরা কেন করবেন?
1: না, ছাগল চাষ আমাদের পশ্চিমবঙ্গের নিরিখে যদি বলে থাকে, অনেক বড় আকারে করা যেতেই পারে, কিন্তু আমাদের আজকে এত যে পরিসংখ্যানটা যেটা আমরা পেয়েছি, সেটা কিন্তু বড় খামারিদের পরিসংখ্যান নয়। এগুলো সব ছোট ছোট কৃষক ভাই বোনেরা যারা গ্রাম বাংলায় থেকে, তাদের ঘরের এক কোণায় ছাগল বেঁধে বা খুব কম খরচেই ছাগল পালন করে তারা এই সংখ্যাটা পেয়েছি আমরা। এক কথায় যদি বলি, তাহলে খুবই অল্প খরচে, খুবই অল্প পরিশ্রমে এবং খুবই অল্প পরিচর্যার মাধ্যমে, যেটা কিছু বৈজ্ঞানিক পরিচর্যা তার মধ্যে নিশ্চয়ই থাকবে, সেটা করেই আমরা ছাগলের থেকে বেশ ভালো আয় পেতে পারি।
0: তাহলে আমরা এখন দেখছি যে ছোট ছোট আকারে কিন্তু ছাগল চাষ করা হচ্ছে, এবং তার পরিসংখ্যান অনুযায়ী আপনি এটা বললেন, চাষের পরিমাণটাকে যদি বাড়ানো যায় তাহলে কিন্তু এই স্থানটা আরো বেশি এগিয়ে যাবে, তাই তো?
1: নিশ্চয়ই, আসলে এই পরিসংখ্যানটা আমাদের এসছে তার একটাই কারণ, যে আমাদের এখানে খুব বড় চারণভূমি নেই। এখানে আমাদের, যদি আমরা সব জায়গায় দেখি, এখানে জলসেচের ব্যবস্থা বেশি হওয়ার জন্য এবং কৃষিতে অনেক উন্নত প্রযুক্তি থাকার জন্য এখন কৃষি জমি, এক ফসলি জমি প্রায় নেই বললেই চলে। যেগুলোতে আছে সেখানে ছাগলের পরিসংখ্যানটা বেশি, কিন্তু যেখানে কৃষি জমি এক ফসলি নেই, দু ফসলি তিন ফসলি হয়েছে, সেখানে যেহেতু চারণভূমি পাওয়া যায় না ছাগলের ক্ষেত্রে, সেইখানে বড় আকারে ছাগল পালনের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। কারণ ছাগলের হলো সবুজ ঘাসের প্রয়োজন খুব বেশি, তো সেই সব জায়গায় আলাদা করে কৃষি কোনো একটা চাষ, সেগুলোকে বাদ দিয়ে শুধু ছাগলের জন্য ঘাস চাষ করে কৃষকরা সেইভাবে উৎসাহিত হন না। তো সেই জন্য বলবো, যে সব জায়গায় এক ফসলি দু ফসলি জমি আছে বা তিন ফসলি চার ফসলি নেই, সেই সব জায়গাগুলোতে ছাগলের চাষ বেশি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু যেখানে ছাগলের চারণভূমির জায়গাটা কম এক কথায়, সেখানে ছাগলের ঘাস পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা দেখা যায়।
0: আচ্ছা, আমাদের উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গে কোন প্রজাতির ছাগল সব থেকে বেশি ভালো হয়?
1: না, আমরা তো এটা খুবই ভালো জানি, সেটা হলো যে বাংলার ছাগল, বা যেটা আমরা খুব সহজেই বলি ব্ল্যাক বেঙ্গল গোট, সেটা হলো বিশ্ববিখ্যাত। তার মাংস এবং তার চামড়ার যা গুণাগুণ, সেটা আরও অন্য কোনো প্রজাতির সঙ্গে তুলনায় হয় না। কারণ তার যা টেস্ট বা তার যা সুস্বাদু, যেটা আমরা সুস্বাদ বলি, সেটা যে কোনো অন্য প্রজাতির থেকে ভালো। শুধু তাই নয়, যদি আমরা দেখি যে অন্য যে প্রজাতিগুলো আছে, যারা একটু আকারে হয়তো বড়, অনেক কৃষক ভাই বোনেরাই তাতে আকৃষ্ট হচ্ছেন, কিন্তু তাতে দেখা গেছে তারা হলো বছরে একবার বাচ্চা দিচ্ছে, বা আমি যদি বলি দু বছরে দুবার বাচ্চা দিচ্ছে, সেইখানে আমাদের বাংলার এই কালো ছাগলগুলো দু বছরে তিনবার বাচ্চা দিচ্ছে, এবং সংখ্যাটার সঙ্গে যদি আমরা তুলনা করি, ওই বড় ছাগলগুলো যেগুলো আছে সেটা হলো একটা থেকে দুটো দেয়, আর এইটাতে দেখা যাচ্ছে দুটো থেকে তিনটে এবং চারটেও পাওয়া যায়। তাহলে আমি সেই সংখ্যার সঙ্গে যদি পরিসংখ্যানটা যদি দেখি, তাহলে অন্য জাতের যেই সব ছাগলগুলো, সেটা হলো দু বছরে দুটো, ম্যাক্সিমাম চারটে, এখানে কিন্তু সেখানে দু বছরে ম্যাক্সিমাম ছটা থেকে আটটা হচ্ছে। তো সেইখানে একটা, যদি আমরা লাভের কথাটা যদি বিবেচনা করি, তাহলে বাচ্চাই যদি শুধু আমরা বিক্রি করি, তাতেও আমরা কিন্তু দেখব যে ওই সব প্রজাতির ছাগলের থেকে আমাদের বাংলার যেই লোকাল, যেটা আমরা গ্রামের সবখানেই পেয়ে থাকি, সেগুলো চাষ করে কিন্তু আমাদের অনেক আয় বেশি হবে।
0: তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই প্রজাতিটাকে

0: বা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের কৃষক ভাইরা একটা বড় মাপের একটা চাষ করতে পারেন।
1: নিশ্চয় নিশ্চয়। শুধু একটা জিনিস আমি একটু কৃষক ভাই বোনদের একটু জানাতে চাই, যে এখন আমরা অনেকেই দেখছি যে বাংলার যে ছাগলগুলো আছে তারা ছোট সাইজের জন্য অনেক ভাই বোনেরা অত উৎসাহিত হন না, কিন্তু তাদেরকে আমি বলবো যে আপনারা যদি কম্পেয়ার করে দেখেন তাহলে অন্য ছাগলের থেকে এর মাংসের চাহিদা বাজারে অনেক বেশি। কিন্তু একটা জিনিস যেটা মনে রাখতে হবে, শুধু জাত হলেই হয় না, জাতের পরেও যেই বংশবৃদ্ধির জন্য যেই পাঠাটাকে ব্যবহার করবেন সেইটার কোয়ালিটি, মানে সেইটা যেন বরিষ্ঠ, মানে একটু শক্তশালী, এবং তার যে বংশ পরিচয়টা সেটা যদি ভালো হয় তাহলে দেখা গেছে শুধু ইন্ডিভিজুয়াল সিলেকশন, আমরা যেটা বলি শুধু ব্রিড সিলেকশন নয়, ইন্ডিভিজুয়াল সিলেকশন করে এই বাংলার এই কালো ছাগল থেকেও আমরা খুব ভালো মানে ছাগল চাষ করে আমরা আয় পেতে পারবো।
0: এখন তো দেখা যায় যে চারণভূমির অভাব রয়েছে, যেহেতু দ্বিফসলি বা তিন ফসলের যেহেতু চাষ করা হয়ে থাকে, তো এই ছাগলদেরকে তো খাবারের জন্য চারণভূমিতে পাঠানো যেতে পারছে না, তো সেক্ষেত্রে তাদের পরিপূরক পুষ্টি যাতে হয় সেটার জন্য কি রকম খাবার কিভাবে খাওয়াবেন আমাদের কৃষক ভাইরা?
1: আমরা যদি অল্প মাত্রায়, আমাদের বাড়িতে যদি চার পাঁচটা ছাগল থাকে বা ছ সাতটা ছাগল থাকে, তাহলে সারাদিনই ছেড়ে বা চাষের জমির পাশে যে ঘাসগুলো হয় সেগুলোকে সাত আট ঘন্টা ন ঘন্টা বেঁধে খাওয়ানো বা ধরে এ করে খাওয়ানো যায় তাহলে তার মোটামুটি হয়ে যায়। কিন্তু সেটা যদি না হয় তাহলে একটা মোটামুটি যদি আমি 18-20 কিলো একটা ছাগলকে দেখি, তাকে 1/2-1 কেজি সবুজ ঘাস তার জন্য যোগান রাখা দরকার। সঙ্গে আমরা 250-300 গ্রাম হলো দানা জাতীয় খাবার, যেমন হলো চালের গুঁড়ো, ডালের ভুসি বা গমের গুঁড়ো, এগুলো আমরা দিতে পারি। দিলে তাদের একবারে বাড়িতে তৈরি করে সেই সবগুলো দিয়ে আমরা তাদের খাওয়ার দিকটা আমরা ব্যবস্থা করা যেতে পারি।
0: অনেক সময় হয় যে বর্ষাকালে জলাভূমি থাকে, তার আশেপাশে হয়তো ঘাসের মধ্যে তারা থাকছে খাবার জন্য, তো সেক্ষেত্রে কি কোনো রোগ বিসুখের ব্যাপার হতে থাকে?
1: একদম। আমরা সবসময় বলে থাকি যে জলাভূমির পাশে ঘাস সবসময় পাওয়া যায়, আমরা জানি পুকুর বা ডোবা জায়গার পাশে, তো সেইখানে ঘাস বেশি পাওয়ার জন্য ছাগল বা গরু যেটাই বলুন তারা ওখানে আকৃষ্ট হয় এবং সবুজ ঘাস তারা খেতে যায়। একটা জিনিস শুধু মাথায় রাখা উচিত যে ছাগলকে বৃদ্ধি থেকে আটকায় হলো পরজীবী বা আমরা যেটাকে বলি কৃমি, সেই কৃমিটাকে ঠিকঠাকভাবে যেন ওষুধ দিয়ে, কৃমিনাশক দিয়ে যেন তাকে আটকানো যায় সেটা তার ব্যবস্থা করা। তো সেই জায়গাটায় আমি ওটাই বলবো যে যেখানে জলাভূমির পাশে যেই সব ঘাসগুলো খাচ্ছে, কারণ কৃমির একটা স্টেজ ওইখানে পাওয়া যায়, তো সেই সব জায়গার ঘাসগুলো খেলে কৃমির প্রকোপটা অনেক বাড়ে। তাই আমি কৃষক ভাই বোনেদের রিকোয়েস্ট করবো যে তারা যেন বছরে 3-4 বার তাদেরকে কৃমিনাশক ওষুধ দিতে হবে এক কথা।
0: এবার একটা ছোট ছাগল থেকে পরিণত ছাগল হতে তাদের যে গ্রোথটা, সে রেটটা কিরকম হয়, আমরা কি করে বুঝবো যে তার গ্রোথটা দেখে যে সে পরিপূরক খাবার খাচ্ছে এবং তার স্বাস্থ্য ঠিক আছে?
1: আমরা সবাই জানি যে আমরা মানুষের ক্ষেত্রেই যদি বলি, তো আমরা মানুষ সাধারণত কি 20-25 বছর পর্যন্ত আমাদের যে গ্রোথটা আসে, তারপরে 50-60-70 বছর বেঁচে থাকলেও আমাদের কিন্তু ওয়েটটা একইভাবে থেকে যাচ্ছে। আমরা তো ছাগল তো মূলত মাংসের জন্য করি, তো সেই মাংসর বৃদ্ধিটা দেখা যায় 1-1.5 বছর পর্যন্ত, যেই বৃদ্ধিটা যেভাবে মাংসর বৃদ্ধি হয়েছে তারপরে কিন্তু সেইভাবে মাংসর বৃদ্ধি হয় না, তাদের খাবার দিতে হয় অনেক বেশি, তার চর্বির বৃদ্ধি হয়, এক কথা আমরা মানুষের ক্ষেত্রেও যেটা বলছি। তো সেই জায়গাটায় আমরা সবসময় খেয়াল রাখবো যে 1-1.5 বছরের বয়সে মধ্যে যদি আমরা বিক্রি করে দিতে পারি, সাধারণত সেটা 15-18 কিলো, যদি আমরা যেভাবে তার পরিচর্যা বা খাওয়ার দিকটা দেখবো সেই হিসাবে তার গ্রোথটা হবে, তো সেই জায়গাটা যদি আমরা বিক্রি করে দিতে পারি, করে আবার যদি ছোট ছাগল নিয়ে আমরা আবার চাষবাস শুরু করতে পারি, কৃষক ভাইরা তাতে বেশি উপকৃত হবে।
0: এই যে গ্রোথের কথা হচ্ছে, তো সেক্ষেত্রে প্রজননের সময় তো থাকছে, সেটা কোন সময় হচ্ছে এবং কিভাবে হলে সেটা আয় বর্ধক হবে?
1: এখন অনেক সংস্থা আসছে যারা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের দিকে যাচ্ছেন, কিন্তু আমাদের এখনও সেভাবে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনটা সেভাবে শুরু হয়নি। ন্যাচারাল মিটিং যেটাকে আমরা বলি, প্রাকৃতিকভাবে যেই সব প্রজননটা সেটাই হচ্ছে। শুধু আমাদের একটা জিনিস খুব মাথায় রাখতে হবে যে সাধারণত আমরা খুব দেখি ছাগলকে প্রজননের জন্য যেটা রাখা হয় তাকে আমরা

0: আমরা বলি, আর যাদেরকে প্রজননের জন্য আমরা রাখি না তাদেরকে আমরা খাসি করে দিই মাংসের জন্য। সবসময় এটা মাথায় রাখাটা খুব দরকার যে যেই পাঠাটাকে আমরা রাখছি সেটা যেন সুস্থ হয়। সাধারণত দেখা যায় যে গ্রামের দিকে আমরা মাংসের চাহিদা যেহেতু শক্ত সবল বা বড় বাচ্চাটার বেশি হবে, সেই জন্য আমরা করছি সব থেকে যেটা দুর্বল তাকে পাঠার হিসেবে রেখে দিচ্ছি পরবর্তী প্রজননের জন্য, আর সুস্থ সবল ভালোগুলোকে আমরা খাসি করে দিচ্ছি মাংসের জন্য, যেটা কি উল্টোটা হওয়া উচিত। তো সেইটা যেন না হয় আপনারা এটা সবসময় লক্ষ্য রাখবেন, কারণ প্রজননটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আজকে যদি প্রজননই ভালো না হয়, যদি ভালো বংশবৃদ্ধি যদি ঠিকমতো না হয়, তাহলে পরবর্তী যে পুরো ছাগলের যে জাতটাই ধীরে ধীরে ধীরে ধীরে কোয়ালিটিটা কমে যাবে। ব্রিডিং এক বছরের পর থেকেই করানো উচিত।
1: আর সেটা কত বছর অবধি করা যেতে পারে?
0: সেটা সাধারণত আমরা 2-3 বছর পর্যন্ত করি, কিন্তু মূলত এক বছরের আগে তাকে ব্রিডিং এর জন্য উপযুক্ত আমরা ধরি না।
1: ছাগলের ক্ষেত্রে সুস্থভাবে বেঁচে থাকার জন্য তার বাসস্থানটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই বাসস্থানটা আমাদের কৃষক ভাইরা কিভাবে রাখবেন এবং কিভাবে সেটাকে পরিচালনা করবেন?
0: ছাগলের ঘর বা বাসস্থান যেটা আমরা বলছি সেটা মূলত শুষ্ক উঁচু জল জমে না এমন স্থানে স্থাপন করা উচিত। পূর্ব পশ্চিমে লম্বালম্বী, দক্ষিণ দিকে খোলা এমন করতে হবে, যাতে রোদটা বেশি আসে এবং জীবাণুর প্রকোপটা যেন একটু কমে, আলো বাতাস যেন খেলে। যদি আমি কতটা জায়গা লাগে সেটা যদি বলি, তাহলে আমরা বলতে পারি একজোড়া ছাগলের জন্য 5 ফুট লম্বা, 1.5 ফুট চওড়া ও 6 ফুট উচ্চতা বিশিষ্ট খোয়ার প্রয়োজন। এখানে আরও বলা যেতে পারে প্রতিটি পূর্ণবয়স্ক ছাগলের জন্য 10-14 বর্গফুট ও বাড়ন্ত বাচ্চাদের জন্য 3-8 বর্গফুট জায়গার প্রয়োজন। এইটা মোটামুটি আমরা সেই হিসেবে যদি আমরা কটা ছাগল রাখব সেই হিসেবে আমরা বাসস্থানটা কত বড় করব সেটা আমরা নির্ণয় করতে পারি। তবে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হলো ছাগলের ঘর যদি আমরা মাটি থেকে একটু উঁচু করে যদি করতে পারি, তাহলে দেখা গেছে রোগের প্রকোপটা অনেক কম হয়। সেটা মাটি থেকে একটু বলতে মোটামুটি 3 ফিট বা 1 মিটার মোটামুটি করলে দেখা গেছে যে ছাগলের রোগটা অনেক কম হয়।
1: আচ্ছা, তার মানে কি মাটি থেকে উপরে একটা মাচা তৈরি করতে হবে?
0: একদম একদম।
1: আচ্ছা, সেটা কিভাবে করা যেতে পারে?
0: সেটা বাঁশ বা কাঠ এইসব দিয়ে করা যেতে পারে। একটা মাচা করলে হয় কি, তাতে ছাগল যে গোবরটা যেটা হচ্ছে সেটাও ওখান থেকে ফাঁকা দিয়ে পড়ে যাচ্ছে, এবং পেচ্ছাপটা যেটা করছে সেটাতেও ওর উপরে কাদা হচ্ছে না, সেই জন্য ছাগলের যে বাসস্থানের যে নিচটা সেটা শুকনো থাকছে, এবং ওই জন্যই দেখা যাচ্ছে যে ওদের রোগ ব্যাধিটা অনেক কম। বিশেষ করে আমি এই বর্ষায় কৃষক ভাই বোনদের বলবো, আপনারা অবশ্যই ছাগলের এইভাবে ঘর করে রাখুন, কারণ বর্ষায় দেখা গেছে তার নিচেরটা ভিজে থাকার জন্য, কাদা হয়ে থাকার জন্য ছাগলের রোগ ব্যাধিটা অনেক বেশি। তো আপনারা অবশ্যই যে যেমনভাবে পারবেন একটা যদি উঁচু জায়গায় যদি রাখতে পারেন এবং শুকনো জায়গায় যদি রাখতে পারেন, দেখা গেছে যে রোগ ব্যাধিটা অনেক কম হয়।
1: ঠিক, এটা পরিষ্কার করতেও কিন্তু সুবিধা হয়,
0: একদম
1: ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এবং এতে কিন্তু জীবাণু আক্রমণটা অনেকটা কম হবে। কথায় আছে যে প্রিকেশন ইজ বেটার দ্যান কিওর। ছাগলের ক্ষেত্রে দেখা যায় যে অনেক রকমের রোগ বালাই কিন্তু আক্রান্ত হয়, তো সেক্ষেত্রে টিকাকরণের গুরুত্ব কতটা?
0: যে কোনো পশু বা আমরা ছাগল বলি বা আমরা মানুষ বলি, কিছু রোগ আছে যেগুলোকে আমরা ব্যাকটেরিয়াল ডিজিজ বলি, কিছু হলো ভাইরাল ডিজিজ বলি। আমরা মূলত ভাইরাল যে ডিজিজগুলো সেটাকে তো ওষুধ বা পরে ট্রিটমেন্ট করে আমরা বাঁচাতে পারি না, তো তাদের জন্য মূলত হলো ভ্যাকসিনেশন বা টিকাই হলো একমাত্র উপায়। ছাগলের ক্ষেত্রে দেখা গেছে PPR নামে একটা রোগ আছে, যেটা ছাগলের ক্ষেত্রে ছাগলের মৃতের সংখ্যাটাকে অনেক বাড়ায়। যদি দেখা যায় যে 100টা ছাগলে PPR রোগ হয়েছে, তো দেখা যাচ্ছে প্রায় 80-90টা ছাগলই মারা যাচ্ছে। তো ছাগলকে এই PPR রোগ থেকে বাঁচাতে গেলে টিকাকরণ, যেটাকে 3-4 মাস বয়সে করতে হবে, এবং একবার যদি আমরা এই টিকাকরণ করি তো মোটামুটি দেখা গেছে 2-3 বছর আর টিকাকরণ করার দরকার হয় না। আমরা মাংসের জন্য যদি করে থাকি তাহলে আমরা ছাগল যেহেতু 1.5-2 বছর বা তার কিছু বেশি যদি পালন করি, যেহেতু তার বেশি আমরা আর পালন করছি না, তাহলে বলতে পারি তাদের পুরো জীবদ্দশায় একবার যদি 3-4 মাসে যদি টিকাকরণটা করা হয় তাহলে তাদের আর টিকার আর দরকার হচ্ছে না।
1: তাহলে

0: টিকাকরণের মাধ্যমে কিন্তু এই যে অসুখটার কথা বললেন সেটা কিন্তু নিয়ন্ত্রণ করা যেতে পারে। এছাড়া আর কোন কোন রোগ বালাই দেখা যায় এই ছাগলের ক্ষেত্রে? বিশেষ করে বর্ষাকালটাতে তো রোগের প্রাদুর্ভাবটা একটু বেশিই থাকে।
1: একদমই। তাছাড়া ছাগলের সাধারণত দেখা যায় শীতের আগে গোট পক্স হয়, যেটাও হতেই পারে অনেক, সেটা এরিয়া ওয়াইজ আসলে তার ভ্যাকসিন করা হয়, আগে থেকেই করা হয় না। এবার তাছাড়াও হলো ব্রুসেলোসিস আছে বা অ্যানথ্রাক্স আছে, এই পিপিআর যেমন বললাম, তাছাড়া হলো FMD বা খুরাই রোগ আছে যেগুলো হয়। খুরাইয়ের ক্ষেত্রে এটাও একটা ভ্যাকসিনেশন করতে হয়, বছরে এটা দুবার করা উচিত এবং গোট পক্সের ভ্যাকসিন করা যেতে পারে। তাছাড়া বর্ষার সময় মূলত রোগের প্রাদুর্ভাব বাড়ে তার একটাই কারণ, যেই সময় হলো মশা মাছি বা আমরা জানি যে বর্ষায় যে মানে বায়ুতে যে ময়েশ্চার, তার জন্য হলো এই জীবাণুগুলো খুব তাড়াতাড়ি স্প্রেড করে, সেই জন্যই তার রোগটা বাড়ে। তো সেই জন্য আমরা কৃষক ভাই বোনদের একটাই অ্যাডভাইস করব যে পুরো বর্ষার আগে যেন এই টিকাগুলো যেন আপনারা অবশ্যই করিয়ে নেবেন, কারণ বর্ষার সময় দেখা যাচ্ছে এই রোগটা বাড়ছে।
0: ছাগলের কোনো রোগ বা অসুখ থেকে সেটা কি মানুষের মধ্যে ছড়াতে পারে, এমন কোনো রোগ কি
1: সাধারণত হয় না? তবে অ্যানথ্রাক্স যে রোগটা বললাম সেটা ছড়াতে পারে, কারণ আমরা জানি অ্যানথ্রাক্স মানুষেও হয়, তো অ্যানথ্রাক্স ছড়াতে পারে। তবে অ্যানথ্রাক্স খুব কমন রোগ নয় ছাগলের ক্ষেত্রে, যেমন পিপিআরটা খুব কমন, মানে খুব সহজেই সবসময়ই দেখা যাচ্ছে এবং একবার ধরলে আপনার খামারি ভাই বোনরা তাদের সব ছাগলই মারা যাচ্ছে, তো সেটা যেমন কমন, অ্যানথ্রাক্সটা সেভাবে কমন অত নয়,
0: এটা সচরাচর অতটা দেখা যায় না।
1: হ্যাঁ, দেখা যায় না বললেই ভালো।
0: ছাগল থেকে আমরা কি কি দ্রব্য পেতে পারি যেগুলো দিয়ে আমাদের কৃষক ভাইরা ব্যবসায়িক ভিত্তিতে কাজ করতে পারেন?
1: মূলত আমরা ছাগল চাষ, তো পশ্চিমবাংলায় যদি ছাগল চাষের কথা বলুন, আমরা মূলত মাংসের জন্য করি, কারণ আমাদের এখানে যদি পুরো ভারতের নিরিখে যদি আমরা দেখি তো ছাগলের মাংসের মানে কনজাম্পশনটা সব থেকে বেশি। তো সেই হিসাবে আমরা বলতে গেলে আমরা বাংলায় যে ছাগল চাষ করে সেটা মূলত মাংসের জন্য হয়। আমাদের যে এই জাতটার কথা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, সেটা খুব দুধের জন্য এই জাতটা ভালো খুব বেশি নয়, আরও কিছু ভালো ভালো জাত আছে যারা হরিয়ানা বলুন বা রাজস্থানে বলুন বা উত্তরপ্রদেশে বলুন, এই সব দিকে কিছু জাত আছে যারা দুধের জন্যও ভালো। এবার আমি যদি বলি কেউ যদি দুধের জন্য চাষ করতে চান ছাগল, তাহলে কিন্তু আমাদের এই বাংলার এই কালো ছাগল তার জন্য উপযুক্ত নয়। এবার দুধের একটা কথা বলতে পারি, আমরা জানি যে অনেক শিশু হতে পারে যে তার মা নেই একদম ছোটোবেলা থেকে, তাহলে সেই সব বাচ্চাদের জন্য এটা বলা হয় যে গোট মিল্ক ইজ নেক্সট টু মাদার্স মিল্ক, তার মানে
0: মাতৃদুধের পরিপূরক।
1: একদম, এটাই বলতে পারি, মায়ের দুধের যদি পরিবর্তে যদি কোনো দুধ ব্যবহার করা হয় সেটা ছাগলের। তার কিছু সাইন্টিফিক কিছু কারণ আছে, কারণ এটা খুব সহজে হজম হয় এটাকে বলা হচ্ছে। এবং আর একটা জিনিস জানি যে দুধে যদি কারো অ্যালার্জিক প্রবলেম থাকে, তাহলে দেখা গেছে তাদেরকে ছাগলের দুধ দিলে সেই অ্যালার্জিক প্রবলেমটা তার থাকছে না। যদিও একটা বলে রাখা ভালো যে ছাগলের দুধে একটু একটা সামান্য একটা গন্ধ আছে হয়তো, তার জন্য অনেকে এটা খেতে চান না, তবে খাদ্য গুণাগুণ দেখলে গরুর দুধ থেকে অনেক গুণে ছাগলের দুধ খুব সহজে হজম হয়।
0: তাহলে আমরা গ্রাম বাংলায় তো দেখে থাকি যে আমাদের কৃষক ভাইদের সকলের বাড়িতেই কিছু না কিছু কম বেশি পরিমাণে ছাগল থাকে, তো যারা এই ছাগল পালনটাকে ছাগল চাষ হিসাবে একটা বৃহৎ আকারে নিতে চান, তাদের জন্য আপনার কি বার্তা রয়েছে?
1: বৃহৎ আকারে তো নেওয়া যেতেই পারে, কারণ এর যদি স্কোপটা বা অপরচুনিটির কথা যদি আমি বলি, একমাত্র ছাগলেরই মাংস, যদিও এখন লোকে অনেক স্বাস্থ্য সচেতন হয়েছে বলে অনেকে ছাগলের মাংস হয়তো একটু খেতে কম চাইছেন, তা না হলে ছাগলের মাংসে কোনো সোশ্যাল কোনো সমস্যা নেই। মানে সোশ্যাল সমস্যা বলতে আজকে শুয়োরের মাংস আছে, যেমন অন্য মাংসগুলো আছে, কিন্তু ছাগলের মাংস সব শ্রেণীবর্গ সবাই খান। এককালে ছিল মুরগির মাংস অনেকে খেতেন না, এখন যদিও অনেকে খাচ্ছেন, তো ছাগলেরই মাংস একটা যেখানে তার কোনো বাধা নিষেধ নেই। সেই দিক থেকে দেখলে ছাগলের মাংসের দর সবসময় ছিল, কোনো দিন কমেনি, সবসময় বেড়েছে, সেইটা একটা যেমন কারণ। কিন্তু আমি আবার সেই পুরনো কথায় তাহলে আবার বলতে হবে, যেহেতু চারণ ভূমিটা আমাদের

0: বাংলায় কমে যাচ্ছে, যেহেতু ফসল অনেক বেড়ে যাচ্ছে, তো সেই জায়গাটায় বড় আকারে করতে গেলে দেখা গেছে যে সবুজ ঘাসের যোগান করাটা কৃষক ভাই বোনেদের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু তারা যদি সেই ছাগল, তাদের কাছে এমন কোনো ধরনের জমি আছে যেখানে খুব ভালো ভালো চাষ হয় না, সেই সব জায়গায় তারা ঘাস চাষ করে, বিভিন্ন যাদের ঘাস চাষ করে তাদেরকে ছাগলকে খাইয়ে ছাগল চাষ করা সম্ভব। তাছাড়াও আছে কাঁঠাল পাতা, সুয়াফুল আছে, বা অন্য যারা কাঁঠাল মানে পাতা যেগুলো ছাগলকে খাওয়ানো যায়, সেটা একটা সুবিধা আছে। আর একটা কথা খুবই যেটা কমনলি আমরা বলি যে ছাগলে কী না খায় আর পাগলে কী না বলে, তো সেই জায়গাটাই বলতে গেলে এটা একটা সুবিধে যে ছাগল সব কিছু খায় এবং খুব সহজেই ছাগলকে এইসব খাইয়ে বড় করা সম্ভব।
1: তার জন্য কিন্তু কোনো বিশেষ কিছুর প্রয়োজন নেই, যেটা আমাদের হাতের সামনে রয়েছে এবং সহজ প্রাপ্য যেটা, এবং এতে কিন্তু খরচও সেরকম নেই।
0: একদম,
1: হ্যাঁ, তো সেইগুলো দিয়ে কিন্তু আমাদের কৃষক ভাইরা ছাগল পালন করতে পারেন।
0: একদম।
1: আচ্ছা, বৃহৎ আকারে ছাগল চাষ করার জন্য কৃষক ভাইদের কী কী সতর্কতা নিতে হবে?
0: সতর্কতা বলতে আমরা যে কোনো জানি যে ছাগল চাষের জন্য মূলত যেটা দরকার সেটা হলো প্রজনন, বা আমরা যদি যদি প্রজননটা যদি আমি প্রথম আকারে যদি শুরু করি তাহলে আমাকে বাইরে থেকে ছাগলটা কিনতে হবে। তো আমার সেখানে দেখা উচিত যে ছাগলটা আমি যেখান থেকে কিনছি সেই খামারি ভাইকে বা সেই ছাগল যেখানে কেনা হচ্ছে তাদেরকে আমরা চিনি কি না। যদি হাট থেকে যদি আমরা না দেখে শুনে ছাগলটাকে জাস্ট কিনে নিয়ে যদি চলে আসি তাহলে দেখা যাচ্ছে যে সেই সব ছাগলগুলোতে রোগের থাকার সম্ভাবনা থাকে। কারণ আমরা জানি যেটা যে হাটে যারা ছাগল বিক্রি করেন হাটে বা বাজারে দুটো কারণের জন্য বিক্রি করেন, এক হলো তাদের পয়সার যখন খুব দরকার, আর এক হলো ছাগলটা রোগগ্রস্ত হয়ে গেছে। যদি দেখেন যে অন্য ছাগলগুলো তার মারা যাচ্ছে, সে এসে যেই সুস্থ ছাগলগুলোকে এসে বেঁচে দিলেন, তাহলে সেই সব ছাগল যদি আমরা ভুল করেও যদি কিনে ফেলি তাহলে দেখা যাবে যে সেই ছাগলগুলো কিনে আমার ফার্মে যে আগে থেকে যেই সব সুস্থ ছাগলগুলো ছিল সেই রোগাগ্রস্ত ছাগল নিয়ে এসে যদি আমি তাদের সঙ্গে রাখি তো দেখা যাবে সেই সুস্থ ছাগলগুলো অসুস্থ হয়ে গেছে। তো সেই সময় আমরা সবসময় দেখব যে ছাগল কিনবো যখন আমরা নতুন মানে কোনো খামার শুরু করার আগে, তো নিশ্চয়ই আমাদের এটা দেখে নেওয়া উচিত যে আমরা কোন জায়গা থেকে কিনছি, এবং সবসময় মনে রাখতে হবে যে ছাগলটা যেন আমরা একটা অথেন্টিক সোর্স যেখানে আমরা জানি যে ছাগলগুলো সুস্থ আছে বা তাকে কী টিকা দেওয়া হয়েছে বা তাকে কৃমিনাশক ওষুধ দেওয়া হয়েছে কি না, এটা দেখে নিতে পারলে আমার যে শুরুতেই যে একটা ছাগল মানে রোগগ্রস্ত ছাগল কেনার জন্য যেই সমস্যাটা হওয়ার কথা সেটাকে আমি এড়াতে পারবো। এটা হলো কেনা, বা আমরা ব্রিডিং করার ক্ষেত্রে যদি বলি, প্রজননের ক্ষেত্রে যেই কথাটা বলছিলাম সেটা যদি বলি তাহলে প্রজননের জন্য আবার বলছি যে ভালো পাঠা রাখাটা তো খুব দরকার, এটা একটা দিক। আর একটা দিক হলো ওই ঘরের ব্যবস্থাপনা, এক কথা আমরা বলি বাসস্থান, তারপরে হলো রোগ ব্যাধিটাকে দেখা, এবং তার হলো ঠিকমতোভাবে আমরা পুষ্টিগত খাওয়া দিতে পারছি কি না। যদি দেখি যে শুধু চারণভূমিতে ছেড়ে দিয়ে তারা কতটা খেলো, আমরা যেহেতু প্রথমেই একবার বললাম যে সে কতটা খেয়েছে আমরা বুঝতে পারছি না, সেটা যদি না, তার যদি পেট যদি ঠিকমতো না ভরে, তাহলে সেই জিনিসটা আমাদের সবসময় লক্ষ্য রাখা দরকার।
1: আচ্ছা, এই যে আপনি বললেন যে ছাগল কেনার সময় দেখতে যে রোগগ্রস্ত কিনা, সেটা কি কোনোভাবে পরীক্ষা করে নেওয়ার ব্যাপার রয়েছে?
0: একদম একদম।
1: আচ্ছা, সেটা কি,
0: এটা পরীক্ষা বলতে আমাদের যদি খুব সহজে যদি বলি, কোভিড আমাদের দুটো জিনিস শিখিয়ে দিয়ে গেছে, একটা হলো কোয়ারেন্টাইন, একটা হলো আইসোলেশন। বাইরে থেকে যখন শ্রমিকরা আমাদের যখন রাজ্যে ঢুকছিল বা আমাদের গ্রামে যখন ঢুকছিল, বিভিন্ন স্কুলে তাদেরকে রাখার ব্যবস্থা হচ্ছিল, সেটাকে আমরা বলছি হলো কোয়ারেন্টাইন। মানে তাদেরকে 15 দিন ওখানে রাখা হবে, যদি তাদের মধ্যে যদি রোগটা যদি দেখা যায় তাহলে তার আলাদা করে ট্রিটমেন্ট হবে, কিন্তু সে যদি সুস্থ থাকে তাহলে তাকে গ্রামে প্রবেশ করা হবে। একই জিনিস হলো আপনি যখন হাট থেকে ছাগল কিনে নিয়ে আসবেন নিজের ফার্মে, আপনাকে দেখতে হবে যে ছাগলটাকে আনার সঙ্গে সঙ্গে আপনি আপনার মানে যেই সব ছাগলগুলো আপনার বাড়িতেই আছে তার সঙ্গে মিশিয়ে ফেললে হবে না, তাকে কোয়ারেন্টাইন করতে হবে 15 দিন। তখন যদি তার যদি কোনো রোগটা যদি থাকে তাহলে সেটা দেখা যাবে এবং তার ট্রিটমেন্ট আলাদা করে করুন, এবং যদি সুস্থ থাকে তাহলে তার আপনার যে ছাগলের দল আছে তার সঙ্গে মিশিয়ে দিন। আর আইসোলেশনটা কি বললাম, যেই ছাগলগুলো ঘরেই আছে কিন্তু তাদের কি হয়েছে রোগটা দেখা দিয়েছে, তাহলে কি করতে হবে, তাকে আলাদা

0: করতে হবে। আমরা কোভিডের সময় শিখেছি আমাদের বাড়িতেই কেউ যদি কোভিডে আক্রান্ত হয়েছে তাকে আলাদা ঘরে আলাদা রেখে আলাদা খাওয়ার দাওয়ার সব কিছু আলাদা করে যতদিন না সে সুস্থ হচ্ছে আমরা একসঙ্গে থাকি না। এই একই জিনিস আমরা ছাগল পালনের ক্ষেত্রেও করব, তাহলেই আমাদের এই রোগটাকে আটকানো সম্ভব।
1: এই যে ছাগলের ছোট শিশুগুলোকে আমাদের কৃষক ভাইরা কিনে আনবেন এবং সেই ছাগলকে পরিচর্যা করে তাকে বড় করবে, হ্যাঁ, তার রোগ বালাই এগুলো দেখবে এবং তারপর তার প্রজননের মাধ্যমে সেখান থেকে ছাগলের সংখ্যা বাড়বে, তারপর হয়তো সেই ছাগলকে তারা বাজারজাত করবে, হ্যাঁ, এই যে একটা খরচ একটা লম্বা ডিউরেশন ধরে, হ্যাঁ, সেই খরচ এবং আয় কীরকমভাবে হতে পারে যাতে আমাদের কৃষক ভাইরা এই ছাগল চাষে আগ্রহী হতে পারেন?
0: যারা ছোট খামারি বা যারা আমরা বাড়িতে ছাগল, আমাদের সব কাজের মধ্যেই আমরা ছাগল পালন করি, আমাদের বাড়িতে 5টা 7টা 10টা ছাগল আছে, সেই হিসাবে যদি বলি আমরা এক কথায় বলতে পারি আমাদের পুরোটাই লাভ। কারণ তার জন্য আমরা আলাদা করে শ্রম বা আলাদা করে সব কাজ ছেড়ে দিয়ে কাজ করছি না, তার জন্য আমাদের বাড়ির যে উচ্ছিষ্ট বা আমরা একটু বাড়িতে কি চালের গুঁড়ো বা যেটা বললাম সেইটা দিয়ে আমরা খাইয়ে নিচ্ছি বা গাছের একটু কাঁঠাল পাতা একটু কলা পাতা সেই সব খাইয়ে যখন বড় করছি, তাহলে আমরা বলতে পারি পুরোটাই লাভ। কিন্তু পুরোটা তো সেইভাবে আপনি যদি হিসেব কষেন তাহলে তো হবে না। তো আমরা তাও যদি বলতে পারি একটা 1 বছরের বা 2 বছরের একটা যদি ছাগল হয় তাহলে সেখানে আমরা এটা বলতে পারি যে 7 থেকে 8 হাজার বা 10 হাজার টাকা পর্যন্ত ইনকাম হতে পারে। ওইগুলো যদি বাদ দিই, যেহেতু আমরা বললাম যে বাড়িতেই আমাদের নিজেদের শ্রমের মধ্যেই, কিন্তু আমরা ফার্ম হিসেবে যদি করি সেখানে একজন লেবার থাকবে, তার জন্য আলাদা করে ঘর আলাদা করে খাওয়ার ব্যবস্থা, সেইখানটায় ডিপেন্ড করবে অনেকগুলো কারণের উপরে। সেটা হলো যদি আমার ছাগল একটাও যদি না মরে, তার যদি আমরা কৃমিনাশক ওষুধগুলো যদি আমরা ঠিকঠাকভাবে দিতে পারি তাহলে তাদের গ্রোথটা যেহেতু ভালো থাকবে। এবং তারপরেও দেখা গেছে পার ছাগলে 6 থেকে 7 হাজার টাকা করে আমরা কিন্তু আয় করতে পারি। এটা এখন ডিপেন্ড করবে যে সবুজ ঘাসের ব্যবস্থাপনাটা আমরা কীভাবে করতে পারলাম। এখন তো অনেক জেলায় আমরা এখন এটাও দেখতে পাচ্ছি আমরা ছাগলের খাওয়ানোর জন্য কাঁঠাল পাতা বা অন্যান্য পাতা কিন্তু বিক্রি হচ্ছে। তো সেইখানে আমরা বলতে পারি যে কৃষক ভাই বোনেদের ক্ষেত্রে এটাও একটা বড় সুযোগ যে তারা যদি পাতারও চাষ করতে পারে এই ছাগলকে খাওয়ানোর জন্য, তাতেও তারা অনেক আয় করতে পারবে।
1: ঠিক, তাহলে দেখা যাচ্ছে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি ছাগল চাষ করা যেতে পারে আমাদের কৃষক ভাইরা কিন্তু এই ছাগল চাষ থেকে একটা ভালো মানের আয় করতে পারেন এবং সেটা কিন্তু তাদের বাড়ির মধ্যে থাকা দ্রব্যাদি দিয়েও হতে পারে বা এর জন্য বেশি কিছু তাদের খরচ করতে হবে না। আর এবং এটা একটা চাষের ক্ষেত্রে কিন্তু একটা নতুন দিক নিয়ে এসেছে আমাদের কৃষক ভাইদের জন্য। তো আসরে আসার জন্য ডক্টর রায় আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল চাষ। আলোচনায় অংশ নিয়েছিলেন মালদার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী এবং প্রধান ডক্টর রাকেশ রায়। গ্রামীগঞ্জের আসর আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।
2: কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে, সিকিম সহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। এর সাথে শেষ হল আজকের গ্রামে গঞ্জের অনুষ্ঠান। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আইভি দে। আকাশবাণী শিলিগুড়ি, শুনবেন সবুজ সোনার দেশে।
3: সবুজ সোনার দেশে অনুষ্ঠানে সমস্ত শ্রোতা বন্ধুদের আবারও স্বাগত জানাই। উত্তরের শ্বেতশুভ্র হিমালয়, সবুজ বনানী থেকে শুরু করে বিভিন্ন দীর্ঘবাহী নদ নদীর

0: অনবরত জলকেলি, প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই সবুজ দেশের প্রতি পরতে পরতে রয়েছে ফুলে ফলে রসে গন্ধে অভিনবত্বে শুধুই পরিপূর্ণতা। সবুজ সোনার দেশে অনুষ্ঠানটিতে আজ আমরা রয়েছি ফাঁসিদেওয়া ব্লকের জয়সওয়াল টি প্ল্যান্টেশনে। অবারিত মাঠ, সবুজ বনানী, সুউচ্চ গাছের সারি, আর তার মাঝেই মন জোড়ানো স্নিগ্ধ শ্যামল চা বাগান। আজ আমরা রয়েছি ফাঁসিদেওয়া ব্লকের জয়সওয়াল টি প্ল্যান্টেশনে, যেটি অবস্থিত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের ছিলিমখাওয়ায়। এই ছিলিমখাওয়ার পাশ দিয়েই বয়ে চলেছে চ্যাঙ্গা নদী। এই চ্যাঙ্গা নদীর কোল ঘেঁষেই রয়েছে আমাদের আজকের নির্ধারিত চা বাগানটি, জয়সওয়াল টি প্ল্যান্টেশন। এক মনোরম পরিবেশে চারিদিকে সুউচ্চ বিভিন্ন গাছের মাঝে, যেমন তেজপাতা গাছ, নারকেল গাছ, আরও অনেক কিছু, এই সব কিছুর মাঝে সবুজে ঘেরা জয়সওয়াল টি প্ল্যান্টেশন, যে চা বাগানে প্রবেশ করা মাত্রই আমাদের মনের মধ্যে সবুজ আরও বিভিন্ন রকমভাবে আমাদেরকে ছুঁয়ে গেল, সজীব হয়ে উঠলাম আমরা। এ যেন এক রঙিন ক্যানভাস, যে ক্যানভাসে চলছে অনবরত সবুজের খেলা। এবারে আমরা কথা বলবো এই জয়সওয়াল টি প্ল্যান্টেশনের মালিক ভরত জয়সওয়ালের সাথে, এবং তাঁর কাছ থেকে শুনে নেব বাগান সম্পর্কিত বিভিন্ন ইতিহাস এবং নানা অজানা খুঁটিনাটি।
1: নমস্কার।
2: নমস্কার
1: ভরতবাবু, আপনার এই চা বাগানটি কত সালে স্থাপিত?
2: এটা আমরা আরম্ভ করেছিলাম 1996-এ, শুরুয়াত করছিলাম, কিছু অল্প জমি নিয়ে করেছিলাম।
1: আচ্ছা।
2: হ্যাঁ, এখন প্রায় আপনার 20-22 বিঘা রয়েছে বর্তমানে।
1: আচ্ছা, তো এই যে আপনি প্রায় 30 বছর হলো চা বাগানটি করেছেন, সেই সময় এইখানকার মাটির অবস্থা কেমন ছিল?
2: এটা একেবারে মরুভূমি যেরকম থাকে না, সেইভাবে জমিটা পড়েছিল, কিছু আবাদ হতো না এখানে, কোনো কিছু হতো না এই বাগান। সেই জমিটাকে আমরা চায়ের উপযুক্ত করার জন্য আমরা একটু চেষ্টা করলাম, আর পরীক্ষা নিরীক্ষা করে কিছুটা প্ল্যান্টেশন করার পরে একটু ভালো রেজাল্ট আসছে, তারপরে আমরা সেটা পুরো দমে শুরু করেছি।
1: আচ্ছা, তো এবারে এই যে দুটো স্তরে দেখছি চা বাগান, একটা ওই দিকে আর একটা পিছন দিকে, এবং কিছুটা দেখলাম ওই চিলি নদীর পাশেও কিছু চাষাবাদ হচ্ছে, সেটা মিলিয়ে এই অঞ্চলের মানুষেরা তারা এই চা বাগানের উপরে কতটা নির্ভরশীল?
2: বর্তমানে এখন টোটালটাই এখন চা বাগানের উপরে নির্ভরশীল আছে। চ্যাঙ্গা নদী আমাদের পাশে বইছে, এটা একটা নামি নদী, এর মধ্যে পাথর বালি প্রচুর থাকতো, কিন্তু এখন পাথর বালির জায়গায় শুধু মাটি পাওয়া যায়।
1: আচ্ছা,
2: সেইখানে যেই লোকগুলা নদীতে কাজ করতো তারা সব বেকার হয়ে গেছে, বেকার হওয়া যাতে এখন এই আমরা চা গাছ লাগাচ্ছি, সেই চা গাছের উপরে ওরা নির্ভর করছে আমাদের পরিবারটার।
1: আচ্ছা, কিছু যে আমরা দেখলাম নদীর চরে চা বাগান এবং আনারসের কিছু কিছু চাষ দেখলাম, সেগুলো কি আপনাদের তরফ থেকে হচ্ছে?
2: না, এটা আমাদের যে পাশে যে গ্রামটা আছে, গ্রামের লোকগুলা সে নদীর চরটা পলি মাটি পড়াতে ওরা ওই আনারসটা কিছু কিছু লোকগুলা স্টার্ট করেছে আনারস লাগানোর জন্য।
1: এবারে আসি যে কি কি পদ্ধতিতে আপনারা চা চাষটা করে থাকেন, অর্থাৎ মাটি পরীক্ষা বলুন এবং তার সঙ্গে সঙ্গে সারের কথা যদি একটু বলেন।
2: এটা প্রথমে আমরা আরম্ভটা করেছিলাম, তখন আমরা চা এখানে জন্য উপযুক্ত আছে কিনা, তো আমরা প্রথমে তো বালি মাটিটা দেখলাম, এই বালি মাটির মধ্যে সহজে এগুলা লাগানো সম্ভব নয়, যেটা একটা জলের ব্যাপারটা থাকে, এরিগেশনের ব্যাপারটা থাকে, আমরা পাশে নদী পেয়েছিলাম বলে জলের জন্য একটা চিন্তা ছিল না, সেই জন্য আমরা দেখলাম না এটা মোটামুটি আমাদের এখানে এটা করা যাবে, তারপরে আমরা এই নদীর জল দিয়ে ইরিগেশন করে এটা গাছ বাঁচানো হলো, তারপরে আমরা ন্যাচারালি যেটা গোবর সার হয় এই সার টার দিয়ে এই জমিটাকে উপযুক্ত করলাম আর কি।
1: আচ্ছা,
2: উপযুক্ত করার পরে এখন চা গাছটা মোটামুটি স্টেবল হয়ে গেছে, বর্ষাকালে আমাদের ভালো ফসল হয়, কিন্তু ডটের সময় আমাদের এখানে একটু জলের সমস্যাটা, জলটা বেশি দিতে হয় গাছ বাঁচানোর জন্য।
1: আচ্ছা, তো এবারে প্ল্যাকিংটা কত নম্বর প্ল্যাকিং চলছে?
2: এটা 4-5 রাউন্ড এখন চলছে।
1: বছরে আপনার চা বাগানে কত বার আপনি প্ল্যাকিং করছেন?
2: 18-20 রাউন্ড করি আমরা।
1: আমরা শুনেছি যে এই শুরু 2-3টে বাদ দিয়ে বাকিগুলো চা পাতার কোয়ালিটি নাকি খুব ভালো হয়।
2: অ্যাকচুয়ালি প্রথম রাউন্ডটা না হলে সেকেন্ড ফ্লাস্ট, আমরা যেটা বলি সেকেন্ড ফ্লাস্টটাকে খুব ভালো পাতা হয়, সেই ফ্লাস্টটা পাতাটা গুণমানও ভালো হয়, কিন্তু কয় বছর ধরে আমাদের বাগানের যে পোকামাকড়ের আক্রমণের জন্য আমরা আর কিছু ক্লাইমেটের যে ক্লাইমেটের সমস্যাটা দাঁড়ায় গেছে আমাদের, সেই জন্য পোকা মাকড়ের জন্য এবার পুরো আমরা গাছ সামলাতে পারছি না, আর গাছটা এখন বাঁচানো মুশকিল হয়ে গেছে পোকামাকড়ের জন্য। এটা কোনো ওষুধ বিকল্প বের হচ্ছে না, আমরা যেই ওষুধ মারছি কোনো কাজ।

0: হচ্ছে না, একটার পর একটা করে যাচ্ছি। এর মধ্যে কস্টিং ও আমাদের অনেক পড়ে যাচ্ছে।
1: আচ্ছা,
0: আর কস্টিং এর হিসাবে আমরা পাতার দামও পাচ্ছি না।
1: আচ্ছা, তো এখন বর্তমানে কি আপনি এই চা পাতাগুলো তুলছেন কি মেশিনের সাহায্যে না হাতে?
0: এখন বর্তমানে আমরা তো কিছু লেবার আমরা হ্যান্ড প্লাগিং করি, লেবার যদি শর্টের ব্যাপারটা আসে তখন আমরা মেশিন প্লাগিংটা করি।
1: তো কতজন শ্রমিক আপনার এখানে কাজ করছে?
0: এইখানে আমরা বর্তমানে এখন 12 জনের মতন কাজ করে।
1: এবং এই 12 জন শ্রমিক তারা কি পার্মানেন্টলি কাজ করছে?
0: এটা সিজনালি কাজ করে, পার্মানেন্টলি তো না। এখানে কোয়ার্টারে 3-4 জন যেটা আমরা স্থায়ীভাবে থাকে, বাদবাকি আমরা বস্তির থেকে যখন যেরকম দরকার পড়ে সেরকম নিই, আর বাদবাকি মেশিন দিয়ে প্লাগিং করি।
1: আচ্ছা, তো এবারে একটু আসি যে এই যে আপনি বস্তির থেকে যে সমস্ত মহিলারা আসছেন, তারা ক্যাজুয়াল কাজ করছেন, তাদেরকে আপনারা কি হিসেবে টাকা দেন?
0: বর্তমানে যে অবস্থা হয়েছে, আমরা হয়তো ঠিকা দিলাম, ওটা কেজি সিস্টেমও দেই। যখন পাতা বেশি থাকে, যখন রাউন্ডটা কভার করতে পারি না, তখন কেজি সিস্টেমে আমরা করে দিই।
1: আচ্ছা,
0: তখন ওরা কেজি সিস্টেমে করে পাতা, আর না হলে কেজুয়ালি যেটা হাজিরা থাকে আমাদের 210 টাকা যেরকম আমাদের দিই, ছোট বাগানে যেটা আছে সেই হিসাবে আমরা কাজ করে।
1: আর যারা হচ্ছে আপনার এখানে পার্মানেন্টলি থাকেন, তাদের জন্য কি সুযোগ সুবিধা দিচ্ছেন?
0: এখানে জল টল থাকার সুবিধা, লাইন আছে, লাইনের ব্যবস্থা থাকে, সবকিছু ব্যবস্থা থাকে ওদের জন্য।
1: আচ্ছা,
0: মেডিকেল ব্যবস্থা আমরা করে থাকি।
1: আচ্ছা, প্রাথমিকভাবে যদি কোনো রকম শারীরিক প্রবলেম হয় বা চা পাতা তুলতে তুলতে হাত পা কেটে গেল বা কিছু রকম অন্য কিছু অসুবিধা হলো, তখন আপনাদের প্রাথমিক চিকিৎসা লেবারদের জন্য কি ব্যবস্থা আছে?
0: এটা আমরা যখনই কোনো অসুবিধা পড়লো, আমরা যদি জ্বর টর হয় সে সময় ওষুধের ব্যবস্থাটা আমরা করে থাকি সব সময়। যদি বেশি অবস্থা খারাপ থাকলে আমরা পাশে আমরা হসপিটাল আছে, হসপিটালে যাই, ট্রিটমেন্ট করাই। আমার শ্রমিক কাজ করছে, যে ওকে যদি আমি ঠিক মতো না রাখি তাহলে আমার বাগানে কাজ কি করতে করবে?
1: একদম ঠিক, একদম ঠিক। এই বর্ষার সময় তাদেরকে বর্ষার হাত থেকে বাঁচবার জন্য কি কি আপনারা দিয়ে থাকেন?
0: এই যে ওরা নিজস্ব যারা ক্যাজুয়াল আছে, ওরা নিজেরই ও প্লাস্টিক ছাতা নিয়ে আসে। ওরা তো এক বাগানে কাজ করে না, আজকে আমার বাগানে করলো, কালকে অন্য বাগানে গেলো, এইভাবে কাজ ক্যাজুয়াল করে। তো
1: তাদের জন্য কি কোনো বীমা মানে মেডিকেল কিছু করা আছে, বীমা কিছু?
0: ছোট বাগানে এখনো পর্যন্ত কোনো মেডিকেল বীমা করা হয়নি, যেহেতু ছোট বোন ক্যাজুয়াল ওরা।
1: আচ্ছা, পার্মানেন্টের জন্য?
0: পার্মানেন্টের জন্য এখন বীমার 1-2 জন আছে, তারাও থাকে 2-3 বছর পরে আবার চলে যায়, পার্মানেন্ট থাকতে পারে না, সেজন্য আমরা করতে পারি না।
1: আচ্ছা, এবারে আসি যে সরকারি সুযোগ সুবিধা মানে টিবোর্ড যেটা আছে ভারত সরকারের, সেখান থেকে আপনাদের এই ছোট ছোট চা চাষীদের জন্য কি কি সুযোগ সুবিধা আপনাদের দিচ্ছে?
0: বর্তমানে আমাদের ছোট চা চাষীদের জন্য একটা সোসাইটি তৈরি করেছে, সে সোসাইটির মাধ্যমে কিছু ওদের মেশিন পত্র, পাতা রাখার ঘর, কিছু কম্পিউটার, গাড়ি মানে পাতা নিয়ে যাওয়ার জন্য গাড়ি, এগুলা এটা সোসাইটিকে দিয়ে থাকে। তারপরে আপনার বাগান মালিক যে ছোট ছোট গ্রোয়াররা আছে, তাদের যে বাচ্চাগুলা পড়াশোনা করে, যা শ্রমিকদের পড়াশোনা, তাদের ওই যে এডুকেশনের মাধ্যমে ওদের টাকা প্রত্যেক বছর একটা টাকা দেয় টিবোর্ড থেকে, এগুলো করে থাকে টিবোর্ড থেকে।
1: আচ্ছা, তো এখন কেজি কিরকম যাচ্ছে, মানে এই সময় যেহেতু সিজন টাইম, চা পাতার কেজি কত করে আপনারা পাচ্ছেন?
0: এই বছরের কথা যদি বলেন, এই বছর আমরা প্রত্যেকটা বাগান মালিক পুরো লসে চলছে আর কি। এই যে পোকা মাকড়ের যে উপদ্রব হয়েছে, সেটাকে আমরা সরাতে পারছি না, বাগান একদম চা গাছ পোকা খেয়ে শেষ করে দিচ্ছে। একটা গাছকে বাঁচাতে গেলে পোকার গুলো এত ওষুধ কিনতে হচ্ছে, মানে কোনো পাতা পাচ্ছি না কিন্তু ওষুধটা মেরে যাচ্ছি আমরা।
1: আচ্ছা, তো এই যে আপনি 24 বিঘা জমিতে চা বাগান লাগিয়েছেন, তার মাঝে তো অন্য কোনো ভাবে গাছ লাগিয়ে তার থেকে একটা পয়সা রোজগারের একটা পথ থাকতে পারে?
0: আমরা সেই পথটা ভেবেছিলাম, এই তেজপাতা গাছগুলো লাগাইছিলাম, কিন্তু তেজপাতা গাছ লাগাতে দিয়ে আমাদের পোকামাকড় আরো বেড়ে যাচ্ছে।
1: আচ্ছা,
0: এরপরে আমরা এখন সুপারি গাছ লাগার এই চিন্তা ভাবনা করছি, কিছু কিছু আমরা সুপারি গাছ লাগিয়েছি, দেখি এটাতে কি আসে আমাদের
1: এক্সট্রা একটা ইনকাম,
0: ইনকামের ব্যবস্থা করার জন্য।
1: কত আপনি লাগিয়েছেন সুপারি?
0: এখন প্রায় 200 কাছাকাছি এখন লাগিয়েছি।
1: 200 কাছাকাছি আপনি লাগিয়েছেন। তো এই চা বাগান করতে গিয়ে আপনার এই পারিপার্শ্বিক গ্রামবাসীদের কাছ থেকে বা এলাকাবাসীদের কাছ থেকে আপনি কোনো সুবিধা বা অসুবিধা হচ্ছে কি?
0: না, আমাদের বাগান করেছি বলে আজকে গ্রামবাসীদের সুবিধা হয়েছে, এটা ইনকাম আর সোর্স ওরা বাড়িতে পাচ্ছে আর কি।
1: আচ্ছা,
0: ওরা বাড়ির পাশে কাজ পাচ্ছে, ওরা নিজের বাড়ির কাজকর্ম করে, ওরা এখানে আমাদের যেহেতু ছোট বাগান কোনো টাইম টেবিল নাই, ওনারা নিজের 9:30-8:30 সময় ঢুকবে, 1:30-1:30 সময় ছুটি করে 4-5 ঘন্টা কাজ করে চলে যায়।
1: আচ্ছা,
0: ওদের আবার বাড়িও কাজ করে, আবার আমাদের বাগানও কাজ করে, দুই কাজে ওদের হয়ে যাচ্ছে আর কি।
1: অ্যাসোসিয়েশন দিক থেকে বা চা বাগানের মালিক হিসেবে আপনার এই চা পাতা বিক্রি করার ক্ষেত্রে কোন রকম সমস্যা কি আপনাদের সম্মুখীন হতে হয়?
0: এখন বর্তমানে আমাদের বহুত সমস্যা হচ্ছে, এখন ফ্যাক্টরিতে আমরা মাল বিক্রি করতে গেলে, কেন আগে আমরা যখন প্রথমে যখন বাগান করি তখন পাতাগুলো যদি আমরা শেড গার্ডেনে দিতাম, তো শেড গার্ডেনে খুব ভালো সুন্দরভাবে আমরা দিতাম, ওরাও সুন্দরভাবে আমাদের পেমেন্ট করতো, কোনো পাতার মধ্যে কোনো অবজেকশন করতো না। কিন্তু যখন বর্তমানে যতই ভালো পাতা নিয়ে যাই ফ্যাক্টরিতে, সেখানে আগে প্রথমে ওরা শর্ত রেখে দেয় 5% কাটবো, শুকনো পাতি হলো 5% কাটবো, ওটা বলতে হবে না, ওটা কি ট্যাক্স কাটে না কি টাকেরও বলা যায়। কাটার পরে আবার ওজন যেটা, ফ্যাক্টরিতে যেটা আপনার ওয়েট ব্রিজ লাগানো আছে, প্রত্যেকটা গাড়িতে ওরা সাইড থেকে 70 কিলো একটা পিক্স করে রাখছে, ওটাতে আমাদের প্রত্যেক গাড়িতেই কম হয়।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এগুলো আমরা অনেকবার প্রোটেস্ট করেছি, টি বোর্ডকেও প্রোটেস্ট করেছি, রাজ্য সরকারেরও আমরা যখন মিটিং হয় তখন আমরা এগুলো কথা তুলেছি। তারপরে আবার যখন বৃষ্টি হয়, বৃষ্টির সময় যেটা জলের পরিমাণ থাকে 10-15% আমরা দেখে এসেছি, বড় বাগানেও দেখে এসেছি, একটা সিস্টেম থাকে সেইখানে না করে ওখানে আগে ওরা দরদাম করে ফ্যাক্টরি পাতা নিয়ে গেলে, আমি 30% যদি তুমি কাটি তাহলে আমি খালি করবো, নাহলে পাতা নিয়ে যাও। এটা কাঁচা পাতা এখন একটা পাতা কোথায় ঘুরে ঘুরে নিয়ে যাবে, এটা পাতা তো রাখা যাবে না, রাখার জিনিস না। এইভাবে চলছে, এইভাবে কৃষকদেরকে শোষণ করা হচ্ছে ফ্যাক্টরির মালিকরা।
1: আচ্ছা, তো এটা তো একটা বড় সমস্যা, এবং সেক্ষেত্রে তো চা বাগান ভবিষ্যতে টিকিয়ে রাখাও একটা মুশকিল।
0: এটা আমরা অনেকবার টি বোর্ডকে আমরা আমাদের সমস্যা রেখেছি, সমস্যা রাখার পরও আজ পর্যন্ত এটা সমাধান হয়নি। বর্তমানে এখন আমরা যে কীভাবে চা বাগান টিকায় রাখবো সেটাই হলো এখন মুশকিল, কারণ এই চা বাগানে অস্তিত্ব থাকবে কি না, কিছু কিছু চা বাগান এর মধ্যে তুলে ওরা আনারস বাগান করেছে।
1: আমরা সবশেষে ভরতবাবুকে জিজ্ঞেস করব যে চা বাগান মালিক হিসেবে আপনার কি বলার আছে।
0: আমার বলা একটাই থাকবো কি, আমরা বর্তমানে আমাদের ছোট চা বাগানের 55% আমরা এই চাটা যে উৎপাদন করি তার আমরা করছি, ছোট চা বাগানরা করছে, স্মল গ্রোয়ার্সরা করছে। আমি সরকারকে বলবো আমাদের উপরে লক্ষ্য দেওয়া উচিত কি, এই চা গাছ যদি না বাঁচে থাকে তো স্মল গ্রোয়ার্সগুলো যাবে কোথায়। চা হলো ইন্টারন্যাশনাল একটা খাদ্য, এটা ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা যাই। বর্তমানে যে অবস্থা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে ভালো চা গুণমানের চাহিদা বেশি, কিন্তু আমরা আমাদের ফ্যাক্টরিরা যারা আছে বটলি ফ্যাক্টরি, তারা ভালো গুণমানের পাতা ওরা তৈরি করতে পারছে না, আর ওরা সেইভাবে গ্রোয়ারকে ওর ব্যবহার করতে পারছে না, সেই জন্য ওরা ডাইরেক্ট গ্রোয়ারের সঙ্গে যোগাযোগ করে না নিয়ে ওরা ব্রোকারের কাছ থেকে মাল নিচ্ছে। আমাদের যে কোয়ালিটিটা আছে কোয়ালিটিটা মেনটেন করতে পারছে না, এই কোয়ালিটি যদি মেনটেন না করে তাহলে চায়ের অস্তিত্ব আস্তে আস্তে আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের চা অস্তিত্বই শেষ হয়ে যাবে।
1: অনেক ধন্যবাদ জানাই শ্রী ভরত জয়সওয়ালকে, নমস্কার আর একবার জানাই।
0: নমস্কার।
2: আমরা এতক্ষণ কথা বললাম জয়সওয়াল টি প্ল্যান্টেশনের মালিক ভরত জয়সওয়ালের সঙ্গে, তার থেকে শুনলাম বিভিন্ন বাগান সম্পর্কিত খুঁটিনাটি। এবারে আমরা কথা বলবো যে মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে এই জয়সওয়াল টি প্ল্যান্টেশন তার সমস্ত রূপ গুণ নিয়ে বিকশিত অসীমে সেই শ্রমিক বন্ধুদের সঙ্গে। তাঁদের থেকে শুনবো তাদের চড়ুই বেতির গল্প, তাদের রোজ নামচার গল্প, এবং এই বাগানের সাথে কিভাবে আত্মিকভাবে যুক্ত হয়েছেন তারা বছরের পর বছর ধরে, সেই বিষয়ে বিভিন্ন রকমের গল্প আমরা এবারে শুনব জয়সওয়াল টি প্ল্যান্টেশনের শ্রমিকদের থেকে।
1: নমস্কার।
3: নমস্কার।
1: আপনার নাম?
3: আমার নাম জল্পনা সিংহ।
1: আপনার বাড়ি কোথায়?
3: আমাদের বাড়ি চিলুমখোয়ায়।
1: পাড়ার নাম কি?
3: চিলুমখোয়া।
1: আচ্ছা, তো এই চা বাগান থেকে কতটা দূর?
3: এই সামনে।
1: আপনি চা বাগানে কিভাবে যাওয়া আসা করেন?
3: এখানে যাওয়া আসা করে হাঁটে।
1: হেঁটে হেঁটে যাবেন? হেঁটে হেঁটে কতক্ষণ লাগে?
3: 5 মিনিটের রাস্তা।
1: 5 মিনিটের রাস্তা, মানে এই চা বাগানের পাশের গ্রামেই আপনারা
3: থাকেন? হ্যাঁ, থাকি। হ্যাঁ।
1: আচ্ছা, তো পরিবারে কে কে আছে?
3: আমার ছেলে আছে, স্বামী আছে, আমি আছি, আমার মা আছে।
1: আচ্ছা, তো আপনার স্বামী কি করেন?
3: গাড়ি চালায়।
1: গাড়ি চালায়। আর আপনি চা বাগানে কাজ করেন?
3: হ্যাঁ, কাজ করি।
1: আচ্ছা, এই যে চা বাগানে কাজ করেন, কটার সময় আসেন আর কটার সময় যান?
3: এখানে 8:30 দিয়ে আসি, 1টার সময় ছুটি হয়।
1: আচ্ছা,
3: 160 টাকা হাজিরি।
1: 160 টাকা?
3: 160 টাকা। হ্যাঁ।
1: আচ্ছা, আর কি কি পান আপনাদের
3: এখানে? দেয় ওই যে পাতাগুলো, উমাল দেয়, তারপরে ছাতা দেয়, জুতা দেয়, ত্রিপাল, এগুলো সব দেয়।
1: আচ্ছা, ছেলে মেয়েরা কি করছে?
3: ছেলে মেয়েরা স্কুলে যায়।
1: কি সরকারি স্কুল না বেসরকারি?
3: সরকারি স্কুল।
1: সরকারি স্কুলে যাচ্ছে। আচ্ছা, এই যে চা বাগানে আপনি কাজ করছেন, কতদিন ধরে কাজ করছেন?
3: অনেক দিন থেকে
1: এই বাগানে কাজ করছেন? আর
3: এখানে
1: কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, অসুখ বিসুখ হলে আপনারা মালিক কি করেন?
3: মালিক দেখে, পয়সা টসা দেয়।
1: আচ্ছা, দেখে?
3: হ্যাঁ।
1: আচ্ছা, হঠাৎ হাত কেটে গেল তখন কি করবেন?
3: তারপরে বাড়ি চলে যাই, মানে কাটা টাটা জালে, মানে কি ছুটি দেয়।
1: আচ্ছা,
3: বাড়ি চলে যাই।
1: আচ্ছা, আপনার কাজটা কি এখানে মূলত?
3: এখানে কাজ হয় যে পাতা তুলি।
1: কিভাবে তোলেন? হাত দিয়ে?
3: হাত দিয়ে, তারপরে ওই যে ছুরি দিয়ে কোন সময়।
1: কত কেজি তোলেন?
3: 30 কেজি দিয়ে, আর 4 টাকা কেজি মানে দেয়।
1: ও, 4 টাকা কেজি দেয়?
3: 4 টাকা কিলো।
1: আচ্ছা, বাহ, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
3: নমস্কার।
1: আমরা একদম চা বাগানের ভেতরে এসে পৌঁছেছি এবং লক্ষ্য করছি বেশ কিছু মহিলা তারা তুলছে চা পাতা। নমস্কার।
4: নমস্কার।
1: আপনার নাম?
4: সিলভিনা দর্জি।
1: সিলভিনা দর্জি। আচ্ছা, কি করেন?
4: পাতা তুলি।
1: কতদিন ধরে তুলছেন?
4: আমি অনেক দিন হাতে,
1: তাও কতদিন হলো?
3: মানে 15 বছর হয়ে যায়।
1: 15 বছর ধরে পাতা তুলছেন? আচ্ছা, কোথায় কোথায় তুলছেন? এই বাগানেই তুলছেন?
4: হ্যাঁ, এই বাগানে তুলি।
1: আচ্ছা, কখন আসেন কাজ করতে?
4: 8টার সময়।

0: 8টা থেকে নিয়ে 11টার সময় একটু আরাম, তারপরে একটা তো লোক ছুটি।
1: আচ্ছা, কয় কেজি তুলেন পাতা?
0: 30 কেজি।
1: 30 কেজি তুলতে পারেন?
0: হুম।
1: আর 30 কেজি বেশি হলে তখন কি হয়? বিশাল ব্যাপার।
0: ছোট থেকে পাতি তুলে তুলে এখন অভ্যাস হয়ে গেছে।
1: অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, চা বাগানে আর কি কাজ করতে হয় চা পাতা তোলা ছাড়া?
0: ঝুর্নি, হাওয়াই, অন্য জিনিস স্প্রাই, অন্য অন্য।
1: আচ্ছা, কত টাকা করে মজুরি পাচ্ছেন?
0: 150 টাকা করে হাজিরা।
1: আচ্ছা, পরিবারে কে কে আছে?
0: দাদু আছে, দাদি আছে, মা, বাবা, ভাই, বোন, কাকা, কাকি, মামা,
1: সবাই একসঙ্গে?
0: না, আমার দাদু দাদি এখানে থাকে, মা বাবা ভিমবারে থাকে।
1: আচ্ছা, বাড়ির সবাই কাজকর্মে যুক্ত?
0: হ্যাঁ, সবার কাজ আছে, কেউ পাতি তুলে, কেউ আনাস বাগানে যায়।
1: ও আচ্ছা আচ্ছা, আনারস বাগানও যায়।
0: হ্যাঁ।
1: আচ্ছা, কি কি পাচ্ছেন এই বর্ষার সময় বা ধরুন পুজোর সময় বোনাস পান?
0: আরো উপর থেকে মতলব কি এমনি অনেক কষ্ট, টিনা এদিকে ফির কি কি সাপ, হ্যাঁ এদিকে অনেক সাপ,
1: অনেক সাপ,
0: হ্যাঁ এদিকে মতলব গিনতি নাই।
1: খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে, ভালোভাবে থাকো, ভালোভাবে কাজ করো। নমস্কার।
0: নমস্কার।
2: আমরা এতক্ষণ কথা বললাম জয়সওয়াল টি প্ল্যান্টেশনের সেই শ্রমিক বন্ধুদের সঙ্গে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আজ সফলভাবে গড়ে উঠেছে জয়সওয়াল টি প্ল্যান্টেশন। বছরের পর বছর ধরে যারা কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে আত্মিক সংযোগ তৈরি করেছেন এই জয়সওয়াল টি প্ল্যান্টেশনের সঙ্গে, আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ এই মনোরম পরিবেশে ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের ছিলিম খাওয়া অঞ্চলে অবস্থিত জয়সওয়াল টি প্ল্যান্টেশনে থেকে আমরা সত্যি আপ্লুত। এবারে আমাদের বিদায় নেওয়ার পালা, আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। গ্রন্থনা সম্প্রীতা আচার্য, সম্পাদনা সঞ্জয় সাহা।

0: সবুজ সোনার দেশে অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হলো। উপস্থাপনায় সম্প্রীতা আচার্য। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন এখন বিজ্ঞাপন।
1: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা, ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, কোড অফ ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
0: এখন শুনবেন শ্যামা সংগীত, গিয়েছেন ধনঞ্জয় ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন শ্যামা সঙ্গীত ধনঞ্জয় ভট্টাচার্যর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই জওয়ান ভাইদের জন্যে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার

0: জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: ये आकाशवाणी का शिलीगुड़ी केंद्र है। प्रस्तुत है फौजी भाइयों के लिए हिंदी फिल्मी गीतों का कार्यक्रम। इस कार्यक्रम में आज पेश है कुछ चुने हुए फिल्मी गीत। तो लीजिए भाइयों, पहले सुनिए केसरी फिल्म का ये गाना, कलाकार बी प्राक।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, এখন সময় আপনাদের পছন্দের একটি অনুষ্ঠানের আনন্দধারা। আর আজ মনসা পুজো। বন্ধুরা, আপনারা সকলেই মেতে রয়েছেন, কারোর বাড়িতে পুজো হচ্ছে, কেউ বা অন্য বাড়ির পুজোতে প্রসাদ খেতে গেছেন, কেউ বা পুজো দিয়েছেন, বা দলবদ্ধভাবেও হয়তো কেউ কেউ পুজো করেছেন। সেই বিষয়টি মাথায় রেখেই আজ আনন্দধারা অনুষ্ঠানের বিষয় রাখা হলো মা মনসার গল্প। শ্রোতা বন্ধুরা, আমাদের টেলিফোন লাইন কিন্তু খোলা রয়েছে, 9434076705, এই নাম্বারে মা মনসার গল্প। এই গল্পটি নিয়ে আজ কথা হবে বন্ধুদের সঙ্গে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি, আপনারা তৈরি থাকুন এবং আপনারা টেলিফোন চেষ্টা করতে থাকুন মা মনসার গল্প। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800420223। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800420223। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে

0: নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
3: মা মনসার গল্প, বাংলার লোকসংস্কৃতি, মনসামঙ্গল কাব্য এবং পুরাণ কথার এক অসাধারণ মিশ্রণ। এই কাহিনীর কেন্দ্রে রয়েছেন দেবী মনসা, চাঁদ সদাগর, তার পুত্র লক্ষিন্দর এবং বেহুলা। এই গল্পটি শুধু কিন্তু দেবীর পূজার কাহিনী নয়, এর মধ্যে রয়েছে অহংকার বনাম বিশ্বাস, ভালোবাসা, দাম্পত্য নিষ্ঠা, সংগ্রাম এবং শেষ পর্যন্ত মানবিকতার জয়। হ্যাঁ, মা মনসার গল্প, এ নিয়ে আপনারা টেলিফোন করুন। এক বন্ধু এসে গেছেন শুরুতেই, শুনে নিই মা মনসার গল্পে উনি কি বলতে চান। হ্যালো।
4: হ্যাঁ নমস্কার দিদি।
3: নমস্কার, বলুন কে বলছেন আরেকবার নামটা।
4: হ্যাঁ হ্যাঁ বলি দিদি, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে।
3: হ্যাঁ অমিতাভবাবু। খুব ভালো, আজ মনসা পুজোর দিন, বাড়িতে কি পুজো হলো মা মনসার? বলুন।
4: হ্যাঁ বাড়িতে, দেখুন বাড়িতে পুজো ঠিক হয়নি, তবে গ্রামে হচ্ছে।
3: আচ্ছা,
4: তো গ্রাম যাবার পরিকল্পনা আছে, তবে যা বৃষ্টি হচ্ছে দিদি।
3: ও বৃষ্টি হচ্ছে? আচ্ছা,
4: প্রচন্ড বৃষ্টি, মানে ব্যাপক বৃষ্টি। তো এই মনসা পুজোটা আপনার অ্যাকচুয়ালি এই ঘরে ঘরে হয়, অষ্টনাগ তো, হ্যাঁ, তার মধ্যে তক্ষক, হ্যাঁ এই ধরুন পদ্ম, শঙ্খ, হ্যাঁ এই অষ্টনাগের মিলে ওই নাগ পঞ্চমী আজকে। তো তার সঙ্গে সঙ্গে সিজ গাছ, কেউ কেউ প্রতিমা করে, আবার কেউ কেউ সিজ গাছটাকে পুজো করে। তো প্রতিমা আমাদের গ্রামে হয়, কিন্তু সিজ গাছ পুজো হয় দুর্গাপুরে অনেক জায়গাতে। সিজ মানে যেটা মনসা, মনসা ডাল আর কি, মনসা গাছ
3: ডাল, হ্যাঁ সেটাকেও পুজো করে অনেকে। বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম ভাবে মা মনসার উপাসনা করা হয়।
4: হ্যাঁ পুজো তো হয় দিদি, আর বিশ্বাস ওই যে দিদি ওই গানটা, জয় জয় মা মনসা জয় বিশ্বহরি, এই একটা আছে, আর জরৎকারু মুনি পত্নী, হ্যাঁ মনসা দেবী নমঃস্তুতে, এটা হচ্ছে পুজোর মূল মন্ত্র। আর আসলে এই যে প্রচলিত লোকবিশ্বাস গুলো দিদি, অনেক সময় আমাদের কাছে বিশ্বাসের, হ্যাঁ কোথাও না কোথাও গিয়ে বিশ্বাসের একটা মর্যাদা দাঁড়ায়। কারণ ধরুন এই যে বলে যে এই সাপের বিষ এই সময় নাকি খুব জেগে ওঠে, তো সেই সাপের উপদ্রব থেকে বাঁচার জন্য কৃষক বন্ধুরা যখন মাঠে চাষ করেন, হ্যাঁ এই তখন কিন্তু এই ভক্তি বা নিষ্ঠা সহকারে এই মা মনসার পুজোটাও করেন। হ্যাঁ এই কারণেই করেন যে তাদের যাতে নিরাপত্তা হয়। আর সবচেয়ে পুজোর এই বৈশিষ্ট্যটা কি জানেন দিদি, এটা মহামিলনের উৎসব আসলে সবাই, দেখুন হ্যাঁ সবাই কিন্তু এই উৎসবে মেতে ওঠে। আবার এই উৎসবের যে এই উৎসবে দেখুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু পুজোর ডালি নিয়ে হাজির হন মা মনসার মন্দিরে। আসলে এই বিশ্বাস থেকেই যে আমাদের পরবর্তী মানে পরবর্তী যে ইয়েটা সেটা কিন্তু মানে সাপের হাত থেকে রক্ষা পাবে। আসলে দেখুন সাপও কিন্তু এতটাই এখন মানে লোকালয়ে ঢুকে পড়ছে যে, হ্যাঁ মানে তাদেরও বাসস্থান কিন্তু অকুলন, স্থান সংকুলন হয়ে যাচ্ছে এবং তারা বাধ্য হয়ে ঢুকে পড়ছে লোকালয়ে। তো এই ইয়ে যে মনসা পুজো আজকে, তার জন্য আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল, সেই সঙ্গে শুভকামনা এবং সমস্ত শ্রোতা বন্ধুদের।
3: ভালো থাকবেন, খুব ভালো লাগলো আমাদের সঙ্গে।
4: ধন্যবাদ দিদি, ধন্যবাদ,
3: নমস্কার। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনিও টেলিফোন করতে পারেন মা মনসার গল্প, আপনার বাড়িতেও নিশ্চয়ই হচ্ছে, কিভাবে হচ্ছে। লোকবিশ্বাসে মনসা হলেন সাপের দেবী, সাপের দংশন থেকে রক্ষা, সাপের উপর নিয়ন্ত্রণের জন্য বাংলার গ্রাম জীবনে তার পুজো প্রচলিত হয়, লোকসংস্কৃতির অঙ্গ হিসেবে থেকে গেছে এই মনসা পুজো। বন্ধু রয়েছেন, হ্যালো নমস্কার।
5: হ্যাঁ হ্যালো নমস্কার দিদিভাই।
3: নমস্কার, কে বলছেন, নামটা বলুন।
5: আমি ফুলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল।
3: অম্বিকা দি, হ্যাঁ নিশ্চয়ই ভালো আছেন, আজ পূজোর একটা দিন।
5: হ্যাঁ মনসা পুজো, হ্যাঁ আমাদের, আমরা যখন ছোট ছিল আমাদের গ্রামে হয়, এবং আমার যেখানে বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি এখানেও হয়, আর আমার বাপের বাড়ি ওখানেও হয়, খুব ধুমধাম করে হয় মনসা পুজো।
3: সেটা কি বীরভূমেই, বীরভূমেই ছিল নাকি অন্য কোনো?
5: না বর্ধমান ডিস্ট্রিক্ট,
3: বর্ধমান পাশের জেলা,
5: বর্ধমান, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট এটা এখন। হ্যাঁ আর

0: এখন তো দুটো ভাগ হয়ে গেছে
1: হুম
0: বর্ধমানের,
1: হুম
0: তখন একটাই ছিল,
1: হুম
0: এখন পূর্ব পশ্চিম দুটো ভাগ হয়েছে। তো
1: হুম
0: যাই হোক, আপনাকে একটা এই মনসা পুজোর একটা ছোট্ট কাহিনী আপনাকে একটু শোনাই, মানে
1: বলুন
0: এটা
1: বলুন, সেটাই তো
0: অলৌকিক
1: শুনতে চাইছি। হ্যাঁ
0: অলৌকিক কাহিনী,
1: হুম
0: মানে আমাদের পূর্ব বর্ধমান জেলার
1: হুম
0: ভাটার থানার অন্তর্গত দুটো বেশ কিছু গ্রাম আছে,
1: হুম
0: বড় পোতলা ছোট পোতলা এরকম গ্রাম আছে।
1: হুম
0: তো ওখানে ঝঙ্কেশ্বরী মায়ের পুজো আর কি হয়, তো উনি কিন্তু মানে আমার একটা বান্ধবীর সঙ্গে, আমি মানে ছোটবেলা থেকে যে বান্ধবীর সঙ্গে পড়াশোনা করেছি সেই বান্ধবীটার বাড়ি ওই পোতলা গ্রাম ভাটার থানার ওখানে।
1: আচ্ছা
0: হ্যাঁ, তো আমি একবার গিয়েছিলাম ওর সঙ্গে দেখতে
1: হুম
0: ওই মনসা পুজো।
1: হুম
0: তো ওখানকার বৈশিষ্ট্য, এই মা মানে মানে জ্যান্ত আর কি মা মনসা
1: হুম
0: বেরোয়, এবং ঠাকুর মশাই ওই মা মনসাটাকে দুধ কলা সব দেয়, কিন্তু আমরা বলি যে সাপে খায় না, কিন্তু খায় দিদি। হ্যাঁ,
1: আচ্ছা
0: আমি বলছি, দেখুন আমার গায়ে একদম কাঁচা দিয়ে দিচ্ছে। তো
1: হুম
0: এই আর এত কালো, মিষ কালো, আর এইটা মানে পুজোর দিন প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু বেরোয় রাস্তায় ঘাটে। হ্যাঁ, মানে দেখতে পাওয়া যাবেই যাবে,
1: আচ্ছা, এটা
0: মানে
1: কি
0: এই
1: কাউকে
0: পুজোটা।
1: সাজিয়ে বের করা হয় না কেউ দেখেছেন বা দেখেন?
0: না না না, মা নিজে নিজেই বেরিয়ে আসেন।
1: আচ্ছা
0: আর এইটা এমন একটা বৈশিষ্ট্য আছে, বৈচিত্র্য আছে আর একটা, মানে এই সাপটা, মানে এই সাপটা যদি কাউকে কামড়ে দেয় না,
1: হুম
0: তাহলে কিন্তু সে যেখানে কামড়াবে মানে এই জায়গাটা একদম ওই খনার মতন হয়ে যাবে।
1: আচ্ছা
0: হ্যাঁ,
1: হুম
0: পায়ে কামড়ায় পাটাও হয়ে যাবে। ইনফ্যাক্ট ঘটনাচক্রে আমার সেই বান্ধবীটাকে কিন্তু ওর বাঁ ডান হাতে কিন্তু কামড়েছিল জানেন, সন্ধ্যেবেলায় ও মানে দাঁড়িয়েছিল, আর যখন ওই সাপটা বেরিয়েছিল তখন পাড়ার কিছু ছেলে সাপটাকে মানে রাগিয়ে তুলেছিল, মানে ঢেলা ছুঁড়েছিল,
1: আচ্ছা
0: এসব
1: হ্যাঁ বুঝতে
0: করেছিল,
1: পেরেছি।
0: দিয়ে খুব
1: হুম
0: রেগে
1: হুম
0: গিয়েছিল,
1: হুম
0: খোঁচাখুঁচি করেছিল, দিয়ে সাপটা খুব রেগে গিয়েছিল।
1: হুম
0: তো
1: হুম
0: সে সাপটা, ওদের মাটির বাড়ি ছিল, তো তো
1: হুম
0: মেয়েটাদের বার দরজায় মাটির বাড়ি ছিল, যে পাঁচির পাকা পাঁচিরের ফাটলে, দরজার ফাটলে আর কি সে ভয়ে এসে লুকিয়েছিল,
1: আচ্ছা
0: লুকিয়েছিল। এবার মেয়েটার বাবা সারাদিন বাইরে গিয়েছিল, মেয়েটা তখন অনেকটা ছোট, নিয়ে বাবা আসছে নাকি সন্ধ্যাবেলায়, ঠিক সন্ধ্যাবেলায় ও দেখতে গিয়েছে, আর ওই সাপটা তখন খোপরের কাছে ঢুকেছিল, ও মনে করেছে যে আমাকে আবার মারতে আসছে। হ্যাঁ, ও হাতটা এরকম করে নড়েছে, মনে করছে আমাকে কেউ মারতে আসছে। তো মেয়েটাকে কামড়েছিল দিদি ভাই, ওর হাতটা এরকম সাপের ফনার মতো এখনো অবধি হয়ে আছে, ওর হাতটা
1: রে বাবা,
0: অপারেশন করেছে কিন্তু তাও
1: হুম
0: হাতটা ওই রকম হয়েই আছে। তো এই রকম কিন্তু এই মাহাত্ম্য কিন্তু আছে এই ভাটার থানার এই গ্রামগুলোতে, এই ঝঙ্কেশ্বরী মায়ের মা মনসার
1: আচ্ছা
0: একটা পুজো। হুম,
1: হুম
0: এটা একদম অলৌকিক কাহিনী।
1: আচ্ছা হ্যাঁ ঠিক ঠিক,
0: হ্যাঁ
1: একেবারে অবিশ্বাস্য কাহিনী।
0: হ্যাঁ,
1: হ্যাঁ ভালো
0: অবিশ্বাস্য।
1: লাগলো শুনে। হ্যাঁ
0: হ্যাঁ,
1: ধন্যবাদ
0: তোমার
1: ধন্যবাদ,
0: দেখছি।
1: একদম অন্যরকম একটা
0: হ্যাঁ হ্যাঁ
1: গল্প শুনলাম আপনার কাছে। ভালো
0: হুম
1: থাকবেন, নমস্কার। শ্রোতা বন্ধুরা, আপনাদেরও যদি কোনো গল্প জানা থাকে বলতে পারেন, শেয়ার করতে পারেন, অন্যান্য বন্ধুরাও শুনবেন মা মনসার গল্প। আরও এক বন্ধু আছেন, বন্ধুর সঙ্গে কথা বলে নিয়েই কিন্তু আমরা প্রথম গানে চলে যাব। হ্যালো নমস্কার।
2: হ্যালো নমস্কার, সারাতে বলছি বৈদ্য দাস।
1: হ্যাঁ বলুন।
2: আপনি ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আপনি সময় কম,
2: আমিও ভালো
1: মনসা
2: আছি।
1: পুজোর গল্প বলুন, মনসা পুজোর নিয়ে কিছু।
2: হ্যাঁ, মানুষের তো হয়, আমরা করি নাই, কেউ নাই, কে করবো?
1: আচ্ছা ঠিক আছে, আপনি গেছিলেন কোনো পুজোতে?
2: হ্যাঁ,
1: কোনো পুজোতে গেছিলেন, মনসা পুজোতে দিয়েছেন
2: না
1: পুজো? আচ্ছা আচ্ছা
2: না,
1: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।

ভাগিনী ছায়াছবির গানটি শুনলেন, গানটি গিয়েছেন লতা মঙ্গেশকর। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, কথা হচ্ছে মা মনসার গল্প। আপনাদের ঝুড়িতে যা যা গল্প রয়েছে আপনারা বলুন। আচ্ছা, মা মনসার যে পৌরাণিক কাহিনী বা মনসা মঙ্গল কাব্যে একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, সেই নামটি বলছি না, সেই নামটি আপনাদের কাছে জানতে চাইব। মা মনসার পূজো মর্তে কে চালু করেছিলেন? বন্ধুরা আপনাদের কি জানা আছে কে মর্তে পুজো চালু করেছিলেন? নিশ্চয়ই আপনারা জানেন, কেননা এই মনসা পুজোর বিশ্বহরি পালা গ্রামে গ্রামে প্রচুর এগুলো হয়ে থাকে, বা শহুরে অঞ্চলেও কিন্তু এই পালাগুলো হয় কখনো কখনো। আপনারা নিশ্চয়ই জানেন যে মর্তে কে এই পুজো চালু করেছিলেন। বন্ধু এসেছেন, হ্যালো, নমস্কার।

0: নমস্কার,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
0: আমি ধুবড়ি থেকে জনার্দন কাওয়ালি।
1: হ্যাঁ জনার্দন বাবু, আপনার রেডিও সেটের ভলিউমটা একটু কমিয়ে দিন। হ্যাঁ
0: হ্যাঁ
1: আচ্ছা, আপনি তো শুনছেন না মা মনসার গল্প?
0: হ্যাঁ হ্যাঁ
1: একদম শেষ মুহূর্তে, অর্থাৎ কিছুক্ষণ আগেই একটা প্রশ্ন করা হলো, নিশ্চয়ই আপনি জানেন, তবুও কথার মাধ্যমে যদি উঠে আসে, যে মর্ত্যে কে এই পুজো মনসা পুজো চালু করেছেন? হ্যাঁ একদম একদম, খুব ভালো লাগলো, একদম গল্পটা সকলেই জানেন, তবু এই যে আপনি বললেন আর সকলে শুনলো, বেশ আনন্দ পেলাম। হ্যাঁ, মা মনসার গল্প, কিছু যদি কাহিনী জানা থাকে বলুন।
0: বিশাল কাহিনী,
1: বিশাল কাহিনী, হ্যাঁ একদম। হ্যাঁ
0: আমি গান শুনেছি, বলে 3 দিন যাবত তো গান হয় পালা গান।
1: হ্যাঁ হয়তো,
0: হ্যাঁ এই যে জলপাইগুড়ি রাজবাড়িতে খুব সুন্দর মেলা হচ্ছে, পুজো
1: হুম
0: হচ্ছে, ওখানে আবার
1: হুম হুম হুম
0: পালা গানও হয়।
1: হুম
0: হ্যাঁ
1: ঠিক আছে, ভালো লাগলো জনার্দন বাবু, আরো বন্ধুরা আসবেন, টেলিফোন করলেন, করবেন, টেলিফোন করছেনও, আমাদের সঙ্গে থাকবেন, আজ মা মনসার গল্প নিয়ে কথা হচ্ছে। নমস্কার। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনিও টেলিফোন করতে পারেন, মা মনসার গল্প এটা নিয়ে কথা হচ্ছে। বন্ধুকে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ মর্তে কে পুজো চালু করেছিলেন, এবং সেটাও কিন্তু বেশ মজার গল্প। আরও একটি চরিত্র রয়েছে যাকে সাপ কামড় দিয়েছিল, সেই লাশ নিয়ে চলে গিয়েছিল সাহসী বেহুলা, চাঁদের, চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্র। তার নাম কি সেটাও কিন্তু আপনারা বলতে পারেন টেলিফোন করে, টেলিফোন আপনারা করছেন, এই উত্তরটাও যদি আপনারা দেন ভীষণ ভালো লাগবে। যেমন চাঁদ সদাগর হয়তো সবাই জানেন, তবুও টেলিফোনের মাধ্যমে এই কথাগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগবে। মা মনসার গল্প এই নিয়ে কথা হচ্ছে আজকের লাইভ ফোন ইন আনন্দধারায়। আপনারা রয়েছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান আনন্দধারায়, আর আজ যেহেতু মনসা পুজো, তাই আজকের বিষয় মা মনসার গল্প। কাহিনীর বিভিন্ন ধারায় এই মা মনসার কিন্তু নানান জন্ম পরিচয় রয়েছে। একটি প্রচলিত কাহিনীতে মা মনসাকে বলা হয়েছে যে ঋষি কাশ্যপের কন্যা, আবার কিন্তু শিবেরও মানুষ কন্যা বলা হয়ে থাকে। এই সমস্ত নানান রকম পুরাণে, লোককথায় নানান ধরনের গল্প কিন্তু ছড়িয়ে রয়েছে। এক বন্ধু এসেছেন, বন্ধুর সঙ্গে কথা বলে নিই। হ্যালো নমস্কার, কে বলছেন?
2: নমস্কার দিদি, আমি বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি।
1: বঙ্কিম বাবু, শুনছেন আমাদের অনুষ্ঠান?
2: হ্যাঁ দিদি শুনছি, আপনাদের প্রোগ্রাম আমি প্রতিদিনই শুনি,
1: আচ্ছা,
2: এবং আপনাদের সরাসরি ফোনে যোগাযোগও হয়।
1: হ্যাঁ, আর এক্ষুনি জিজ্ঞেস করা হলো যে লক্ষ্মীন্দরের দেহ নিয়ে চলে গিয়েছিল বেহুলা সাপের দংশন থেকে, সেই গল্পটা একটু ছোট্ট করে বলুন। মা মনসার গল্প নিয়ে আজ কথা হচ্ছে, উত্তরটা আমি বলে দিলাম, আপনিও হয়তো জানেন, সকলেই জানেন ভীষণ প্রচলিত মা মনসার গল্প।
2: বেহলা লক্ষ্মীন্দর,
1: হ্যাঁ হ্যাঁ
2: সেই গল্প তো দেবী, আমাদের লোকমুখে যেমন শোনা যায় তেমনি এই নিয়ে ছবিও হয়েছে কিন্তু।
1: হ্যাঁ হ্যাঁ, ছবি, যাত্রা প্রচুর প্রচুর
2: প্রচুর। আর এই মা মনসার গল্প লোকামুখে, লোকাচারে যে শোনা যায় আমাদের, অনেকেই বলেন বেশ ভালো করে, অনেকে গল্প আকারে যেগুলো বলে সেগুলো কিন্তু শুনতেও খুব আমাদের রোমাঞ্চিত করে। কারণ দেখুন, এই এই পালা গল্পগুলো কিন্তু আগে আমাদের গ্রামাঞ্চলে সন্ধ্যেবেলায় একটা পালা আসর বসার মতন গ্রামে বসতো,
1: বিশহরী পালা,
2: এবং এবং সেখানে সেখানে মেয়ে ছেলে এমনি প্রত্যেকে এসে বসতেন, এবং এবং গভীর শ্রদ্ধাভাবে সেই গল্পগুলো শুনতেন, এবং এই গল্পগুলো শোনা শোনার পরে যে ব্যক্তি গল্প বলতেন তাকে তাকে সে

0: তো পয়সা চাইতো না,
1: হুম
0: কিন্তু
1: হুম হুম
0: তাকেও তাকেও কিছু হয়তো চাল কি কিছু আর্থিক সাহায্য
1: হ্যাঁ,
0: দিয়ে
1: সিধে,
0: তাকে
1: আমরা
0: মানে
1: যাকে বলি সিধে দেওয়া। হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ শিখিয়ে দেওয়া,
1: হ্যাঁ
0: সেগুলো দিয়ে সেই সব লোক গল্প আমরা কিন্তু এখন আর গ্রামাঞ্চলে এখন যদিও খুব কম শোনা যায়, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আগের দিনে খুব প্রচলিত
1: বেশি
0: ছিল,
1: করে হতো। হ্যাঁ ঠিক ঠিক,
0: হতো।
1: একদম তাই, একদম তাই। ভাল লাগলো আপনার সঙ্গে কথা বলে জনার্দন বাবু, ভালো থাকবেন, সময়
0: হ্যাঁ
1: কমে
0: ভালো
1: আসছে,
0: থাকবেন, নমস্কার
1: অনেকের
0: নমস্কার।
1: সঙ্গে কথা বলতে হবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, কথা হচ্ছে, ভালো লাগছে বন্ধুরা বলছেন মনসা পুজো নিয়ে, কেননা মনসা পুজো এটা কিন্তু লোক সংস্কৃতির একটি অঙ্গ। হ্যাঁ, একদম লোকমুখে প্রচলিত। এই যে বন্ধু বললেন যে আগে এ সমস্ত পুজো হতো, আমরা এবার গান শোনাই।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনলেন ভালোবাসা ভালোবাসা ছায়াছবি থেকে। গেয়েছেন সন্টু মুখোপাধ্যায় এবং সহশিল্পীবৃন্দ। হ্যাঁ, মা মনসার গল্প নিয়ে কথা হচ্ছে। মা মনসার গল্পে অর্থাৎ কাহিনীতে বেহুলা কিন্তু একটি গুরুত্বপূর্ণ চরিত্র। এক বন্ধু এসেছেন, বেহুলার কথাও হবে, বন্ধুর সঙ্গে কথা আগে হোক। হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নিতাই বাবু, স্বাগত জানাচ্ছি। বলুন, মনসা পুজো কি হচ্ছে, বাড়িতে কি হচ্ছে, না আশেপাশে কোথায় হচ্ছে, মন্দির?
1: না, আমাদের বাড়ির সামনে একটা মনসা মন্দির আছে, সেখানে পুজো হচ্ছে।
0: আচ্ছা, পুজো তো হয়ে গেছে?
1: না, পুজো রাত্রে হবে, এখনো হয়নি।
0: ও, পুজো রাত্রে হবে। আচ্ছা,
1: হ্যাঁ আমাদের এখানে রাত্রে পুজো হয়।
0: আচ্ছা, এখন তো বলি টলি উঠে গেছে, সেটা কি হচ্ছে?
1: হ্যাঁ, না না, আমাদের এখানে বলি টলি কোনোদিনই হয় না।
0: আচ্ছা।
1: হ্যাঁ, তো ধরুন এমনি পুজো হয়, বলি টলি হয় না। আর এই মাত্র মানে যেখানে পুকুর আছে, সেই পুকুর থেকে বাড়ি আনতে গেল, বাজনা বাজিয়ে তারপরে বাড়ি স্থাপন করে, ঘর স্থাপন করে, তারপর

0: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন,
1: একদম
0: নমস্কার।
1: পুজোয় আনন্দ করবেন। হ্যাঁ, নমস্কার।
0: নিশ্চয়ই, নমস্কার।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আনন্দ ধারা এই অনুষ্ঠানে আমরা একেবারে শেষের দিকে পৌঁছে গেছি, হাতে আর সময় একেবারেই নেই। আচ্ছা, বেহুলার কথা একটু ছোট করে বলে নিই। আপনারা সকলেই জানেন যে মনসার গল্প অর্থাৎ মা মনসার গল্প বলতে গেলে কিন্তু বেহুলাকে একেবারেই বাদ দেওয়া যায় না। মনসা দেবী, তিনি কিন্তু দেবতা, দেবী হয়েও কিন্তু মানুষের উপর নিজের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কাহিনী কিন্তু তাই বলে। আর বেহুলা মানুষ হয়েও তার যে সাহস, ভালোবাসা, এসবের কারণে কিন্তু একেবারে দেবলোকে পৌঁছে গিয়েছিলেন। কাজেই শক্তি আমরা কিন্তু শিক্ষাও নিতে পারি এখান থেকে, তাই না? এই কাহিনী থেকে একটি গভীরতম শিক্ষা নিতে পারি যে শক্তি মানুষকে ভয় দেখাতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জয় হয় ভালোবাসার, শেষ পর্যন্ত জয় হয় সাহসের, তাই না? আজ আর একেবারেই সময় নেই, লাইভ ফোন ইন আনন্দধারা আজ এখানে শেষ হলো। এতক্ষণ আমি ছিলাম রিমি আপনাদের সঙ্গে কথা বলবার জন্য, আজ বিদায় নিচ্ছি। আনন্দধারা আবারও আগামীকাল ঠিক এই সময়। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার খবরে জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অনেক জায়গায় বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের পরিমাপ পরিলক্ষিত হয় কুমারগ্রাম, বারুবিশা, রায়ডাক, টি এস্টেট 7 সেন্টিমিটার করে, শঙ্কুশ চা বাগান লাভা 6 সেন্টিমিটার করে, নিউল্যান্ড চা বাগান ডেনথাম 5 সেন্টিমিটার করে এবং কালিম্পং ও মাজিতার 4 সেন্টিমিটার করে। পরবর্তী 5 দিনে আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে সিকিমের 2টি জায়গায় এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শুনলেন। এখন আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। এই ঘোষণার কিছু পরেই অর্থাৎ সন্ধে 6:05 শুনবেন কিষাণ বাণী। আজ প্রচারিত হবে পর্ব 8। সন্ধে 6:40 লোকগীতি, শিল্পী মাম্পি মহন্ত। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানটি প্রচারিত হবে সন্ধে 7:05। রাত 8টায় আইনি কথা, 8:30 আধুনিক গান শিল্পী মান্না দে। চন্দন দাসের কণ্ঠে গজল প্রচারিত হবে রাত 9:15। কৃষ্টি সৃষ্টি প্রচারিত হবে রাত 9:30। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে গাওয়া গান। রাত 10:30 লাইভ ফোন ইন মনের জানালা। এতক্ষণ আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। এই ঘোষণার কিছু পরেই অর্থাৎ সন্ধে 6:05 শুনবেন লাইভ ফোন ইন গানের ভেলা। বিশেষ জয়মালা সন্ধে 7:00 হাওয়ামহল, রাত 8টায় চিত্রলোক, 8:15 আপকে।

মিলিয়ে রাত নটায়, রাত দশটায় ছায়া গীত, রাত সাড়ে দশটায় ঢালতি যায় রাত। এতক্ষণ আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। এখন আজকের ট্রাফিক বুলেটিন সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যানজট হতে পারে। দার্জিলিং মোড় NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, এছাড়া শালুগাড়া শাহুডাঙ্গি আমবাড়ি লিংক ব্রিজ রুট সংক্রান্ত পরামর্শ। জলপাইগুড়ি থেকে বাগটুকরা ইসলামপুর এবং বিপরীত ছোট যানজটগুলিকে রাত 8টা পর্যন্ত ঘোষপুকুর বাইপাস এবং নৌকাঘাট রুট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। মহানন্দা ব্রিজের খারাপ রাস্তায় অবস্থার জন্য এবং পণ্যবাহী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। রাত 8টা পর্যন্ত মাটিগাড়া হাট ব্যস্ততম সময়, শাহুডাঙ্গি হাট সন্ধে 7টা পর্যন্ত ব্যস্ততম সময়। শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন এখন কিষাণবাণী আজ পর্ব 8।

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा,
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान, अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আপনারা কৃষিকাজের সঙ্গে যুক্ত যে সমস্ত কৃষক বন্ধুরা, তারা তো জানেন যে আমাদের ভারত সরকার আগামী 2047 সালের মধ্যে যে বিকশিত ভারতের স্বপ্ন দেখছেন তার বাস্তবায়নের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প আপনাদের জন্য নিয়ে এসেছে। সেখানে থাকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, সেখানে রয়েছে কৃষক বন্ধু, সেখানে রয়েছে নানান রকম প্রকল্প যাতে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন যে কৃষকদের আয় যাতে দ্বিগুণ হয়, কৃষকরা যাতে আর্থিকভাবে লাভবান হতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে বিভিন্ন প্রকল্প নিয়ে আসা হয়েছে কৃষকদের স্বার্থে। তেমনি আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা জানাবো, তার বিস্তারিত শুনবো বা জানবো, আপনাদেরকে জানাবো। তেমন একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা। এই যোজনাটি কি এবং কেন বা কিভাবে আমাদের কৃষক বন্ধুরা লাভবান হতে পারবেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত রাষ্ট্রীয় মৃধা সর্বেক্ষণ এবং ভূমি উপযোগী পরিকল্পনার পূর্বাঞ্চলীয় অধিকর্তা অর্থাৎ

0: ন্যাশনাল ব্যুরো অব সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং এনবিএসএস এলইউপির পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডক্টর ফিরোজ হোসেন রহমান। ডক্টর রহমান, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
1: নমস্কার। নমস্কার।
0: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমি শুরুতে ডক্টর রহমান আপনার থেকে জানতে চাইব, এই যে আজকের আমাদের আলোচনার বিষয় যে প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা, এই যোজনাটা ঠিক কি?
1: হ্যাঁ, আমি আপনাকে এই যোজনা যাওয়ার আগে একটা দুটো কথা বলতে চাই, যেটা আপনি আগে একটু আগে বললেন যে বিকশিত ভারতের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বিভিন্ন স্কিম নিয়ে এসেছেন বিশেষ করে কৃষি ক্ষেত্রে, সেরকমই প্রায় গোটা তিরিশেক আমাদের বিভিন্ন প্রকল্প আছে। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা, যেটাকে আমি বাংলায় বলবো হচ্ছে প্রধানমন্ত্রী কৃষি সেচ প্রকল্প।
0: আচ্ছা।
1: এবং এটা 2015-16 প্রথম এটা লঞ্চ করা হয় এবং তারপরে 2-3 এরকম করে করে প্রকল্পটি চলছে। এটার মেইন যে আমাদের উদ্দেশ্য, যার ভিশন যেটা আমি বলবো, সেটা হচ্ছে হর খেত কো পানি। এটা ওনার মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়ের বক্তব্যেই কথাটা এসে, যেটাকে মানে হচ্ছে প্রতিটি জমিতে প্রতিটি ক্ষেতে যে আমি জল দেব। এবং আরেকটা এর ভিশন আছে, সেটা হচ্ছে মোর ক্রপ পার ড্রপ, মানে প্রতিটি বিন্দু জলে আমার অনেক অধিক ফসল ফলানো, অর্থাৎ সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক পরিমাণে জল দিতে হবে ফসলেতে, যাতে আমার ফসলটা অনেক বেশি পরিমাণে আমি উৎপন্ন করতে পারি। সেই প্রকল্পটি এখন চলছে, গোটা দেশের বিভিন্ন রাজ্যে চলছে। এবং এর অবজেক্টিভ যেটা আমি যদি বলি যে এর অবজেক্টিভটা কি, সেটা হচ্ছে আমাদের ইরিগেশন সিস্টেম, যেটা যে বিভিন্ন যে তার কাভারেজটা বাড়াতে হবে, কারণ আমাদের এগ্রিকালচার ল্যান্ডের মধ্যে জলের সাপ্লাইটাকে বাড়াতে হবে। এবং জলের যে এফিসিয়েন্সি, জলের এফিসিয়েন্সি মাপা হয় তার কীরকম ফসল দিল জমির সেটার উপরে ভিত্তি করে, তো সেটাকে বাড়ানো। এবং সঙ্গে আপনারা অনেকে জেনে থাকবেন মাইক্রো ইরিগেশন বলে একটি কথা বলি আমরা, সেটা হচ্ছে ড্রিপ ইরিগেশন, স্প্রিংকলার ইরিগেশন, সেগুলোকেও প্রমোট করা, যাতে চাষিরা জলের ব্যবহারটা সঠিক করতে পারে, কারণ অপচয়টা যাতে কম হয়। এবং জলের কনজারভেশন, যে বৃষ্টিপাত যে যা হচ্ছে, বৃষ্টির জলটা জমিতে পড়ছে, ধুয়ে মুছে নদীতে, নদী থেকে সমুদ্রে চলে যাচ্ছে, জলটা আমরা ধরে রাখতে পারছি না। তার ফলে কি হচ্ছে, যখন আমাদের শীতকাল, শীতের সেই সিজনটা থাকছে, সেই সিজনে আমরা জলের কিন্তু আমরা ঘাটতি উপলব্ধ করি। সেই জন্য রেইন ওয়াটার হারভেস্টিং, মানে বৃষ্টির জলটাকে ধরে রাখাটা অবশ্যই একটা দরকার। এবং এইসব করলেই আমাদের এগ্রিকালচার প্রোডাক্টিভিটিটা অনেক বেশি আমরা করতে পারবো এবং চাষিদের ইনকামটা আমরা বাড়াতে পারবো। তো এই উদ্দেশ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার 2015-16 এই প্রধানমন্ত্রী কৃষি সেচ প্রকল্পটি উনি প্রথম শুরু করেন।
0: বেশ, আমরা প্রতি ক্ষেত্রে যে জলের অপচয় বিভিন্ন ক্ষেত্রে, শুধুমাত্র যে কৃষি ক্ষেতে জলের অপচয় ঘটছে এমনটা তা নয়, ডক্টর রহমান যেমন বলছেন, সেই সঙ্গে আমরা নানান রকম আমাদের দৈনন্দিন জীবনে জলের অপচয় আমরা করতেই থাকি। কিন্তু জলের যদি না সঠিক ব্যবহার করি, আমাদের যে জল সম্পদ যেটা রয়েছে, প্রকৃতির একটা ভাণ্ডার, অমূল্য ভাণ্ডার, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং এই কমে যাওয়ার ফলে আমরা যে আগামী দিনে বা অদূর ভবিষ্যতে একটা বড় সমস্যার সম্মুখীন হচ্ছি, সেই সমস্যা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি এবং মানুষের মধ্যে একটা সচেতনতার বার্তা ছড়াতে পারি, তার জন্য বোধহয় আমাদের সরকারের এমন চিন্তাভাবনা।
1: একদম সঠিক বলেছেন, ঠিক বলেছেন।
0: এবং সেই প্রকল্প নিয়ে আমাদের আজকের আলোচনা, প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা, কিভাবে কৃষি ক্ষেতে আপনারা জলের সঠিক ব্যবহার করবেন। আচ্ছা ডক্টর রহমান, এক্ষেত্রে কৃষিকাজে ঠিক এই প্রকল্পটা কতটা কার্যকরী এফেক্ট ফেলবে বলে আপনার মনে হয়?
1: অবশ্যই কৃষিকাজের উপকার, কৃষিকাজের এফেক্টিভ ওয়েতে করার জন্যই এই প্রকল্পটা নিয়ে আসা হয়েছে। যে আমার যে জলটি বর্ষাকালে জল পড়ছে, সেই জলটা অন্য সময় থাকছে না, সেই জলটাকে আমাকে সংরক্ষণ করতে হবে এবং সংরক্ষণ করা। এবং সেখানে একটা ওয়াটার শেড বলে একটা কনসেপ্ট আছে, যে জলটা উপরে পাহাড়ের উপর থেকে বা উঁচু জায়গা থেকে যখন জলটা নেমে আসে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন জায়গা দিয়ে জলটা চলে যাচ্ছে, সেই জলটাকে ধরে আমাকে একটা জায়গায় আনতে হবে। সেই জলটাকে ধরে এনে সেই জায়গাটাকে সংরক্ষণ করা এবং সেই জলটাকে দিয়ে আমার কৃষিকাজকে, যেটা আমি একটু আগে বললাম যে শীতকালে বিশেষ করে যখন জলের অভাব দেখা দেয় তখন সেই জলটাকে ব্যবহার করা, কারণ বর্ষাকালে আমরা যে জলটা পাই সেই জল তো আমাদের কৃষিকাজে ব্যবহার হচ্ছেই, কিন্তু অন্য সময় সেই জলটা আমরা পাচ্ছি না। এবং আপনাদের আমি বলে রাখি, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমি ভাবি, আপনারা দেখবেন আমাদের বিশেষ করে পশ্চিমাঞ্চল এরিয়া, যেমন ধরুন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এইসব জায়গাতে কিন্তু এক ফসলা জমি, কারণ এই একমাত্র এরা বর্ষাকালে ধান বা অন্য ফসল নিতে পারে, অন্য সময় তারা কোনো কিছু নিতে পারে না
0: এবং এই জলের অভাবে,
1: জলের অভাবে। এবং সেই জন্যই এই প্রকল্পটি নিয়ে আসা।

0: যাতে জলের ব্যবহারটা সঠিকভাবে সঠিক সময়ে আমরা ওই জলটাকে ধরে রেখে সংরক্ষণ করে আমরা সেই জলটাকে ব্যবহার করতে পারি। এবং সঙ্গে একটু আগে আমি বলেছিলাম মাইক্রো ইরিগেশন, স্প্রিঙ্কলার ইরিগেশন, সেগুলো আমরা যাতে সঠিকভাবে চাষিরা করতে পারে। এবং আরেকটা জিনিস আপনাকে আমি বলবো যে ওয়াটারশেড ডেভেলপমেন্ট, ওয়াটারশেড যেটা বললাম যে জলবিভাজিকা, এটার একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাও কিন্তু আমাদের এখন এই বিশেষ করে পশ্চিমবঙ্গে পশ্চিমাঞ্চল এরিয়াগুলোতে কিন্তু আমাদের বেশি পরিমাণে কিন্তু আমাদের করা উচিত এবং এর উপরে ধ্যান দেওয়া দরকার। এবং রাজ্য সরকারও এই ব্যাপারে অনেকটা এগিয়ে এসছেন চাষি ভাইদের জন্য। এবং আমরা বিজ্ঞানীরা যে পলিসিগুলো আমরা দিই সেগুলো এখন ভারত সরকার শুধু নয়, পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু এখন অনেকটা করছে চাষি ভাইদের জন্য।
1: বেশ বেশ, এই যে প্রকল্প, এর যদি আসল কম্পোনেন্টটা একটু জানতে পারতাম আমরা, বা আমাদের শ্রোতা বন্ধুদেরকে জানাতে পারতাম, সেগুলো কি রয়েছে?
0: না দেখুন, আমি একটু আগে বলেছিলাম যে হার ক্ষেত কো পানি, প্রথম কম্পোনেন্ট হচ্ছে প্রতিটি জমিতে আমাকে জল দিতে হবে, এবং পার ড্রপ মোর ক্রপ। দু নম্বর কম্পোনেন্ট হচ্ছে পার ড্রপ মোর ক্রপ, মানে বিন্দু জল দিয়ে বেশি পরিমাণে ফসল ফলানো, এবং এটাকে তাতে কি হবে এফিসিয়েন্ট ইরিগেশন, এবং তাতে মাইক্রো ইরিগেশন ফ্যাসিলিটিটাকেও বাড়াতে হবে। এবং আমি একটু আগে একটা শব্দ ব্যবহার করেছিলাম ওয়াটারশেড, ওয়াটারশেডটা একটা এর কম্পোনেন্ট। এবং আরেকটা কথা আছে, ইংরেজিতে আমরা বলি অ্যাক্সিলারেটেড ইরিগেশন বেনিফিট প্রোগ্রাম, যে ইরিগেশন সিস্টেমটাকে আরও বেশি পরিমাণে বেশিভাবে চাষিদের কাছে নতুন পদ্ধতিতে দেয়া। এই চারটে কম্পোনেন্ট নিয়েই আমাদের প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনার এই চারটে কম্পোনেন্ট নিয়ে আমাদের আপাতত তৈরি করা হয়েছে। এবং আগামী দিনে PMKSY 2.0 এখন যেটা চলছে, এরপর 3.0 আসবে, সেখানে আর নতুন নতুন বৈজ্ঞানিক চিন্তাভাবনা করে আরও হয়তো কম্পোনেন্ট আমরা বাড়ানোর চিন্তাভাবনা করছি।
1: আর একটি কথা আপনি বললেন যে হার ক্ষেত কা পানি, হার ক্ষেত কা পানি মানে এই যে প্রত্যেকটা ক্ষেতে আমরা পানি পৌঁছাবো, মানে জল পৌঁছাতে।
0: একদম তাই, একদম তাই। দেখুন এক্ষুনি তো সম্ভব নয়, আমি আজকে বললাম যে আপনার প্রতিটি ক্ষেতে জমি জল দিয়ে দিলাম, সেটা সম্ভব না। আমাদের প্রকল্পটা শুরুই হয়েছে একটা টিপিক্যাল যে জায়গাগুলো যেখানে জল পাচ্ছে না, যেমন ধরুন আমি পশ্চিমবঙ্গের কথা যদি ভাবি, বর্ধমান, হুগলি, নদিয়া, এসব জায়গাতে কিন্তু ইরিগেশন সিস্টেমটা আছে, এখানে কিন্তু ত্রিফসলা ফসল কিন্তু আপনি দেখতে পাবেন। কিন্তু পশ্চিমাঞ্চল এরিয়াতে সেখানে কিন্তু শুধুমাত্র একমাত্র বর্ষাকালই ওরা ফসলটা নিতে পারে। সেই কারণে আমাদের টার্গেট এখন নেওয়া হয়েছে এইসব এরিয়াতে, যেখানে যে আমরা শীতকালেও যে যাতে জলটা দিতে পারি, এক ফসলা জমিকে দু ফসলা বা ত্রিফসলাও করতে পারি, সেই কারণে কিন্তু এই আর ক্ষেত কো পানির টার্গেটটা নিয়ে আমাদের এই কর্মযোগটা শুরু হয়েছে।
1: এই ব্যাপারে আরো একটি কথা আপনি যেটা বললেন যে ওয়াটারশেড, এই যে হার ক্ষেত কা পানি যদি আমরা বাস্তবায়ন করতে যাই, সেক্ষেত্রে ওয়াটারশেড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0: অবশ্যই ওয়াটারশেডের গুরুত্বপূর্ণ ভূমিকা তো আছে, কারণ কি দেখুন, একটা জল যখন উপর থেকে বয়ে আসছে, রান অফ হচ্ছে, রান অফ মানে মাটির উপর দিয়ে জলটা বেরিয়ে চলে যাচ্ছে, সে একটা দিকে চলে যাচ্ছে, একটা স্ট্রিম বা নদী, ছোট নদীর মতো জলটা আসছে একটা দিকে চলে যাচ্ছে, অনেক চ্যানেল দিয়ে জল চলে আসে, সেগুলো গিয়ে বিভিন্নভাবে নদী সমুদ্রকে মিশে যাচ্ছে, কিন্তু জলটা কিন্তু আমি পেলাম না, আমাদের নেচার কিন্তু জলটা আমাকে দিল, সেই জলটাকে আমাকে ধরে রাখতে হবে, একটা কমন পয়েন্টে এনে রিজার্ভার হিসেবে রাখতে হবে, সেটাই কিন্তু ওয়াটারশেডের কনসেপ্ট। এবং রিজার্ভারকে জলটাকে রাখা, এবং ওই একটা একটা এরিয়াকে ডিমার্কেট করা যে এই ওয়াটারশেডের এরিয়ায় কতটা জল থাকলো, এবং এটা দিয়ে আমি কতটা এরিয়াতে আমি ইরিগেশন প্রোভাইড করতে পারবো। তো এইরকমভাবে আমাদের ওয়াটারশেডের বিভিন্ন ক্যাটাগরি আছে, মেজর ওয়াটারশেড, মাইক্রো ওয়াটারশেড, মিনি ওয়াটারশেড, এইভাবে কিন্তু আমাদের এই এগ্রিকালচার যে ল্যান্ডগুলো যেগুলো আছে সেগুলোকে কিন্তু জলগুলোকে আমাদের দেওয়ার কিন্তু পদ্ধতি করা হচ্ছে।
1: এবারে ওয়াটারশেডের কথা আমরা যেটা বলছি, সেক্ষেত্রে আমাদের তাহলে তো এটা কি কৃষক বন্ধুরা সেই উদ্যোগটা নেবেন, না এক্ষেত্রে সরকারি কোনো সুবিধা রয়েছে বা এরকম কোনো প্রজেক্ট রয়েছে যেটা কৃষকদেরকে দেওয়া হবে, তারা ওয়াটারশেডের একটা পরিকল্পনা করতে পারবেন?
0: না নিশ্চয়ই, এটাতে কৃষক ভাইদের তো একটা, আমরা সবসময় আমরা বলি যে কৃষক ভাইরা এর মধ্যে যোগদান করুক, কারণ যখন এই প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে তখন কৃষক ভাইদের জন্যই তো নেওয়া হচ্ছে, এবং তারা তাদেরও একটা কায়িক শ্রম, এটাও আমরা এক্সপেক্ট করি তাদের কাছ থেকে। সরকার পয়সা ঢাললো, সরকার পয়সা দিল, ফান্ডিং করলো, কিন্তু যখন ওয়াটারশেডটা তৈরি হলো, সেটাকে সঠিকভাবে যখন আবার কৃষিকাজে যখন ব্যবহার করা হবে, সেই চ্যানেলগুলো করা হবে, ইরিগেশন চ্যানেলগুলো করতে গেলে অনেক সময় কৃষক ভাইদেরও কিন্তু সাহায্যর দরকার হয়, তাদের ভূমিকা, এবং এক্ষেত্রে চাষি ভাইদের পাশাপাশি মা বোনেদেরও কিন্তু অনেকটা ভূমিকা থাকে। কারণ আমরা দেখেছি বিশেষ করে পশ্চিমাঞ্চল এরিয়াতে যে জল যে চাষাবাদের ক্ষেত্রে মা বোনরাও কিন্তু আমাদের অনেক অনেকাংশে কিন্তু তাদের রোল থাকে, তাদেরও কিন্তু এখানে অনেকটা ভূমিকা থাকছে, সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজটি করা, যাতে আরো আগামী দিনে এক ফসলা নয় তি ফসলা জন্য আমরা ফসল করতে পারি।
1: আচ্ছা ডক্টর রহমান, এই যে প্রকল্প বা আমরা প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনার কথা বলছি, এখানে আরেকটি কথা শুনতে পাওয়া যাচ্ছে যে ইলারাই, এলআরআই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেই এই এলআরআই ব্যাপারটা কি ঠিক?
0: একদম ঠিক বলেছেন, এলআরআই একটা সাইন্টিফিক টার্ম, সেটাকে বলে ল্যান্ড রিসোর্স ইনভেন্টরি। মানে আমি একটা ওয়াটারশেডকে যখন আমরা ডিমার্কেট করলাম যে এই জায়গায় এই ওয়াটারশেডটি আছে, এবং সেই ওয়াটারশেডটি আমাকে জলটা যখন আমি ব্যবহার করব ইরিগেশন পারপাস বা সেচ পারপাসে, সেখানে আমাকে দেখতে হবে যে ওই ওই এরিয়াতে কোন ফসলটা ভালো হবে কোন ফসলটা ভালো হবে না। চাষি ভাইদের জ্ঞাতার্থে আমাদের একটা পদ্ধতি নেওয়া হচ্ছে, সেটাকে বলা হয় এলআরআই, ল্যান্ড রিসোর্স ইনভেন্টরি। ওখানে যে ল্যান্ড আছে, ওখানে যে জমিটা আছে, ওখানে যে মাটিটা আছে, সেই মাটিগুলোকে আমরা পরীক্ষা করি। আমাদের যে রিজিওনাল সেন্টার যেটা কলকাতায় আছে, ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে ল্যান্ড ইউজ প্ল্যানিং, আমরা এলআরআই এর উপরে কিন্তু বেশি পুরো কাজটা করি। এবং গোটা দেশের এই যে PMKSA প্রোগ্রামটা চলছে, গোটা দেশের এলআরআই প্রোগ্রামটা কিন্তু একমাত্র আমাদেরই করার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং ল্যান্ড রিসোর্স ইনভেন্টরি আর কিছুই না, সেখানে মাটি খুঁড়ে, গর্ত খুঁড়ে, 1 থেকে 1.5 মিটার মাটির গর্ত খুঁড়ে, মাটির বিভিন্ন লেয়ারে মাটির কি পরিমাণে ওখানে অর্গানিক কার্বন কীরকম আছে, জৈব কার্বন কীরকম আছে, ওখানে মাটির pH যেটাকে দিয়ে আমি মাটির অম্লতা বা ক্ষারত্ব আমি বিচার করি সেটা আজ কীরকম আছে, মাটিতে লবণাক্ত ভাব আছে কিনা সেটা দেখতে হবে, মাটিতে নিউট্রিয়েন্টস কীরকম আছে সেটা দেখতে হবে, মাটিতে যে ফিজিক্যাল ক্যারেক্টার, বার্ক ডেন্সিটি একটা কথা আছে, বার্ক ডেন্সিটি মানে মাটি শক্ত হয়ে যাওয়া, মাটি যত বেশি শক্ত হবে মাটি কিন্তু ফসলের জন্য তত বেশি ভালো নয়, তো এগুলোকে মেজার করা হয়। এবং মাটিতে বিভিন্ন ক্যাটায়ন্স, মাটিতে বিভিন্ন অ্যানায়ন্স, মাটিতে বিভিন্ন রকম যে মৌলগুলো আছে সেগুলোকে পরীক্ষা করে এবং আমরা ম্যাপ তৈরি করি। সেই ম্যাপ বেসিসে আমরা বলে দিই যে এই মাটিতে নাইট্রোজেন পরিমাণ এত বেশি আছে, হয়তো সেই ম্যাপের মধ্যে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই ওয়াটারশেডের এই জায়গাতে নাইট্রোজেন বেশি আছে, এই জায়গাতে ফসফরাস কম আছে, এই জায়গাতে জৈব কার্বন কম বেশি আছে। সেই বেসিসে আমরা কিন্তু সেটাকে আবার আমরা যখন পলিসি মেকার বা আমাদের সরকারের কাছে যখন এই রিপোর্টটা জমা দিই, সরকার তখন আমাদেরকে বা আমাদের মতো যারা অন্য ডিপার্টমেন্ট যেগুলো আছে সম্প্রসারণ বিভাগের, তাদেরকে বলা হয় যে এই এই জায়গাগুলোতে আপনারা এই ফসল না করে আপনারা এই রকম ফসল করুন। সেই এলআরআই বেস করেই কিন্তু আমরা ল্যান্ড ইউজ প্ল্যানিংটা করি যে এই মাটিটা এই ফসলের জন্য, এই মাটিটা এই ফসলের জন্য। তো এলআরআই এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আছে, যেটা ছাড়া কোনো ওয়াটারশেডের অ্যাসেসমেন্ট বা মনিটরিং করা কোনোভাবেই সম্ভব নয়।
1: মানে এক্ষেত্রে কিছুটা যে আমরা আমাদের একটা সয়েল হেলথ কার্ড বা সয়েল টেস্টিং কথা রয়েছে চাষের ক্ষেত্রে, এটা কিছুটা কি সেই রকমই?
0: একদম তাই। যেমন সয়েল হেলথ কার্ড আপনারা শুনে থাকবেন, আমাদের ভারত সরকারের আরেকটি স্কিম যেটা সয়েল হেলথ কার্ড, ইউনিভার্সাল সয়েল হেলথ কার্ড স্কিম, এটারও আমি পূর্বাঞ্চলীয় এক সময় নোডাল অফিসার ছিলাম। এখন এখন এই সয়েল হেলথ কার্ড মানে মাটি পরীক্ষার, মাটি স্বাস্থ্য পরীক্ষা কার্ড। তো এমনি তেমনি এই যে এলআরআই কার্ড, এলআরআই যেটা করা হচ্ছে তেমনি একইভাবে এলআরআই কার্ডও করা হয়, যেমন ল্যান্ড রিসোর্স ইনভেন্টরি কার্ড। মাটির সয়েল হেলথ কার্ড এবং ল্যান্ড রিসোর্স ইনভেন্টরি কার্ডের মধ্যে একটু তফাৎ আছে। ল্যান্ড রিসোর্স ইনভেন্টরি কার্ডের মধ্যে অনেক বেশি ডিটেল থাকে, সেখানে আপনার মাটির যেমন ফিজিক্যাল ক্যারেক্টার, কেমিক্যাল ক্যারেক্টার, নিউট্রিয়েন্ট ক্যারেক্টার এবং সমস্ত মৌলর ক্যারেক্টার যেমন দেয়া থাকে, তেমনি সেখানে চাষির ডিটেল থাকছে, চাষির মৌজা থাকছে এবং সেখানে কোন ফসলটা নেওয়া হবে সেই ফসলটাও কিন্তু সেখানে প্রেসক্রাইব করা হচ্ছে। এবং শুধু ফসলের মধ্যে কোন সারটা কত পরিমাণে, কত বস্তা ইউরিয়া আমি দেবো, কত বস্তা আমি পটাশ দেবো, সেগুলো কিন্তু সেই এলআরআই কার্ডের মধ্যে থাকছে। আমরা এখন যেসব জায়গাতে আমরা ওয়াটারশেডের এই এলআরআই কাজ করেছি, আমরা পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল এরিয়াতে, সেখানে এলআরআই কার্ড দেওয়ার ব্যবস্থা আমরা করছি। আমাদের যে সংস্থা সেটা আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আন্দামান, পশ্চিমবঙ্গ এই এরিয়াটায় আমরা দেখি। বিশেষ করে আমরা যেমন ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে প্রায় 2 লক্ষের কাছাকাছি আমরা এলআরআই কার্ড ডিস্ট্রিবিউট করেছি চাষিদের, এবং চাষিরা কিন্তু সেই এলআরআই কার্ড দেখেই কিন্তু তারা তাদের ফসল নির্বাচন করছে যে কোন মাটিতে কোন ফসল করবে। সুতরাং এলআরআই কার্ডের ভূমিকা কিন্তু অপরিসীম।
1: তার মানে আমাদের শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুরা যারা শুনছেন আজকের অনুষ্ঠান, আপনারা নিশ্চয়ই সয়েল হেলথ কার্ডের সম্পর্কে জেনেছেন বা আপনাদের জমি পরীক্ষা করেন, সেক্ষেত্রে আরও একটি নতুন কার্ড বা নতুন একটা রিসার্চ বলতে পারেন বা নতুন একটা ধারণা আপনারা পেলেন যে এলআরআই কার্ড, এবং সেখানেও প্রায় সমগোত্রীয় সয়েল হেলথ কার্ডের মতো কাজ কারবার করা হচ্ছে এবং যেটা আমাদের ডক্টর রহমান করছেন ওনাদের সংস্থা। আর এরপরেও আরও একটি ক্ষেত্রে যে নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন রকম প্রযুক্তি তো আপনারা নিয়ে আসছেন বা সরকারের পক্ষ থেকে, যে GSI অ্যান্ড রিমোট সেন্সিং, এইগুলোর ক্ষেত্রে এগুলোর ঠিক কি রোল রয়েছে এই যে যোজনার কথা যদি আমরা ধরি?
0: হ্যাঁ, খুব খুব ভালো প্রশ্ন করেছেন। এটা PMKSY 2.0 যেটা মানে দ্বিতীয় প্রকল্প, দ্বিতীয়বার যেটা এসেছে, তাতে কিন্তু GIS রিমোট সেন্সিং এর ব্যবহার কিন্তু অনেক বেশি পরিমাণে হচ্ছে। এই কারণে, কারণ একটা মাটিকে জানতে গেলে তার জিওগ্রাফিক একটা ইনফরমেশন

0: সিস্টেম দরকার, যে মাটিটা কি টাইপের ছিল, মাটিটা কেমন, মাটিটা কত বছর আগে তৈরি হয়েছে, মাটিতে কি ল্যান্ড ইউজ কি আছে, সেগুলো স্যাটেলাইটের মাধ্যমে আমরা কিন্তু সেটাকে দেখতে পাই বা সেটাকে আমরা নির্বাচন করি। একটা ধরুন আমি ঝাড়খণ্ডের কোনো ঝাড়গ্রামের কোনো একটা জায়গাতে আমি ওয়াটারশেড করছি, তো একটা বড় এরিয়া, সেখানে দেখা গেলো যে প্রায় 500 হেক্টর এরিয়াকে আমি করব, সেখানে আমাদের পক্ষে সায়েন্টিস্টদের পক্ষে গিয়ে ইন্ডিভিজুয়ালি গিয়ে ল্যান্ড ল্যান্ড ঘুরে ঘোরা দেখা সম্ভব নয়, কারণ অনেক টাইম কনজিউমিং। এভাবে করতে গেলে আমাদের বহু বছর লাগবে, যেটা আমরা বিকশিত ভারত 2047 নিয়ে ভাবছি সেটা করতে গেলে আমাদের 100 বছর লেগে যাবে। সেই জন্য স্যাটেলাইটের মাধ্যমে, জিআইএস সিস্টেমের মাধ্যমে আমরা ল্যান্ড জমিটাকে আমরা আইডেন্টিফাই করি, যে জমিটাতে কিভাবে তৈরি হয়েছে, তার জিওলজি কি, তার মধ্যে মাটিটা তার কীরকম আছে সেটা, এবং রিমোট সেন্সিং যেটা স্যাটেলাইট যেটা বললাম, সেই স্যাটেলাইট দিয়ে সেই মাটিকে আমরা নির্বাচন করি এবং সেই এরিয়াতে সেখানে আমরা সয়েল প্রোফাইল আমরা করি। কারণ ধরুন 500 হেক্টর জমিতে আমি যদি সয়েল প্রোফাইল করতে চাই, প্রতিটা জমিতে তো সয়েল প্রোফাইল করা সম্ভব নয়। প্রোফাইল মানে আমরা গর্ত খুঁড়ি, প্রায় 2 মিটার অবধি গর্ত খুঁড়ি, যতক্ষণ না মাটি থেকে নিচের থেকে জল বেরিয়ে আসে, যতক্ষণ না পাথর বেরিয়ে আসে, ততক্ষণ আমরা মাটিটা আমরা খুঁড়তে থাকি। কারণ কি, মাটির উপরের লেয়ার শুধু নয়, তলার লেয়ারের কোনো একটা ইম্পর্টেন্ট রোল আছে, যে মাটির যে উপরিভাগের যে যে মাটির উপরে যে নিউট্রিয়েন্ট স্ট্যাটাস, যেটা মাটির উপরিভাগের যে গঠন এবং তার যে ফার্টিলিটি, সেটাকে কিন্তু নির্ভর করে কিন্তু মাটির মাঝে নিচের দিকে সাবসয়েলের উপরে অনেকটাই নির্ভর করে, মাটিটা কিভাবে তৈরি হচ্ছে। তো সেগুলোকে করতে গেলে আমাদের সয়েল প্রোফাইল স্টাডি করা দরকার। সয়েল প্রোফাইলে বিভিন্ন রকম লেয়ার থাকে, যেমন অর্গ্যানিক হরাইজেন, উপরে মাটির উপরে লেয়ারটাকে বলে অর্গ্যানিক হরাইজেন, তারপরে একটাকে এ হরাইজেন, তারপরে একটা বি হরাইজেন, এরকম করে বিভিন্ন হরাইজেনগুলো থাকে। সেগুলোকে আমরা সেই প্রত্যেকটা হরাইজেনের আমরা নিউট্রিয়েন্ট স্ট্যাটাস, তার ফিজিক্যাল ক্যারেক্টার, কেমিক্যাল ক্যারেক্টার, সেগুলো আমরা দেখি। এবং সেটা দেখতে গেলে আমাকে কিন্তু প্রোফাইল স্টাডি করতে হবে, কিন্তু প্রোফাইল স্টাডি কিন্তু প্রতিটা জমি ক্ষেত্রে যদি আমি করতে চাই, তাহলে আমি একটু আগেই বললাম যে আমাদের এটা অনেক সময় লেগে যাবে। সেই কারণে জিআইএস এবং রিমোট সেন্সিং এর মাধ্যমে আমরা দেখা যাচ্ছে যদি মাটি যদি জিআইএস এর মাধ্যমে যদি আমরা জানতে পারি যে এই মাটির ব্যবহার কিরকম হয়েছে, তার ল্যান্ড ইউজ বা ল্যান্ড ফরমেশনটা কিরকম হয়েছে, তখন একই রকম ল্যান্ড ফরমেশন হলে সেই জায়গাগুলোকে আমরা 10টা একই ল্যান্ড ফরমেশন পেলে তখন আমরা 10টা জায়গাতে মাটি তখন প্রোফাইল আমরা নেব না, তখন আমরা একটা বা 2টা জায়গা থেকে নেব। তো এরকমভাবে 500 হেক্টর জমি থেকে হয়তো আমাদের সেক্ষেত্রে গোটা 25 প্রোফাইল স্টাডি করলে আমরা পুরো এরিয়ার পুরো জায়গাটার আমরা মাটির স্বাস্থ্য এবং মাটির যে গঠন এবং মাটির বৈচিত্র্য সব কিছু জানতে পারি, এবং সেই বেসিসের উপরে কিন্তু আমরা ফসল নির্বাচনটা আমরা করতে পারি। তাই জিআইএস রিমোট সেন্সিং এর ব্যবহার কিন্তু অপরিসীম এখনকার এই PMKSY 2.0 তে।
1: শুধুমাত্র PMKSY 2 তে যে জিআইএস বা রিমোট সেন্সিং এর ব্যবহার অপরিসীম, ডক্টর রহমান যেমন বলছেন, তেমনি আপনারা ইতিপূর্বে আমাদের বিভিন্ন অনুষ্ঠানেও শুনেছেন বা আপনারা কেউ কেউ জেনে থাকবেন যে চাষের ক্ষেত্রে এখন জিআইএস বা রিমোট সেন্সিংও ব্যবহার করা হচ্ছে। আপনার রিমোট সেন্সিং এর মাধ্যমে মাঠে যে কোন জায়গায় কোন পোকা লেগেছে সরাসরি আপনারা সেগুলো ছবি তুলে পাঠিয়ে দিচ্ছেন, এবং যিনি বিশেষজ্ঞ রয়েছেন সেখান থেকে দেখে সাজেস্ট করে দিল যে এই জায়গাটাই এটা প্রবলেম হয়েছে, আপনার জমিতে এই প্রবলেম হয়েছে, এই পোকা লেগেছে, তার জন্য এই ওষুধটা বা সারটা প্রয়োগ করুন। তাই আমাদের বিজ্ঞানের হাত ধরে বা প্রযুক্তির হাত ধরে যেভাবে আমরা এগিয়ে চলেছি, আমাদের দেশ এগিয়ে চলেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী বা কেন্দ্র সরকারের যে ভাবনা 2047 মধ্যে আমাদের বিকশিত ভারতের স্বপ্ন আমরা দেখতে চলেছি, তার যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের কৃষক বন্ধু যারা রয়েছেন তাদের জন্য যে সমস্ত প্রকল্পগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলোকে আপনাদের গ্রহণ করতে হবে, এবং শুধুমাত্র গ্রহণ করলে হবে না, সেগুলো বাস্তবায়নেরও আপনাদের অংশীদার হতে হবে। ডক্টর রহমানদের যে সমস্ত অর্গানাইজেশন বা আরও যে সমস্ত কৃষি অর্গানাইজেশন রয়েছে, রিসার্চ অর্গানাইজেশন রয়েছে, তারা বিভিন্ন উদ্ভাবনী শক্তি, বিভিন্ন উদ্ভাবনী চিন্তাভাবনা তৈরি করছেন ঠিকই, কিন্তু সেগুলো বাস্তবায়নে যাদের একান্ত প্রয়োজন, একান্ত হাত, তারাই হচ্ছে আপনারা। আপনাদের মাধ্যমেই সবকিছু সম্ভব।
0: একদম ঠিক বলেছেন। আমি আপনাকে একটা তথ্য দিতে চাইছি যে এই PMKSY এর ফলে আমরা কতটা চাষি ভাইদের জন্য কতটা কি করতে পেরেছি। আমি যদি আমাদের রাজ্যের কথাই ভাবি, তাহলে আমাদের রাজ্যে দেখা যাচ্ছে, রাজ্য বলবো না, আমি আগে দেশটার হিসাবটা বলি আপনাকে, যে 27 মিলিয়ন ফার্মার, মানে 2.7 কোটি ফার্মারকে কিন্তু আমরা বেনিফিট দিতে পেরেছি এই PMKSY এর মাধ্যমে। এবং এই ইরিগেশন এরিয়াটা আমরা বাড়াতে পেরেছি প্রায় 2.46 ক্রোর হেক্টর, মানে 24.61 মিলিয়ন হেক্টরকে আমরা কিন্তু এই ইরিগেশনের আওতায় আনতে পেরেছি এই প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনার মাধ্যমে। তেমনি পশ্চিমবঙ্গেও কিন্তু আমরা প্রায় 30 থেকে 32 হাজার হেক্টর এরিয়া কিন্তু আমরা এই যোজনা আওতায় আমরা আনতে পেরেছি, এবং আগামী দিনে পিএমকেসিআই 2.0 এবং পিএমকেসিআই 3.0 তে আশা করছি আমরা পুরোপুরি পূর্বাঞ্চল এরিয়াটা, যেটা পশ্চিমাঞ্চলে

0: এরিয়া যেটা ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং আমাদের ড্রাই বেল্ট, যেগুলো ল্যাটেরাইট বেল্ট যেগুলো, সেগুলোকে পুরো অংশটাই আমরা আশা করি কভার করতে পারবো। তবে হ্যাঁ, এখানে কিন্তু চাষি ভাইদের একটা আমাদের সবসময় সহযোগিতা চাই। যখন বৈজ্ঞানিকরা বা যখন পলিসি মেকাররা, গভর্নমেন্ট মেশিনারি বা সম্প্রসারণ বিভাগের অধিকর্তারা যখন যায় চাষি ভাইদের, কিন্তু সেখানে অবশ্যই সহযোগিতা দরকার। কারণ তাদের সহযোগিতা ছাড়া কিন্তু এই প্রকল্প কিন্তু কোনোভাবে বাস্তবায়িত করা সম্ভব হবে না।
1: একদম একদমই তাই। এবারে এই যে একটা বিশাল যজ্ঞ চলছে বলা ভালো সারা দেশ জুড়ে, রাজ্য জুড়ে, সেখানে আইসিএআর এর যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে, তাদের কি রোল রয়েছে?
0: বিশেষ করে আইসিএআর এগ্রিকালচার ডিপার্টমেন্ট বলতে, আমি যে সংস্থা থেকে এসেছি, ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে ল্যান্ড ইউজ প্ল্যানিং, আমি একটু আগে আমার বক্তব্যে বলেছিলাম যে পুরো PMKSOI প্রোগ্রামটার মধ্যে যে LRI যেটা করা হবে, সয়েল স্টাডি, ল্যান্ড স্টাডি যেটা করা হবে, এটা পুরোপুরি দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের সংস্থাকে। যারা আমাদের সংস্থার মতো, আমাদের যে রিজিওনাল সেন্টারের মতো আরও আমাদের 4-5টি সংস্থা রিজিওনাল সেন্টার আছে, গোটা দেশে ছড়িয়ে আছে, তারাই এটা এই PMKSOI এর ওয়াটার শেডের ল্যান্ড রিসোর্স ইনভেন্টরি এবং ল্যান্ড রিসোর্স কার্ড ফার্মারদেরকে বিতরণ করবেন, যাতে ফার্মাররা ওই ল্যান্ড রিসোর্স ইনভেন্টরি কার্ড দেখে তাদের ফসল নির্বাচন করতে সহজ হয় এবং সঠিকভাবে তারা যা ফসল নির্বাচন করতে পারে। আমাদের ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে ল্যান্ড ইউজ প্ল্যানিং এর এই ব্যাপারে অনেক গুরুত্ব আছে।
1: আমাদের অনেক তথ্যভিত্তিক আলোচনা হলো, আমি একেবারে খুব যদি একটু সাধারণভাবে কৃষকদের দৃষ্টিভঙ্গি থেকে আপনার কাছে একটা জিনিস জানতে চাইছি, যে এই যে PMKSOI 2 যে যোজনাটার কথা আমরা এতক্ষণ আলোচনা করছি, সেক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা তারা ঠিক কি ধরনের বেনিফিট পাবেন এখান থেকে, তাদের জন্য কি কি থাকতে হবে, বা ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য বা এই আওতায় আসতে গেলে তাদের কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে তবে তারা এই আওতায় আসতে পারবে বা এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন, তাদের কি কি দরকার?
0: তাদের দরকার আমি আপনাকে বলি, আমাদের এই PMKSOI যেটা বলছে তার একটা কম্পোনেন্ট, আমি হয়তো তখন বলতে একটু ভুল করেছিলাম, একটা সোশিও ইকোনমিক স্টাডি একটা কথা আছে।
1: আচ্ছা,
0: সোশিও ইকোনমিক স্টাডিটা কি? সেখানে আমাদের যে সম্প্রসারণ বিভাগের যারা আছেন তারা যাবেন, গ্রামে যাবেন, চাষি ভাইদের সঙ্গে কথা বলবেন, চাষি মা বোনেদের সঙ্গে কথা বলবেন, তাদের ফসল কি হচ্ছে, তারা কেন দাম পাচ্ছে না, মার্কেটের কি অবস্থা, মার্কেটের সঙ্গে ফসলের ডিমান্ড সাপ্লাইয়ের এই ব্যাপারগুলো তারা কিন্তু সমানে সেখানে গিয়ে আলোচনা করবেন। এবং PMKSOI এর একটা ইম্পর্টেন্ট পার্ট সোশিও ইকোনমিক স্ট্যাটাস, চাষি ভাইদের কিন্তু এক্ষেত্রে যখন আমাদের বৈজ্ঞানিকরা, আমাদের সম্প্রসারণ বিভাগের অধিকর্তারা, আমাদের সম্প্রসারণ যারা কর্মীরা যারা যখন যাবেন, তারা যেন চাষি ভাইরা যেন অবশ্যই তাদের সঙ্গে সহযোগিতা করেন, সঠিক ইনফরমেশনটাকে যদি দেন। এবং এই PMKSOI এর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম, সেটাতে কিছুই না, সেটাতে আমরা একটা মডেল তৈরি করেছি, সেই মডেলটা চাষি ভাইদের সামনে আমরা ডেমোনস্ট্রেট করে দেখাতে পারি, আপনার জমির খতিয়ান নাম্বার এই, আপনার জমির স্বাস্থ্য হচ্ছে এই, আপনি এই জমিতে এই চাষ করছেন, আপনি এই জমিতে এই চাষের জন্য উপযোগী নয়, আপনি এই চাষটা করবেন, এই জিনিসগুলো কিন্তু আমরা ডিসিশন সাপোর্ট সিস্টেমের মধ্যে আমরা করেছি এবং চাষি ভাইদেরকে সেটা ডেমোনস্ট্রেশন করে আমরা দেখাবো।
1: বেশ, আমাদের ঘড়ির কাঁটা চোখ রাঙাচ্ছে, আমাদের থামতেই হবে। আমরা আজকের আলোচনা করছিলাম প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা, অর্থাৎ জমিতে যে জলের ব্যবহার এবং পর্যাপ্ত ব্যবহার, সঠিক ব্যবহার, হার ক্ষেত কা পানি, যেটা এই প্রকল্পের একটা অন্যতম পয়েন্ট আর কি, সেটাকে আপনারা সঠিকভাবে যদি মেনে চলেন তাহলে কৃষিক্ষেত্রে যে লাভের দিশা সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। এবং তার জন্য তো বিস্তারিত জানালেন, আমাদের মধ্যে এতক্ষণ ছিলেন ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং NBSSLUP পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডক্টর ফিরোজ হোসেন রহমান। ডক্টর রহমান, আপনাকে অশেষ ধন্যবাদ আজকের মতো, আপনাকে
0: নমস্কার।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।

0: মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
0: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা। ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত, বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার, অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন লোকগীতি, গিয়েছেন মাম্পি মহন্ত।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন লোকগীতি মাম্পি মহন্তর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।

প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে, সবুজ পৃথিবী, সুন্দর ভবিষ্যৎ। আসুন গাছ লাগাই, প্রাণ বাঁচাই।

গানটি শুনলেন কিশোর কুমার এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে, ছবির নাম মিস্টার ইন্ডিয়া। পরের গানটি গেয়েছেন স্বপ্না এবং কিশোর কুমার, ছবির নাম জানবাজ।

সৌতিন ছায়াছবির গানটি শুনলেন, গেয়েছেন দ্বৈতকণ্ঠে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার। এই গানটির সাথে সাথে শেষ হলো আজকের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরই নেপালি সংবাদ।

0: भारतीय फुटबल खेलाडी यशया अरुमैनयंगमलाई अर्जुन पुरस्कार जीवनकालबाट सम्मानित गरिनेछ। एथलेटिक्स प्रशिक्षक परवीर सिंह, बक्सिङ प्रशिक्षक छोटेलाल यादव र सुटिङ प्रशिक्षक नेहानन्द कुमार चौहानलाई द्रोणाचार्य पुरस्कार प्रदान गरिनेछ भने आर्मी प्यारालिम्पिक नोट पुणेलाई राष्ट्रिय खेल प्रोत्साहन पुरस्कारबाट सम्मानित गरिनेछ। बीडब्ल्यूएफ ब्याडमिन्टन विश्व च्याम्पियनसिपमा भारतकी उन्नति हुडाले नयाँ दिल्लीको इन्दिरा गान्धी इन्डोर स्टेडियममा म्यानमारकी थेट हटार हुथुजारलाई पराजित गर्दै महिला एकलको दोस्रो चरणमा प्रवेश गरेकी छिन्। अन्त्यमा मुख्य समाचार पुनः एकपल्ट। केन्द्रीय वातावरण मन्त्रीले 12 ब्रिक्स बैठकको गर्नुभयो अध्यक्षता। हरियाणा प्रहरीले पन्जाबमा अन्तर्राज्यीय बाल तस्करी सञ्जालको गर्यो पर्दाफास। विजिन्जम अन्तर्राष्ट्रिय बन्दरगाहमा प्रत्यक्ष निर्यात र आयात सञ्चालन आजबाट सुरु। सरकारले राष्ट्रिय खेलकुद पुरस्कार 2025 को गर्यो घोषणा र ब्याडमिन्टन विश्व च्याम्पियनसिपमा भारतकी उन्नति हुडा दोस्रो चरणमा प्रवेश। आकाशवाणीबाट समाचार पूरा भयो।
1: स्वागत छ राष्ट्रिय मुक्त विद्यालय शिक्षा संस्थान एनआइओएसमा विश्वको सबैभन्दा बृहत मुक्त विद्यालय शिक्षा प्रणाली।
2: आकाशवाणी खबर पढ्छি সুপ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং তার পরিপ্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। ঝাড়খণ্ডের গুমলা জেলার দুমলি থানা এলাকায় পুলিশ 4 মাওবাদীকে গ্রেপ্তার করেছে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় আবেদনকারীদের মধ্যে থেকে যে অংশের কর্মচারীরা এখনও বকেয়া ডিএ পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকপত্রের প্রতিটি শর্ত যতদিন না পূর্ণাঙ্গভাবে কার্যকর করবে ততদিন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে ইরান আজ জানিয়েছে। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচে জয়ের জন্য ভারত শ্রীলঙ্কার সামনে 372 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসি বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরিবেশগত সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে ব্রিক্সকে একটি অভিন্ন মঞ্চ হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যেই সদস্য রাষ্ট্রগুলির মন্ত্রী, আধিকারিক, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞরা এই বৈঠকে একত্রিত হয়েছিলেন। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী যাদব মানবতায় প্রথম দৃষ্টিভঙ্গি অনুসরণ করে একটি সুস্থায়ী পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে নীতি, প্রযুক্তি এবং জনগণের অংশগ্রহণের উপর জোর দেন। তিনি জানান, 2005 থেকে 2022 সালের মধ্যে ভারত তার দূষণের মাত্রা 37% বেশি কমিয়ে এনেছে। বর্তমানে ভারতে উৎপাদিত মোট বিদ্যুতের অর্ধেকেরও বেশি পরিচ্ছন্ন বা পরিবেশবান্ধব উৎস থেকে আসে বলেও তিনি উল্লেখ করেন। শ্রী যাদব ব্রিক্স সদস্য দেশগুলির প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে নিয়েই ব্রিক্স এনভায়রনমেন্ট ওয়ার্কিং গ্রুপের প্রস্তুত করা 4টি তথ্য সংকলন বা নলেজ কম্পেন্ডিয়ামস প্রকাশ করেছেন। সম্প্রতি দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং পুলিশ আধিকারিকদের ওপর ছাত্রদের প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আজ জানিয়েছে, বিভিন্ন দলের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর এই কমিটির সদস্যদের নাম আগামীকাল জানানো হবে। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি সঠিক তথ্য অনুসন্ধান করবে এবং তার জন্য কমিটিকে সব রকমের সহায়তা দেওয়া হবে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, এই কমিটি আন্দোলন চলাকালীন যৌন হেনস্থার অভিযোগ এবং মহিলা প্রতিবাদীদের সমাজ মাধ্যমে অপদস্থ করার মতো বিষয়গুলিও তদন্ত করে দেখবে। গত 20 জুলাই সংসদ অভিযান চলাকালীন পুলিশি অত্যাচারের অভিযোগ সংক্রান্ত সমস্ত ভিডিও ফুটেজ এবং সিসিটিভি রেকর্ডিংও কমিটিকে পরীক্ষা করে দেখার জন্য দেওয়া হবে। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা কক্রোচ জনতা পার্টির আন্দোলন চলাকালীন ছাত্রছাত্রীদের ওপর পুলিশ আধিকারিকদের হিংসাত্মক আচরণের বিরুদ্ধে

একগুচ্ছ আবেদনের শুনানিতে বেঞ্চ আজ এই নির্দেশ দেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে আগামী বৃহস্পতিবার রাজ্যে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। সফরকালে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা, সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলা শাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল নাগরিকের জন্য তিন মাসের বিনামূল্যে রিচার্জের ঘোষণা করেছেন বলে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে সরকার ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই দাবিটি মিথ্যা এবং ভাইরাল হওয়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে তৈরি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন কোনো প্রকল্পের অনুমোদন দেওয়া হয়নি বলেও পিআইবি জানিয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের আওতায় সারা দেশে স্কুল পড়ুয়াদের জন্য 2 কোটিরও বেশি বায়োমেট্রিক আপডেট সম্পন্ন করেছে। দেশব্যাপী বায়োমেট্রিক আপডেটের বিশেষ অভিযানের ক্ষেত্রে এটি একটি বড় মাইল ফলক। গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া বিশেষ অভিযানের আওতায় এখনও পর্যন্ত 1,56,000-এরও বেশি স্কুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত আলোচনাটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় আবেদনকারীদের মধ্যে থেকে যে অংশের কর্মচারীরা এখনও বকেয়া ডিএ পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্টে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। এদিন মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান 65% মহার্ঘ ভাতা ইতোমধ্যেই দেওয়া হয়ে গেছে, কিন্তু সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দী এবং ফিরদৌস শামীম দাবি করেন অনেক কর্মচারী এখনও ওই টাকা পাননি। আদালতের রায় বলা হয়েছিল বঞ্চিত সব সরকারি কর্মচারীকে বকেয়া দিয়ে দিতে হবে, কিন্তু সবাই টাকা পাননি। বিচারপতি সঞ্জয় কারল উল্লেখ করেন রিপোর্ট অনুযায়ী 7,700 কোটি টাকা দেওয়া হয়েছে, তবে যেসব কর্মচারী এখনও বকেয়া দিয়ে পাননি মামলাকারীরা সেই তালিকা আদালতের কাছে জমা দিতে পারে। আগামীকাল আবার এই মামলার শুনানি হবে। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ যতদিন না বিধানসভার বিরোধী দলনেতা কে হবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে, ততদিন পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওই পদে থাকবেন বলে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন। বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ সব পক্ষের হলফনামার ভিত্তিতে 2 মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করবেন। ততদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা পদে নিযুক্তিকে অস্থায়ী হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে আদালত। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 80টি আসনে জয়লাভ করার পর তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে মমতা ব্যানার্জি বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে নির্বাচন করেন। যদিও তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচন করে বিধানসভায় চিঠি দিলে অধ্যক্ষ তাতে স্বীকৃতি দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। প্রবল বর্ষণের ফলে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলার নদীগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় দামোদর নদের উচ্চ অববাহিকায় সতর্কবার্তা জারি করা হয়েছে। মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে ডিভিসি অতিরিক্ত জল ছাড়তে শুরু করার ফলে আসানসোল ও বার্নপুর শহরে বন্যার মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে এবং নদীগুলির ওপর বেশ কিছু সেতু এবং কজওয়ে জলের তলায় ডুবে গেছে। হিমাচল প্রদেশের সিরমৌর জেলার সিলাই তহসিলের কাফতার কাছে এক খনি ধসে আজ সন্ধ্যায় 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। সিরমৌরের ডেপুটি কমিশনার প্রিয়াঙ্কা বর্মা এই ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন মৃতদের 2 জন নেপালের বাসিন্দা এবং 1 জন স্থানীয়। খনিতে এখন উদ্ধার কাজ চলছে। অন্যদিকে এই জেলারই নাহান বিধানসভা এলাকায় প্রবল বর্ষণের জেরে মাতার স্কুলের 52 জন পড়ুয়া এবং 12 জন কর্মী আটকে পড়েছেন। প্রিয়াঙ্কা বর্মা জানিয়েছেন প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে এবং উদ্ধার কাজ শুরু হয়েছে। এদিকে সিমলা কালকা রেলপথে সোলান জেলায় ধসের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যেই চাম্বা, কাংড়া এবং কুলুতে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং সিমলা, মান্ডি ও সিরমৌর জেলায় ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকপত্রের প্রতিটি শর্ত যতদিন না পূর্ণাঙ্গভাবে কার্যকর করবে ততদিন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে ইরান আজ জানিয়েছে। তেহরান এই কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় খোলার বিষয়টিকে সরাসরি বিদেশি নিষেধাজ্ঞা

0: সম্পূর্ণ প্রত্যাহার এবং সামরিক অভিযান বন্ধের সঙ্গে যুক্ত করেছে। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ ওয়াগের কালিফাভ বলেছেন যে শত্রুরা যত হামলা চালাবে তারাও ততধিক কঠোরতার সাথে তা মোকাবিলা করবে। শান্তি আলোচনার জন্য সামরিক অভিযান বন্ধের সমঝোতা স্মারক স্বাক্ষরে 60 দিনের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরপরই ইরান এই হুঁশিয়ারি দিল। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের নিয়াজ দ্বীপে আজ দুপুরে 6.1 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পূর্ব নিয়াজের 147 কিলোমিটার দূরে মাটির 29 কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎসস্থল। এ পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। পাকিস্তানের সুপ্রিম কোর্ট জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরের নির্দেশ দিয়েছে। আদালত নির্দেশে আরও বলেছে যে প্রতি সপ্তাহে ইমরান খান ও তার পরিবারের সদস্যদের সাক্ষাতের সুযোগ দিতে হবে। প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং তার বোনকে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য ভারত শ্রীলঙ্কার সামনে 372 রানের লক্ষ্য রেখেছে। আজ চতুর্থ দিন জাপানের বিরতির আগে ভারতের দ্বিতীয় ইনিংস 193 রানে শেষ হয়। ঋষভ পান্ত 66 এবং দেবদত্ত পারিকাল 44, KL রাহুল 35 রান করেন। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 462 রানের জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করেছিল 284 রান। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং তার পরিপ্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন বিজ্ঞাপন।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
4: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
5: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
4: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
5: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
4: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
5: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
6: বদলেছে দেশের পুরনো 3টি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা। ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। কোড অফ ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত, বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
1: আকাশবাণী শিলিগুড়ি। এখন আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8টায় আইনি কথা, 8:30 শুনবেন আধুনিক গান শিল্পী মান্না দে। চন্দন দাসের কণ্ঠে গজলের অনুষ্ঠানটি প্রচারিত হবে 9:15। 9:30 কৃষ্টি সৃষ্টি, বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান 10:10। 10:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা, এতক্ষণ আজ

রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি, এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8টায় হাওয়া মহল চিত্রলোক অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত 8:15। রাত 9টায় আপকে লিয়ে আজকে ফানকার রাত 9:30, রাত 10টায় ছায়া গীত, 10:30 ঢালতি যায় রাত। এতক্ষণ আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। একটু পরই স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষাসহ একাধিক বিষয়ে 100 দিনের সাফল্যের খতিয়ান দিয়ে রাজ্য সরকার একটি পুস্তিকা প্রকাশ করেছে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিধানসভার বিরোধী দলনেতা পদে থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জাতিগত শংসাপত্র যাচাই সংক্রান্ত রাজ্য সরকারের বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 65% ইতোমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে রাজ্য সরকার। ডিএ না পাওয়া ব্যক্তিদের নামের তালিকা আগামীকাল মামলাকারীদের আদালতে জমা দিতে বলা হয়েছে। একটানা বৃষ্টিতে পশ্চিমের একাধিক জেলায় স্বাভাবিক জনজীবন ব্যাহত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। বীরভূমের তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হোটেলগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। নিয়ম লঙ্ঘনের অভিযোগে ওই এলাকার 15টি হোটেল বন্ধের নির্দেশ। আসছি বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসার পর প্রথম 100 দিন পূর্তি উপলক্ষে রাজ্য সরকার তাদের সাফল্যের খতিয়ান পেশ করেছে। শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, সুশাসন, নিরাপত্তা, জনকল্যাণ এবং নারী স্বনির্ভরতার মতো একাধিক ক্ষেত্রে সরকারের পদক্ষেপের কথা বিস্তারিত তুলে ধরে একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে। সরকারের প্রকাশিত 100 দিনের রিপোর্টে দাবি করা হয়েছে, ওই সময়ের মধ্যে শিল্পে নতুন বিনিয়োগের পথ খুলছে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এবং পরিকাঠামো উন্নয়নের একাধিক প্রকল্পে গতি এসেছে। একই সঙ্গে স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং বিভিন্ন জনমুখী প্রকল্প বাস্তবায়নের কথাও তুলে ধরা হয়েছে। সরকারি নথিতে শিল্পক্ষেত্রে নতুন শিল্প ক্লাস্টার গঠন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সহায়তা, বিনিয়োগ বান্ধব নীতি এবং শ্রমিক কল্যাণের বিভিন্ন উদ্যোগের উল্লেখ রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে নতুন হাসপাতাল ও চিকিৎসা পরিকাঠামো, শিক্ষাক্ষেত্রে বিদ্যালয় ও উচ্চশিক্ষার প্রসার, প্রশাসনের ডিজিটাল পরিষেবা বৃদ্ধি এবং নিরাপত্তা ক্ষেত্রে সীমান্ত আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নের দাবিও করা হয়েছে। জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে সামাজিক পেনশনের পরিমাণ বৃদ্ধি, আবাসন প্রকল্পে আর্থিক সহায়তা, কৃষকদের জন্য বিদ্যুৎ ভর্তুকি, পানীয় জল প্রকল্প এবং মহিলাদের আর্থিক সহায়তার মতো উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নারী স্বনির্ভরতার ক্ষেত্রে অন্নপূর্ণা প্রকল্প, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত এবং মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সহায়তার কথাও উল্লেখ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যতদিন না বিধানসভার বিরোধী দলনেতা কে হবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে, ততদিন পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওই পদে থাকবেন বলে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন। বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চ সব পক্ষের হলফনামার ভিত্তিতে 2 মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে। ততদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা পদে নিযুক্তিকে অস্থায়ী হিসেবেই গণ্য করা হবে বলে জানিয়েছে আদালত। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে 80টি আসনে জয়লাভ করার পর

0: তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে মমতা ব্যানার্জি, বিরোধী দলনেতা হিসেবে শোভনদীপ চট্টোপাধ্যায়কে নির্বাচন করেন। যদিও তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচন করে বিধানসভায় চিঠি দিলে অধ্যক্ষ তাতে স্বীকৃতি দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন শোভনদীপ চট্টোপাধ্যায়। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, কালীঘাট শিবির তাদের কাজে বাধা দিতেই বারবার আদালতের দ্বারস্থ হচ্ছে।
1: ওরা বিরোধী দলের ভূমিকাই পালন করতে চাইছে না। আমরা যখন বিরোধী দলের ভূমিকা পালন করতে চাইছি, সেটাকে হচ্ছে লিগালি বাধা দান করবার জন্য ওদের যে মরিয়া প্রচেষ্টা কোর্ট থেকে কোর্ট, আর নতুন নিত্য নতুন যা বেরোচ্ছে, মানে এটাও তো একটা রেকর্ড। ধরুন আপনি যখন এই কথাটা বললেন, একটা পার্টি হেরে গেছে, বিপুল পরাজয়, মানুষ রায় দিয়েছেন বিরুদ্ধে, মানে তো আমরা তো শুনেছি, মানে আনফর্চুনেটলি ডক্টর মমতা ব্যানার্জি মিটিংয়ে বলছেন যে আমরা হারিনি, আমরা 180টা সিট জিতে।
0: জাতিগত শংসাপত্র যাচাই সংক্রান্ত রাজ্য সরকারের বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছেন, আদালত এই মামলার নিষ্পত্তি না করা বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো রকম শংসাপত্র যাচাই করা যাবে না। উল্লেখ্য, গত 14 মে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে 2011 সাল থেকে রাজ্যে ইস্যু হওয়া তপশিলি জাতি, উপজাতি ও ওবিসি শংসাপত্র পুনর্যাচাইয়ের নির্দেশ দেয়। বলা হয়, কোনো শংসাপত্র ভুয়ো প্রমাণিত হলে তা বাতিল করা হবে। সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 65% ইতোমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে রাজ্য সরকার। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে আজ এ সংক্রান্ত মামলা শুনানিতে রাজ্যের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ডিএর বাকি অংশ দেওয়ার কাজও চলছে। এ পর্যন্ত দেওয়া হয়েছে 7,700 কোটি টাকার বেশি। যদিও সরকারি কর্মচারীদের একাংশ আদালতে দাবি করেন এখনও তারা বকেয়া ডিএ পাননি, এর প্রেক্ষিতে মহার্ঘ ভাতা না পাওয়া ব্যক্তিদের নামের তালিকা আগামীকাল মামলাকারীদের আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন বেঞ্চ। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা ও মা বোনেদের নিয়ে রাজ্য সরকার কলকাতাসহ বিভিন্ন পুরসভার প্রতিটি ওয়ার্ডে অন্নপূর্ণা যোজনা বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতার ধনধান্য অডিটোরিয়াম ও মহাজাতি সদনে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, উত্তর কলকাতার 60টি ওয়ার্ডে তৈরি এই বাহিনী মেয়েদের অধিকার রক্ষা এবং তাদের উপর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হবে।
2: প্রত্যেকটা ওয়ার্ডে অন্নপূর্ণা বাহিনী তৈরি করুন, যারা আমাদের দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করার চেষ্টা করছে, টুকরে টুকরে গ্যাং, যারা আমাদের রাজ্যে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে, যারা আমাদের অধিকার বঞ্চিত করতে চাইছে, এবং বিশেষ করে নারী সুরক্ষার ক্ষেত্রে আপনারা প্রত্যেকটি ওয়ার্ডে অন্নপূর্ণা বাহিনী গড়ে তুলে রাজ্য সরকারের সহায়িকা শক্তি হিসেবে কাজ করবেন, এই প্রার্থনা আপনাদের সকলের কাছে করব।
0: পুলিশ বিভাগের মতো রাজ্যের পর্যটন দপ্তরও এবার ড্রেস কোড চালু করতে চলেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ WBTDCL এই ড্রেস কোড চালুর কথা জানান। তিনি বলেন, ট্যুরিজমের হেল্প সেন্টারগুলোর কর্মীরাও এই ড্রেস কোডের আওতায় আসবেন। এর পাশাপাশি বছরের কয়েকটি নির্দিষ্ট দিনে পর্যটন দপ্তরের প্রত্যেকে বাঙালি ট্র্যাডিশনাল ড্রেস কোড অনুসরণ করবে। এ ব্যাপারে পর্যটন দপ্তর একটি নীতি গ্রহণ করতে চলেছে বলে শঙ্করবাবু জানান।
3: WTDCL এখানে আমরা এবার ড্রেস কোড চালু করতে চলেছি, অর্থাৎ সমস্ত ধরনের এর সাথে যুক্ত থাকবে তারা একই ধরনের ড্রেস পরবেন, এবং আমাদের যে ট্যুরিজমের যে হেল্প সেন্টার গুলো হবে সেই হেল্প সেন্টার গুলো আমাদের একই ধরনের পোশাক তারা পরবে। বছরের কয়েকটি নির্দিষ্ট দিন আমরা চিহ্নিত করছি, সেই দিনে বেঙ্গলি ড্রেস কোড ট্যুরিজম ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন ওপর থেকে নিচ অব্দি তারা এই ড্রেস কোড ফলো করবে।
0: আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস এর আঞ্চলিক প্রধান জুই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত আলোচনাটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও DTH বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। একটানা বৃষ্টিতে পশ্চিমের একাধিক জেলায় স্বাভাবিক জনজীবন ব্যাহত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। হলদিয়ায় একাধিক এলাকা এখনও জলমগ্ন। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ পূর্ব মেদিনীপুরের বন্যা কবলিত চণ্ডীপুর, ভগবানপুর ও পটাশপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে 16টি ত্রাণ শিবিরে 769 জন মানুষ আশ্রয় নিয়েছেন। অতিবৃষ্টির ফলে 30,000 হেক্টর

অভিযোগে 15টি হোটেল বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। রামপুরহাটের মহকুমা শাসক আজ লজ ও হোটেলগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে গঠিত অডিট কমিটির সঙ্গে বৈঠক করেন। সাংবাদিকদের তিনি জানান, হোটেল কর্মী ও ম্যানেজারদের নিয়ে একটি বিশেষ মহড়ার আয়োজন করা হবে। আগুন লাগলে তা নেভানোর প্রাথমিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে দমকল কর্মীরা তাদের প্রশিক্ষণ দেবেন। এদিকে অগ্নিকাণ্ডে হোটেল মালিক প্রবীর পাল ও তার ছেলে কল্যাণ আশিসকে আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। ঘটনার তদন্তে রামপুরহাটের এসডিপিওর নেতৃত্বে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। ভারত 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হলেও পশ্চিমবঙ্গের বেশ কিছু সীমান্তবর্তী অঞ্চলে স্বাধীন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় 18ই আগস্ট। নদিয়ার করিমপুর, শিকারপুর, পলাশী সহ কৃষ্ণনগর, রানাঘাট মহকুমা, মালদা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি উদযাপিত হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষাসহ একাধিক বিষয়ে 100 দিনের সাফল্যের খতিয়ান দিয়ে রাজ্য সরকার একটি পুস্তিকা প্রকাশ করেছে। কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিধানসভার বিরোধী দলনেতা পদে থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: শ্রোতা বন্ধুরা, শুভ সন্ধ্যা। আকাশবাণী শিলিগুড়ি আইনি কথা অনুষ্ঠান নিয়ে আজ আমি সৌমিতা আঢ্য আবারও একবার হাজির হয়েছি। আর আজ আমাদের আলোচনার বিষয় আরটিআই আইন কি, বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কি, আর বাংলায় যদি বলি তথ্যের অধিকার আইন বলতে আমরা কি বুঝি। আর এই তথ্যের অধিকার আইন বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট সম্পর্কে আলোচনা করার জন্য আজ আমরা বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি আমাদের সঙ্গে রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী তন্ময় রাহা মহাশয়। আজ শুনবেন অনুষ্ঠানটির তৃতীয় পর্ব। নমস্কার তন্ময় বাবু, অনেক অনেক স্বাগত জানাই আপনাকে।
1: নমস্কার নমস্কার।
0: হ্যাঁ,
1: এবার অ্যাপিলেট অথরিটি যদি কোনো রকম কোনো রেসপন্স না করে, সেক্ষেত্রে আপনি সেকেন্ড অ্যাপিল, যেটা হচ্ছে সেন্ট্রাল কমিশনে করতে হয়, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, সেখানে করতে হবে।
0: আচ্ছা, সেখানে দিল্লিতে করতে হবে, মানে ওটাই সবচেয়ে হায়ার অথরিটি, তো সেখানে আমরা দিল্লিতে করতে হবে। এরপরে ওখান থেকে যদি আমরা ঠিক সঠিক মানে জিনিসটা আমরা যেটা জানতে চাইছি যেটা পাচ্ছি না, যেখান থেকে মানে এখানে ফার্স্ট অ্যাপ্লিকেশন করেও যে সুরাহা পেলাম না, সেকেন্ড অ্যাপ্লিকেশন করলাম, এবার ওখান থেকে যদি ঠিকঠাক আমরা কিছু জানতে পারলাম না, তখন
1: সেন্ট্রাল কমিশন থেকে যদি আপনি কোনো রকম কোনো তথ্য না পান,
0: হুম হুম
1: সেন্ট্রাল কমিশনে ন্যাচারালি সেরকম হয় না, দুই পক্ষের শুনানি হয়, দুই পক্ষকে ন্যাচারালি ডেকে নিয়ে
0: হুম হুম
1: তারপরে আপনার সমস্ত রকম দুই পক্ষ শুনে নিয়ে
0: হুম হুম
1: আপনার যা ইনফরমেশন আপনি চেয়েছিলেন সেই
0: হুম হুম
1: নির্দিষ্ট ডিপার্টমেন্টকে ওনারা ডাইরেকশন দেন, ডাইরেকশন দিয়ে আপনার ইনফরমেশনগুলো ওনারা প্রোভাইড করে দেন।
0: আচ্ছা, আর মানে কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যে পেলাম না, তখন
1: তখন আপনাকে ন্যাচারালি রিট পিটিশন ফাইল করতে হয়, সেটা হাইকোর্টে করতে হয়।
0: আচ্ছা, রিপিটিশন ফাইল বলতে মানে আবার ঘুরে অ্যাপ্লিকেশন নাকি?
1: পিটিশন হচ্ছে আপনি আজকে যে প্রথম হচ্ছে আরটিআর অ্যাপ্লিকেশন করলেন,
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, অ্যাপ্লিকেশন করার পরে তারপরে অ্যাপিলেট অথরিটিকে জানালেন,
0: হুম হুম
1: উনিও কোনো রকম কোনো কিছু করলো না,
0: হুম হুম
1: তারপরে আপনার হচ্ছে সেকেন্ড অ্যাপিলেট অথরিটি সেখানে জানালেন,
0: হুম হুম
1: তো সেখান থেকেও আপনি কোনো রকম কোনো কিছু পেলেন না।
0: হুম হুম
1: তো না পাওয়ার পরে আপনাকে ন্যাচারালি এই সমস্ত ক্ষেত্রে বেশিরভাগই সুপ্রিম কোর্টে যেতে হয়,
0: হুম
1: সুপ্রিম
0: হুম
1: কোর্টে আপনাকে রিট ফাইল করতে হয়।
0: হুম হুম
1: তখন সুপ্রিম কোর্ট যে
0: আপনি বললেন যে
1: দুই পক্ষ,
0: হাইকোর্ট থেকে,
1: হাইকোর্ট থেকে যদি সেটা হচ্ছে আপনার স্টেট কমিশনের যেটা যদি হয়,
0: আচ্ছা, আর সেন্ট্রালের হলে সুপ্রিম কোর্টে যেতে হয়।
1: সুপ্রিম কোর্টে যেতে হয়।
0: হ্যাঁ, তো সুপ্রিম কোর্ট থেকে হয়ে যায় কাজটা নাকি?
1: আমি এতক্ষণ এতদিন অবধি যা করেছি তাতে আমি কিন্তু সুপ্রিম কোর্টের অবধি কোনো রকম কোনো কিছু আমি পাইনি। আমি লাস্ট একটা করেছিলাম, তো সেটাতে আমি সেন্ট্রাল ইনফরমেশন কমিশন যে অর্ডারটা দিয়েছিল তাতে সেই অর্ডারে কিন্তু আমি স্যাটিসফাই হয়ে গিয়েছিলাম।
0: আচ্ছা আচ্ছা,
1: ডিপার্টমেন্টকে, যে ডিপার্টমেন্ট থেকে আমি চেয়েছিলাম তথ্য,
0: হুম হুম
1: সেই তথ্যগুলো

0: ওনারা নির্দিষ্ট টাইমের মধ্যে আমাকে প্রোভাইড করে দিয়েছিলেন।
1: আচ্ছা, না আমি বলছি যারা না পাবে তারা হচ্ছে আপনার ওই সুপ্রিম কোর্টে থেকে গেলে ওইটা লাস্ট, সুপ্রিম কোর্ট থেকে একদম
0: লাস্ট হচ্ছে সুপ্রিম কোর্টই, তার উপরে কোনো গল্প নেই।
1: সুপ্রিম কোর্ট থেকে আমরা মোটামুটি স্যাটিসফাইড হয়ে যাই, তাই তো? আর না হলেও আমাদের আর কিছু করার থাকবে না, তাই তো?
0: হ্যাঁ,
1: আচ্ছা, তো এই যে এত পদ্ধতি, এটা কি আমরা কোনো আইনজীবীর মাধ্যমে করব না নিজেরাও করতে পারি? আপনি প্রথমে বললেন যে যে কোনো সাধারণ মানুষ করতে পারি, এখন আপনার সঙ্গে আমি কথা বলছি মানে এটা নিশ্চয়ই আইনজীবীর কাজ আছে। আপনি এক্ষুনি বললেন যে আপনিও করেছেন, সেই কথাটা একটু বলুন যে আমরা কি কোনো আইনজীবীর মাধ্যমে করব, মানে আইনজীবীরাও করতে পারেন?
0: বেশিরভাগ ক্ষেত্রে আইনজীবীরাই করে থাকেন, কেন আইনজীবীদের প্রত্যেকটা জিনিসই খুব ভালো মতো এই সমস্ত ব্যাপারে জানা থাকে, কেন ওনারা তো এই এই সমস্ত ব্যাপারে এক্সপার্ট। তো
1: আচ্ছা
0: নির্দিষ্ট কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে গুছিয়ে লিখতে হবে, একজন আইনজীবী অবশ্যই ভালো জানবেন। সেক্ষেত্রে আইনজীবীর হেল্প নেওয়াটা অনেক, আমি মনে করি অনেক ভালো।
1: তো এই
0: একদম
1: আইনজীবীর কাছে যাওয়া মানেই তো একটা বিশাল অঙ্কের টাকা পয়সার খরচ পড়ে, তো সেই খরচটা কিরকম পড়ে?
0: এটা দেখুন, ডাক্তারের আর উকিল বাবুর ফিস সম্পর্কে আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। হ্যাঁ, তো এই ব্যাপারে শুধু আমি মনে
1: মোটামুটি একটু যদি ধারণা দেন আর কি, বা সরকারি ধরুন কাউকে, মানে সরকারি পদ্ধতিতেও কি হয় নাকি যারা এমনি প্রাইভেটে প্র্যাকটিস করেন তাদের কাছে এটা করতে হয়?
0: আমি সেক্ষেত্রে একটা জিনিসই বলবো, যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা ডিএল আছে, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিস বলে একটা ডিপার্টমেন্ট আছে কোর্টের। সেখানটায় হচ্ছে যারা নিডি পার্সন, কোনো রকম কোনো মানে টাকা পয়সা খরচ করার সেই রকম ক্ষমতা নেই, সেক্ষেত্রে সেই ডিপার্টমেন্ট থেকে পার্টিকুলার তাদেরকে যথেষ্ট বিনামূল্যে কোনো রকম কোনো খরচ পাতি ছাড়াই ওনারা হেল্প করে থাকেন। সেই সেখানে কিছু আইনজীবী, নির্দিষ্ট আইনজীবী আছে, ওনাদের সাহায্য কিন্তু করতে পারেন, সেখানে কোনো রকম কোনো ফিস লাগে না।
1: আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সরকারি মাধ্যমে করতে পারি, সেখানে কোনো খরচ খরচা লাগবে না এবং আমরা আমাদের যথাযথ তথ্যটি সংগ্রহ করতে পারবো। তো এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন আসছে, তো এই রকম পদ্ধতিটা তো কতদিন সময় লাগে এটা মোটামুটি?
0: সময় দেখুন, আপনি প্রথমে অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লিকেশন করার পর 30 দিনের মধ্যে যদি আপনাকে মানে রিপ্লাই দিয়ে দিল, তাহলে তো আপনার আর কোনো রকম কোনো মানে ফার্স্ট অ্যাপিলেট অথরিটির কাছে যাওয়ারও প্রশ্ন নেই, আর সেকেন্ড অ্যাপিলেট অথরিটির কাছে যাওয়ারও প্রশ্ন নেই।
1: হুম হুম হুম হুম
0: সেটা কেস টু কেস ভ্যারি করে, এটা আপনার নির্দিষ্ট পার্টিকুলারলি সেইভাবে বলা সম্ভব না।
1: হুম হুম হুম আচ্ছা আচ্ছা, মোটামুটি 45 দিন মোটামুটি আপনার, আপনি তো অনেক এরকম এরকম তো অনেক আরটিআই করেছেন, তার সুরাহা করেছেন, তথ্য সংগ্রহ করেছেন, তো সেই ক্ষেত্রে আপনার কিরকম সময় লেগেছে, কতদিনের মধ্যে আপনি এটার মানে পুরো রেজাল্ট পেয়েছেন, পুরো ফলাফল পেয়েছেন?
0: অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন করার পরে আমরা উইদিন 30 ডেজ এর মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাই,
1: হুম হুম
0: আর যে ক্ষেত্রে পাই না সেক্ষেত্রে আমরা ফার্স্ট অ্যাপিল করি। আর লাস্ট আমি যেটা করেছি, একটা ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট ছিল, সেক্ষেত্রে 125 এর একটা কেস চলছে, মেনটেনেন্সের কেস, সেক্ষেত্রে আমি সেখানে লাস্ট সেন্ট্রাল কমিশন অফিসারের কমিশন, যে সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের, সেখানেও দরখাস্ত করেছি, লাস্ট আমি সেখান থেকেও সুরাহা পেয়েছি।
1: আচ্ছা, ম্যাট্রিমোনিয়াল মানে আপনি বলছেন মানে এটার কি ধরনের তথ্য?
0: আজকে আপনি ধরুন
1: হ্যাঁ
0: যে হাজবেন্ড যিনি আছেন,
1: হ্যাঁ হ্যাঁ
0: হাজবেন্ড একটা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করেন,
1: হ্যাঁ
0: তো সরকারি ডিপার্টমেন্টে উনি চাকরি করছেন, উনি কোনো রকম কোনো ইনফরমেশন মানে কোর্টের সামনেও প্রদান করেন। তো সেক্ষেত্রে ওয়াইফ কি করতে পারেন, যে ডিপার্টমেন্টে উনি চাকরি করেন সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন, যে আমার হাজবেন্ডের গ্রস স্যালারি, নেট স্যালারি কত সেটা আমার আমাকে জানানো হোক,
1: হুম হুম
0: বা পে স্কেলটা আমাকে জানানো হোক,
1: হুম হুম
0: সেটা কিন্তু সেই ইনফরমেশনটুকু কিন্তু উনি পেতে পারবেন।
1: আচ্ছা, যদি মনে করুন অনেক ক্ষেত্রেই হয় না যে মানে কোনো হাজবেন্ড তার ওয়াইফ সম্পর্কে জানতে চাচ্ছে, মানে ইনফরমেশন চাইছে, যে আপনি যেটা বললেন সে তাকে জানায়নি সে কি চাকরি করে বা কত স্যালারি পায়, কিন্তু তার মানে তার সম্পর্কে চারিত্রিক বৈশিষ্ট্য বলুন বা তার কর্মকাণ্ড সম্পর্কে সেটাও কি ওই আরটিআই এর মাধ্যমে জানা

0: যায়?
1: না না, সেটা কোনো সময় জানা যায় না।
0: আচ্ছা, সেটা জানা যায় না। আচ্ছা, কোন কোন বিষয়ে সাধারণত আরটিআই করা হয়? আপনাদের কাছে তো অনেক রকম আপনারা কাজ করছেন, তো কি কি বিষয় নিয়ে সাধারণত আরটিআই করা হচ্ছে?
1: আমাদের, আমি আপনাকে যেটা বললাম যে একটা ম্যাট্রিমোনিয়াল ডিসপুটের ক্ষেত্রে আমি যেটা বললাম যে ওনার এক্স্যাক্ট স্যালারি কত টাকা উনি পাচ্ছেন, সেটা জানার জন্য আমরা আরটিআই করেছি, সেটার ইনফরমেশন আমরা পেয়েছি। তারপরে বিএলআর অফিসে আপনার ধরুন যে প্রিভিয়াসলি কার নামে রেকর্ডটা ছিল, আরএস খতিয়ান কার নামে কি আছে না আছে সেটাও আমরা পেয়েছি। তারপরে আপনি কোনো পার্টিকুলার একটা কলেজ কোন ইউনিভার্সিটির আন্ডারে আছে, সেই ইউনিভার্সিটির আপনার ইউএসজি গ্র্যান্ট কমিশনের আওতায় ছিল কিনা, যে কলেজ থেকে পাস আউট করেছে সেটা অ্যাফিলিয়েশন ছিল কিনা, সেই সমস্ত তথ্য আমরা পেয়েছি। এই এইভাবে অনেক কিছু তথ্যই আপনি
0: পেয়েছেন?
1: বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে পেতে পেতে পারেন। ইভেন
0: আচ্ছা আচ্ছা,
1: আপনার গ্রাম পঞ্চায়েতে টেন্ডার হয়েছে, টেন্ডারে কতজন বিডার পার্টিসিপেট করেছিল, কে হায়েস্ট বিড দিয়েছে, কত টাকায় টেন্ডার পাস হয়েছে, এই সমস্ত তথ্য আপনি পেতে পারেন।
0: বেশ। আজকাল তো অনেক মানে ম্যাট্রিমোনিয়াল সাইট আছে, সেখানে অনেক ফেক প্রোফাইল দেওয়া থাকে, বা অনেক ফেক প্রোফাইল দেখিয়ে যে আমি এই কলেজের প্রফেসর, আদপে সে কিছুই মানে সেরকম কিছু না, হয়তো কলেজে যাতায়াত আছে বা কিছু, তো অনেক দূরে দূরে হয়তো বাড়ি, তাদের হয়তো যোগাযোগ হচ্ছে, এরকম তারা একটা বৈবাহিক সম্পর্ক তৈরি করতে চাইছে, অনেক দূরে হয়তো কেউ বলছে আমি বিরাট বড় ডাক্তার, আদপে হয়তো সে কিছুই না, হ্যাঁ হয়তো পেপারের অ্যাড দেখে যোগাযোগ হচ্ছে, তো সেই জায়গাগুলো কি থেকেও কি যে একটা হয়তো ইনস্টিটিউটের নাম দিয়ে দিয়েছে, বা কোনো কোম্পানি, সে হয়তো বলছে বলছে আমাদের এই এই কোম্পানি আছে, তো সেগুলো কি ইনফরমেশন গুলো বলছে আমি এই কোম্পানিতে চাকরি করি, সেটা এমনি মানে বৈবাহিক সম্পর্ক নয়, এমনি আমি বলছি, তো সেই জায়গায় আমি এই কোম্পানিতে চাকরি করি, আমি তোমাকে আজকাল মানে কি বলবো, যুব সমাজের ক্ষেত্রে ছোট ছোট ছেলে মেয়েদেরকে তো এরকমই যে বড় কোম্পানিতে কাজ দেবো, বড় বড় এতে দেব, সে আদৌ কাজ করে কিনা আমরা তো জানি না, কিন্তু সে বলছে কাজ দেবে, সেরকম করে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এগুলো কি আরটিআই এর মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায় যে আদৌ সে সেই জায়গাটায় কাজ করে কিনা, বা কি পোস্টে কাজ করে?
1: দেখুন, পার্সোনাল ইনফরমেশন,
0: হ্যাঁ
1: পার্সোনাল
0: হ্যাঁ হ্যাঁ
1: ইনফরমেশন
0: হ্যাঁ হ্যাঁ
1: কিন্তু কোনো সময় আরটিআই অ্যাক্টের মাধ্যমে জানা যায় না।
0: আচ্ছা, তাহলে তাদেরকে জানবে কি করে, তাদের সম্পর্কে জানবে কেমন করে?
1: তাদের সম্পর্কে জানার কোনো উপায় নেই তো, আরটিআই আপনি পাবেন না তো, আরটিআই রেস্ট্রিকশন আছে এখানটায়। থার্ড পার্টি, আমি আমি হাজব্যান্ড ওয়াইফ যে যে সম্পর্কটা আমি বললাম সেখানটায় আমি স্পেসিফিক্যালি বলছি যে আমি উনার লিগালি ওয়েডেড ওয়াইফ,
0: আচ্ছা
1: কিন্তু আমি একজন থার্ড পার্সনের এগেনস্টে যখন একটা অ্যাপ্লিকেশন করব যে উনি এই ডিপার্টমেন্টে চাকরি করেন কি করেন না, সেই তথ্য আমি পেতে হকদার নয়, কেন এটা এটাতে থার্ড পার্টি ইন্টারেস্ট ক্রিয়েট হচ্ছে, সেখানটায়
0: আচ্ছা,
1: আমি সেই ইনফরমেশন আমি কোনো মতেই পাবো না।
0: তাহলে এবার জেনে নেব যে তা এই আরটিআই এ কি কি তথ্য জানা যায় না, মানে জানতে চাওয়া যায় না, এটা মানে কি আপনি মানে আমাদের প্রসঙ্গ যখন এসেই গেল এই ব্যাপারটাতে, তাহলে এই ব্যাপারটা আপনি একদম একদম পয়েন্ট ওয়াইজ একটু যদি বলে দেন।
1: দেখুন, আরটিআই কিছু কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে।
0: হ্যাঁ হ্যাঁ
1: প্রথম রেস্ট্রিকশন হচ্ছে আপনি জাতীয় নিরাপত্তা সম্পর্কিত তথ্য,
0: হুম হুম
1: যে আজকে ধরুন যে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স
0: হুম হুম
1: সেই এরিয়ায় কতটা জুড়ে জায়গা জুড়ে এরিয়া আছে, কোন কোন বর্ডার সিকিউরিটি ফোর্স কোন জায়গায় মোতায়েন আছে, এই সমস্ত তথ্য যেগুলো আমাদের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সেই তথ্যগুলো আমরা কোনো মতেই পাবো না। এটা
0: হুম
1: গেল
0: হুম
1: 1 নম্বর কথা।
0: হুম হুম
1: তারপরে 2 নম্বর কথা হচ্ছে ধরুন যে কিছু জিনিস আদালতে বিচার বিবেচনার মধ্যে আছে, আজকে একটা নির্দিষ্ট কেস আদালতে চলছে, সেটা সেটা তথ্য কিন্তু আমরা কোনো সময় পাবো না।
0: হুম হুম
1: এবার ব্যক্তিগত গোপনীয়তার তথ্য, আপনার পার্সোনাল যেগুলা ইনফরমেশন,
0: হুম হুম
1: সেই ইনফরমেশন যেটা আমি আপনাকে একটু আগে বললাম যে থার্ড পার্টি ইনফরমেশন,
0: হুম হুম
1: সেই জিনিসটা আমরা পারবো না। এবার
0: হুম
1: আরেকটা জিনিস ধরুন ব্যবসা, আমি কি ধরনের ব্যবসা করছি না করছি আপনি সেটা আমাকে আরটিআই করলেন, আরটিআই করে আমার কাছে জানতে চাইলেন, সেই জিনিসটাও কিন্তু আপনি কোনো মতেই পাবেন না।
0: আচ্ছা আচ্ছা, তাহলে পশ্চিমবঙ্গে এর এই আরটিআই এর ব্যবহার কতটা এবং ভারতবর্ষে? আমরা কি ভারতের বাইরেও কোনো ইনফরমেশনের জন্য আরটিআই করতে পারি
1: দেখুন এটা আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তো স্পেসিফিক্যালি আমাদের
0: দেশের জন্য?
1: ভারতবর্ষের জন্য।
0: হ্যাঁ হ্যাঁ
1: তো এই আমাদের ভারতবর্ষে যত রকম সরকারি সংস্থা আছে সব ডিপার্টমেন্টে আমরা করতে পারবো, কিন্তু এর বাইরে বাইরে এটার কোনো কার্যকারিতা আমার মনে হয় আছে বলে
0: কার্যকারিতা
1: আমার।
0: নেই। আচ্ছা, তা এই যে আমি যে প্রসঙ্গটাই ছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতে এর ব্যবহার কতটা, আগে বলুন পশ্চিমবঙ্গে।
1: দেখুন পশ্চিমবঙ্গে আমি আপনাকে বললাম যে পশ্চিমবঙ্গে সরকারি যতগুলো ডিপার্টমেন্ট আছে, সরকারি পশ্চিমবঙ্গ সরকারের আওতায় যে সমস্ত ডিপার্টমেন্ট পড়ে সেই সমস্ত ডিপার্টমেন্টে আমি তো দেখেছি যে পঞ্চায়েতে টেন্ডার থেকে শুরু করে আপনার মিউনিসিপ্যালিটি টেন্ডার থেকে শুরু করে আপনার স্কুল কলেজ বিএলআরও ডিএলআরও সব ডিপার্টমেন্টের কার্যকারিতা আমি প্রচুর পরিমাণে দেখেছি,
0: আচ্ছা,
1: সাধারণ
0: মানে বেশ,
1: মানুষ প্রচুর
0: মানে
1: উপকৃতও হয়েছে।
0: উপকৃত হয়েছে তাহলে এর ব্যবহার পশ্চিমবাংলায় ব্যাপক। অন্যান্য
1: ব্যাপক
0: হ্যাঁ অন্য মানে গোটা দেশে, আমি বলছি গোটা দেশে অন্যান্য রাজ্যগুলি এবং পুরো দেশে কতটা ব্যবহার আছে একটু যদি
1: পুরো
0: বলেন।
1: আরটিআই দেখুন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট শুধু পার্টিকুলার ওয়েস্ট বেঙ্গলের জন্য তো নয়, এটা গোটা ভারতবর্ষের জন্য। তো আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি এতটা এর প্রচলন যদি এতটা ভালো থাকে তো ন্যাচারালি অন্যান্য রাজ্যেও এর প্রভাবটা আমি আমি মনে করি এর প্রচলনটা অনেক বেশি আছে।
0: মানে সেটা কি পশ্চিমবাংলা থেকে বেশি না কম?
1: হ্যাঁ এটা তো পার্টিকুলারলি বলা সম্ভব না
0: হ্যাঁ,
1: যে,
0: আমার আন্দাজ আর কি বলছি।
1: হ্যাঁ ন্যাচারালি আমার মনে হচ্ছে যে অন্যান্য জায়গায় এর এর এর ব্যবহারটা আরো বেশি, পশ্চিমবঙ্গে যেই তুলনায় এটা মানে ব্যবহৃত হচ্ছে এটা অন্যান্য জায়গায় আরো
0: তাহলে
1: বড় বড়
0: পশ্চিমবাংলায়
1: ডিপার্টমেন্টে।
0: নাগরিকরা এর মাধ্যমে অনেক কিছুই তাহলে জানতে পারছে, তাই তো?
1: অবশ্যই জানতে পারছে, আজকে অনেক কিছু তথ্য আগে জানতে পারতো না মানুষ, এখন এই আরটিআই আসার পরে অনেক কিছু তথ্যই জানতে পেরেছে।
0: যেমন এই এই যেগুলো
1: যেমন
0: বললেন, হ্যাঁ এগুলো তো বললেনই,
1: হ্যাঁ
0: আর কি কি মোটামুটি?
1: দেখুন সরকারি, ধরুন যে একটা সরকারি ডিপার্টমেন্টে চাকরি নিয়োগ হচ্ছে,
0: হুম হুম হুম
1: চাকরি নিয়োগ হওয়ার ক্ষেত্রে আজকে কে কত নাম্বার পেলো না পেলো সেটা এক্স্যাক্টলি মানে আপনি হয়তো জানেনও না, তো সেই তথ্যগুলা জানার জন্য এই জিনিসগুলা কিন্তু আপনার ডিপার্টমেন্টে আরটিআই করলে পরে কিন্তু সেই তথ্যগুলো।
0: মানে যতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে সেই ক্যান্ডিডেটের প্রত্যেকের নাম্বার গুলো, তাই তো?
1: আপনার মনে হচ্ছে যে আমি ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু নাম্বারটা আমি কম পেয়েছি, সেক্ষেত্রে আমার যে যে অ্যান্সার শিটটা আছে সেই অ্যান্সার শিটও আমি কিন্তু পেতে পারি আরটিআই এর মাধ্যমে। তো অ্যান্সার শিট দেখে আমি কিন্তু আমি যে নাম্বারটা কম পেয়েছি না বেশি পেয়েছি না সঠিক পেয়েছি সেটাও কিন্তু আমি নির্ধারণ করতে পারি।
0: আচ্ছা আচ্ছা, মানে আরটিআই করে আমি আমার পরীক্ষার খাতাটি দেখতে পারি। তো আমরা
1: হুম
0: এই যে বেশিরভাগ ক্ষেত্রেই এই মাধ্যমিকের সময় থেকেই আমরা একটা জিনিস শুনেছি যে রিভিউ করা বা স্কুটিনি করা, ওটাও কি এক ধরনের আরটিআই?
1: না সেটা রিভিউর প্রশ্নটা আলাদা, হ্যাঁ
0: হুম
1: আরটিআই প্রশ্নটা একদম আলাদা, আরটিআই অ্যাক্ট না আসা আগেও কিন্তু রিভিউয়ের অপশন ছিল।
0: হ্যাঁ, রিভিউ বা স্কুটিনি এগুলো আমরা কিন্তু ছোট থেকেই মোটামুটি পরীক্ষার ক্ষেত্রে শুনে এসেছি। তখন চাইলে আমরা খাতা দেখতেও পারি, এরকম একটা ব্যাপার ছিল। সে খাতা দেখার ব্যাপারটা সম্পূর্ণ মানে এটা ওটা কি আরটিআই করলেই খাতা দেখতে পারবো নাকি? না হলে পারবো না, তাই
1: না
0: তো?
1: আরটিআই না না রিভিউয়ের ব্যাপারটা যেটা ছিল ডিপার্টমেন্টে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হতো, অ্যাপ্লিকেশন করার পরে আপনি ওখানটায় গিয়ে রিভিউ রিভিউ মানে আপনার খাতাটা আপনি দেখতে পেতেন,
0: হুম হুম
1: কিন্তু আরটিআই অ্যাক্ট হচ্ছে আপনি একটা অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লিকেশন করার পরে আপনি যদি আপনার অ্যান্সার স্ক্রিপ্টটা চান সেক্ষেত্রে ডিপার্টমেন্ট আপনাকে সেটার এক কপি দিতে বাধ্য, সেই কপিটা আপনাকে আপনার বাড়িতে থ্রু পোস্টের মাধ্যমে পৌঁছে দেবে।
0: আচ্ছা, তাহলে এই পরীক্ষার খাতা দেখার ব্যাপারটা, আরটিআই টা আমরা কেমন করব, মানে কোথায় করব? ইউনিভার্সিটিতে না
1: হ্যাঁ
0: কলেজ?
1: রেজিস্ট্রারের কাছে করতে হবে
0: রেজিস্ট্রারের
1: আপনাকে,
0: কাছে? আচ্ছা, আর মানে এমনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে?
1: আপনি দেখুন, রেজিস্ট্রারই হচ্ছে সমস্ত মার্কশিট সমস্ত কিছু মেনটেন করে,
0: ও আচ্ছা আচ্ছা
1: রেজিস্ট্রারকে আপনাকে পার্টিকুলারলি করতে
0: করতে
1: হবে।
0: হবে, আচ্ছা আচ্ছা। তো এর

0: এই যে মানে আরটিআই আরটিআই আইনের তো কিছু সীমাবদ্ধতা আছে নাকি,
1: সীমাবদ্ধতা তো
0: বা
1: আপনাকে বললাম যে
0: বিস্তৃতিটা বলো।
1: আর্টের
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: বিকৃতি কিছুই নেই,
0: বিকৃতি না,
1: বিকৃতি
0: আমি বলছি বিস্তৃতি, বিস্তৃতিটা মানে,
1: বিস্তৃতি
0: হ্যাঁ হ্যাঁ বিস্তৃতি এবং সীমাবদ্ধতা দুটোই আপনি বলুন।
1: সীমাবদ্ধতা আপনাকে বললাম আমি যে কিছু রেস্ট্রিকশন আছে।
0: হ্যাঁ হ্যাঁ
1: আজকে আজকে আপনাকে আমি বললাম যে ভারতীয় মানে সুরক্ষা নিরাপত্তা সুরক্ষা সংক্রান্ত যদি কিছু তথ্য আমরা জানতে চাই,
0: হ্যাঁ
1: তো
0: হ্যাঁ
1: সেই তথ্যগুলো আমরা জানতে পারবো না।
0: আচ্ছা
1: আদালতে কিছু কিছু বিচারাধীন তথ্য আছে, বিচারাধীন কেস চলছে, সেই সমস্ত তথ্য আমরা জানতে পারবো না।
0: হুম হুম
1: আপনার ব্যক্তিগত জীবনে কি আছে না আছে সেই তথ্য আমরা জানতে পারবো না।
0: হুম হুম
1: আপনি বাণিজ্যিক মানে ব্যবসা কি ধরনের ব্যবসা করছেন না করছেন সেই তথ্য আমরা জানতে পারবো না।
0: হুম হুম
1: হ্যাঁ, এই সমস্ত তথ্য কিন্তু আমরা কোনো সময় পেতে পাই না আরটিআই-এর মাধ্যমে।
0: এগুলো সীমাবদ্ধতা। আর বিস্তৃতি,
1: বিস্তৃতি দেখুন, যে বিস্তৃতি তো আমি বলবো একটা জিনিসই, যে আপনি আজকে আরটিআই অ্যাক্ট আসার পরে প্রত্যেক জনগণ প্রত্যেকটা ডিপার্টমেন্টে কি চলছে না চলছে সমস্ত রকম তথ্য কিন্তু যদি জানতে চায় জানতে পারবে।
0: আচ্ছা বেশ, এ তো আমরা মোটামুটি আরটিআই এর সমস্ত, তাহলে এই যে নাগরিকদের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ, মানে এই আরটিআই কতটা গুরুত্বপূর্ণ আমাদের সাধারণ নাগরিকদের জন্য? ভীষণই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের আলোচনার মধ্যে দিয়ে এটা উঠে এলো, কিন্তু আপনি যদি এর গুরুত্বটা একটু আবার একটু বলে দেন আর কি।
1: নাগরিকদের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ তাই
0: হুম
1: তো?
0: হুম হুম হুম হুম
1: দেখুন, আজকে এই তথ্য জানার যে অধিকারটা, এই তথ্য জানার অধিকারের ফলে আপনি আপনার বিভিন্ন দপ্তরে কোন সময় কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত তথ্য আপনার সামনে,
0: হুম হুম
1: আপনি আপনি সেই সমস্ত তথ্য পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে সেই ডিপার্টমেন্টের যে দুর্নীতিগ্রস্ত হওয়ার সেটার সম্ভাবনা কিন্তু কম থাকছে।
0: হুম হুম
1: তো সেই ক্ষেত্রে সেই পার্টিকুলার ডিপার্টমেন্টটা
0: হুম হুম
1: যদি সমস্ত কিছু জনসাধারণের সামনে থাকে, তাহলে সেই ডিপার্টমেন্টের কোথায় কি হচ্ছে কোন সময় কি হচ্ছে না হচ্ছে টোটাল জিনিস কিন্তু সাধারণ চোখের সামনেই কিন্তু থাকছে।
0: আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে এর গুরুত্ব। আমাদের হাতে সময় প্রায় ফুরিয়ে এসেছে, ঘড়ি বাবু ঠিক করে বলছে যে সময় একদমই শেষ হয়ে গেছে। তো শেষের পর্যায়ে আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। তো আমি একটু জিজ্ঞেস করব ধর্মবাবুকে, যেতে যেতে আপনি এই শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে এই আরটিআই অ্যাক্ট বা তথ্য জানার অধিকার আইন সম্পর্কে কি বার্তা দেবেন, সকল শ্রোতাদের উদ্দেশ্যে একটা বার্তা দেন আর কি।
1: আমি শুধু একটাই কথা বলবো, যে তথ্য জানার অধিকার যেটা মানে আরটিআই অ্যাক্ট যেটা,
0: হুম
1: এটা
0: হুম
1: শুধুমাত্র আইন নয়, এটি সাধারণ মানুষের হাতে প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করার একটি কার্যকর গণতান্ত্রিক অস্ত্র।
0: আচ্ছা
1: সচেতনভাবে এবং দায়িত্বশীলভাবে এই আইনের ব্যবহার দুর্নীতি কমাতে, সরকারি পরিষেবার মান উন্নত করতে,
0: হুম হুম
1: প্রশাসনকে জনগণের কাছে আরো জবাবদিহিমূলক করতে সাহায্য করবে।
0: আচ্ছা
1: আরো বলবো
0: হ্যাঁ হ্যাঁ
1: যে একজন সচেতন নাগরিকের হাতে
0: হ্যাঁ হ্যাঁ
1: এই যে আরটিআই অ্যাক্ট,
0: হ্যাঁ হ্যাঁ
1: এটা হলো সত্য উদ্ঘাটনের একটা শক্তিশালী মাধ্যম।
0: হ্যাঁ এটা
1: তাই
0: 2005
1: প্রত্যেক
0: এ চালু হয়েছিল, শুরু হয়েছিল, তা এই উদ্দেশ্যটা আরেকবার বলে দিন।
1: হ্যাঁ, এটা 2005 সালে চালু হয়েছিল। 2005 সালে যখন চালু হলো, সেই 2005 সালে চালু হওয়ার পরে
0: হুম হুম
1: আজকে আমাদের যে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের তো আমরাই জনগণ, সাধারণ জনগণরাই হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।
0: হুম হুম
1: তো এই যে সরকারের কাজকর্ম সম্পর্কে জানার অধিকারও কিন্তু আমাদেরই আছে, এটা কিন্তু আমাদের একটা মৌলিক অধিকার।
0: হুম হুম
1: তো একজন সচেতন নাগরিকের হাতে আরটিআই অ্যাক্ট আসার ফলে একজন সাধারণ মানুষ সত্য উদ্ঘাটন করার যে একটা অস্ত্র,
0: হুম
1: এই
0: হুম
1: অস্ত্রটাই হচ্ছে আরটিআই। এক

0: প্রত্যেক নাগরিকের উচিত এই আইন সম্পর্কে জানা,
1: হুম হুম
0: অন্যদের জানানো,
1: হ্যাঁ হ্যাঁ
0: এবং প্রয়োজনে যথাযথ কোথায় কি ব্যবহার করতে হবে সেই
1: সেটি
0: সম্পর্কে
1: সেটি
0: ওয়াকিবহাল।
1: সঠিক।
0: হ্যাঁ, মানে সেটাই বলছি আমি, যে তাই প্রত্যেকটা নাগরিকের উচিত এই আইন সম্পর্কে জানা, এবং
1: আচ্ছা
0: শুধু জানা নয়, অন্যদেরকে জানানো এবং প্রয়োজনে কোথায় কিভাবে ব্যবহার হবে সেই সম্পর্কেও জানতে হবে।
1: আচ্ছা, এবং কেউ কারো যদি একটু সমস্যা হয় সেই ক্ষেত্রে আইনজীবীর পরামর্শ নেওয়া যেতেই পারে, এবং যদি আইনজীবীর পরামর্শ নেওয়া হয় সরকারি দপ্তরে, যদি আমরা সরকারি আইনজীবীদের পরামর্শ নিই, সেই পরামর্শ নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা বিনামূল্যে সেটা পেতে পারি, এবং আমরা নিজেরাই এই RTIT এই অ্যাপ্লিকেশনটা করতে পারি এবং নিজেদের তথ্য নিজেরাই সংগ্রহ করতে পারবো, তাই তো? ঠিক বলছি
0: অবশ্যই
1: তো?
0: অবশ্যই, একদম একদম। আরটিআই এর অ্যাপ্লিকেশন, আমি প্রথমেই বলেছি যে আরটিআই এর অ্যাপ্লিকেশন করা খুব সিম্পল ব্যাপার। সেই একটা সিম্পল সাদা কাগজে আপনারা আরটিআই এর অ্যাপ্লিকেশন করবেন নির্দিষ্ট ডিপার্টমেন্টে, তারপরে যদি কোনো রকম কোনো রেসপন্স আপনারা না পান, সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় কোনো কোনো রকম কোনো কিছু প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে একজন আইনজীবীর আমি মনে করি যে এক্ষেত্রে হেল্প আপনারা নিতেই পারেন।
1: বেশ, আজকে শ্রোতা বন্ধুরা, আজকে আর হাতে সময় নেই, আজকে আমরা আলোচনা আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। আজ আমাদের আলোচনার বিষয় ছিল রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 বা তথ্যের অধিকার আইন 2005 নিয়ে আমরা আলোচনা করলাম। আজ আমাদের সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে আমরা পেয়েছিলাম রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী তন্ময় রাহা মহাশয়কে। অনেক অনেক ধন্যবাদ তন্ময় বাবু আপনাকে। আবারও কোনোদিন আবারও কোনো আইনের খুঁটিনাটি বিষয় আলোচনার জন্য নিশ্চয়ই আপনাকে পেয়ে যাবো, এরকমই কিছু আইনের খুঁটিনাটি বিষয় আলোচনার ক্ষেত্রে নিশ্চয়ই আপনাকে পেয়ে যাব।
0: ধন্যবাদ ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, আজকের মতন আইনি কথা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও কোনো দিন আবারও কোনো আইনের খুঁটিনাটি বিষয় আলোচনা নিয়ে, আইনি কথা অনুষ্ঠান নিয়ে আমি সৌমিতার্ঢ্য হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির আইনি কথা অনুষ্ঠান প্রতি মঙ্গলবার ঠিক রাত্রি 8টায়। আজ শুনলেন অনুষ্ঠানটির তৃতীয় পর্ব। নমস্কার, শুভরাত্রি।
2: আইনি কথা আজ এখানে শেষ হলো। আজ প্রচারিত হলো দ্বিতীয় পর্ব আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার, অর্থাৎ 711 কিলোহার্টসে, এবং নিউজ অন AIR অ্যাপে।

0: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন এখন বিজ্ঞাপন।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।

0: জামা কাপড় দেওয়ার সময় চেক করনি কি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
5: আকাশবাণী শিলিগুড়ি, এখন আধুনিক গান, আজকের শিল্পী মান্না দে।

এতক্ষণ শুনলেন আধুনিক গান মান্নাদের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। একটু পরেই প্রথমে সমাচার সন্ধ্যা এবং তারপর নিউজ এট নাইন।

0: fully met. In men's cricket, India tightened grip on Gall Test against Sri Lanka on day 4, and Indian women's doubles pair of Teresa Jolly and Gayatri Gopichand advanced to pre-quarterfinals in Badminton World Championships. That's all in the news at 9. Good night.
1: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
4: বদলেছে দেশের পুরনো তিনটি ফৌজদারি আইন, দণ্ড থেকে ন্যায়ের পথে এগিয়েছে বিচার ব্যবস্থা। ইন্ডিয়ান পিনাল কোড বদলে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। কোড অফ ক্রিমিনাল প্রসিজার পরিবর্তিত হয়ে এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখন ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দ্রুত, বিজ্ঞানসম্মত, স্বচ্ছ ও মানবিক বিচার ব্যবস্থার লক্ষ্যে এক ঐতিহাসিক পরিবর্তন। আসুন এই পরিবর্তন নিজের চোখে দেখুন ন্যায় সংহিতা প্রদর্শনীতে 21-26 অগস্ট শিলিগুড়ির কাওয়াখালী গ্রাউন্ডে। শুভ উদ্বোধন 21 অগস্ট। উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আধুনিক ভারত, আধুনিক আইন, ন্যায়ের পথে সবার সাথে।
5: আপনি আপনার শরীরে HIV আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
6: জেনে রাখুন, শুধুমাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে।
5: সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
6: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
5: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
6: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: এখন শুনবেন গজল, গেয়েছেন চন্দন দাশ।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গজল চন্দন দাসের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুরু হচ্ছে কৃষ্টি ও সৃষ্টি।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি।
2: শিখা সরকারের কলমে পড়ুন ওনার তিনটি কাব্যগ্রন্থ, সে শূন্যে ভাসমান, হৃদয়ে জড়িয়ে আছে এবং বিন্দু হতে ব্যাসার্থে। এই বই তিনটি সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন এই নম্বরে 9874974160। নম্বরটি আবার বলছি 9874974160। নিজস্ব একক সংকলন প্রকাশ করতে হলে যোগাযোগ করুন বলাকা সাহিত্য প্রকাশনীতে। এছাড়া বই সংগ্রহ করতে পারেন। নিজস্ব লেখালেখি নিয়ে বলাকা সাহিত্য গোষ্ঠীর সাথে যুক্তও হতে পারেন। ফেসবুকে বলাকার পেজে যোগাযোগ করুন এই নম্বরে 8777060062। নাম্বারটি আবারও বলছি 8777060062।
3: শ্রোতাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সাহিত্য আসর কৃষ্টি ও সৃষ্টি। সঙ্গে রয়েছি আমি অর্পিতা আদক। আমাদের আসরে আজকে উপস্থিত রয়েছেন শ্রী অনির্বাণ মুখোপাধ্যায় ও শ্রীমতী শিখা সরকার। অনির্বাণ মুখোপাধ্যায় দাদাকে আসরে স্বাগত জানাই।
4: ধন্যবাদ অর্পিতা, স্বাগত জানাই আমাদের শ্রোতা বন্ধুদের। আমি শিক্ষাগতভাবে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমি পেশাগতভাবে একজন তথ্য প্রযুক্তি কর্মী, আর আমি নেশাগতভাবে একজন সাহিত্যিক। এই সাহিত্যের প্রতি ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। আমার বাবা ছিলেন বাংলা সাহিত্যের শিক্ষক, আর বাড়িতে ছিল রীতিমতো ভালো একটি লাইব্রেরি। সেখান থেকেই এই সাহিত্যের প্রতি নেশা আমার গড়ে ওঠে, এবং তাই লেখক বলার আগে নিজেকে একজন পাঠক হিসেবে ভাবতেই আমার বেশি ভালো লাগে।
3: শিখা সরকার দিদিকেও আসরে স্বাগত জানাই।
5: নমস্কার শ্রোতা বন্ধুগণ, ধন্যবাদ অর্পিতা। আমি শিখা সরকার, আমি ছোটখাটো কবিতা লিখি, কিছু সাহিত্য চর্চাও করি, আর তার সঙ্গে তো আমাদের ঘরকন্যা থেকেই থাকে। আমি আমার কবিতা কবে থেকে শুরু করেছি এই বিস্তারিততে যেতে চাইছি না, কেন লিখি বা কিভাবে লিখি একটা ছোট্ট কবিতার মাধ্যমে আমি জানাতে চাই। চলছে যাপন নদীর মতন আবেগ মনের কোণে, দু চার কথা লিখে ফেলি বেলার সন্ধিক্ষণে। খুব সাধারণ স্বপ্ন ভুবন এলোমেলো মুহূর্তেরা জানে, আধার ভেঙে ছন্দে বাঁধি ফিরি আলোর পানে।
3: শিখাদির কাছ থেকে তো শুনলাম শিখাদির কথা, এবার আমরা অনির্বান্দার কাছে আসি। অনির্বান্দা,
4: আমি কিশোর ভারতীতে প্রকাশিত একটি ছোটদের কবিতা শুনিয়ে শুরু করছি। এটি মেয়ের জন্মদিনে লেখা। আমার ছোটবেলায় গ্রামে কেটেছে, মুর্শিদাবাদের গ্রামে। সেখানে আমার মেয়ে কোনোদিন যায়নি। আমার মেয়ে একদম সিটি বর্ন অ্যান্ড ব্রট আপ। সেক্ষেত্রে মেয়ের জন্মদিনে আমার ছোটবেলার স্মৃতি নিয়ে আমি এই কবিতাটা লিখেছিলাম, এবং কিশোর ভারতীতে জাস্ট খেয়ালেই পাঠিয়েছিলাম। ওদেরও বোধহয় ভালো লেগেছিল, প্রকাশ করেছে। আমি শোনাচ্ছি। কবিতাটির নাম হচ্ছে আত্মজা। এই বেটু তুই সঙ্গে যাবি, দেখবি আমার গ্রাম, এত বড় শহর তো নই, শুনিস নি তার নাম। সূর্যি মামা সকালবেলায় ছড়ায় যখন আলো, চোখ জুড়ানো সবুজ পাবি, লাগবে সবই ভালো। দেখবি কেমন গরু চড়ায় গ্রামের রাখাল ছেলে, দিঘির ধারে দাঁড়িয়ে আছে বটগাছটি হেলে। যখন তখন মিষ্টি হাওয়া আদর করে যায়, খেজুর রস ভোরের বেলা কেমন করে খায়। দেখবি কেমন পাড়ার লোকে আপন করে নেয়, নিজের ঘরের লোকটি ভেবে আদর ঢেলে দেয়। দেখবি কেমন ধানের শীষ অল্প হাওয়ায় দোলে, বিশাল বটের শান্ত ছায়া ডাকছে যেন কোলে। সকালবেলা পাখিরা গায় মন মাতানো গান, বুক ভরা

0: ওই সতেজ বাতাস জুড়াবে যে প্রাণ। মসজিদে ভোরের আজান মনটি করে ভালো, শাঁখের আওয়াজ সন্ধেবেলায় সঙ্গে প্রদীপ আলো। দুপুরবেলা দিঘির জলে সাঁতার কাটে ওরা, ওদের কাছে জগৎটা নয় তোদের মতো মোরা। জানি সে গ্রাম পাল্টে গেছে এত দশক পরে, তবুও তোকে নিয়ে যাব আমার স্বপন ঘরে। চুপটি করে বলবো তোকে আমার বেড়ে ওঠা, আত্মজা তুই বুঝবি সেদিন পদ্ম হয়ে ফোটা।
1: বাহ, দাদার থেকে খুব সুন্দর একটি কবিতা শুনলাম। আমরা সন্তানদেরকে দিতে চাই, নিজেদের উত্তরাধিকার দিতে চাই, দাদার নিজের গ্রামের অভিজ্ঞতা, নিজের অনুভবকে নিজের সন্তানকে দিলেন সম্পত্তি হিসেবে। খুব ভালো লাগলো, খুব শুনে খুব সুন্দর লাগলো।
2: খুব ভালো বলেছো অটিলবাবু, তোমার এই মুর্শিদাবাদের বেড়ে ওঠায় আমারও একটুখানি
0: বাবা
2: মনটা একটুখানি নস্টালজিক হচ্ছে। যদিও আমি উত্তর কলকাতায় শোভাবাজারে বড় হয়েছি, পড়াশোনা বলো যাই সেখানেই হয়েছে, কিন্তু আমার মামার বাড়িটি রানাঘাটে।
0: আমারও অরিজিন উত্তর কলকাতা, আহিরটোলা।
2: আচ্ছা, তো আমার মামার বাড়িতে জানো তো গরু ছিল, আর পাশে নদী, এইরকম একটা পরিবেশ, গাছগাছালি। আমরা মানে ছোটখাটো কোনো ছুটি ছাটা হলেও যেতাম, আর আমার ওই গোয়ালের দিকে ওই গরুগুলোর সাথে খুব ভাব ছিল।
1: বাবা খুব সুন্দর।
2: সেই নিয়েই আমি একটা কবিতা একটু বড়।
0: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, শোনাও শোনাও শোনাও।
2: কবিতাটির নাম শীতলি। অনটনের জীবন, কেবল ঘুরছি জঠর টানে, বান ভাসিতে গেছে ফসল, চলছি দিন গুনে। তারই মাঝে জুটেছিল মা হারা এক বাছুর, মায়া ভরা দু চোখেতে কাদা মাখা শরীর। পরশ পেয়ে উঠল ডেকে যেন কত চেনা, কোলের মাঝে অবোধ ভাষা খুঁজছে আস্থানা। বৃষ্টি গেল, শরৎ এলো, জুটলো কিছু ত্রাণ, ধীরে ধীরে বাড়লো গাভী, জমে উঠল টান। কাজের মাঝে দিন চলে যায় সূর্যি নামে পাটে, মা মেয়েতে ঘরের দাওয়ায় সকাল সন্ধে কাটে। ফিরতে দেরি হলে পরেই ডাক পারত জোরে, হাত বুলিয়ে শীতলি বলে ডাকতাম নিচু স্বরে। কয়েক বছর ভালোই ছিল ঈশ্বরের বরে, কাল বৈশাখীর রক্তচক্ষু এলো হঠাৎ করে। করাত করাত বাজের আগুন পড়ল শরীর ঘিরে, সন্ধে নামে চড়তে গিয়ে ফিরল না আর ঘরে। দিনে দিনে বদলেছে হাল কংক্রিটের এই শহরে, বান ভাসিতে ভাসছে জেলা টিভি স্ক্রিন জোরে। হঠাৎ করেই উদাস করে, স্মৃতি ঘিরে ধরে জলের তোরে, হয়তো কোথাও শীতলি আছে পড়ে।
0: বাহ শিখা, খুব ভালো লাগলো। এটা কোন পত্রিকায় লিখেছে?
2: এটা পত্রিকা না, এই যে আমাদের বলাকা সাহিত্য পরিবার আছে, বলাকা থেকে গত বইমেলায় 2026-এ এটা আমার এই বইটা প্রকাশিত হয়েছে। বইটার নাম হচ্ছে বিন্দু হতে ব্যাসার্ধে। এটা প্রচ্ছদ শিল্পী হিসেবে কিন্তু আমার অর্পিতাই আছে।
1: হ্যাঁ দিদির এই বইটির প্রচ্ছদ আমি করেছিলাম। দাদার থেকে তাহলে এবার একটি কবিতা শুনবো আমরা।
0: আমি একটা ছোট্ট কবিতা শোনাচ্ছি। এটা হচ্ছে, যে কোনো পাড়ায় একটি সুন্দরী মেয়ে থাকে, তাকে দেখে দেখবে পাড়ার সমস্ত ছেলে মোটামুটি ফিদা হয়ে যায় আর কি। বেসিক্যালি সেই মহিলা হয়তো কারুর কপালে জোটে না, কিংবা এক কোনো এক ভাগ্যবানের কপালে জোটে। বাকিরা সারা জীবন ওই স্মৃতিটুকু ভুলতে পারে না, মনের মধ্যে লুকিয়ে থাকে। কবিতাটির নাম হচ্ছে প্রতীক্ষা। তোমার বারান্দার সামনে এক টুকরো মাঠে নেমে আসে কুয়াশা, ছেলেবেলা কুড়োতে কুড়োতে ক্রিকেট খেলে একদল প্রেমিক চাতক। হঠাৎ তুমি বারান্দায় হেসে দাঁড়ালে, অর্কিডগুলো অবাধ্য হয়। মাঠে অযত্নে বেড়ে ওঠা কামিনী গাছটায় মৌমাছিরা ভিড় জমায়। ক্রিকেট খেলা চলতে চলতে থেমে যায় কয়েক ওভার বাকি থাকতেই, অনেকেরই ব্যাট করা বাকি রয়ে যায় সারা জীবন ওভারগুলোর অপেক্ষায়।
2: বাহ অনির্বাণ, ভালোই তো বললে। শুধু এটা ছেলেদেরই হবে, মেয়েদেরও তো হবে,
0: তাই নাকি?
2: অনুভূতি তো একই, আমিও লিখেছি।
0: ও শোনাও না, শোনাও।
2: কবিতাটির নাম হচ্ছে তুমি সতত আছো। তুমি সতত আছো আমার সাথে ছায়ার মতো, মনকে এভাবেই শান্ত রাখি। যে চারা গাছগুলো লাগিয়ে দিয়েছো যেমন তুমি শিখিয়েছো, তাতে জল দিই, সার দিই, ধীরে ধীরে গোলাপ ফুটেছে, কুড়িতে ভরে আছে। ওরা তোমার কথাই বলে একান্ত, কাটায় পাতায় সক্ষতা জীবন্ত। রং খোলে, কুড়ি অষ্টাদশী হয়, ওদের ছুঁয়ে মাখা রক্তি মনুরা, দু চার কথা লিখেও ফেলি। রায়কিশোরীর প্রেমের মাতন, নীল জলের শাওন অভিসারের মুঠো ভরা মিঠে রোদ, চিলে কোঠায় বসে ভাঙা ভাঙা ভেসে আসে ইমনের সুর, ভুলে যাই আলোক বর্ষ দূর। আমি ভালো আছি, তুমি ভালো থেকো। বসন্ত আসছে, জোড়া কুঠুরিতে রাখা পলাশের রং মেখে নিও নিভৃতে, গোধূলিতে আমিও সাজিয়ে নেব ধূসর।

0: গেল ঝরা পাতা দিয়ে বার্তা দেব জন্মান্তরে।
1: ক্যা বাত, খুব ভালো লাগলো, খুব ভালো
2: ধন্যবাদ
1: লাগলো।
2: অনির্বাণদা। শুনেছি কর্মসূত্রে বিভিন্ন দেশে আপনি গেছেন, তো এই ঘোরাঘুরির সাথে আপনার কি লেখালেখির কোনো যোগাযোগ আছে?
1: ভীষণ রকম ভাবে আছে।
2: আচ্ছা,
1: তার কারণ হচ্ছে আমি চাকরি সূত্রে বিদেশে গেছিলাম, তো উইকডেজে অত সমস্যা হতো না, কাজের চাপেই উইকেন্ডে শনি রোববার গুলোতে প্রচন্ড মিস করতাম। আমাদের বাড়িটা একদম সাহিত্যের মানে আড্ডাখানা ছিল আর কি, তো খুব মিস করতাম একাকিত্ব। তখন ডায়েরি লিখতাম, তো ডায়েরিতে কখনো কবিতা কখনো ছোট কিছু গল্প। তুমি হয়তো জানো যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের মধ্যে ভীষণ বন্ধুত্ব হয় গ্রুপের মধ্যে, তো আমাদের বন্ধুদের যে গ্রুপ সেখানে আমি শেয়ার করতাম আর কি ওগুলো।
2: আচ্ছা আচ্ছা,
1: তো তারা খুব বাবা করতো, ভালো লিখছি দারুণ, এবং তারাই উৎসাহ নিয়ে বলতো যে এটা এখানে পাঠানো ওখানে পাঠানো, এইভাবে এইভাবে আমার লেখালেখি শুরু হয়েছে।
2: শুনেছি দাদা আপনার নাকি বাবাও সাহিত্যের সাথে যুক্ত ছিল, বাবার সম্বন্ধে যদি কিছু বলেন।
1: অ্যাকচুয়ালি আমার বাবার ফ্রেন্ড সার্কেল ছিল ভীষণ স্ট্রং, যদিও বাবা বামবাদী আন্দোলনের জন্য জেল খেটেছেন এবং বামবাদী আন্দোলনের জন্য বাবাকে কলকাতা ছেড়ে চলে যেতে হয়, কিন্তু বাবার বন্ধুবৃত্তে ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, এবং বাবা একসময় খুব ভালো লেখালেখি করতেন, কিন্তু পরের দিকে বিভিন্ন কারণে বাবা এসব থেকে একদম নিজেকে ডিটাচ করে নেন, শুধুমাত্র বামবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
2: আচ্ছা আচ্ছা, বেশ, দাদার থেকে তাহলে এবার একটি কবিতা শুনবো আমরা।
1: ঠিক আছে, আমি কবি শ্যামলকান্তি দাস সম্পাদিত কবি সম্মেলন পত্রিকার একটি প্রকাশিত কবিতা পড়ে শোনাচ্ছি। এই কবিতার যে প্রেক্ষাপট হচ্ছে, এখন দেখবে এই যে সিন্ডিকেট রাজ, প্রমোটার রাজ, সব পুরনো বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়, পুকুর বুঝিয়ে দেয়, গাছপালা কেটে সাফ করে দিচ্ছে, তো বাবা মা দুজনেই ওপরে চলে গেছে। এই হারিয়ে যাওয়াগুলো যেন আমার শৈশব চিরন্তন যে চলা ফেরা অভ্যেস এগুলোকে ভীষণভাবে ডিস্টার্ব করে আর কি, তো এইটা নিয়ে আমি কবিতাটি লিখেছি। কবিতাটির নাম হচ্ছে বিনাশক। মা ছিল নিকোনো উঠোন, বাবা ছিল বটগাছ, প্রতিবেশীরা পুষ্করিণী, আমি ছটপটে এক মাছ। উঠোনটা আজ ধসে গেছে, বটগাছটা মরে, পুষ্করিণী শুকিয়ে গেছে, মাছ ধরপর করে। নতুন উঠোন হয়নি গড়া, বটগাছহীন রোদ্রে চড়া, পুষ্করিণী ভরাট হলো, মাছটাও তাই মরেই গেল। ভিড়ের মাঝে নেই যে লোক, হারিয়ে গেছে সমস্ত শোক, রক্ত চুষে ফুলছে জোঁক, এমন করেই সাধ্য হোক।
2: অনির্বাণদার কাছ থেকে একটি খুব সুন্দর কবিতা শুনলাম, এবার তাহলে শিখাদির কাছ থেকে একটি কবিতা শুনবো।
0: হ্যাঁ অর্পিতা, তবে অনির্বাণ তো মা বাবার কথা প্রসঙ্গ তুলতেই মনটা ভারাক্রান্ত হলো। আমার তো খুব ছোটবেলায় বাবা মারা গেছে, তখন প্রায় আমার বয়স 6 বছর। প্রতিটা সুখ দুঃখ মুহূর্তে মাই ছিল আমার বন্ধু বলসঙ্গী। যখন শ্বশুরবাড়ি চলে এলাম, সেই কলকাঞ্জলি দেওয়া নিয়ে মাকে একটা কবিতা লিখেছি, তাহলে আমি ওইটাই পড়তে চাই। এই কবিতাটি হৃদয়ে জড়িয়ে আছে কাব্যগ্রন্থ আমার, সেখান থেকে পড়ছি। কবিতাটির নাম মাঝে আমার সই। চলে এলাম শ্বশুরবাড়ি কনকাঞ্জলি না দিয়ে, অবোধ রীতি আজব আচার, মাতৃঋণ শোধ হয় কিছুর বিনিময়ে। আমার তখন জ্ঞান ছিল না সবার মুখে রটে, ভাগ্য আমার কিছুটা ভালো, ভান করেছি বটে, বোঝেনি তো কেউ মনেতে সে সুখ আছে। মাঝে আমার সই, মনের মাঝে থুই, নারীর সাথে নারীর টান, ভুবন মাঝে ওই, কলম কাঁপে পিসাদ ছায়, বুকে বেদন ঘোর, নিত্য কাঁদে অভাবী মন, মায়ার বাহুডোর। মা তো ছেড়ে গেছেন চলে, স্নেহের আঁচল রেখে, দুঃখ সরিয়ে যতন করে থাকি যেন সুখে। কত রাত বিনিদ্র যায় মায়ের কথা ভেবে, মায়ের মতন মন যেন পায় সবার দুঃখে কাঁদে। এলোমেলো হয় বড় মন, অতীত ছুঁয়ে রই, সূর্য উঠবে খানিক পরে, স্মৃতি নিয়ে ঘুমোই।
2: কবিতা এইভাবেই আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, দিদির কবিতা শুনে আমরা সেটাই বুঝলাম।
0: সেই আমি একটা কবিতা পড়ছি আমার সেই শূন্য ভাসমান কাব্যগ্রন্থ থেকে। কবিতাটির নাম হচ্ছে ভালো থাকা। তখন ভালো মন ছিল, রেশমির হরে খেলনা ছিল, স্মৃতির গলায় সুর ছিল ছেলেবেলার দিনগুলো। ধুলো ঝাড়ার সাথে সাথে বেরিয়ে যেত ভুলগুলো, স্কুল জীবনের বন্ধুগুলো মনে প্রাণে গেঁথেছিল। এমনভাবে সাঁতরে নদী আমবাগানে ভিড় ছিল, বটতলাতে মেলা ছিল, ভবনাগর দোলা ছিল, তাঁবুতে বায়স কোপ ছিল, প্রদর্শনীর ম্যাচ ছিল, যাত্রাপালায় টান ছিল, তরজা গানে মো তাঁত ছিল, দলভেদে চাঁদা তোলা ছিল, প্যান্ডেলেতে পংক্তি ভোজ ছিল, বড়দিনের কেক ছিল,

0: ইফতারের লাচ্ছা ঈদের হালিম ছিল, সুতোয় মাঞ্জা ছিল, ফুলকি তুবড়ির আলো ছিল, ফানুস ওড়ানোর মজা ছিল। ঝড় তুফানের মধ্যে দিয়ে কেমন সময় এগিয়ে গেল, থাকবো ভালো ঝড় তুফানে মিলিয়ে প্রতিশ্রুতি তো সবারই ছিল। দিন দুনিয়ার জাঁতা কলে মগজ ধোলাই আর বুদ্ধিতে শান দিচ্ছিল, সংকীর্ণতার আড়ালেতে সম্পর্ক সব পাঁকে ডুবছিল, ধর্মভেদ জাতিভেদ নিয়ে অযথাই দেশ ভাঙছিল। দেখেছি কত নৃশংস রাতে গঙ্গা পদ্মায় ব্রহ্মপুত্রে রক্তের স্রোত বইছিল, মনুষ্যত্বের বিবেকহীনতায় ধর্মস্রষ্টার চোখেও জল ছিল, গীতা কোরআনের দোহাই দিয়ে হিংসা আর আগুন জ্বলছিল, স্বার্থান্বেষী লোভের জালে সরল জীবন মরছিল, সর্বনাশা হানাহানিতে সবার রক্তের রং একই ছিল। জন্মের পর থেকে তো সবাই সবার আপন ছিল, সভ্যতার দায় মাথায় নিয়ে আমাদের কিছু ঋণ ছিল, গোড়ামিকে সরিয়ে রেখে তাই সম্প্রীতির দীপ জ্বালছিল, ভালো থাকার শপথ নিয়ে মানবিকতা ঘূর্ণিতে পাক খাচ্ছিল।
1: হ্যাঁ শিখা, মানে এইসব কবিতা শুনলে পুরোনো দিনের কথাও যেমন মনে পড়ে, তেমনি দেশের সাম্প্রতিক পরিস্থিতি মনকে খারাপও করে দেয়। এই প্রসঙ্গে আমি একটি কবিতা শোনাবো যেটা শারদীয়া কাত্যায়নীতে প্রকাশ পেয়েছে। কবিতাটির নাম হচ্ছে মেরা ভারত মহান। রোজ একটু একটু করে গুটিয়ে নিই নিজেকে, মেরুদণ্ড বিক্রি করেছি অনেক দিন আগে, তাই প্রতিবাদের ওপর ধুলোর পুরু আস্তরণ সরাই না বহুদিন। ঘরের দেওয়ালে নোনা ধরেছে, ক্রমশ ছড়িয়ে পড়ছে এ কোণ থেকে ও কোণে, যেমন আছে থাকুক, এই ঘরে আলো আর স্বপ্নের প্রবেশ নিষেধ। শুধু মাকড়সা বুনে চলেছে জাল শিকার ধরার অপেক্ষায়, আমিও বোধহয় রূপান্তরিত হয়েছি শামুকে, তাই থমকে গেছে গতি। ফ্যাকাশে আলোই চোখে পীড়া দেয়, দেওয়ালে লেখা অস্পষ্ট একটি লাইন, মেরা ভারত মহান।
2: অনেক তো কবিতা শুনলাম, তো দাদা তো অনুগল্পও লেখেন, তো একটি অনুগল্প শুনি আপনার থেকে।
1: ঠিক আছে, আমি ক্যাসিওপিয়া পূজাবার্ষিকীতে প্রকাশিত একটি অনুগল্প পড়ছি। গল্পটির নাম হচ্ছে বিছা পোকা। হারুন মিয়া এবার পাট চাষ করেছে, ভাগ চাষি সে। শুকুর আলীর অনেক জমি, তারই কিছুটা ভাগ চাষ করে কোনো মতে পেট চলে তার। বউটা সেই কবে মরে গেছে আধপেটা খেয়ে ক্ষয় রোগে, রেখে গেছে হারুনের নয়নের মণি মেয়েটাকে। মেয়েটার নাম নূর, এখন 11 বছর বয়স। ওকে নিয়ে অনেক স্বপ্ন হারুনের। নূর স্কুলে যায়, বাড়ির রান্না করে, আর সারাদিনের শেষে হারুনের পাশে শুয়ে শুয়ে করে অনেক গল্প। নিরক্ষর হারুন মেয়ের মুখে শোনে স্কুলে শেখা কবিতা গল্প, আর হারুন বলে ওর মায়ের কথা, চাষের কথা, গরিবের নিত্য লড়াইয়ের কথা, যেন দুই বন্ধু একে অন্যকে আঁকড়ে বেঁচে থাকার রসদ পায়। সেই ফাগুন মাসে বীজ বপন করেছে হারুন, ভীষণ পরিশ্রম করে সার দিয়েছে। বিছাপোকার উৎপাত ছিল এবার, বীজ ছড়িয়ে মেরেছে। এখন আষাঢ় মাসের শুরুতে বড় বড় সবুজ পাট গাছগুলো ওর মনে এক অদ্ভুত আনন্দের জানান দেয়। এবার গাছগুলো কেটে জাগ দেওয়ার সময় হয়েছে, বেশ ফলন হয়েছে এবার। প্রতিবারের মতো এবারও অল্প টাকা ও লাভ থেকে সরিয়ে জমিয়ে রাখবে নূরের জন্যে। নূর স্কুল থেকে পাশ করে বেরোলে একটা ভালো ছেলে খুঁজে ওর বিয়ে দেবে। নূরই যে হারুনের জীবনের অন্ধকারে একমাত্র আলো। পাট গাছগুলো কেটে জাগ দেওয়া হয়েছে, আর কদিন পরেই হারুন মিয়া বাকল ছাড়িয়ে আঁশ বাইর করবে। সুন্দর সোনালি পাট হয়েছে এবার। রাতে শুয়ে হারুন ভাবে এতদিনের পরিশ্রমের ফল ও মহাজনের হাতে তুলে দেবে। সে পাট মহাজনের গাড়িতে করে চলে যায় দূর শহরের কারখানায়। একবার সে দেখে এসেছে এই কারখানা, কত হাত ঘুরে কত কাণ্ড কারখানার পর সোনালি পাট কোথায় যেন হারিয়ে যায়। নতুন রূপে বাজারে যখন আসে তখন তাতে কারখানার ছাপ, হারুন হারিয়ে যায় নেপথ্যে। ভাবতে ভাবতে অঘোর ঘুমে তলিয়ে যায় হারুন। পরের দিন সকালে উঠে নূরকে আর পাশে দেখতে পায় না হারুন। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পায় না সে। দৌড়াদৌড়ি শুরু করে সে, লোকজন জড়ো হয়ে যায়, চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়, বাজে আশঙ্কাগুলো মাথায় ভিড় করে। অনেক খোঁজাখুঁজির পর পাটের জমিতে পাওয়া যায় নূরের ধর্ষিত নগ্ন দেহ, কারা যেন খাবলে খাবলে

0: বাকল ছাড়িয়ে নিয়েছে। রক্তে লাল হয়ে যাওয়া নূরকে দেখে হারুন হঠাৎ পাগলের মতো চেঁচিয়ে ওঠে, বিছাপোকা মারতে হবে, বিছাপোকা মারতে হবে।
1: ভীষণ সুন্দর একটি অনুগল্প শুনলাম। এবার দিদির থেকেও তাহলে একটি গল্প শুনি আমরা।
2: একটা অনুগল্প তাহলে বলি?
1: হ্যাঁ হ্যাঁ বলো।
2: অনির্বাণ, তোমার
1: হ্যাঁ
2: ধন্যবাদ, খুব ভালো বলেছ।
0: অসংখ্য ধন্যবাদ।
2: এই গল্পটার নাম হচ্ছে বীরেন্দ্র। গল্পটা আমি আমাদের বলাকা বিতান সাহিত্য পত্রিকা বৈশাখী সংখ্যায় এটা আমার প্রকাশিত হয়েছে।
1: আচ্ছা আচ্ছা,
2: আজকের রোদটা উঠেছে তাই লাঠি নিয়ে পথে বেরিয়েছে বীরেন্দ্র। খুব প্রিয় এই জ্বর সঙ্গীটি। প্রায় 2 বছর হলো বাবু চলে গেছে। তমলুক থেকে এসেছিল কনস্টেবলের চাকরি নিয়ে, সব সময় হাসি মুখ। পানি ট্যাঙ্কির ভারত নেপাল সীমান্তে রাতের ডিউটি ছিল বাবুটার। গুরুংয়ের হোটেলে খাওয়ার বাসন মাস্ত, রোগাটে গড়ন, অপুষ্টির চেহারার ছেলেটাকে দেখেই মায়া হয়েছিল অলোক মাইতির। বেড়াকে ভালো লাগতো না, তাই ছেলেটাকে নিয়ে পূবের ঢালে মহানন্দা নদীর কাছের বস্তিতে ভাড়া নিয়েছিল। লিখত, গান শুনত, লোমশ কুকুর টমি তাকে আদর করত, আর দুধ চা খাবার বায়না ছিল। সংসারের বীরেন্দ্রই সব সামলাত, আর রোদ উঠলে লাঠিটা নিয়ে তিনজনে চলে যেত হেঁটে পাইনের বনে। পথেই দুপুরের খাওয়া দাওয়া হতো। বাবু বাড়ি যেত বছরে 2 বার, কিন্তু 1 সপ্তাহর বেশি না। নিজের কাজের ব্যাপারে খুব সজাগ ছিল। সেবারে ছুটিতে বাড়ি যাওয়ার আগে বাবুকে খুব খুশি দেখাচ্ছিল, কিন্তু 2 দিন বাদেই চলে এলো। কেমন আলাদা মানুষ হয়ে, কথা হাসি নেই, টমি কাছে গেলেই মারে, চা চা করে না, অনেক আগেই অফিসে যায়, দেরিতে ফাইরে পাইনের ঢালে শুয়ে থাকে। সে রাতে মাদক পাচার সতর্কতায় মেচি নদীর পাড়ে টহল ছিল। যান লড়িয়ে পাচারকারীদের 2জনকে ধরে ফেলে বাবু। অন্ধকারে গুলিগোলা চলার সময় পেটে গুলি লাগে বাবুর। হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি। বাড়ির লোক এলো, সম্বর্ধনা হলো, জিনিসপত্র নিয়ে চলেও গেল, কিন্তু লাঠিটি পড়ে রইল। ভালোবাসা ভাঙার দুঃখ বাবু নিল না, শুধু দিয়েই গেল। লাঠিটা নিয়ে চড়াই উৎরাই পেরিয়ে যায় অনাথ বীরেন্দ্র।
1: বাহ, খুব সুন্দর একটি গল্প। তো দিদির গল্পের রেশ ধরে তাহলে দাদার থেকেও একটি তাহলে গল্প শুনবো আমরা।
0: ঠিক আছে, আমি সানডে টাইমস কলকাতায় প্রকাশিত একটি অনুগল্প শোনাচ্ছি।
1: বেশ বেশ,
0: গল্পটির নাম হচ্ছে বেগুনি দাগের গল্প। ছোটবেলার একটা ঘটনা বলি। আমার তখন 5 বছর বয়স। 4 বছরের বড় দিদির হাত ধরে সকালবেলায় গুটি গুটি পায়ে বাড়ি থেকে 2 মিনিট হেঁটে দুধ আনতে যেতাম রোজ। যাওয়ার পথে রাস্তায় দুপাশে দেখতে পেতাম বেশ কয়েকজন ফেরিওয়ালা মুখরোচক অনেক কিছু বিক্রি করত। জুলজুল চোখে তাকালেও কেনার মতো পয়সা আমার বা দিদির কাছে থাকতো না। হঠাৎ একদিন ঝুড়িভর্তি জাম দেখেই দিদির প্রশ্ন, ভাই জাম খাবি? তাৎক্ষণিক উত্তর, হ্যাঁ। তারপরেই কিঞ্চিত দ্বিধার সঙ্গে প্রশ্ন, কি করে পাবি? দিদি সঙ্গে সঙ্গে তার নিখুঁত পরিকল্পনা পেশ করল, আমরা 2-4 এমনি খেয়ে বলবো, ছি ভালো না, কিনবো না। দোকানদার নিশ্চয়ই 2টো বাচ্চা ছেলে মেয়ের পরিকল্পনা সহজেই বুঝতে পেরেছিল, কিন্তু বকাবকি তো করেইনি, বরং 2জনের হাতেই আরও কয়েকটা জাম হেসে গুজে দিয়েছিল। আমরা সগর্বে অভিযান শেষ করে বাড়ি ফিরেছিলাম। সমস্যা হঠাৎ দেখা দিল চানের আগে মা আমাকে তেল মাখানোর সময়। জিভের দিকে তাকিয়েই প্রশ্ন, বেগুনি দাগ কেন? মায়ের জেরার সামনে মিথ্যে বলার অভ্যেসটা তখনও ছিল না, ফলে গড়গড় করে সমস্ত অপরাধ স্বীকার করে নিয়েছিলাম। চপেটাঘাত পড়েছিল দিদির পিঠে, কিন্তু ভয় ঢুকে গিয়েছিল আমার মনের ভিতর। সারা জীবন আর লোক ঠকানোর সাহস পাইনি। এখন সময় বদলেছে, বেগুনি দাগ আজও পড়ে, তবে সেটা ভোটের কালিতে। এই বেগুনি দাগের দৌলতেই তো ভোটটা কোটি কোটি টাকার নোটে বদলে যায়। এই খাওয়াতে ভয় নেই, আছে সাধারণ লোকের খাওয়া কেড়ে নেওয়ার আত্মবিশ্বাস। এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা, খাও তবে কচু পোড়া, খাও তবে ঘণ্টা।
1: আচ্ছা, এবার গল্প থেকে তাহলে একটি কবিতায় আসি।
2: ঠিক আছে অর্পিতা, আমি অরণ্য কবিতাটি পড়ছি। অরণ্য আমায় ছুঁয়ে থাকো, আমি স্বপ্ন মাখতে চাই 2 চোখে, আমাকে রিক্ত করো না, ঘিরে রাখো ভালোবাসার দিনের পরশে, সূর্যোদয়ে স্মরণ।

0: স্থূলতায়, সূর্যাস্তের বাস্তবতায়, ধূসরতায় ঢেকো না পৃথিবীর যত আল ভালো। সারাদিনের ক্লান্তির প্রহরে থাকো পাশে, পায়ে পায়ে নামুক রাত্রি শহর নগর সভ্যতায়, সাপুৎ সংকুল নগ্নতায়। তোমার অলীক মায়ার চাদরে ঢেকে রাখো নীল আকাশের অব্যক্ত বেদনা, ক্ষত অপার্থিব নির্জনতা, পাতা ভাঙার কান্না। শুধু রাখো তোমার সবুজ মায়া চোখ, ছায়া শীতলতার প্রলেপ, দূষণমুক্ত বাতাস, বিরুদ্ধতার যতই থাকুক টান, আমাকে ছুঁয়ে থাকো স্বপ্নে, ভালো লাগায় সুস্থতায় ঘিরে রাখো, ফিরে এসো পৃথিবীর সবুজ মায়ায়।
1: কবিতা এইভাবেই আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। দিদির কবিতা শুনে আমরা সেটাই বুঝলাম।
2: আজকের সাহিত্যের আসর কৃষ্টি ও সৃষ্টি এখানেই শেষ হলো। সঙ্গে ছিলেন অনির্বাণ মুখোপাধ্যায় ও শিখা সরকার। অনির্বাণ মুখোপাধ্যায় দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সাহিত্য আসরে অংশগ্রহণ করার জন্য।
3: ধন্যবাদ অর্পিতা, ধন্যবাদ শ্রোতা বন্ধুরা।
2: শিখা সরকার দিদিকেও অসংখ্য ধন্যবাদ জানাই এই সাহিত্য আসরে আসার জন্য।
4: ধন্যবাদ অর্পিতা, ধন্যবাদ শ্রোতা বন্ধুরা।
2: সঙ্গে ছিলাম আমি অর্পিতা আদব।
5: শিখা সরকারের কলমে পড়ুন ওনার তিনটি কাব্যগ্রন্থ, সে শূন্যে ভাসমান, হৃদয়ে জড়িয়ে আছে এবং বিন্দু হতে ব্যাসার্থে। এই বই তিনটি সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন এই নম্বরে 9874974160। নম্বরটি আবার বলছি 9874974160। নিজস্ব একক সংকলন প্রকাশ করতে হলে যোগাযোগ করুন বলাকা সাহিত্য প্রকাশনীতে। এছাড়া বই সংগ্রহ করতে পারেন। নিজস্ব লেখালেখি নিয়ে বলাকা সাহিত্য গোষ্ঠীর সাথে যুক্তও হতে পারেন। ফেসবুকে বলাকার পেজে যোগাযোগ করুন এই নম্বরে 8777060062। নাম্বারটি আবারও বলছি 8777060062।
6: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি, প্রযোজনা সুবীর দাশগুপ্ত।
7: কৃষ্টি ও সৃষ্টি অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 420.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই খবর।

0: লক্ষ্য দক্ষিণী বিশ্বের সমস্যাগুলিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসার প্রেক্ষিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, দেশের নির্বাচনী পদ্ধতির বিশালতা এবং বিশ্বাসযোগ্যতা সারা বিশ্বে সমাদৃত। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের উপর পুলিশি আক্রমণ এবং তার পরিপ্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের মধ্যে যারা এখনও মহার্ঘ ভাতা পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্ট জমা দিতে বলেছে। সরকার 2025 সালের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। নেদারল্যান্ডসের অ্যামসেলভিনে মহিলাদের হকি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 6-1 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পরিবেশ সংক্রান্ত কার্যক্রম জনকল্যাণমুখী, সুস্থায়ী এবং উন্নয়নশীল দেশগুলির প্রয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া প্রয়োজন বলে ভারত মনে করে। নতুন দিল্লিতে আজ দ্বাদশ ব্রিক্স পরিবেশ বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল লক্ষ্য দক্ষিণী বিশ্বের সমস্যাগুলিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা।
1: We draw inspiration from the vision articulated by the Honorable Prime Minister of India, Shri Narendra Modi ji. I quote, our goal will be to redefine BRICS as a building resilience and innovation for cooperation and sustainability. Just as we brought inclusivity to our G20 presidency and placed the concern of the global south at the forefront of the agenda. Similarly, during our presidency of BRICS, we will advance in this forum with a people-centric approach and the
0: জলবায়ু পরিবর্তন, জীব বৈচিত্র্যের অবলুপ্তি, দূষণ এবং দুর্যোগের ঝুঁকির মতো পরিবেশগত চ্যালেঞ্জগুলির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। বনাঞ্চলে অগ্নিকাণ্ড প্রতিরোধ, প্রাথমিক সতর্কতা, আগুন লাগলে তার মোকাবিলা ইত্যাদি ক্ষেত্রে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। মিশন লাইফ এবং এক পেড় মাকে নামের উদাহরণ দিয়ে বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার, জনসাধারণের অংশগ্রহণ বৃদ্ধি, প্রথাগত জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের একত্রীকরণের উপর জোর দেন তিনি। ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় ভারত গভীর শোক প্রকাশ করেছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই মর্মান্তিক ঘটনায় ভারত বেদনাহত। আহতদের দ্রুত আরোগ্য, ত্রাণ ও উদ্ধার কার্যে কর্মীদের নিরাপত্তার জন্য ভারত প্রার্থনা করে বলে জানান তিনি। বিপদের এই সময় ইন্দোনেশিয়াবাসীর পাশে ভারত রয়েছে বলেও জানিয়েছেন শ্রী জয়সওয়াল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের নির্বাচনী ব্যবস্থার যে প্রশংসা করেছেন সে বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ভারতের নির্বাচনী পদ্ধতির বিশালতা এবং বিশ্বাসযোগ্যতা সারা বিশ্বে সমাদৃত।
2: I have no specific comments to make on these remarks. I can say, however, that the credibility and robustness of India's election machinery is a well-established fact globally.
0: ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের নিয়াজ দ্বীপে আজ দুপুরে 6.1 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পূর্ব নিয়াজের 147 কিলোমিটার দূরে মাটির 29 কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎসস্থল। এ পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সম্প্রতি ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে 7.7 মাত্রার পর ধরনের ভূকম্পন অনুভূত হয়। সম্প্রতি দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের উপর পুলিশি আক্রমণ এবং পুলিশ আধিকারিকদের উপর ছাত্রদের প্রত্যাঘাতের অভিযোগে তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আজ জানিয়েছেন, বিভিন্ন দলের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর এই কমিটির সদস্যদের নাম আগামীকাল জানানো হবে। এই উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি সঠিক তথ্য অনুসন্ধান করবে এবং তার জন্য কমিটিকে সব রকমের সহায়তা দেওয়া হবে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, এই কমিটি আন্দোলন চলাকালীন যৌন হেনস্থার অভিযোগ এবং মহিলা প্রতিবাদীদের সমাজ মাধ্যমে অপদস্থ করার মতো বিষয়গুলিও তদন্ত করে দেখবে। গত 20 জুলাই সংসদ অভিযান চলাকালীন পুলিশি অত্যাচারের অভিযোগ সংক্রান্ত সমস্ত ভিডিও ফুটেজ এবং সিসিটিভি রেকর্ডিং ও কমিটিকে পরীক্ষা করে দেখার জন্য দেওয়া হবে। নিট প্রশ্নপত্র ফাঁসির বিরুদ্ধে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা কক্রোশ জনতা পার্টির আন্দোলন চলাকালীন ছাত্রছাত্রীদের উপর পুলিশ আধিকারিকদের হিংসাত্মক আচরণের বিরুদ্ধে একগুচ্ছ আবেদনের শুনানিতে বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশ

0: মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় আবেদনকারীদের মধ্যে থেকে যে অংশের কর্মচারীরা এখনও বকেয়া ডিএ পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্টে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ। এদিন মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, 65% মহার্ঘ ভাতা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, কিন্তু সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দী এবং ফিরদোস শামীম দাবি করেন, অনেক কর্মচারী এখনও ওই টাকা পাননি। আদালতের রায়ে বলা হয়েছিল বঞ্চিত সব সরকারি কর্মচারীকে বকেয়া ডিএ দিতে হবে, কিন্তু সবাই টাকা পাননি। বিচারপতি সঞ্জয় কারল উল্লেখ করেন, রিপোর্ট অনুযায়ী 7,700 কোটি টাকা দেওয়া হয়েছে, তবে যেসব কর্মচারী এখনও বকেয়া ডিএ পাননি মামলাকারীরা সেই তালিকা আদালতের কাছে জমা দিক। আগামীকাল আবার এই মামলার শুনানি হবে, তারপরেই ওই কর্মচারীদের নিয়ে আদালত পরবর্তী সিদ্ধান্ত জানাবে। সরকার 2025 সালের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। ভারতের শীর্ষস্থানীয় মহিলা ব্যাডমিন্টন ডাবলস জুটি তৃষা জলীয় পুল্লেলা গায়ত্রী গোপীচাঁদ সহ বিভিন্ন বিভাগের আরও 15 জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে। সারা জীবনের কৃতিত্বের জন্য প্রবীণ ভারতীয় ফুটবলার ইসাইয়া অরুমৈনেগমকেও অর্জুন পুরস্কার সম্মানে ভূষিত করা হবে। এছাড়া অ্যাথলেটিক্স কোচ পরভীর সিং, বক্সিং কোচ ছোটলাল যাদব এবং শুটিং কোচ নেহা নন্দকুমার চবনকে দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ বলেছেন যে নির্ভরযোগ্য পরিসংখ্যানই হল সুষ্ঠু নীতি নির্ধারণ এবং কার্যকর শাসন ব্যবস্থার ভিত্তি। নতুন দিল্লিতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস ISS এর 2026 ব্যাচের প্রশিক্ষণরত আধিকারিকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় উপরাষ্ট্রপতি একথা বলেন। শ্রী রাধাকৃষ্ণন বলেন, জনগণের কাছে কাঙ্ক্ষিত সুফল পৌঁছে দেয় এমন একটি তথ্যভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ISS আধিকারিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি প্রশিক্ষণরত আধিকারিকদের সততা এবং বাস্তব পরিস্থিতির সঠিক উপলব্ধির সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন CBSE আজ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন KVS এবং নবোদয় বিদ্যালয় সমিতি NVS এর নিয়োগ পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে CBSE জানিয়েছে, প্রার্থীরা examinationservices.nic.in এর মাধ্যমে তাদের আবেদন পোর্টালে লগ ইন করে ব্যক্তিগত ফলাফল বা শর্টলিস্ট হওয়ার বিষয়টি জানতে পারবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে 2 মন্ত্রকের আধিকারিকদের শক্তির সপ্তধারা সংক্রান্ত শপথবাক্য পাঠ করান। কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরী এবং গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর চন্দ্রশেখর পেম্মাসানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর ও সশক্ত ভারত গড়ার লক্ষ্যে অবদান রাখার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে আধিকারিক, কর্মী, বিজ্ঞানী, কৃষক, লাখপতি দিদি, খাদ্য প্রক্রিয়াকরণকারী, রপ্তানিকারক এবং কৃষক উৎপাদক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভাষণে শ্রী চৌহান বলেন, শক্তি সপ্তধারার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি উন্নত ভারত গড়ার সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন। ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ নেপাল সফরকালে আজ কাঠমান্ডুতে নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী সচিবালয়ের তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী কার্যালয় ও মন্ত্রিপরিষদের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ হয়। এই অনুষ্ঠানে নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব উপস্থিত ছিলেন। নেদারল্যান্ডসের অ্যামসেলভিনে মহিলাদের হকি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 6-1 গোলে হারিয়ে দিয়েছে। গোল করেছেন সুনেলিতা টপো, নবনীত কৌর, দীপিকা, রানা সাক্ষী, লার্লেম সিয়ামি ও সুশীলা চানু গোল করেছেন। এর ফলে ভারতীয় দল 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রইল। এদিকে পুরুষদের হকি বিশ্বকাপে আগামীকাল ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 6:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল লক্ষ্য দক্ষিণী বিশ্বের সমস্যাগুলিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসার প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, দেশের নির্বাচনী পদ্ধতির বিশালতা এবং বিশ্বাসযোগ্যতা সারা বিশ্বে সমাদৃত। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথমে সুমিত্রা সেন।

রমা মণ্ডলের পর এবারে দ্বৈতকণ্ঠে গিয়েছেন সুচিত্রা মিত্র এবং অর্ঘ্য সেন। রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে।

আকাশবাণী শিলিগুড়ি। হ্যাঁ, এখন স্টুডিওর ঘড়িতে সময় রাত 10:30। আপনারা নিশ্চয়ই রেডিও সেটের পাশে অথবা মোবাইলের নিউজ অন এআইআর অ্যাপটি খুলে বসে পড়েছেন। মনের জানালা নিশ্চয়ই খুলে রেখেছেন, আর কথা তো বলতেই হবে। মানুষ চেনা বোধহয় জীবনের সবচেয়ে কঠিন সমস্ত শিক্ষাগুলোর মধ্যে একটি। আজ যদি এমন একটি বিষয় রাখি, শ্রোতা বন্ধুরা, আপনাদের মনে হয় ভালো লাগবে, কেননা আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা সকলেই পরিণত। আপনার আশেপাশে বা পরিবারের মধ্যে

0: প্রচুর মানুষের সঙ্গে আপনি বসবাস করেন। আপনি কি প্রত্যেককে চেনেন ঠিকঠাক? মানুষকে চেনা খুব কি সহজ? মনে হয় না। তাই আজকের বিষয় থাক, মানুষ চেনা সহজ নয়। হ্যাঁ, 9434076705 এই নম্বরে আপনারা টেলিফোন করুন। মানুষ চেনা সহজ নয়, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? টেলিফোন লাইন খোলা রয়েছে 9434076705 এই নম্বরে টেলিফোন করুন। আমি রয়েছি স্টুডিওতে আপনাদের বন্ধু রিমি আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। মানুষ চেনা সহজ নয়, কি মনে হয় আপনাদের? এক একজন মানুষের মধ্যে কত রকম সত্তার বসবাস। প্রথম জীবনে আমরা মানুষকে খুব সহজ সরলভাবে দেখি, যে সুন্দর করে কথা বলে, মিষ্টি করে কথা বলে, অর্থাৎ যাকে আমরা বলি মিষ্টভাষী, তাকে ভালো মানুষ বলে মনে হয়। কিন্তু কিছুদিন পর একেবারে ব্যাপারটা ঘেটে যায়। আপনি কি মনে করেন? এক শ্রোতা বন্ধু রয়েছেন, কথা বলে নেওয়া যাক। হ্যালো, হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, নমস্কার, হ্যালো,
1: নমস্কার নেবেন?
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন একটু পরিষ্কার করে নামটা বলবেন, একটু শুনতে অসুবিধে হচ্ছে। কোথা থেকে বলছেন?
1: অসম রাজ্যে শ্রীভূম জেলা থেকে বলছি।
0: ও আচ্ছা, নামটা?
1: নামটা হচ্ছে প্রেমজিৎ চক্রবর্তী।
0: ও প্রেমজিৎ বাবু, আপনি আমাদের নিয়মিত শ্রোতা।
1: আমি আপনাদের নিয়মিত বন্ধু,
0: একদম একদম খুব কাছের বন্ধু।
1: দিদিভাই,
0: হ্যাঁ বলুন।
1: আজকের যে বিষয় আপনি রেখেছেন, বিষয়টি হচ্ছে যে মানুষ চেনা কি সহজ।
0: হ্যাঁ,
1: আমি যদি বলি না, মানুষ চেনা অনেক কঠিন।
0: ঠিক।
1: কারণ দেখুন, আসলে সংসারে সবাই ভালো, কেউ কিন্তু মন্দ নয়। কিন্তু যদি আমরা মানুষের সঙ্গে যখন চলি, হয়তোবা যখন হয়তোবা কিছু নিয়ে আমরা আদান প্রদান করি, তখন কিন্তু আমরা মানুষ কিন্তু বুঝতে পারি কে কতটুকু ভালো। কারণ দেখুন, সবার ক্ষেত্রে সেটা, ঠিক না?
0: একদম, প্রত্যেকের ক্ষেত্রে তাই।
1: প্রত্যেকের ক্ষেত্রে আজকে দেখুন, বর্তমানে সবাইকে আমরা ভালো বলছি, কিন্তু আজকে যদি হয়তো অসুবিধার মধ্যে পড়ে কেউ যদি কিছুটা দাঁড় দেনা করে টাকা পয়সা, তখন কিন্তু আমরা বুঝতে পারি। দেখুন, কখনো কখনো মানুষ তো হয়তো বা কেউ আসলো বিপদের মধ্যে পড়ে, এসে বললো যে 500 টাকা দেন না, আমি তো একটু ডাক্তার দেখাবো বা ওষুধ কিনে খাবো, তখন কিন্তু মায়া লাগে যায় আমাদের। কারণ আমরা তো মানে কি বলবো, আমরা তো মানুষ, আমাদের সবকিছু রয়েছে, মস্তিষ্ক রয়েছে, জ্ঞান, এর জন্য দিয়ে দেয়। কিন্তু তারপরে কিন্তু আমাদের যে কষ্ট, সত্যি কথা বলতে গেলে কাকে আমি বুঝাবো? নিশ্চয়ই আপনি সেটা জানেন, বুঝেন। দেখুন, এর জন্য সত্যি কথা, আজকে এত সুন্দর টপিক রয়েছে, মানুষ চেনা কিন্তু সব থেকে বড় কঠিন আমি মনে করি। তার চেয়ে বরঞ্চ মানে যে বনের যে পশু পক্ষীরা বহু ভালো, বুঝতে পেরেছেন? ওনারা কথা বলতে পারে না পশু পক্ষীরা, কিন্তু তাতে সবে ভালো, কিন্তু মানুষ সত্যি মানে কি বলবো,
0: জটিল।
1: এইটুকু বললাম, ভালো থাকবেন।
0: ধন্যবাদ, ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি বললেন, একদম। শুভরাত্রি, ভালো থাকবেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, মানুষ চেনা সহজ নয়, সত্যি সহজ নয়। আরো এক বন্ধু এসেছেন, শুনে নেওয়া যাক তিনি কি বলতে চান। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যালো, নমস্কার, কে বলছেন, নামটা?
2: আমি ইসলামপুর থেকে বলছি, খুদরামপল্লি থেকে, চন্দনা দাস।
0: আচ্ছা চন্দনা দি, কেমন আছেন?
2: আছি, ভালোই আছি। আপনি কেমন আছেন?
0: ভালো আছি। আজকের বিষয়টা রাখা হয়েছে মানুষ চেনা সহজ নয়, আপনার কি মনে হয়? মানুষ কি মনে হয় বলুন
2: না, চট করে চেনা যায় না।
0: আচ্ছা,
2: আমার মানে যত বন্ধু বন্ধু আছে,
0: হ্যাঁ,
2: তারা মানে বেঈমান না।
0: আচ্ছা,
2: মানে

0: ভালোই ব্যবহার ইয়া করে,
1: হুম
0: মনের কথাও বলে।
1: আচ্ছা
0: আছে
1: হুম
0: এখানে পাশাপাশি বাড়ি,
1: হুম
0: হ্যাঁ ভীষণ মানে ইয়া করে, কিন্তু মানুষ তো চেনা যায়, মানে বিভিন্ন ধরনের লোক।
1: ঠিক,
0: হ্যাঁ সব
1: আপনার
0: কথা তো সবাকে বলা যায়
1: না, আপনার খুব কাছের মানুষকে হয়তো প্রথম দিকে আপনার একরকম লাগতো, কিন্তু কিছুদিন
0: না,
1: যাবার পর তখন একটু অন্যরকম
0: না
1: মনে হয়,
0: আমি
1: এরকম অভিজ্ঞতা হয়েছে আপনার কখনো?
0: না, আমার 12-13 বছর থেকে একজনের সাথে আমার হলো ভালো বন্ধুত্ব।
1: আচ্ছা, বাহ, তাহলে তো আপনি ভীষণ লাকি, এবং মানুষ
0: হ্যাঁ
1: সেই বন্ধুকে আপনি খুব সুন্দর করে চিনে গেছেন, তাই না?
0: হ্যাঁ
1: বাহ,
0: হ্যাঁ
1: হুম ঠিক।
0: আমিও বলি মনের কথা, ও
1: হুম
0: মনের কথা বলে, মানে ও বিশাল মানে বড় লোক, কিন্তু
1: আচ্ছা, কিন্তু
0: চারতলা বিল্ডিং আলা বাড়ি,
1: সেই
0: আমারও 3তলা বিল্ডিং। হ্যাঁ
1: সেই
0: কিন্তু
1: একজন মানুষের সঙ্গেই তো নিশ্চয়ই আপনার চলাফেরা নয়, প্রচুর মানুষের সঙ্গে আপনার ওঠা
0: হ্যাঁ
1: বসা,
0: প্রচুর
1: পরিবারে
0: লোকের
1: পরিবারের
0: সাথে,
1: বাইরে।
0: তার মধ্যে আমাকে ভাগ করে নিতে হচ্ছে।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ চন্দনাদি, ভালো
0: হ্যাঁ
1: থাকবেন, শুভরাত্রি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: শ্রোতা বন্ধুরা, 9434076705 এই নম্বরে আপনারা টেলিফোন করুন। আপনি কি খুব সহজে মানুষকে চিনতে পারেন? হ্যাঁ, টেলিফোন করুন। আপনাদের সঙ্গে কথা বলবার জন্য স্টুডিওতে রয়েছি আমি, আপনাদের বন্ধু রিমি। আপনি জানান টেলিফোন করে। হ্যাঁ, এক বন্ধু টেলিফোন করেছেন। হ্যালো, নমস্কার।
2: নমস্কার ম্যাডাম, আমি সুমন মৌর্য বলছি, আগরতলা ত্রিপুরা থেকে।
1: আচ্ছা, একটু নামটা আরেকবার বলুন। সুমন,
2: সুমন মহরি।
1: আচ্ছা সুমন বাবু, হ্যাঁ স্বাগত জানাচ্ছি আপনাকে মনের জানালা এই অনুষ্ঠানে। আজকের বিষয় রাখা হয়েছে মানুষ চেনা সহজ নয়, আপনার কি মনে হয়, সহজ মানুষ চেনা?
2: না, আমার মতে তো একদম সহজ নয়।
1: আচ্ছা,
2: মানুষ চেনা কখনো খুবই সহজ নয়, কারণ কারণ একজন মানুষ বাইরে থেকে যেমনটা দেখায়
1: ভেতরটা অন্যরকম।
2: মিষ্টি কথা বলে পারে, আবার প্রয়োজনের সময় সেই মানুষটি দূরের সরে যেতেও পারে। আবার যে মানুষটি বেশি কথা বলে না, সেও হয়তো নিঃশব্দে আপনার পাশে একটু বেশি রকম হতে পারে। আসলে একজন মানুষকে চিনতে সময়, পরিস্থিতি এবং অভিজ্ঞতা লাগে। সুখের দিনেও অনেকে আমাদের সঙ্গী হয়, কিন্তু জীবন যখন কঠিন সময় আসে তখন সে সত্যি আপন ভাঙার কেউ স্বার্থের জন্য মানে এটা বলুন ম্যাডাম, আসলে এটা বড় কঠিন মানে।
1: ঠিক, সত্যি মানুষ চেনা ভীষণ কঠিন, একই ছাদের তলায় থেকেও একজন মানুষ আরেকজন মানুষকে ঠিকঠাক চিনে উঠতে পারে না, তাই না? অনেক ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা আপনাদের অভিজ্ঞতার কথা বলুন। বন্ধু এসেছেন, তার অভিজ্ঞতা কি কথা বলে। হ্যালো,
3: হ্যালো দিদি ভাই, নমস্কার।
1: নমস্কার, বলুন।
3: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলা ভূতপুর থেকে প্রবীর কুমার মন্ডল দিদি ভাই।
1: হ্যাঁ প্রবীর বাবু, কি মনে হয় মানুষ চেনা কি ভীষণ সহজ নাকি কঠিন?
3: হ্যাঁ দিদি ভাই, দেখুন একটা কবিতা আছে, কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, মানুষ চিনতে করো না কো ভুল। তো মানুষ দেখুন যতই ভালো হোক, তার উপরে চিকন চাকন মানে ঠাকুর যখন তৈরি হয় দেখবেন সামনেটা দেখতে কত ভালো লাগে, কিন্তু আমি যদি পেছন দিকে যাই তাহলে কিন্তু এটা ঠাকুর নাকি কাঠামো সেইটাই বুঝতে পারা যায় না দিদি ভাই। এবং আমি একজনকেই আমার সব থেকে ভালো বন্ধু ভাবি, সেটা হচ্ছে আপনার দিদি ভাইকে। সে আমার কথা বুঝতে পারে আর আমি তার কথা বুঝতে পারি, তা আমাদের মধ্যে হিংসুটি খুনসুটি যতই থাকুক দিদি ভাই, আবার দুজনা মিলে একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যে কাজটা করি সেই কাজটা কিন্তু আমার কাছে খুব ভালো মানে পথ পথেও আর কি। এবং আমার মা, তার সাথে আমার মা,

0: মাকে আমার দেখুন যতই আমাকে মারুক ধরুক, মা আবার ডেকে কিন্তু পায়েসটা আবার জন্মদিনে দেয়। এই রকম
1: একদম
0: মানুষ আমি,
1: ঠিক,
0: এই যে মানে এই হচ্ছে মানুষ, মান
1: একদম
0: হুঁশ যাদের
1: একদম।
0: হুঁশ আছে বিয়ে। হ্যাঁ,
1: কিন্তু
0: এবং বাইরে
1: আপনার যে আশপাশের মানুষজন রয়েছে, তাদের কি আপনি খুব সহজে চিনে গেছেন?
0: হ্যাঁ দিদিভাই, দেখুন অনেক বন্ধু পেলাম, আবার অনেক বন্ধুকে হারালাম, মানে তাদের মন জয় করতে পারলাম না দিদিভাই, কারণ আমি হচ্ছি ভোলা, সঙ্গে নিয়ে ঝোলা, তার কাছে চলে গেল, সে আমাকে কিন্তু সেই ঝোলার সম্মানটা দিল না দিদিভাই, এইটুকু আমার দুঃখ রয়ে গেল। ওই জন্য এখন এখন সব থেকে আমার আপনার দিদিভাই আর আমার মা, এই হচ্ছে আমার জগৎ, আর তার সাথে গোপাল রয়েছে আমার কাছে, এই গোপালকে নিয়ে আছি
1: বাহ,
0: দিদিভাই, গীতা সঙ্গে
1: অনেক
0: নিয়ে
1: ধন্যবাদ,
0: রয়েছি।
1: শুভরাত্রি,
0: ভালো থাকবেন,
1: ভালো থাকবেন প্রবীর বাবু,
0: হ্যাঁ ভালো থাকবেন দিদিভাই, ভালো
1: একদম।
0: থাকবেন, সুস্থ থাকবেন।
1: আমরা এবার আমাদের প্রথম গানে চলে যাই, মনের জানালা এই অনুষ্ঠানে। আরতি মুখোপাধ্যায়ের গাওয়া গান, ছায়াছবি ধনরাজ তামাং।

0: আরও একটি বড় শিক্ষা হলো, সময় মানুষকে চিনিয়ে দেয়। কিছু মানুষকে চিনতে কয়েক বছর লাগে, আবার কাউকে কাউকে চিনতে একটি ঘটনাই যথেষ্ট। কখনো কখনো বহু বছরের সম্পর্কের পরও আমরা বুঝতে পারি মানুষটিকে যতটা চিনেছিলাম সে আসলে ঠিক সেই রকম নয়। সত্যি মানুষ চেনা সহজ নয়। এক বন্ধু এসেছেন। হ্যালো, নমস্কার।
1: নমস্কার দিদি, আমি ত্রিপুরা

0: থেকে বলছি, কৃষ্ণ মোহন বসি।
1: হ্যাঁ কৃষ্ণবাবু, ভালো আছেন তো?
0: হ্যাঁ দিদি, আপনি ভালো নি?
1: একদম ভালো আছি। আর কি মনে হয় আপনার, যে আপনি গোটা জীবনে মানুষকে কি খুব সহজভাবে চিনেছেন, মানে কি মনে হয় আপনার?
0: বড় কঠিন দিদি, মানুষ চিনা বড় কঠিন,
1: একদম। হ্যাঁ বলুন একটু অভিজ্ঞতার কথা।
0: বড় কঠিন।
1: হুম
0: আজকে যারে ভালো বন্ধু মনে করে,
1: হুম
0: সে তো 1-2 বছর পরে পিছনে ছুরি ঘোরায়, বুঝলেন নি?
1: হুম
0: আজকে মানুষ
1: ঠিক।
0: চেনা তো বড় কঠিন, তারপরও
1: হ্যাঁ
0: বন্ধু বান্ধব হিসেবে চলতে হয়, সমস্ত কিছু ম্যানেজ করতে হয় আর কি। কিন্তু এই যুগ কিন্তু মানুষ চলা কিন্তু বড় কঠিন মানুষ চিনা। আপনি আজকে 12 তহসিলদার রাখবেন দিদি,
1: ধন্যবাদ, আপনাদের ভালো লাগলেই ভালো
0: বুঝলেন?
1: লাগে। হ্যাঁ বলুন।
0: নমস্কার দিদি, নমস্কার।
1: হুম একদম, আপনাকেও নমস্কার। হ্যাঁ বলুন অভিজ্ঞতার কথা। আচ্ছা, মানে
0: আজকে
1: খুব সহজ নয় মানুষকে চেনা, আপনার অভিজ্ঞতা সে কথাই
0: বহুত
1: বলে।
0: বহুত বহুত মুশকিল
1: আচ্ছা,
0: আছে মানুষকে
1: অনেক
0: চিনতে বলে
1: ঠেকেছেন,
0: তাই।
1: মনে হলো অনেক ঠেকেছেন আপনি না জীবনে।
0: হ্যাঁ
1: আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, শুভরাত্রি।
0: নমস্কার দিদি।
1: মনের জানালা, আপনাদের পছন্দের এই অনুষ্ঠানে আপনারা রয়েছেন। আপনাদের মন কি বলছে, মানুষ চেনা কি খুব সহজ? আপনি কি কখনো আঘাত পেয়েছেন মানুষ চিনতে গিয়ে? এক রকমভাবে যে মানুষটিকে ভেবেছিলেন, কিছুদিন পর মনে হলো না, যা ভেবেছিলাম তা তো নয়। কি বলল আপনার মন, দেখা যাক বন্ধু কি বলছেন। হ্যালো নমস্কার।
2: নমস্কার ম্যাডাম, আমি ত্রিপুরা থেকে বলছি, গোপাল মহাজন।
1: আচ্ছা গোপালবাবু, স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকের বিষয় রাখা হয়েছে মানুষ চেনা সহজ নয়, আপনার কি মত?
2: হ্যাঁ এটা সঠিক, একদম সুন্দর টপিক রেখেছেন, মানুষ চেনা সহজ নয়। কারণ মানুষের মনে কার মনে কি আশা আছে সেটা তো বলা মুশকিল
1: একদম।
2: আমাদের। ভালো খারাপ সবাই মিলামিশি করে চলতে আছে, কিন্তু কারোর মনে আঘাত দিয়ে চলাটা তো আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু এমনই আঘাত দিয়ে চলে যায় সে দূরে, আর খুঁজে পাওয়া যায় না, এই ধরনের মানুষও চলাফেরা করে।
1: আচ্ছা, এরকম অভিজ্ঞতা রয়েছে আপনার জীবনে?
2: হ্যাঁ, মানুষটা দেখলে তো আর চিনে যায় না, চলাফেরা কিন্তু আঘাত দিয়ে চলে যায়। এর মধ্যে আমরা সবসময় চলাফেরা করি, ঠিক আছে, বন্ধু বান্ধব নিয়ে বা ভালোবাসা দিয়ে সবার সঙ্গে, কিন্তু এমন একটা আঘাত দিয়ে চলে যাবে যে তাকে আর খুঁজেই পাওয়া যায় না।
1: ঠিক, সত্যি
2: হ্যাঁ হ্যাঁ,
1: বড় একটা কঠিন সময় তাই না?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই কঠিন সময়। তখন আনন্দের সময় তো আনন্দে উল্লাসে কাটে,
1: হ্যাঁ
2: কিন্তু
1: ঠিক,
2: দুঃখের সময় তো তারা আর পাশে থাকে না।
1: একদম। নমস্কার, শুভরাত্রি।
2: নমস্কার,
1: শুভরাত্রি।
2: হ্যাঁ নমস্কার।
1: তবে মানুষকে চেনা মানে সবাইকে কিন্তু সন্দেহ করা নয়, বরং অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আমাদের শেখা উচিত, বিশ্বাস করব কিন্তু চোখ খোলা রাখব, ভালোবাসব কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়, কখনোই, তাই না? আপনার কি মনে হয়, আপনি কিভাবে ভাবেন ব্যাপারটাকে? বন্ধুর সঙ্গে কথা বলা যাক। হ্যালো নমস্কার।
3: হ্যাঁ নমস্কার ম্যাডাম।
1: হ্যাঁ নামটা বলুন প্লিজ।
3: আমি বেলাগাবাদ থেকে নবকুমার রায় বলছি।
1: হ্যাঁ নবকুমার বাবু, আপনিও তো প্রচুর মানুষের সঙ্গে মিশেছেন, ঘরে বাইরে সর্বত্র, কি মনে হয় মানুষ চেনা কি সহজ না মানুষ চেনা কঠিন, আপনার অভিজ্ঞতা?
3: সাবজেক্টটা কিন্তু খুব ভালো আর কি।
1: আচ্ছা
3: বিষয়টা তো মানুষ চেনা সবারই মতে, কিন্তু একটা কথায় আমারও সেই একমত, কিন্তু মানুষ চেনা কঠিন। আমি আবার মনে করি কি বলেন তো,
1: বলুন,
3: কঠিনের মধ্যে এমন সময় স্ত্রীকেও বিশ্বাসঘাত চেনা কঠিন, নিজের স্ত্রীকে চেনা কঠিন, সেও অগোচরে বিশ্বাসঘাতকতা কিছু কাজ করে ফেলে, এরকমও কিন্তু আছে। তো মানুষ চেনা খুবই কঠিন, এটা সত্যি কথা। তার মধ্যে থেকে এক নম্বর গেল নিজের স্ত্রীকেও বিশ্বাস বিশ্বাসঘাতকতা কাজ করে। অন্য সময় আবার যে সমস্ত বন্ধু বান্ধব নিয়ে চলি, বড় লোক কেউ আবার ছোট লোক,

0: বড় লোকগুলা ভালো মিষ্টি মুখে ভালোবাসা দিয়ে আমাদের সাথে মেলামেশা করবে, কিন্তু বিপদের সময় তাদেরকে পাওয়া যায় না। যখনই বিপদ আসবে সে কিন্তু দূরে সরে চলে যায়। দেখা গেল তার থেকে আরো যে গরিব ছোট সেই কিন্তু বিপদের সময় থাকলো,
1: পাশে দাঁড়ালো
0: বিপদের সময়, এবং কি অর্থনৈতিক দিক দিয়েও 2-1 টাকা সাহায্য করলো।
1: আচ্ছা,
0: এইভাবে তো মানুষ তো চিনা খুব কঠিন, কাকে কোন সময় পাওয়া যায় আবার কাকে কোন সময় পাওয়া যায় না। যে লোকটাকে আমি বেশি ভালোবাসি সেই লোকটাই দূরে সরে গেল, আবার কোন সময় সেই যেকে অল্প একটু ভালোবাসি সেই আবার কাছে চলে আসলো।
1: অনেক ধন্যবাদ
0: সবার কথা, সবার কথাই শুনলাম।
1: ঠিক,
0: আমি এটুকুই মনে করি।
1: একদম, শুভরাত্রি, ভালো থাকবেন।
0: হ্যাঁ, শুভরাত্রি, নমস্কার।

0: হ্যাঁ, মনের জানালা এই অনুষ্ঠানে আজকের বিষয় মানুষ চেনা সহজ নয়। এক বন্ধু রয়েছেন, হ্যালো নমস্কার।
1: হ্যালো নমস্কার।
0: কে বলছেন?
1: আমি ত্রিপুরা থেকে বিশ্বজিৎ পাল বলছি।
0: আচ্ছা বিশ্বদেব বাবু, শুনছেন তো আমাদের অনুষ্ঠান? শুনছেন তো?
1: হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি।
0: আচ্ছা আজকের বিষয় তাহলে জেনে গেছেন।
1: হ্যাঁ হ্যাঁ মিডিয়ামে শোনা যাচ্ছে আমাদের এখানে।
0: আচ্ছা ভালো, কেমন লাগছে শুনতে?
1: হ্যাঁ ভালোই লাগছে শুনতে। আজকে বিষয় রেখেছেন মানুষ চেনা বড়দায়।
0: আপনার অভিজ্ঞতার কথা বলুন।
1: আমার অভিজ্ঞতা বলতে, মানুষ তো সমাজে বিভিন্ন রকমের আছে, তো এই ভালো খারাপ মন্দ এই পৃথিবীতে দুনিয়াতে সবকিছুতে মিলে গঠিত হয়েছে, কিন্তু ভালো মন্দ বিচার করে আমাদের চলতে হবে।
0: একদম, সেই চেনাটাই তো সহজ নয়, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: ঠিক সেই জায়গাটাই।
1: অনেক ভালো, অনেক ভালো লাগছে, অনেকদিন পরে আমি অংশগ্রহণ করতে পেরেছি, অনেক ভালো লাগছে।
0: খুব ভালো, আমারও খুব ভালো লাগলো শুনে যে আপনি টেলিফোন করলেন, কথা হলো। ভালো থাকবেন, শুভরাত্রি।
1: হ্যাঁ নমস্কার নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে কিন্তু

0: সময় কমই রয়েছে, তবু আপনারা টেলিফোন করতে পারেন। মানুষ চেনা সহজ নয়, আপনার কি মনে হয়? টেলিফোন করুন। টেলিফোন বলতে বলতেই এসে গেছে এক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার।
1: নমস্কার দি,
0: কে বলছেন?
1: মিলন কুমার বলছি, হেলাপাকড়ি থেকে।
0: হেলাপাকড়ি থেকে মিলন বাবু বলছেন, আপনার অভিজ্ঞতা কি বলে, মানুষ চেনা কি খুব সহজ?
1: এই দুনিয়া, এই পৃথিবীটা শুধু মানুষকেই চিনতে যাচ্ছে, আমরা চিনতেও পারছি না।
0: আচ্ছা, চেষ্টা করছেন?
1: যথেষ্ট, কিন্তু পারছি না। আমি জীবনে প্রচুর মানুষকে সাহায্য করেছি, কিন্তু
0: বিনিময়,
1: কিন্তু যখন, কিন্তু সাহায্য তো পাচ্ছি না, তবু আমি করেই যাচ্ছি, তবু করে যাচ্ছি। অনেক ছেলেদেরকে, হ্যাঁ, অনেক গার্জিয়ানের বাচ্চাগুলোকে বিনা পয়সায় পয়সা পড়াচ্ছি। তারা যদি আমাকে একটু হেল্পিং করে তবু আমার ভালো লাগবে, কিন্তু না, সেটা তো করতেছে না।
0: আচ্ছা,
1: তো এর জন্য মানুষকে খুব কিভাবে চিনবো? চেনার তো কোনো যন্ত্র নেই না,
0: না, মানুষ মানুষ চেনার কোনো মানে মাপার যন্ত্র নেই। ঠিক,
1: দিয়ে মাপবো, হ্যাঁ, কি থার্মোমিটার দিয়ে মাপবো, সেটা তো কোনো
0: নেই। ভালো বললেন। হ্যাঁ,
1: মানুষের মুখ মুখ দেখবো, হ্যাঁ, তাদের আকৃতি প্রকৃতি দেখবো।
0: অনেক ধন্যবাদ আপনাকে, শুভরাত্রি। সুন্দর করে বললেন, আপনিও ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, শুভরাত্রি। মানুষ চিনতে শেখার জন্য আবার কিন্তু নির্দিষ্ট বয়সও নেই। অনেক সম্পর্ক, বিশ্বাস, ভুল বোঝাবুঝি, ভালোবাসা, স্বার্থপরতা, এসবের মধ্য দিয়ে যেতে যেতে একটা সময় মনে হয় কে সত্যি পাশে আছে আর কে শুধু প্রয়োজনের সময়ই আসে। এই চিন্তাগুলো মানুষকে কিন্তু ভাবায়, মানুষকে বিচার করার তাড়নাও একটা সময় কিন্তু কমে যায়, দূর থেকে বুঝে নেবার একটা ক্ষমতা তৈরি হয়। আসলে ওই যে জীবনে চলতে চলতে সমস্ত কিছু অনুভব করতে করতে উপলব্ধির জায়গাটা অনেক বেশি শক্তপোক্ত হয়, তখন মানুষ বুঝতে পারে, অনুভব করতে পারে কার মনে কী রয়েছে। আসলে অভিজ্ঞতা, চলতে চলতে এই যে অভিজ্ঞতা মানুষের ভেতর জমা হয়, সেগুলোই কিন্তু অনেক বেশি সমৃদ্ধ করে, শক্তিশালী করে মানুষের চিন্তাকে, মানুষের মননকে, মানুষকে এই যে চিনে নেবার ক্ষমতা, দূর থেকে বুঝে নেবার যে ক্ষমতা, সেগুলো কিন্তু মানুষের ভেতরেই তৈরি হয়। সবচেয়ে বড় কথা, মানুষ চিনতে শেখা মানে সবাইকে একেবারেই সন্দেহ করা নয়, কিন্তু বরং কাকে কতটা বিশ্বাস করতে হবে, কোথায় কতটুকু যেতে হবে, নিজের সীমা টানতে হবে, কার ভালোবাসাকে মূল্য দিতে হবে, এই বোধটুকু অর্জন করা ভীষণভাবে দরকার। আমার মনে হয় প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু সেটা রয়েছে। এই যে আজ এত বন্ধু টেলিফোন করলেন, প্রত্যেকেই কিন্তু পরিণত, এবং যারা যারা কথা বললেন বোঝা গেল তারা অত্যন্ত সমৃদ্ধ, তাদের বোধের জায়গাটা ভীষণ পুষ্ট, তারা চেনেন, তারা বুঝতে পারেন। কেননা মানুষকে নিয়েই তো আমাদের সংসার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, তাই না? মনের জানালা অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে, সময় আর একেবারেই নেই। শুভরাত্রি, আবারও আগামীকাল আপনারা ভালো থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরই প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

সাতটা বেজে 45 মিনিটে নজরুল গীতির অনুষ্ঠান, 8:30 লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী। আধুনিক গানের অনুষ্ঠানটি সকাল 9:30-9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানই শুনবেন সেতার। বেলা 10:20 দ্বিজেন্দ্র গীতি, 10:30 NCERT। কিছু কথাই কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠানটি বেলা 11:30-11:30 বিদ্যার্থীদের জন্য, বেলা 12:00 কথায় সুরে মহিলা মজলিশ, বেলা 1:50 ডিমাসা গান। এতক্ষণ আগামীকালের প্রভাতী অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন, এখন আগামীকালের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 6:05 বন্দনবার এবং চিন্তন, 6:35 রামচরিত মানস, সঙ্গীত সরিতা 6:45 হাম হ্যায় রাহি পেয়ার কে 7:30, 8:15 বন্দে মাতরম চিত্রলোক 8:30 লাইভ ফোন ইন ইন্দ্রধনু সকাল 9:00, বেলা 10:00 হ্যালো ফরমাইশ। এতক্ষণ আগামীকালের প্রভাতী অধিবেশনের 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হলো মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13:30। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হলো। শুভরাত্রি, জয় হিন্দ।